আজ বৃহস্পতিবার, 16ই আশ্বিন 1948 শকাব্দ, 8ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 20ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:33 হয়ে 7 সেকেন্ডে, সূর্যাস্ত 5:15 হয়ে 12 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 12 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই, মানুষ বলে। মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরী মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে, গড়ছে, গড়ছে, ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কালবৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ। মেঘের বর্ষণে আসে প্রলয়, প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে। যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যু দল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল। তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে। নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত। এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুন্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন, তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে। আগুনে পুড়ে, বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না। কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবি কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী, কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন, সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ, কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ। বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী, সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে, সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে ভারতী কর চৌধুরী এবং পরে সমবেত কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে ভারতী কর চৌধুরী এবং পরে সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই,

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কৃষি সুপারিশ। 6:40 আপনার স্বাস্থ্য, হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয়, এ বিষয়ে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মানি। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত মৌসুমি বাগচির কণ্ঠে। 8:00 জানা অজানা কথিকা মহালানবিশ রামানুজন সংবাদ, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন অধ্যাপক সমীর সাহা। 8:05 নজরুলগীতি শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। 8:20 উত্তরণ, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ওস্তাদ আরশাদ আলী খান। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি হাওড়া জেলা থেকে পাঠিয়েছেন শর্বাণী সাহা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় থাকবেন সৌরিক ঘোষ ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 আধুনিক গানে মান্না দে। 12:15 দোতারা শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। 12:33 গ্রামীণ যুবদের জন্য অনুষ্ঠান নতুন গ্রাম নদিয়া জেলা থেকে, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। 2:30 শুনবেন বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রক্তিম বরণ ময়না। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনায় কলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় ও সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় সন্ধ্যা সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের আইএফএ শিল্ডের ফাইনাল খেলার বাংলা ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার শুনতে পাবেন। নিউজ অন এআইআর অ্যাপে শুনতে পাবেন সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ। 6:38 কিষাণ বাণী, প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালনের গুরুত্ব নিয়ে ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান সুবল চন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 7:30 সমীক্ষা, রাত 8:00 সেবা সংকল্প অভিযান সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, কাঠের টেকসই ব্যবহার এ নিয়ে বলবেন অসীম বসাক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ওস্তাদ আরশাদ আলী খান। 9:30 নাটক রোহিণী রচনা বিবেক মৈত্র প্রযোজনা পরিমল হেমব্রম। 10:00 শ্রবণের স্বাস্থ্য, দৃষ্টি দিবস এবং ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব। 10:30 নজরুলগীতি উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 10:50 লোকগীতি শম্পা কুণ্ডুর কণ্ঠে। 11:10 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা হিন্দুল মজুমদারের পরিবেশনায়। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লিতে গতকাল বিকশিত ভারত সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে দেশ অগ্রসর হচ্ছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিএসটি পরিষদের 57তম বৈঠক হবে আজ। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। আইএফএ শিল্ডের ফাইনালে যুব ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসির উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। গতকাল শুরু হওয়া 4 দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজনে উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তিচালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপত্তা ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মূলত 9টি প্রতিষ্ঠিত প্রধান ক্ষেত্রের ওপর আলোকপাত করা হবে, যার মধ্যে রয়েছে 5G ও 6G, পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা, AI নেটওয়ার্ক, সেমিকন্ডাক্টর, নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম যোগাযোগ, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন, সার্কুলার ইকোনমি ও ESG এবং ইলেকট্রনিক্স উৎপাদন। এছাড়া স্মার্ট মোবিলিটি, স্টেডিয়ামের অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স এবং পরিবহন প্রযুক্তি, এই 4টি ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন GSMA বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রযুক্তিকে অবশ্যই সর্বজনীন ও স্থিতিশীল উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি গতকাল বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আর আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে।
1: 2014 में देश ने प्रधान सेवक के रूप में सेवा का दायरा बढ़ा दिया और तब भी देश के सामने विकराल चुनौतियां मुंह बाएं खड़ी थी, चारों तरफ समस्याएं ही समस्याएं नजर आती थी, तब ग्रोथ कहीं दिखती नहीं थी, महंगाई आसमान छू रही थी, घोर निराशा में डूबे देश को फिर एक नए विश्वास की जरूरत थी। मैंने फिर वही काम किया जो मुझे आता था, कोट

0: कोटि भारतीयों की जनशक्ति का आह्वान किया, उनके सामने फिर दोहराया, वी विल डू इट, वी विल डू इट, वी विल डू इट।
1: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি পরিষদের 57তম বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকার জিএসটি ব্যবস্থার পরবর্তী সংস্কারের জন্য 5 দফা পরিকল্পনা প্রস্তাব করবে। এই সংস্কারগুলির লক্ষ্য হল জিএসটি ব্যবস্থার বর্তমান প্রশাসনিক জটিলতাগুলি প্রশমন করা। 5 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। প্রস্তাবিত কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্বয়ংক্রিয় ইনভয়েস মেলবন্ধন, ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবির ক্ষেত্রে কাগজের ব্যবহার কমানো, ছোট ব্যবসার জন্য একাধিক রাজ্যে নিবন্ধনের বাধ্যবাধকতা দূর করা। উল্লেখ্য, জিএসটি পরিষদের 56তম বৈঠক গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু ভারতীয় বায়ুসেনা, অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। বিমানবাহিনী দিবস উপলক্ষে আকাশবাণীতে দেওয়া এক বার্তায় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, ভারতীয় বিমানবাহিনী সর্বদা সতর্কতা ও দৃঢ় সংকল্পের সঙ্গে দেশরক্ষায় প্রস্তুত। গত বছর অপারেশন সিন্দুর সমন্বিত বিমান অভিযানের গুরুত্বপূর্ণ শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি জানান, বায়ুশক্তি মহড়া, বিভিন্ন দ্বিপাক্ষিক মহড়া, ড্রোনাথন এবং বর্তমানে চলা ঐতিহাসিক বহুপাক্ষিক বিমান মহড়া তরঙ্গ শক্তির মতো গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির মাধ্যমে ভারতীয় বিমানবাহিনী সক্রিয়ভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে এবং দ্রুত বিশেষ প্রযুক্তিগুলিকে তাদের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করছে। দিল্লি কাস্টমস গতকাল প্রায় 515 কোটি টাকা মূল্যের 165 কেজি বাজেয়াপ্ত মাদক নষ্ট করেছে। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নষ্ট করা মাদকে প্রায় 140 কোটি টাকা মূল্যের 140 কেজি হাইড্রোপনিক গাঁজা এবং প্রায় 375 কোটি টাকা মূল্যের 25 কেজি কোকেন ছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও 13টি দেশ। গত 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাজারে সমস্যা সৃষ্টিকারী নীতিগুলির অবসান ঘটানো। আরও অনেক দেশ এ ধরনের বাজার বিকৃতি থেকে নিজেদের শিল্প, শ্রমিক ও অর্থনীতিকে সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে বলে দেশগুলি ওই যৌথ বিবৃতিতে উল্লেখ করে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিয়াল কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে আলোচনা করেছেন। আলোচনায় বাণিজ্য, পরিকাঠামো, কৃষি এবং স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ জোর দেওয়া হয়। 3 আফ্রিকান দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি ঘানা থেকে আইভরি কোস্টে পৌঁছন, এরপর তিনি ইথিওপিয়া যাবেন। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী হুথি গোষ্ঠীর হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এরও বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরে হামলায় সুদানের 1 নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সেনাজোট জানিয়েছে, তারা রিয়াধের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ইয়েমেনের রাজধানী সানায় একটি উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। এদিকে হুথি আধিকারিকরা দাবি করেছেন, বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের ধুবাব, আল জাদিদ এবং বাব এল মানদেব প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, যদিও ইয়েমেনের একজন সরকারি আধিকারিক এই দাবি প্রত্যাখ্যান করেছেন। রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের বিষয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, রুশ সেনাবাহিনীতে এখনও যারা রয়েছেন তাদের মুক্ত করার বিষয়ে ভারত রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি বলেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার যেসব প্রস্তাব দেওয়া হচ্ছে তা থেকে দূরে থাকার জন্য ভারত সরকার আবারও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবিলায় ভারত

0: বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত মস্কো ও কিভ উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছে।
1: India has consistently maintained that dialogue and diplomacy are the way forward. Prime Minister on multiple occasions has expressed that this is not an era of war and no solution lies in the battlefield. In Bishkek, when he met President Putin, he did note and underline that time has come for endless war to now give way to end of war. In keeping with this idea to bring peace, India has engaged both sides, that is Russia and Ukraine. This has been appreciated by both.
0: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6:15। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিএসটি পরিষদের 57তম বৈঠক হবে আজ। আইএফএ শিল্ডের ফাইনালে যুবভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। প্রথমে জানাই অড়হর প্রসঙ্গে। অড়হর ডালে শুঁড়ি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেড বা 2 মিলি কার্বোসালফান গুলে স্প্রে করতে হবে। এখন আসি কলাই প্রসঙ্গে। এই সময়ে পাতায় বাদামি দাগ দেখা দেয়, প্রয়োজনে কার্বনডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। হলদে কুটে রোগ দেখা দিলে সেক্ষেত্রে পাতায় হলদে মোজাইক রোগ দেখা দেয় এবং পাতা কুঁকড়ে যায়, গাছে বৃদ্ধি ব্যাহত হয়, ফল ফুল কম হয় এবং সাদা মাছি নামক বাহক পোকা দমন করতে হবে। সাদা মাছি দমনের জন্য কি করবেন, মিথাইল ডিমোটিন 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, তাহলে সাদা মাছি থেকে নিস্তার পাওয়া যাবে। এবার আসি খারিফ ভুট্টা প্রসঙ্গে। ভুট্টায় ফল আর্মি ওয়ার্ম নামক লেদা পোকার আক্রমণ দেখা গেলে নোভালিউরন প্লাস ইমামেকটিন বেনজয়েট এর মিশ্রণ 1.75 মিলি বা ইমামেকটিন বেনজয়েট 8 গ্রাম অথবা স্পিনেটোরাম 0.5 মিলি প্রতি লিটার জলে অথবা ক্লোরানোট্রানিলিপ্রোল 4.5 মিলি প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। পাতায় যদি ধসা বা লম্বাকার বা ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ দেখতে পান সেক্ষেত্রে কি হবে, পাতাটা শুকিয়ে যাবে। তখন কি করণীয়, প্রতি লিটার জলে 2.5 গ্রাম জিনে বা 1.5 মিলি হেক্সাকোনাজোল গুলে স্প্রে করতে হবে। এখন জানাই আমন ধান প্রসঙ্গে। আমন ধানের পাতা মোড়া পোকা মাজরা পোকার আক্রমণ বেশি মাত্রায় দেখা গেলে পোকা নিয়ন্ত্রণের জন্য 0.75 গ্রাম অ্যাসিফেট, 1.5 মিলি ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। বাদামি বা হলদেটে রঙের ছোট ছোট শোষক পোকা দলবদ্ধভাবে গাছের গোড়ায় বসে রস চুষে খায় এবং গোড়ায় বসে রস চুষে খাওয়ার ফলে গোড়া পচে যায়, লক্ষ্য না রাখলে মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে গুছি প্রতি বাদামি শোষকের সংখ্যার সঙ্গে খেতে বন্ধু পোকা যেমন মাকড়সা, বোলতা, মিরিটবাগ ইত্যাদির সংখ্যাও দেখে নিয়ে ওষুধ প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ওষুধ প্রয়োগের জন্য প্রয়োজন হলে থায়োমিথোক্সাম 25% WDG 0.5 গ্রাম বা ট্রাইফ্লুমিজোপাইরিন 10% AC 0.5 মিলি বা বুপ্রোফেজিন 15% প্লাস অ্যাসিফেট 35% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এই সময়ে আমন ধানে খোলা পচা রোগ দেখা দিতে পারে, কৃষক বন্ধুদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। রোগের লক্ষণ দেখা গেলে ভ্যালিডামাইসিন 3% 2 মিলি বা প্রোপিকোনাজল 25%

0: 0.75 মিলি গুলে স্প্রে করা যেতে পারে। সবশেষে জানাই আখ প্রসঙ্গে, বর্ষাকালে রোগ পোকার উপদ্রব আখ খেতে বেশি হয়। এই সময় রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে, গাছের পাতা থেকে পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে। আখের শুকনো পাতা ব্যবহার না করে সবুজ পাতা দিয়ে আখ গাছ বেঁধে দিতে হবে। পোকা নিয়ন্ত্রণের জন্য নিম জাতীয় ওষুধের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিয়মিত মাঠ পরিদর্শন করে সুপারিশ মতো ওষুধ প্রয়োগ করতে হবে। মাজরা জাতীয় পোকা নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফান বা 3 গ্রাম ডাইফেনথাইউরিন গুলে স্প্রে করা যেতে পারে। শোষক পোকা যথা পায়রিলা, সাদামাছি, দোয়ে পোকা ইত্যাদির জন্য প্রতি লিটার জলে 2 মিলি ডাইমিথয়েড বা 1 গ্রাম কার্টাপ হাইড্রোক্লোরাইড বা 0.2 মিলি ইমাডোক্লোপ্রিট বা 0.1 গ্রাম ক্লোথায়ানিডিন বা 0.2 গ্রাম অ্যাসিটামিপ্রিড বা 1-3 গ্রাম থায়োমেথেক্সাম ইত্যাদি প্রয়োগ করতে পারেন। এই সময় যে সমস্ত কৃষক বন্ধুদের মাঠে আমন ধান রয়েছে, আপনারা খেয়াল করবেন যে আপনার ধানের জমিতে পাতা মোড়া পোকা মাজরা পোকার আক্রমণ বেশি মাত্রায় দেখা গেলে সেক্ষেত্রে নিয়ন্ত্রণের মাত্রাগুলি বা নিয়ন্ত্রণের উপায় আরও একবার জানিয়ে দিই আপনাদের জন্য। পাতা মোড়া পোকা মাজরা পোকার আক্রমণ বেশি দেখা গেলে পোকা নিয়ন্ত্রণের জন্য 0.75 গ্রাম অ্যাসিফেট, 1.5 মিলি ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। বাদামি বা হলদেটে রঙের ছোট ছোট শোষক পোকা দলবদ্ধভাবে গাছের গোড়ায় বসে রস চুষে খায় এবং যার ফলে গোড়া পচে যায়, লক্ষ্য না রাখলে মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে গুচি প্রতি বাদামি শোষক সংখ্যার সঙ্গে সঙ্গে খেতে বন্ধু পোকা যেমন মাকড়সা, বোলতা, মিরিটবাগ ইত্যাদির সংখ্যাও দেখে নিয়ে ওষুধ প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ওষুধ প্রয়োগের জন্য প্রয়োজন হলে আপনারা থায়োমিথেক্সাম 25%, WDG 0.5 গ্রাম, ট্রাইফ্লুমিজোপাইরিন 10% AC, 0.5 মিলি বা বুপ্রোফেজিন 15% প্লাস অ্যাসিফেট 35% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এই সময় আমন ধানে আরও একটি রোগ, খোলা পচা রোগ, সেটা দেখা দিতে পারে। তবে এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। যদি লক্ষণ দেখতে পান তখন ভ্যালিডামাইসিন 3% 2 মিলি বা প্রোপিকোনাজল 25% 0.5 মিলি গুলে স্প্রে করা যেতে পারে। জানিয়ে দিলাম কৃষক বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ। এছাড়াও বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। কৃষিকাজের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
2: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com।

com education.educationtion.akashbani.kolkata akashbani.kolkata@gmail.com মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয়, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।
2: আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, হার্টের সমস্যা হচ্ছে কি করে বোঝা যায়। আমাদের হৃৎপিণ্ড বা হার্ট সারাক্ষণ কাজ করে চলেছে, এটি শরীরের প্রতিটি অংশে রক্ত ও অক্সিজেন পৌঁছে দিচ্ছে, কিন্তু হার্টে কোনো সমস্যা হলে শরীর আমাদের কিন্তু বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করে। সমস্যাটা হলো আমরা অনেক সময় সেই লক্ষণগুলিকে সাধারণ ক্লান্তি, গ্যাস বা বদহজম ইত্যাদি ভেবে এড়িয়ে যাই, তাই হার্টের সমস্যার সম্ভাব্য সতর্ক সংকেতগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বুকে অস্বস্তি বা চাপ ধরা ব্যথা। হার্টের সমস্যার সবচেয়ে পরিচিত সতর্ক সংকেত হলো এটি। অনেক সময় মনে হতে পারে বুকের ওপর কেউ যেন চাপ দিয়ে রেখেছে। এই অস্বস্তি কয়েক মিনিট স্থায়ী হতে পারে, আবার কমে গিয়ে পুনরায় আসতেও পারে। ব্যথা বা অস্বস্তি শুধু বুকেই থাকবে এমনটি নয়, এটি কাঁধ, বাঁ হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা উপরের পেটের দিকেও ছড়িয়ে পড়তে পারে। তবে মনে রাখতে হবে, সব বুকে ব্যথাই হার্টের সমস্যা নয়। যদি হাঁটা চলা করতে গিয়ে, সিঁড়ি ভাঙতে গিয়ে বা ভারী কাজ করতে গিয়ে বুকে চাপ ধরে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিপদসংকুল। দ্বিতীয় লক্ষণ শ্বাসকষ্ট, শ্বাস নিতে বা দম নিতে কষ্ট হওয়া। আগে যে কাজটি সহজে করা যেত, সেই কাজ করতে গিয়ে যদি অস্বাভাবিকভাবে হাঁপিয়ে যান, কিংবা বিশ্রামের সময়ও যদি শ্বাসকষ্ট হয় বা সেই শ্বাসকষ্ট যদি শুলে বাড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কখনো কখনো শ্বাসকষ্ট বুকের ব্যথা ছাড়াও হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। তৃতীয় লক্ষণ অস্বাভাবিক ক্লান্তি। অনেক সময় হার্টের সমস্যায় মানুষ খুব সহজেই ক্লান্ত হয়ে পড়েন, যেমন সামান্য হাঁটলেই প্রচণ্ড দুর্বল লাগছে, সিঁড়ি উঠতে গেলে আগের তুলনায় অনেক বেশি কষ্ট হচ্ছে, অথবা স্বাভাবিক কাজ করতেও অস্বাভাবিক ক্লান্তি হচ্ছে। বিশেষ করে এই পরিবর্তনটি যদি নতুন করে হয়ে থাকে এবং ক্রমশ বাড়তে থাকে, তাহলে কারণটি অবশ্যই পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। চতুর্থ লক্ষণ হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা। কখনো মনে হতে পারে হার্ট খুব দ্রুত চলছে, ধরফর করছে, অথবা হার্ট যেন একটা বিট মিস করছে। এগুলোকে বলা হয় প্যালপিটেশন বা ট্যাকিকার্ডিয়া। সব ধরনের প্যালপিটেশন বিপজ্জনক নয়, কিন্তু এর সঙ্গে যদি মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, বুকের অস্বস্তি বা শ্বাসকষ্ট থাকে, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। এই সময়ে একটি ইসিজি যদি করা যায়, তাহলে অনেক সময়ই আমরা প্যালপিটেশনের কারণ খুব সহজেই ধরতে পারি। পঞ্চম লক্ষণ পা বা গোড়ালি ফুলে যাওয়া। কিছু ধরনের হৃদযন্ত্রের সমস্যায় শরীরের তরল জমে পা, গোড়ালি বা পায়ের নিচের অংশ ফুলে যেতে পারে। কখনো কখনো এই ফোলা চোখের নিচ বা পেটেও ছড়িয়ে পড়তে পারে। যদি নতুন করে বা বারবার করে ফোলা দেখা যায়, বিশেষ করে যদি এর সঙ্গে শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখন তাহলে জরুরি সাহায্য নিতে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি হঠাৎ করে তীব্র বা বুকে চাপ ধরা অস্বস্তি হয় এবং সেই ব্যথা যদি পিঠ, ঘাড়, চোয়ালে ছড়িয়ে পড়ে, তার সাথে যদি প্রচণ্ড শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, মাথা ঘুরে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া

0: ইত্যাদি হয়, তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাক বা সাডেন সিভিয়ার হার্ট ফেলিওরের চিহ্ন হতে পারে। অতএব সেই ক্ষেত্রে একটু অপেক্ষা না করে ইমার্জেন্সি বা জরুরি চিকিৎসক সহায়তা নিতে হবে। বিশেষ করে বুকের বর্ষস্থিতি যদি কয়েক মিনিটের বেশি দীর্ঘস্থায়ী হয় বা বারবার ফিরে আসে, তাহলে দ্রুত চিকিৎসা করা অত্যন্ত জরুরি। নারীদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার হলো, সবসময় হার্টের লক্ষণগুলি একই রকম নাও হতে পারে। কখনো কখনো কিন্তু সাইলেন্ট হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে। কখনো কখনো শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, বমি বমি ভাব, এইটুকু সামান্য লক্ষণ দেখেই হার্টের রোগ বলে ধারণা হতে পারে এবং সেক্ষেত্রে জরুরি ব্যবস্থা এবং ইনভেস্টিগেশন করা প্রয়োজন। তাই শুধু বুকে ব্যথাই হতে হবে আর না হলে কোনো হার্টের সমস্যা হবে না, এরকম ধারণা কিন্তু ঠিক নয়। সবশেষে বলতে চাই, শরীরের সতর্ক সংকেতকে অবহেলা করা একদমই উচিত নয়। যে সমস্ত লক্ষণের কথা বারবার বললাম, অস্বস্তি, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, হৃদস্পন্দনের পরিবর্তন, পা ফোলা, এগুলো যেমন হার্টের থেকে হতে পারে তেমন কিডনি বা অন্যান্য রোগেও হতে পারে। তাই এই সমস্ত লক্ষণ দেখে আগে ইনভেস্টিগেশন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করা এবং হার্টের রোগ ডিটেক্টেড হলে সেটাকে চিকিৎসা করা অত্যন্ত জরুরি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয়, এই বিষয়ে বললেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।

ক্যালেন্ডারের পাতায় শরৎকাল, আকাশে নীল সাদা মেঘের আনাগোনা, ভোরের দিকে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নগামী, বাতাসে একটা হালকা ঠান্ডা শিরশিরিনি ভাব, আর সব মিলিয়ে বুঝতে অসুবিধে নেই যে ঋতু পরিবর্তন হচ্ছে। আর এই ঋতু পরিবর্তন মানেই শারীরিক দিক দিয়ে কিন্তু সাবধানতা বেশ জরুরি। সকল শ্রোতা বন্ধুকে শরৎ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।

শুরুতেই আজকের দিন। এমেরাল্ড থিয়েটারের দারুদ খাটুন কোম্পানি আমলে শহর কলকাতায় সাহেবদের বিনোদন ছিল থিয়েটার। 1775-এর শুরু, নতুন বাণিজ্য কেন্দ্র কলকাতায় তখন বড় লোকদের রমরমা। সেদিনের মিত্র বসাক দেবেরা শহরকে উপহার দিচ্ছেন বাবু কালচার। পেশাদারী বাংলা নাট্যমঞ্চ খেয়ালি বড়লোকদের এই শখের থিয়েটারকে অপরেশচন্দ্র নাম দিয়েছিলেন কাপ্তেনি থিয়েটার। কলুটোলার বিখ্যাত ধনী মতিলাল শীলের নাতি গোপাল লাল শীল 68 নম্বর বিডন স্ট্রিটের স্টার থিয়েটার কিনে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এমেরাল্ড থিয়েটার। 1887 সালের আজকের দিনে অর্থাৎ 8ই অক্টোবর পাণ্ডব নির্বাসন নাটক দিয়ে এই থিয়েটারের তারোদ্ঘাটন হয়। অভিনয়ে ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি, মতিলাল সুর, কিরণ শশীর মতো দিকপালরা। গ্যাসবাতির বদলে প্রথম ডায়নামোর সাহায্যে বিজুলি বাতি জ্বালিয়ে আলোকিত করা হয়েছিল এই থিয়েটারকে, কিন্তু থিয়েটার জমেনি। তাই সেই 18শ শতকে 20,000 টাকা বোনাস আর মাসিক 350 টাকা বোনাস দিয়ে আনা হয়েছিল কিংবদন্তি নাট্যকার ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষকে। এরপর বারবার হাত বদল ও নাম বদলের মধ্য দিয়ে 1931 সালের 1 মার্চ অবধি টিকেছিল এই নাট্যমঞ্চ। এরপর সেন্ট্রাল এভিনিউ তৈরির সময় মঞ্চটি ভাঙা পড়ে।

সঙ্গীত জগতে অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব ওস্তাদ আলাউদ্দিন খাঁ। শৈশবে সেতার বাদক পিতার কাছে তিনি সেতার শেখেন। জারি, সারি, বাউল, ভাটিয়ালি, কীর্তন, পাঁচালি এসবের মাধ্যমে সুর জগতের সঙ্গে পরিচিত হন। সুরের আকর্ষণে তিনি যাত্রা দলের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। আলাউদ্দিনের সহজাত প্রতিভায় সরোদে দিরি দিরি সুরক্ষেপণের পরিবর্তে দাঁড়া দাঁড়া সুরক্ষেপণের প্রয়োগ করেন, যা আগে ছিল অপ্রচলিত রীতি। তার নিষ্ঠা ও একাগ্রতা দেখে তানসেনের বংশধর ভারত বিখ্যাত উজির খাঁর শিষ্য মোহাম্মদ হুসেন খাঁ তাকে বীণা শেখাতে শুরু করলেন। কয়েক বছর পর স্বয়ং উজির খাঁর নজরে এলেন তিনি এবং তার শিষ্যত্ব গ্রহণ করলেন। গুরু উজির খাঁর মৃত্যুর পর আলাউদ্দিন মাইহারে আসেন। মধ্যপ্রদেশের মাইহারের রাজা ব্রজনাথ সিং তার শিষ্যত্ব গ্রহণ করেন। সেনী ঘরানার সঙ্গীত ধারা রাজদরবারে আবদ্ধ ছিল। তার বন্ধন মুক্তি ঘটিয়ে আলাউদ্দিন খাঁ তাকে সাধারণের কাছে নিয়ে এলেন। তিনি উদ্ভাবন করলেন নতুন নতুন মন্ত্র, মনোহরা, চন্দ্রসারং, কাষ্ঠতরঙ্গ। অনাথ, দৃষ্টিহীন, নামগোত্রহীন কিছু মানুষকে জড়ো করলেন সঙ্গীত শিক্ষাদানের উদ্দেশ্যে। তাদের নিয়ে তৈরি করলেন ভারতখ্যাত মাইহার ব্যান্ড। ভারতীয় যন্ত্রসঙ্গীতের প্রতিটি ধারাতেই তার সৃজনশীল হাতে স্পর্শ লেগেছে। হিন্দুস্থানি যন্ত্রসঙ্গীতের জন্য তিনি সঙ্গীত একাডেমি পুরস্কার পান। তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম উপাধিতেও ভূষিত হন। আলাউদ্দিন খাঁর অসংখ্য শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য তার পুত্র আলী আকবর, কন্যা অন্নপূর্ণা, জামাতা রবিশঙ্কর। 1862 সালের 8ই অক্টোবর অর্থাৎ আজকের দিনে ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন।

আজ 8ই অক্টোবর, কথা সাহিত্যিক প্রেমচন্দ্রের মৃত্যুদিন। প্রেমচন্দ্রের মতো একজন লেখক সব দেশেই সব সময় বিরল। ভারতীয় জনজীবনকে যারা কথারূপ দিয়েছেন তাদের অন্যতম কথা সাহিত্যিক প্রেমচন্দ্র। কাশীনগর থেকে 4 মাইল দূরে লামহি গ্রামে পিতা মুন্সি অজয়াব রায় শ্রীবাস্তব আর মা আনন্দের সংসারে এক শিশুর জন্ম হয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই সন্তানের নাম দেওয়া হয় ধনপত রায়।

হামিরপুর জেলায় শিক্ষা বিভাগের সাব ডেপুটি ইন্সপেক্টর পদে সরকারি চাকরি করেছিলেন। এই সময় নবাব রায় ছদ্মনামে তাঁর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়, সোজ এ ওয়াতন। ব্রিটিশ সরকারের হুকুমে দেশাত্মবোধক গ্রন্থটি বাজেয়াপ্ত হয়, ফলে নবাব রাই নামটি বর্জন করলেন তিনি। ধনপত রাই শেষ পর্যন্ত প্রেমচন্দ্রে এসে থিত হলেন। নাম একটা স্থায়ী হল, কিন্তু প্রেমচন্দ্রের জীবনে নানা অনিশ্চয়তা, পরিবর্তনশীলতায় ভরা। এরই মধ্যে লেখা হয় বরদান, প্রেমা, সেবা সদন, প্রেমাশ্রয়, রঙ্গভূমি ইত্যাদি উপন্যাস। রচনা করেন প্রায় 300 গল্প। গল্পগুলি গ্রন্থিত হয় সপ্তসরোজ, প্রেমদ্বাদশী, পঞ্চফুল ইত্যাদি। এসবের মধ্যে উজ্জ্বল হয়ে আছেন ভারতবর্ষের দরিদ্র জীবনের একনিষ্ঠ লেখক প্রেমচন্দ্র। তাঁর রচনায় তথাকথিত অচ্ছুত মানুষেরা একেবারে জীবন্ত হয়ে উঠেছে। আর আছে তার বর্ণনাভঙ্গি, যাতে দুঃখের ছবি আরও মর্মান্তিক হয়ে ওঠে। 1936 খ্রিস্টাব্দে বারাণসীতে আজকের দিনে খ্যাতনামা কথা সাহিত্যিক প্রেমচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশবন্দনা শুনলেন শ্যামল মিত্র এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: প্রাত্যহিকীতে অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় আশ্রয়। লিখুন প্রাত্যহিকীতে আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @aiar@gmail.com chithirjhanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় ডাকযোগে প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় আশ্রয়।
1: চলতি মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ। আপনারা লিখেছেন chithirjhapi@aiar@gmail.com এই আইডিতে chithirjhanpi chithirjhapi@aiar@gmail.com এই ঠিকানায় আসা আজকের প্রথম চিঠি। উত্তম কুমার মণ্ডল লিখেছেন কাঞ্চননগর পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, পুজোর সাজ মানে কেবল বাইরের আবরণ নয়, সাজ হল ভেতরের চেতনার প্রতিফলন। প্রতিটি উৎসবই মানুষকে স্মরণ করিয়ে দেয় পুরাতন জীর্ণতাকে ত্যাগ করে নতুন চেতনায় জেগে ওঠার কথা। বাঙালির দুর্গাপুজো সেই জাগরণেরই প্রতীক। মা দুর্গার আগমন যেন অন্ধকারের বুকে আলোর প্রতিশ্রুতি, মলিনতার মাঝে পবিত্রতার আহ্বান। তাই পুজোর সাজ শুধু বস্ত্রের নয়, অন্তরেরও। প্রকৃতিও সেজে ওঠে অপরূপ সাজে, চারদিকে তখন সাজো সাজো রব। নদীর পাড়ে কাশবন সাদা ধবধবে শাড়ি পরে দুলে দুলে গুনগুনিয়ে গাইতে থাকে আগমনের গান। নীল আকাশে সাদা মেঘের ভেলা যেন মা দুর্গার শ্বেত শুভ্র আঁচল। শিউলি ফুল সারা রাত জ্যোৎস্নায় স্নান করে ভোরের আলো ফোটার আগেই লুটিয়ে পড়ে ঘাসের বিছানায়। দূরে বিস্তীর্ণ সবুজ মাঠ, নতুন ধানের শীষ নিয়ে সবুজ শাড়ি পরে উত্তুরে হাওয়ায় দোল খেতে খেতে ফিসফিসিয়ে বলে, মা আসছে। আমাদের ছোটবেলায় পূজোর আগে কয়েকবার নতুন জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে দিন গুনতাম পূজোর সেই দিনটা কবে আসবে। নতুন জামার ভাঁজে লুকিয়ে থাকত কত স্বপ্ন, কত অপেক্ষা। এই আনন্দের মাঝে মনকে নাড়া দিয়ে যায় ছোট্ট ভোলার কথা। বাবা মা হারা ছেলেটি বাজারে দোকানে ফাই ফরমাস খেটে দিন কাটত। পুজোর আগে তাকে একজোড়া নতুন জামা প্যান্ট দিয়ে বলেছিলাম পুজোর সময় পরবি। মহাষ্টমীর দিন দেখি ভোলা সেই পুরনো ছেঁড়া জামা পরে ঘুরছে। জিজ্ঞেস করায় মুখ নিচু করে বলল, পাশের বাড়ির গোপাল রোজ স্কুলে যায়,

0: কিন্তু ভালো পোশাক নেই ওর, তাই ওকে দিয়ে দিয়েছি। আমি স্তব্ধ হয়ে গেলাম। যার নিজেরই কিছু নেই সেই নিজের একমাত্র নতুন পোশাক বিলিয়ে দিল। সৌন্দর্য বাইরের নয়, অন্তরের সত্যে। ভোলার ত্যাগ সেই সত্যকে প্রমাণ করে। নতুন কাপড় একদিন পুরনো হবে, কিন্তু অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার আনন্দ চির নতুন। মনের ভেতরে স্বার্থ, লোভ ও অহংকার রূপী অসুরকে বিসর্জন দিতে পারলেই আমাদের সাজ সার্থক। ভোলারা মণ্ডপের আলোয় থাকে না, কিন্তু তাদের হৃদয়ের আলোতেই জগৎ আলোকিত হয়। এটাই পূজোর সবচেয়ে হৃদয়গ্রাহী ও দার্শনিক সাজ। নমস্কার, এতে উত্তম কুমার মণ্ডল, কাঞ্চননগর, পূর্ব মেদিনীপুর।
1: এবার আসবো পরের চিঠির পাতায়। লিখছেন গৌরাঙ্গবালা, গ্রাম খড়িডাঙ্গর, ডাক কাক কেছিয়া, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, পূজোর সাজ নিয়ে কি লিখব ভাবছি। ভাবতে ভাবতে হলদি নদী পেরিয়ে গেল ট্রেন। জানালার ধারে বসে আছি, নদী পেরোতে দেখি দুধারে দিগন্ত বিস্তৃত জলময় মাঠ। ট্রেন যত এগোচ্ছে অবস্থা সেই একই। কোথাও সেভাবে হেমন্ত ধানের গন্ধ নেই। মাঠে মাঠে শালুক, পদ্ম, ঢোল, কলমি, কচুরিপানা, কাশ প্রভৃতির বাড় বাড়ন্ত। সারা মাঠ জুড়ে প্রস্ফুটিত তাদের পত্রপুষ্প। নীল, সাদা, লাল শালুক ফুলগুলি এমনভাবে ফুটে আছে যেন তারা ভরা রাতের আকাশ। মাঝে মাঝে সাদা গোলাপি আভার পদ্ম যেন উজ্জ্বল নক্ষত্র। কোথাও কোথাও কাশফুল সিংহের কেশরের মতো। মনে হল এই তো পূজোর সাজ। পূজোর সময় প্রকৃতির সাজ, আহা কি সুন্দর! উৎফুল্ল হয়ে উঠল মন। বাইরের হালকা হিমেল বাতাসে জুড়িয়ে গেল প্রাণ। তন্দ্রা এলো, তন্দ্রার ঘোরে মাথার মধ্যে নানান স্বপ্নিল ছবি ভেসে উঠল। আমি যেন দেখতে লাগলাম একটি তরুণী বউ মাঠের জল কাদায় ভিজে কোঁচর ভরে তুলছে শালুকলতা। একটু কাদা কখন তার কপালে লেগে গেছে সে বুঝতেই পারেনি, মনে হচ্ছে তার কপালে তৃতীয় নয়ন। ট্রেন ছুটছে, স্বপ্নটা বেশ ভালো লাগছে। ভালো স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয় না। সহসা আমি একটা ঠেলা অনুভব করলাম, তন্দ্রা ছুটে গেল। দেখি দুটি ভবঘুরে মেয়ে পয়সা চাইছে। তারা বহুরূপীর মতো সেজেছে, ঠিক যেন লক্ষ্মী সরস্বতী। পিছনে তাদের মা, স্বপ্নে দেখা সেই বউটির মতো। এরও কপালে কালি দিয়ে আঁকা চোখ। এই কি আমার স্বপ্নে এসেছিল? তারা আবার পয়সা চাইল? আমি পয়সা না দিয়ে জিজ্ঞেস করলাম, তোরা এরকম সেজেছিস কেন? বউটি বলল, যে সময়ে যে সাজ দাদা, পূজোর সময়ে এরকম না সাজলে দুটো বেশি পয়সা আসবে কি করে? বাচ্চাগুলোকে তো দু একটা সাজ পোশাক কিনে দিতে হবে। আমি চুপ করে গেলাম। তার দুটি মেয়ের মধ্যে একটির বয়স আমার মেয়ের মতো। সেও পূজার সময় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সেজেছিল, বাটি হাতে এক পথ শিশু। লিখলেন গৌরাঙ্গবালা, গ্রাম খড়িডাঙ্গর, ডাক কাক গেছিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

লিখেছেন নিশীথ বরণ কুণ্ডু দারিগেড়িয়া পশ্চিম মেদিনীপুর থেকে। শরৎ সুন্দর প্রাত্যহিকে আশ্বিনে সোনালী রোদ্দুর যখন কাশের বনে আলো ছায়ার আলপনা আঁকে আর শিউলি ঝরা ভরে ঢাকের কাঠিতে সুর জাগে, অন্যদিকে নীল আকাশের বুকে যখন সাদা মেঘের বেলা ভাসে তখন শুধু মাটির দেবী মণ্ডপে জীবন্ত হয়ে ওঠে না, গ্রামের বাড়িও হয়ে ওঠে ছবির মতো সুন্দর। নিকোনো বাড়ির উঠোনে মাটির দেওয়াল জুড়ে ছবির মতো আলপনা যেন প্রতিমারই এক অন্য রূপ।

0: বিষাদ এবং অহংকারকে বিলীন করে দিয়ে জাগ্রত হয় এক পরম পবিত্রতা। অন্তরের এই যে শোধন ও নবায়ন, এটাই পূজোর অন্তরের রূপটান। নতুন পোশাকের ক্ষণস্থায়ী আড়ম্বরের চেয়ে ক্ষমা, প্রেম ও উদারতায় মনকে সাজিয়ে তোলার আনন্দ অনেক বেশি সুন্দর। আমরা যেমন গৃহকোণ পরিষ্কার করি, তেমনি মনের অন্ধকার কোণগুলোতে প্রদীপ জ্বালানোই হলো আসল আরাধনা। যখন আমরা নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে অন্যকে আপন করে নিতে পারি, দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, ঠিক তখনই আমাদের অন্তর দুর্গাপুজোর প্রকৃত সাজে উজ্জ্বল হয়ে ওঠে। প্রকৃতির কাশফুল ও শিউলির মতো আমাদের হৃদয়ও যদি অনাবিল ও সুরভিত হয়ে ওঠে, তবেই শারদীয় আবাহন সার্থক হয়। বাহ্যিক সাজের ঊর্ধ্বে উঠে অন্তরের এই যে প্রস্ফুটন, তাই হল বাঙালির দুর্গাপুজোর শ্রেষ্ঠ ও চিরন্তন সাজ। সকলের মাঙ্গলিক চৈতন্যের উদয় হোক, এই কামনা করেছেন নিশীথ বরণ কুণ্ডু দাড়িগেড়িয়া পশ্চিম মেদিনীপুর থেকে।
1: আসবো পরের চিঠির পাতায়। লিখছেন নাজমুল আহমেদ নয়ন, গোদাবাড়ী নসিপুর বাংলাদেশ থেকে। ছোটবেলায় আমাদের গ্রামে পুজো আসা মানেই ছিল এক অন্যরকম আনন্দের উৎসব। আমাদের সেই শৈশবে পুজো কিংবা ঈদ খুশির কোনো আলাদা বর্ণ ছিল না। শরৎ এলেই বন্ধুদের সঙ্গে কাশফুলের বনে দৌড়োদৌড়ি আর মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর যে নিখাদ আনন্দ, সেটাই ছিল আমাদের অন্তর্মহলের আসল সাজ। পুজোর দিনগুলোতে বন্ধুদের সঙ্গে প্রতিমা দেখতে যাওয়ার জন্য মায়ের কাছে আবদার করে জামা কাপড় পরিষ্কার করিয়ে রাখতাম। সাজ বলতে তখন ছিল ইস্ত্রি করা জামা আর একটু পাউডারের ছোঁয়া আর আতরের হালকা সুবাস। মণ্ডপে ঢোকার মুখে ঢাকের আওয়াজে যখন মন মেতে উঠত, বন্ধুদের সঙ্গে নতুন নতুন প্রতিমা দেখার যে আনন্দ, তা ছিল যে কোনো বহিরঙ্গের সজ্জার চেয়েও অনেক বেশি মূল্যবান। মণ্ডপের আলোকসজ্জা, আরতির ধূপ আর চারপাশে মিষ্টান্নের গন্ধের সুবাসে পুরো গ্রাম যেন এক মায়াবী রূপ ধারণ করত। আজ আমরা এক একজন এক এক জায়গায় হারিয়ে গেছি। শৈশবের সেই বন্ধুদের সঙ্গে এখন আর আগের মতো সামনাসামনি দেখা হয় না, কথা হয় শুধু ওই একটু মেসেঞ্জারের চ্যাটবক্সে। কিন্তু পুজোর দিনগুলো এলে দূরত্বের সেই ডিজিটাল পর্দা পেরিয়ে মনটা আবার ছুটে যায় বন্ধুদের হাত ধরে মণ্ডপে মণ্ডপে বেড়ানোর দিনগুলোতে। এখন সাজের রূপ হয়তো অনেক বদলেছে, কিন্তু আজও যখন আকাশে নীল মেঘের ভেলা আর বাতাসে শিউলির সুবাস ভেসে আসে, মনটা এক নিমেষে সেই নিষ্পাপ শৈশবে ফিরে যায়। তখন বুঝতে পারি পূজোর সত্যিকারের সাজ কোনো দামি পোশাক বা প্রসাধনে থাকে না, তা লুকিয়ে থাকে পাশাপাশি মিলেমিশে থাকার সৌহার্দ্যে, শৈশবের অমলিন স্মৃতিতে আর মনের ভেতরের সরলতায়। লিখলেন নাজমুল আহমেদ নয়ন, গোদাবাড়ী নসিপুর বাংলাদেশ থেকে।
0: কার্তিক ঘোষ চাঁদপুর বাঁকুড়া থেকে আমাদের লিখেছেন, ছ দশক আগে গ্রাম থেকে বাইরে বেরোনোর রাস্তা বলতে ছিল জঙ্গল আর মিঠো পথ। 3 কিলোমিটার দূরে গ্রামের পাশে একটাই দুর্গাপুজো, নীল আকাশ, কাশফুল ছিঁড়তে ছিঁড়তে পোয়াতি ধানে থোড়ের গন্ধ নিতে নিতে 10-12 জন বন্ধু মিঠো পথ ধরে মণ্ডপে যেতাম। আমাদের 2-1 জনের গায়ে সেলাই করা পুরনো জামা গেঞ্জিটাই ছিল রাজপোশাক। শুনতাম 14 কিলোমিটার দূরে শিমলাপাল রাজবাড়িতে জাঁকজমকে পুজো হয়। মিঠো পথের জন্য 32 বছর বয়স পর্যন্ত সেটা দেখা হয়নি। 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন বাবা খড়গপুরে রাবণপোড়া দেখতে নিয়ে গেলেন। নতুন পাজামা, জামা রাবারের

0: স্যান্ডেল কিনে দিলেন। নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু কয়েকটা মণ্ডপ ঘুরতেই নতুন স্যান্ডেলে পা রক্তাক্ত। জীবনের প্রথম জুতো পরার আনন্দ ম্লান হয়ে গেল। আশ্বিন এলেই মা কাকিমারা মাঠ থেকে কলসি ভরে কেঁচো মাটি এনে দেওয়ালে ন্যাতা দিত। মা ডিবরির আলোয় ছেঁড়া জামা সেলাই করত। সেটাই ছিল আমাদের আগমনী। ভাদ্র আশ্বিনে বেশিরভাগ বাড়িতে একবেলার বেশি উনুন জ্বলত না। চাষিদের পুজোর স্বাদ ছিল ট্যাটক বা ভূতমুড়ি ধানের সোনালি রং দেখা। বড়দের সঙ্গে আমরা কচিকাচারাও দল বেঁধে ধানের রং পরিবর্তনের দৃশ্য দেখতে যেতাম। পেট ভরে ভাত খাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠতাম। মাঠ থেকে ছিঁড়ে আনতাম মুঠো ভর্তি কাশফুল। আজ পরিবারের সবাই নতুন পোশাকে পুজো দেখে, ভালো লাগে। তবুও মায়ের হাতে সেলাই করা ছেঁড়া জামার তৃপ্তি আজও ভুলিনি। নমস্কার জানিয়ে শেষ করেছেন কার্তিক ঘোষ, চাঁদপুর বাঁকুড়ার।
1: আসবো পরের চিঠির পাতায়। লিখছেন সুদীপ ভট্টাচার্য, নেদের পাড়া, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সে বছর আমায় পায় কে? মাথায় খাঁকি টুপি, বুক পকেটে গুঁজা হুইসেল, কোমরে বেল্টের সাথে লাগানো কালো খাপে ঝুলছে ক্যাপ পিস্তল। অনেক আবদার করে পুজোয় মিলেছিল পুলিশের পোশাক। একদম পুরো দস্তুর পুলিশ সেজে মণ্ডপে মণ্ডপে দাপিয়ে বেড়াচ্ছি, পিকপিক করে হুইসেল বাজিয়ে, মাঝে মাঝে খাপ থেকে পিস্তল বের করে ফটাস ফটাস। সে কি ভীষণ আনন্দ! আজ বড্ড মনে পড়ে ছোটবেলার সেই সব দিনগুলোর কথা। তখন পুজো আসছে মানেই তো ছিল স্কুলের বন্ধুদের সাথে পুজোর সাজের আলোচনা। কার কত রকমের কতগুলো করে নতুন পোশাক হলো, কে কোনটা দিল, কার কাছে এখনো পাওয়া বাকি, আলোচনা হতো এই সব নিয়েই। সে সময় এক এক বছর এক এক ধরনের পোশাকের চাহিদা বাড়ত পুজোয়। নির্দিষ্ট বছরের জনপ্রিয় বাংলা বা হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের পোশাকের আদলে তৈরি জামা কাপড়ের একটা বড় চাহিদা হতো সে বছরের পুজোয়। আজ সেসব কথা মনে হলে বড্ড ফিরে যেতে ইচ্ছে করে ফেলে আসা দিনগুলোতে। জানি না কেন, এটা বয়সের দোষ নাকি বদলে যাওয়া সময়ের কারণে, আজ আর ছোটবেলার মতো করে পুজোয় নিজেকে সাজাতে ইচ্ছে করে না। তার চেয়ে বরং পুজোর মুখে প্রকৃতির সেজে ওঠা দেখতেই বেশি ভালো লাগে। মুগ্ধ চোখে দেখি বর্ষা পেরিয়ে শরৎ আসতেই আকাশ কেমন কালো মেঘের পোশাক পাল্টে সাদা পেঁজা তুলোর নকশা করা নীল পোশাকে সেজে ওঠে আগমনীর বার্তা নিয়ে। দিগন্ত বিস্তৃত ঘন সাদা আকাশের বন কেমন সুন্দর চামর দুলিয়ে দেবীর আবাহন করে। ভোর রাতের শিউলির মিষ্টি মাখা, মিষ্টি গন্ধ মাখা হিমেল বাতাস, গাছের পাতায় ঝরে পড়া টুপটাপ শিশিরের শব্দ যেন আবেগে কানের কাছে ফিসফিসিয়ে বলে, মা আসছেন। লিখলেন সুদীপ ভট্টাচার্য, নেদের পাড়া, কৃষ্ণনগর, জেলা নদিয়া থেকে।
0: লিখেছেন রিয়া ঘোষ, সুভাষগ্রাম, কলকাতা 146 থেকে। শরৎ সকালের প্রাত্যহিকে, এক পড়ন্ত বিকেল, পুজোর কড়ানাড়ার ক্ষণটুকু বাকি। কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ গ্রামের বাড়ির ধুলোমাখা আঙিনায় আমি। প্রবাসের সমস্ত যান্ত্রিক ক্লান্তি এক নিমেষে উবে গেল। বারান্দার কোণে থমকে দাঁড়ানো মায়ের চোখে তখন উপচে পড়া বিস্ময়ের জল, আর সেই ভেজা চোখের কোণ ছুঁয়ে ফুটে ওঠা এক অপার্থিব অনাবিল হাসি। বছরের পর বছর জমে থাকা দূরত্ব, সমস্ত বরফ নিমেষে গলে জল। বাইরে তখন শরতের নীল আকাশে স্পর্শে কাশফুলের দোলা, শিউলির স্নিগ্ধ সুবাসে মেতে উঠেছে প্রকৃতির রূপলি ক্যানভাস। প্রকৃতির সেই।

রূপের সঙ্গে সুর মেলালো আমাদের দীর্ঘ অবহেলায় বন্ধ থাকা প্রাচীন জমিদার বাড়ির নতুন রূপের দুর্গা দালানটি। মাকড়সার জাল আর ধুলো সরিয়ে শুরু হল মৃন্ময়ী মায়ের অপরূপ রূপদান। ডাকের সাজের নিখুঁত শোভনে প্রতিমা ধীরে ধীরে প্রাণ ফিরে পাবে। আমিও গায়ে জড়িয়ে নেব মায়ের সেই চিরচেনা পুরনো লাল পেড়ে গরদের শাড়িটা। শহর থেকে আনা জাদুকরী ব্যাগটিতে আলাদিনের আশ্চর্য প্রদীপ, উঠোনে জড়ো হওয়া শিশুদের গায়ে যখন সেই নতুন পোশাকগুলো পরিয়ে দিলাম, তাদের মলিন মুখগুলো নৈশব্দের হাসিতে ঝলমল করে উঠল। জীর্ণ দালান কোঠায় নেমে এলো এক অনির্বচনীয় আলোক। ষষ্ঠীর সন্ধ্যায় শতপ্রদীপের স্নিগ্ধ ও নরম আলোয় ঝলমল করে এক লহমায় আমাদের এই প্রাচীন বাড়ি হয়ে উঠবে এক নব প্রাসাদ, এক পরম উপলব্ধি আমার মনটাকেও ভরিয়ে তুলবে। পূজোর আসল সাজ কোনো সোনাদানা বা রেশমি সুতোই নয়, আমাদের গ্রামের বাড়ির এই স্নিগ্ধতা, হঠাৎ বাড়ি ফিরে মায়ের মুখে হাসি ফোটানো, প্রতিমা মায়ের অবয়ব ফুটিয়ে তোলার আনন্দ এবং অন্যের আঁধারে প্রদীপ জেলে নিজেরই মনটাকে রাঙিয়ে তোলার মাঝেই আছে শারদোৎসবের প্রকৃত আত্মা আর জীবনের পরম সার্থকতা। লিখেছেন রিয়া ঘোষ, সুভাষগ্রাম, কলকাতা 146 থেকে।

0: জানিয়ে দেবো একটা অনুষ্ঠানের খবর। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে জার্নালিজম সার্টিফিকেট কোর্স নবম ব্যাচের শংসাপত্র প্রদান ও দশম ব্যাচের শুভারম্ভ এবং আগমনী উৎসব বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিদ্যাসাগর সভাগৃহে। জানিয়ে দিলাম অনুষ্ঠানের খবর সম্পর্কে।
1: চট করে আর একটা চিঠি অনুপম বন্দ্যোপাধ্যায় বৈচিগ্রাম হুগলি থেকে লিখেছেন। সুজনে সুপ্রাত্যহিকি। শ্যামলী একটু জোর পায়ে হাঁটছে। বিকেল ৪টার মধ্যে দত্তগিন্নির দুবার ফোন হয়ে গেছে, দুটো ফ্ল্যাটের কাজ, তার মধ্যে দত্তগিন্নিরটা আগে করে দিতে হবে। পুকুরের ওপার থেকে আবাসনটা দেখা যায়। একবার চোখ তুলে তাকালো শ্যামলী, বিকেলের আলোর ছটা যাই যাই করে এখন লেগে আছে আবাসনের চারতলায়। কানে সে দুটো সাদা পায়রা, একটা মুখ গুঁজে আছে নিজের ডানায়, অন্যটা হানটান করছে। একটু থমকে দাঁড়িয়ে যায় শ্যামলী। ছাদের ওপরে বাঁশ দেখা যাচ্ছে। ছোটবেলায় যে খেলা খেলত তার একটা লাইন হঠাৎ মনে পড়ে গেল শ্যামলীর। এলাটিং বেলাটিং শৈল, কি খবর আইল, ঠিক করে হেসে ফেলল শ্যামলী। দুঃখের এই চৌকো ফ্রেমের জীবনে নতুন খবর আর কি। পুজো আসছে, তাই মাস পড়েছে পালপাড়ায়। যাক তাহলে আসছে কদিন দুঃখের ভাত সুখ করে খাওয়া, সঙ্গে একটু আমিষ পদ, একটা এলোমেলো সময়, ঘুমিয়ে থাকার সময়, রাত জাগানোর সময়। প্রাণ ভরে নিঃশ্বাস নিল শ্যামলী। বাতাসে কীরকম একটা মা মা গন্ধ। ঝট করে পুকুরের জলে মুখটার প্রতিবিম্ব দেখল শ্যামলী। কীরকম পেতনির মতন লাগছে। মনে মনে ভাবে এ সপ্তাহের মধ্যেই বিউটি পার্লারে যেতে হবে। কিন্তু তাতে কি শুকিয়ে যাওয়া মেয়ের মুখকে টাটকা ফুলের মতো করা যাবে, কে জানে। এইরকম সাত পাঁচ ভাবতে ভাবতে শ্যামলী ঢুকল দত্ত বাড়ির ফ্ল্যাটে। দুবাড়ির কাজ সেরে যখন বাড়ি ঢুকল তখন সে ক্লান্ত। ঘুম জড়ানো চোখে সেই সাগর নীল শাড়িটা খুঁজতে থাকে শ্যামলী, যেটা পরে নবমীর রাতে ঠাকুর দেখতে যাবে। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন অনুপম বন্দ্যোপাধ্যায় বৈচিগ্রাম হুগলি থেকে।
0: চিঠির ঝাঁপি এবার গোটাতে হবে। জানিয়ে দেব আকাশ বাতাসের খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭%, সর্বনিম্ন ৭৫%। বৃষ্টি হয়েছে ৪৭.২ মিলিমিটার। শুনলেন আকাশ বাতাসের খবর। এবার প্রাত্যহিকী থেকে বিদায় নেব। আজকের মতো সঙ্গে ছিলাম আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
1: সুতপা চট্টোপাধ্যায়।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিএসটি পরিষদের 57তম বৈঠক হবে আজ। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত, সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও 13টি দেশ। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী হুতি গোষ্ঠীর হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানস শাহ ও দিয়া চিতালে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC-র উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা হল স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। গতকাল শুরু হওয়া 4-দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজন উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তি চালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সর্বজনীন ও স্থিতিশীল উন্নয়নের হাতিয়ার হিসেবে তিনি প্রধানমন্ত্রী প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলিকে সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আর আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। বিমানবাহিনী দিবস উপলক্ষে আকাশবাণীতে দেওয়া এক বার্তায় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, ভারতীয় বিমানবাহিনী সর্বদা সতর্কতা ও দৃঢ় সংকল্পের জন্য দেশ রক্ষায় প্রস্তুত। গত বছর অপারেশন সিন্ধুর সমন্বিত বিমান অভিযানের গুরুত্বপূর্ণ শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বায়ুশক্তি মহড়া, বিভিন্ন দ্বিপাক্ষিক মহড়া, ড্রোনাথন এবং বর্তমানে চলা ঐতিহাসিক বহুপাক্ষিক বিমান মহড়া, তরঙ্গ শক্তির মতো গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির মাধ্যমে ভারতীয় বিমানবাহিনী সক্রিয়ভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে। দিল্লি কাস্টমস গতকাল প্রায় 515 কোটি টাকা মূল্যের 165 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নষ্ট করা মাদকে প্রায় 140 কোটি টাকা মূল্যের 140 কেজি হাইড্রোপনিক গাঁজা এবং প্রায় 375 কোটি টাকা মূল্যের 25 কেজি কোকেন ছিল। বিবৃতিতে আরও বলা হয়, দিল্লি কাস্টমসের উচ্চ পর্যায়ের মাদক নিয়ন্ত্রণ কমিটি নির্ধারিত আইনি পদ্ধতি ও সুরক্ষা ব্যবস্থা মেনেই কাজ সম্পন্ন করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি পরিষদের 57তম বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকারের জিএসটি ব্যবস্থার পরবর্তী সংস্কারের জন্য 5 দফা পরিকল্পনা প্রস্তাব করবে। এই সংস্কারগুলির লক্ষ্য হল জিএসটি ব্যবস্থার বর্তমান প্রশাসনিক জটিলতাগুলি প্রশমন করা। 5 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি।

এবং ই-কমার্স। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতরাতে আবিজানে আইভরি কোস্টের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তেনে বিরাহিমা উদাত্তেরার সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী জানান, পারস্পরিক বিশ্বাস, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে বিদেশমন্ত্রী আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিয়ালে কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে আলোচনা করেন। শ্রী জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, ভারত আইভরি কোস্ট অংশীদারিত্ব জোরদার করা নিয়ে উভয় দেশের নেতা বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে ঘানায় সেদেশের বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকোয়ার কাছ থেকে জয়শঙ্কর ইন্টারন্যাশনাল বিগক্যাট অ্যালায়েন্সে ঘানার অংশগ্রহণের স্বীকৃতিপত্র ঘোষণা গ্রহণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও কাশ্মীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। গত 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে গতকাল এক রুশ হামলায় 25 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। রাশিয়া কিভ এবং ইউক্রেনের আরও একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে 5তলা একটি আবাসন ধ্বংস হয়ে যায়। এছাড়া কিভ, ওলেকসান্দ্রিয়া ও ক্রেমেনচুনকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী 44টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং 117টি ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও পুরো হামলাটি ঠেকানো সম্ভব হয়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গতকাল মারিয়া দেল কার্মেন আবাসকালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 87 বছর বয়সী এই মহিলার বাসস্থান থেকে উচ্ছেদের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন, আভা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরের হামলায় সুদানের 1 নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সেনাজোট জানিয়েছে, তারা রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে হুথি আধিকারিকরা দাবি করেছেন, বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের ধুবাব, আলজাদিদ এবং বাবেল মান্দে প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্মেলনে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে আজ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সুদৃঢ় করা এবং কেন্দ্র রাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত কাজ করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে 4টি মূল বিষয়ের উপর আলোচনা করা হবে। উন্নত পুষ্টি ও প্রাথমিক শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পুনর্গঠন, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, প্রাতিষ্ঠানিক ও আইনি পরিকাঠামোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নারী সুরক্ষা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কার্যকারিতা ও সুফল বাড়িয়ে নারী ক্ষমতায়ন। বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আর্কটিক সার্কেল অ্যাসেম্বলির বার্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আইসল্যান্ডের রেইকিয়াভিকে আজ থেকে শুরু হয়ে এই বৈঠক চলবে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়া 2026-এ শ্রী সিং সিঙ্গাপুর সেশনে অংশ নেবেন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়াচি তালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তারা। কোয়ার্টার ফাইনালে গতকাল রোমানিয়ার এডওয়ার্ড ইউনেস্কো ও বেনার্দেত সোক্স জুটিকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন এই জুটি। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুশালে এবং সরবজিৎ সিং
আগামীকাল থেকে মিশরের কায়রোতে শুরু হওয়া 2026 সালের ISSF শুটিং বিশ্বকাপ 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রাইফেল এবং পিস্তল শুটারদের জন্য কায়রোর এই প্রতিযোগিতাটি চলবে চলতি বছরের চূড়ান্ত ও চূড়ান্ত ISSF বিশ্বকাপ। চলতি মাসের 10-15 তারিখ পর্যন্ত মিশরের ইন্টারন্যাশনাল অলিম্পিক সিটি শুটিং রেঞ্জে এই প্রতিযোগিতা হবে। কায়রোতে অংশ নেওয়া 35 জন ভারতীয় শুটারের মধ্যে 11 জন র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। চায়না ওপেন টেনিসে আজ বেইজিংয়ে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালের সপ্তম বাছাই ক্যারোলিনা মুচোভা 26তম বাছাই নিকোলা বর্তুঙ্কোভার মুখোমুখি হবেন। অন্য কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই মীরা আন্দ্রিভা 19তম বাছাই একাতেরিনা আলেকজান্দ্রিভার মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মনুষা ও দিয়াচিতালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। এই সংক্রান্ত প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ওবিসি সংরক্ষণের সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। বেসরকারি সংস্থা পাল্টালেও বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদেরই বহাল রাখতে হবে বলে নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের। দুর্গাপুজো উপলক্ষে যাত্রীভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন 16 থেকে 21 অক্টোবর 51টি বিশেষ ট্রেন চালাবে। উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভায় তৃণমূল কংগ্রেস আমলে আর্থিক দুর্নীতির অভিযোগে আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত আজ রাশিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। গত মঙ্গলবার এই দুই কেন্দ্রে ভোট নেওয়া হয়। নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। ভোট গণনা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা গুরুত্বপূর্ণ বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক। সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্বিঘ্ন ভোট গণনা পর্ব নিশ্চিত করতে বিশেষভাবে জোর দেওয়া হয় বৈঠকে। ওবিসি সংরক্ষণের সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। সংশোধিত তালিকায় যে প্রার্থীদের নতুনভাবে যুক্ত করা হয়েছে তাদের নথিপত্র যাচাই এবং ইন্টারভিউ নেওয়া হবে। কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী বাংলার জন্য আজ, অর্থনীতির জন্য আজ এবং আগামীকাল, ইতিহাস বিষয়ের জন্য আগামীকাল, সংস্কৃতের জন্য আগামীকাল 12 ও 13, ইংরেজি 12 এবং গণিতের জন্য 13ই অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। বেসরকারি সংস্থা পাল্টালেও বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদেরই বহাল রাখতে হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এক নির্দেশিকায় তারা স্পষ্ট করে দিয়েছে শিক্ষকদের চাকরি কোনোভাবেই যাবে না। উল্লেখ্য, বেসরকারি সংস্থার সঙ্গে সরকার 30শে সেপ্টেম্বর চুক্তি শেষ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর ফলে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় আন্দোলনে নামেন ওই চুক্তিভিত্তিক শিক্ষকরা। এই সিদ্ধান্তের ফলে পুজোর আগে স্বস্তি পেলেন তারা। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে আইসিটি অ্যাট স্কুল কর্মসূচি 30শে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এছাড়া ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের আইসিটি শিক্ষকদের চাকরি সংক্রান্ত সুযোগ সুবিধা বাড়ানোর জন্য অর্থ দপ্তর এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের কাছে স্কুল শিক্ষা দপ্তর প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পঠন পাঠন কেমন চলছে তা খতিয়ে দেখতে নিয়মিত পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এর জন্য আধিকারিকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এক নির্দেশিকায় জানিয়েছে, WBSES এবং WBES আধিকারিকদের প্রতি মাসে অন্তত একটি স্কুল পরিদর্শন করতে হবে এবং সাব ইন্সপেক্টরদের প্রতি সপ্তাহে অন্তত দুটি বিদ্যালয়, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরদের প্রতি মাসে অন্তত দুটি স্কুল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল বিকাশ ভবন অভিযান করেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের গেটে পৌঁছে বিক্ষোভ দেখান তারা। পরে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে স্মারকলিপি জমা দেন তারা। শিক্ষাক্ষেত্রে সার্বিক বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় স্তরে আমূল সংস্কারের জন্য সর্বস্তরের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। লোকভবনে গতকাল রাজ্যের সহায়তাপ্রাপ্ত সব বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময় করেন রাজ্যপাল। বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক উন্নয়ন এবং বাংলার ঐতিহাসিক মননশীলতা ও শিক্ষাগত গৌরব পুনরুদ্ধারে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আবেদন জানান তিনি। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন 16 থেকে 21 অক্টোবর 10 পর্যন্ত মোট 51টি বিশেষ ট্রেন চালাবে। গত বছরের সংখ্যা ছিল 31। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে শিয়ালদার DRM রাজীব সাক্সেনা জানান, এবছর 38টি বিশেষ ট্রেন চলবে রাতে, সন্ধ্যার ব্যস্ত সময় 13টি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। 10 থেকে 15 অক্টোবর পর্যন্ত শিয়ালদা লালগোলা শাখায় প্রি পুজো বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়াও এই সময়ের মধ্যে মোট 80টি বিশেষ দূরপাল্লার ট্রেন চালানো হবে বলে তিনি জানান।
1: 16 থেকে 21 তারিখ 6 দিন আপ মান কে চালিয়ে 6 ডেজ মে পিক পিরিয়ড হোগা ষষ্ঠী সে লেকর কে দশমী তক কে লিয়ে তো ইসমে এক তো সন্ডে শেডিউল ফলো করেন ক্যোঁকি ইসমে মর্নিং অর ইভিনিং পিক আওয়ার্স মে ট্রাফিক নেহি হোতা হ্যায় অর মর্নিং মে জো ট্রেনস পিক আওয়ার মে অফিস কে লিয়ে হোতি হ্যায় উসকি রিকোয়ারমেন্ট নেহি হোগি তো মর্নিং কি কুছ ট্রেনে ক্যান্সেল রহেঙ্গি অর দোপহর মে 2 বজে কে বাদ উইচ মিন্স 14 আওয়ার্স কে বাদ মে জো ট্রেনে অরিজিনেট হোতি হ্যায় ও অল স্টেশন স্টপেজ হোগা উসমে কোই গ্যালপিং ট্রেন নেহি হোগি মেন্টেনেন্স কি মেজর অ্যাক্টিভিটিজ নেহি হোঙ্গি ছোটা মোটা হোগা ও ডে টাইম মে কিয়া জায়েগা তো ইসলিয়ে নাইট সার্ভিসেস ভি হাম লোগোনে প্ল্যান কিয়া হ্যায়।
0: যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে 24 ঘন্টা ওয়ার রুম চালু করা হচ্ছে। ডিআরএম জানান সেখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভিড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। রাজ্য সরকারের আবেদন মেনে এখনও পর্যন্ত প্রায় 3,012 দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে। অন্যদিকে অনুদান নেবার জন্য রাজ্যের প্রায় 56,000 কমিটি আবেদন জানিয়েছে। সব আবেদন যাচাই করে মহালয়ার পরই রাজ্য ও কলকাতা পুলিশের আওতাধীন থানাগুলির মাধ্যমে নির্বাচিত পুজো কমিটির হাতে এই অনুদান তুলে দেওয়া হবে। ইউনেস্কোর নামে দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গতকাল সিজিও কমপ্লেক্সে টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। মাসার্ট সংস্থার লেনদেন সংক্রান্ত আরও নথি নিয়ে 12 তারিখ ফের তাকে হাজির হতে বলা হয়েছে। এর আগে 30 সেপ্টেম্বর প্রায় 9 ঘন্টা ইডি দপ্তরে তাঁকে জেরা করা হয়। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের বিষয় জাতীয় শিক্ষানীতি।
2: ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভর করে তোলাই হল আধুনিক শিক্ষার মূল লক্ষ্য। সেই ভাবনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে গৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। মাতৃভাষায় শিক্ষার প্রসার, প্রাথমিক স্তরে শিক্ষার ভিত মজবুত করা এবং প্রযুক্তির ব্যবহার এই নীতিতে গুরুত্ব দিয়েছে সর্বাধিক। সেবা সংকল্প অভিযানের কর্মসূচিতে জাতীয় শিক্ষানীতির প্রভাব ও সম্ভাবনা নিয়ে এ রাজ্যের বিদ্যাসাগর সম্মানে ভূষিত জাতীয় শিক্ষক প্রশান্ত মারিক আকাশবাণীকে বলেন, এই শিক্ষানীতি শিশুদের মূল্যবোধ তৈরি করতে বিশেষ সহায়ক হবে।
3: জাতীয় শিক্ষানীতি 2020 মূল কথাটা খুব সহজভাবে বললে, শিক্ষা যেন শুধু বই পড়া আর পরীক্ষার ভালো নম্বর পাওয়ার মধ্যে আটকে না থাকে এটাই দেখা। একজন শিশুর মধ্যে জ্ঞান অর্জনের পাশাপাশি তার চিন্তা ভাবনা, সৃজনশীলতা, দক্ষতা এবং ভালো মূল্যবোধও গড়ে উঠবে, এটাই শিক্ষানীতির অন্যতম মূল লক্ষ্য। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পড়ার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি, শিল্প, খেলাধুলা সবকিছুকে যুক্ত করার কথা বলা হয়েছে। আর শেষ কথা হচ্ছে জীবনের জন্য তৈরি করা।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভায় তৃণমূল কংগ্রেস আমলে আর্থিক দুর্নীতির অভিযোগে আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি খুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ গতকাল এই মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করেন। অবিলম্বে ওই পুরসভা থেকে যাবতীয় নথি নিয়ে তা সংরক্ষণের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর ও রাজ্যের হিমালয় পাদদেশীয় এলাকা থেকে কোঙ্কন ও গোয়া পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে রাজ্যের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। একটি প্রতিবেদন।
4: আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পাওয়া বাঙালি আজ আবার মেতে উঠবে ডার্বি ম্যাচে। ঐতিহ্যবাহী আইপিএল শিল্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছে দুই দল, তবে এই প্রথম পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গন না পড়লেও আশা করা যাচ্ছে আজ মাঠ কানায় কানায় ভর্তি থাকবে। পুজোর আগে মর্যাদার এই ম্যাচ জিততে দুদলের ফুটবলারদের পাশাপাশি অনেকটাই নির্ভর করছে দুই কোচ হাবাস ও পানসের স্ট্র্যাটেজির ওপর। ফর্মের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, যদিও বড় ম্যাচে ভবিষ্যৎবাণী অনেক সময়ই কাজ করে না, তাই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশায় দুদলের সমর্থকরা আজ মাঠ ভরাবেন। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত রাশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে ছটায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা, এ সংক্রান্ত প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী বাগচী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মৌসুমী বাগচির কণ্ঠে।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনছেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় তথা শেষ পর্ব, বলছেন অধ্যাপক সমীর সাহা।
1: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একজন ছিলেন কিংস কলেজে ছাত্র, আরেকজন ছিলেন ট্রিনিটি কলেজের গবেষক। এদের মধ্যে 112 বছর আগে যে আলাপচারিতা ও ভাবের আদান প্রদান হয়েছিল সেটা একমাত্র প্রশান্তচন্দ্রই লিখে রেখে গেছেন। সেই অল্প কথায় সেই ইতিহাস একটু তুলে ধরা যাক। প্রশান্তচন্দ্র 1913 সালের অক্টোবরে কিংস কলেজে কেমব্রিজে যোগদান করেন। তারপর রামানুজন সেখানে আসেন জানুয়ারি 2014 সালে। আর্থার বেলি বলে প্রশান্তচন্দ্রের একজন টিউটর বলেন যে, তুমি কি তোমার দেশের রামানুজনের সঙ্গে আলাপ করেছ? পিসিএম বললেন না। তখন বেরি বললেন যে, তার এলিপ্টিক ইন্টিগ্রালের কাছে রামানুজনের উপস্থিতি যে ঘটেছে সেটা বর্ণনা করলেন। বেরি ব্ল্যাকবোর্ডে যখন ইকুয়েশন লিখছিলেন, রামানুজনের মুখে যেন এক অনন্য আভা, উজ্জ্বলতা, খানিকটা উদ্ভাসিত। বেরির প্রশ্ন, আপনি কি কিছু বলবেন রামানুজনকে? রামানুজন উঠে বোর্ডে গিয়ে অঙ্কের অন্য পাঠটা করে দিলেন। তখন বেরি অবাক হয়ে ভাবলেন যে, এটা একমাত্র সম্ভব একটা অদ্ভুত অন্তর্দৃষ্টির থেকেই করা। রামানুজন থিওরি অব নাম্বারের জ্ঞান অনেকটাই ইন্টুইটিভ, এই কথাগুলো বেরি এবং হার্ডি সিদ্ধান্ত করেছিলেন। প্রশান্তচন্দ্রের দ্বিতীয় গল্প রামানুজনের আদব কায়দা সম্বন্ধে। একদিন সকালে ট্রিনিটি কলেজে রামানুজনের ঘরে গেছেন প্রশান্তচন্দ্র, খুবই ঠান্ডা। প্রশান্ত যখন জিজ্ঞেস করলেন যে, কীভাবে উনি ঘরে নিজেকে গরম রেখেছেন, রামানুজনের উত্তর যে, তিনি ওভারকোট পরে শোন এবং তার ওপর শাল জড়িয়ে নেন। প্রশান্তচন্দ্র তখন দেখেন যে কম্বলগুলো বিছানাতে ঢোকানো, অর্থাৎ কম্বলগুলো খোলা হয়নি। রামানুজন সেটা বুঝতেই পারেননি, কম্বল তুলে ফেলে শোবার পদ্ধতি প্রশান্তচন্দ্র রামানুজনকে দেখিয়ে দিলেন, এতই সাদাসিধে ছিলেন রামানুজন। এরপরে যে ঘটনাটার কথা প্রশান্তচন্দ্র লিখছেন যে, সেটা তারা দুজনে হাঁটতেন সকালবেলা কেমব্রিজের মাঠে রোববার সকালে। সেই সময় একদিন রামানুজন প্রশান্তচন্দ্রের ঘরে এসছেন, প্রশান্তচন্দ্র ভেতরের ঘরে ছিলেন, বাইরে বেরিয়ে দেখেন রামানুজন লোনির ডায়নামিক্স অফ পার্টিকলস বইটা পড়ছেন। প্রশান্তচন্দ্রকে দেখে বললেন যে, বইটা খুবই আকর্ষণীয়, রামানুজন কিন্তু কখনোই ডায়নামিক্স পড়েননি, এটা প্রশান্তচন্দ্র পরে জেনেছিলেন। এরপরের যে ঘটনাটার কথা বলেন সেটা আরও মজার। প্রশান্তচন্দ্র রামানুজনের ঘরে গেছেন, রামানুজন নিজে ফ্রাইং প্যানে রান্না করছিলেন, টেবিলে বসে প্রশান্তচন্দ্র স্ট্র্যান্ড ম্যাগাজিন থেকে একটি ম্যাথামেটিক্যাল পাজলের কথা বলেন। রামানুজন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন যে, এই সংখ্যাটা এবং এর পরে কতকগুলো সংখ্যা পরপর বসে যাবে, বাড়ির নম্বর তাই দিয়েই পাওয়া যাবে। কিভাবে যে একটা ফ্ল্যাশে রামানুজন এই উত্তরটা ধাঁধার দিয়েছিলেন সেটা এখনও

0: একটা অবিশ্বাস্য ব্যাপার। রামানুজন উত্তর দিয়েছিলেন, আমি যে মুহূর্তে ধাঁধাটা শুনলাম আমার মনে হলো উত্তরটা একটা কন্টিনিউয়াস ফ্র্যাকশন হবে। আমি বললাম কোন কন্টিনিউয়াস ফ্র্যাকশন? উত্তরটা আমার মনে হলো একটা সিম্পল ব্যাপার। এর পরের ঘটনা, রামানুজন এবং প্রশান্তচন্দ্র রবিবার সকালে লম্বা হাঁটতে যেতেন। অনেক বিষয়ে আলোচনা হতো, সবসময়ই রামানুজনের ধারণা প্রগতিশীল ছিল। প্রশান্তচন্দ্রের মতে কিছু নতুন দার্শনিক প্রশ্ন রামানুজন তুলতেন। ওনার খুব আগ্রহ ছিল শূন্য, ইনফিনিটি এবং ফাইনাইট নম্বরের সেটে নাম্বার নিয়ে রিয়েলিটির একটা বাস্তবের একটা তত্ত্ব তৈরি করা। প্রশান্তচন্দ্র বলছেন, আমি সাধারণভাবে বোঝবার চেষ্টা করতাম কিন্তু পুরোপুরি ওনার বক্তব্য কখনোই বুঝে উঠতে পারিনি। উনি বলতেন জিরো নির্গুণ ব্রহ্ম, এক্সট্রিম মনিস্টিক স্কুল অব হিন্দু ফিলোসফি, অদ্বৈত হিন্দু দর্শনের প্রতীক, আর সেই বাস্তবের কোনো গুণ নেই, শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, যা মানুষের বোঝার বাইরে। রামানুজনের মতে নেগেশন অব অ্যাট্রিবিউশন, সমস্ত গুণের বিলুপ ঘটত জিরোতে। ইনফিনিটিকে উনি ভাবতেন সব কিছু সম্ভাব্য জিনিসের সমষ্টি যা ঘটতে পারে, এবং সেই সম্ভাবনা ছিল ওনার মতে সীমাহীন। রামানুজনের মতে জিরো এবং ইনফিনিটির গুণফল পুরো সসীম ফাইনাইট সেটকে বোঝায়। সৃষ্টির প্রতিটা ঘটনাকে ইনফিনিটি এবং জিরোর এক বিশেষ ধরনের ফলাফল দিয়ে বোঝানো সম্ভব। এই দার্শনিক চিন্তা পরে প্রশান্তচন্দ্রকে উদ্বুদ্ধ করে এবং উনি তার মিনিং অব স্ট্যাটিস্টিক্স এই গবেষণাপত্রে জৈন ধর্মের দর্শনের সদ্বেদের কথা উনি দিয়ে বলেন যে এর সঙ্গে এই ধারণার খানিকটা মিল ছিল। ভদ্র উজ্জ্বল চোখ, নম্র স্বভাবের, বন্ধুত্বপূর্ণ হাসির রামানুজনের মুখ, সেজন্য প্রশান্তচন্দ্র সারা জীবনে কখনোই ভোলেননি, এত ভালোই ছিল তার ব্যবহার।
1: জানাও জানায় এতক্ষণ শুনলেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব। বললেন অধ্যাপক সমীর সাহা।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।

0: নজরুলগীতি শুনলেন উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ।
2: প্রথম দিকে আমি স্কুলে যখন জয়েন করি, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র, আমাদের কেউই দৃষ্টিহীন মানুষ করে তার থেকে দেখি। ওরা দৃষ্টিহীন বলতে দেখেছে রাস্তাঘাটে ট্রেনে বাসে আর একজন দৃষ্টিহীন বড় বড় মানুষের নাম শুনেছে, ফলে তারাও আস্তে আস্তে আমাকে চেনে, আমি তাদেরকে আস্তে আস্তে পরিচিত হই। প্রথম দিকে ক্লাসে আমার একটু সত্যি কথা অসুবিধা হতো, ছাত্ররা আমাকে বুঝতে পারতো না কিভাবে কমিউনিকেট করবে, আমিও বুঝতে পারতাম না। তো আস্তে আস্তে তাদের সঙ্গে আমাদের সক্ষতা তৈরি হয়, আমি ওদের বুঝতে শিখি, ওরাও আমাদের বুঝতে শিখে, ফলে এখন কোনো সমস্যা হয় না।
1: আজ আবার ফিরে এসেছি সেই মানুষটার গল্প নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ডায়মন্ড হারবারের পল্লব হালদারের কথাই বলছি। কিভাবে তিনি যাবতীয় প্রতিবন্ধকতাকে হারিয়ে জীবনে প্রতিষ্ঠা পেলেন সেটাই আজ শুনব। আজ দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব।
2: শিক্ষকতার সঙ্গে সঙ্গে তখন আমি নাটকটাও চালিয়ে গেছিলাম বেশ কিছু বছর অব্দি। তো এই মুহূর্তে আমি নাটকটা আর মঞ্চিস করি না, নাটকের দলে অভিনয় করতে গেলে বিভিন্ন জায়গার শো থাকে, আমার যেহেতু শরীরে একটা কাজ থাকে, ফলে সবসময় সব জায়গার শোতে আমার পক্ষে যাওয়া অসুবিধা হয়ে যায়, ফলে ডিরেক্ট মঞ্চ অভিনয় করি না। কিন্তু নাটকের দলের সঙ্গে আমি এখনো সম্পূর্ণরূপে যুক্ত, সমস্ত প্রোগ্রামে আমি থাকি, আমি নিজে স্ক্রিপ্ট তৈরি করে নিজে অভিনয় করি, ছোটখাটো করে অডিও ফরম্যাটে তৈরি করি আর কি, আর স্কুলে শিক্ষকতা করি, আর সময় সুযোগ মতো ছুটি ছাড়া পেলে বন্ধু বান্ধব পরিচিত লোকজন ঘুরতে বেরোই পাহাড়ে বনে জঙ্গলে, আর ট্রেকিংটা করি না, ট্রেকিং বাদ দিয়ে এমনি ট্যুর করি। ধরুন হাঁটা চলা এখন তোমার খুব সমস্যা হয়েছে, এখন তো বেসিক্যালি আমি আলো আর অন্ধকার ছাড়া করে বুঝি না, ফলে ট্রেকিং ছাড়া যেটুকু, ধরুন সমুদ্রের ধারে গেলাম, পাহাড়ে গেলাম, জঙ্গলে গেলাম, মুভমেন্ট আমার কমে গেছে, আগের মতো অতটা ট্রেকিং করি না। ২০০৮-০৯ সাল নাগাদ নীলাঞ্জনা সেন ওনার সঙ্গে আমার পরিচয় হয়, আমাদের কমন ফ্রেন্ড ছিল তার মাধ্যমে আর কি, ওনারও দৃষ্টি সংক্রান্ত সমস্যা একই, পিগমেন্টোসা। তো পরিচিত হওয়ার পর দুজনেই মনে হয় যে হ্যাঁ, দুজন পরস্পরকে আমরা নির্ভর করতে পারবো। তো আমরা ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, ও একটি কলেজে উদ্যাপনা করে, আমার বাবার বয়স, তিনি বয়সে জড়িত কারণে কানে শুনতে পান না, তাকে হ্যান্ডেল করে তার সমস্ত ব্যাপারটা সামলানো, মানে আমরা দেখছি না চোখে, উনি শোনেন না কানে, এবং আমার মাও অস্ট্রিয় আর্থারাইটিস, হাঁটা চলা করে করতে পারে না, ঘরের মধ্যে ওয়াকা নিয়ে হাঁটে, তাহলে এটাও একটা খুব চ্যালেঞ্জিং বিষয় আমাদের বাড়িতে, এই দুজন মানুষকে ঠিকভাবে দেখভাল করা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা মনে করি, সেটা আমরা বলে যাচ্ছি আমাদের মতো করে। আমাদের মঞ্চে চারদিক দিয়ে একটা মোটা দড়ি পাতা থাকে, এই দড়ি দর্শক দেখতে পার না, কিন্তু যে মুহূর্তে অভিনেতা মঞ্চে প্রবেশ করছি তার পায়ে দড়িটা লেগে যাচ্ছে, সে বুঝছে যে আমি মঞ্চে আলোর মধ্যে চলি। এবার আমাদের হাঁটা চলার সময় সবসময় খেয়াল রাখতে হয় দড়িটাকে আমার পেরিয়ে যাচ্ছে কিনা, দড়িটা পেরোলে কিন্তু আমি জানবো যে আমি আলোর বাইরে চলি, চিত্রের বাইরে চলে যাচ্ছি, দড়িটা খুব ইম্পর্টেন্ট। আর রিহার্সালের সময় যে প্র্যাকটিস করা থাকে আমাদের প্রতিদিন হাঁটা চলা, কোন দিকে কতটা মুভ করবো, কোন দিকে কতখানি পাঠাবো, স্টেজ ওয়াইজ একটু তফাৎ হয়ে যায়, রবীন্দ্রসদনের

0: বিরাট বড় স্থিতি, সেখানে যতখানি স্কোপ আবার অন্যান্য অনেক জায়গায় ছোট স্থিতি আছে। যেমন হাওড়া শরৎচন্দ্রবাবু অভিনয় ছোট, সেখানে আমাদের মুভমেন্ট কমে যাবে আর কি। যেটা হয় আমরা নাটক শুরু হওয়ার আগে পামেতে মুভমেন্ট গুলো হিসেব করে নিতে হয় যে আমরা কতখানি ওদিকে মুখ করবো চরিত্র অনুসারে, সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো এটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছিল, ফলে আমরা যে কোনো স্টিলে অভিনয় করতে পারবো আর কি। প্যান্ডেল শো তো অভিনয় করেছি, সুপচরে একটা নাটকের কম্পিটিশন হতো প্যান্ডেলে, সেখানেও আমরা করেছি, মানে একটু এদিক ওদিক দুটো স্টেজকে পড়ে যাওয়ার চান্স থাকে। পাঁচ কাট দিয়ে স্টেজ আমরা রবীন্দ্রনাথের রাজা নাটকটা করেছিলাম, এই নাটকটা আমাদের খুব প্রশংসিত হয়। গিরিশ মঞ্চ নাটকটা করেছিলাম, সেই সময় কবি শঙ্কু ঘোষ নাটকটা দেখতে এসেছিলেন এবং উনি দেখে মুগ্ধ হয়ে গেছেন। উনি আমরা গ্রিন রুমে চলে এসেছিলেন এবং উনি বলেছিলেন যে আমার আজকে দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় তোমাদের কথা ভেবেই এই নাটকটা লিখেছিলেন, তোমরা একটা অন্য আঙ্গিকে অন্য ফরম্যাটে করেছো কিন্তু অসাধারণ। ওনার রেকমেন্ডেশনের ফলে বহু বড় বড় মানুষ আমাদের নাটক দেখতে এসেছিল, প্রত্যেকেই খুব প্রশংসা করে। সামগ্রিক প্রযোজনা বিনয় আমরা রাজা করেছি, রক্ত গরবি করেছি, সেটাও খুব প্রশংসিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন মঞ্চে যখন অভিনয় করেছি, অভিনয়ের পরেই প্রচুর মানুষ এসে আমাদের অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে চেন্নাইতে একটা শো করতে গেছিলাম আমরা, বাঙালি অ্যাসোসিয়েশন, বিরাট বড় প্রোগ্রাম। অভিনয় শেষ হওয়ার পরে সমস্ত দর্শক অভিনেতা সবাই মিলে একটা বিরাট বড় ব্যাংকোয়েট হলে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল আর কি। সেখানে সকলে মিলে বিভিন্ন বড় বড় মানুষজন, তারা সবাই আমাদের সঙ্গে পরিচিত হয়েছে, কথা বলেছে, একটা অন্যরকম অনুভূতি আর কি। নাটকের সূত্রে বহু বড় বড় মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, রামপ্রসাদ ধ্বনি, মানে বহু বড় মানুষের কাছ থেকে শিখতে পেরেছি, যেটা বড় প্রাপ্তি। আমার এটা অ্যাডভান্টেজ ছিল, মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুব প্রাচুর্য কখনো পাইনি কিন্তু খুব দারিদ্র্য কখনো ফেস করি, মানে ডাল ভাতের চিন্তা আমি করতে হয়নি। কিন্তু এইটা আমি মনে করি একটা খুব প্লাস পয়েন্ট, কিন্তু দৃষ্টিভঙ্গি নিয়ে বহু আছে যাদের দারিদ্র্যটা বড় ফ্যাক্টর। তো যেটা বলার কথা সকলকেই, সকলেই বলে যে চেষ্টাটা করতে হবে, লেখাপড়াটা শিখতে হবে, সবচেয়ে সহজ জিনিস লেখাপড়া শেখা। লেখাপড়াটা শিখলে অনেক কিছু স্কোপ পায়, অনেক দৃষ্টিভঙ্গি গান ফলো করতে পারেন, কিন্তু গান শিখে প্রফেশনালি দাঁড়ানো কঠিন। মানে কজন দৃষ্টিহীন মানুষ গানকে তার জীবিকা নিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছে? আচ্ছা, অনেক বেশি মানুষ এখন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, বহু দৃষ্টিহীন মানুষ এখন শিক্ষকতা করছে বা অন্যান্য পেশাতেও কিছু দৃষ্টিহীন কাজ করছে। তো লেখাপড়া শিখতে হবে, এইটা কোনো বিকল্প হয় না, এর জন্য যতখানি লড়াই করার করতেই হবে। আমরা যখন পড়াশোনা করেছিলাম তার থেকেও স্কোপ অনেক বেশি, এখন কম্পিউটার ল্যাপটপ চলে এসছে, ফোনে সাহায্যে প্রচুর বইপত্র পাওয়া যায়। আমরা তখন বইপত্র পেতাম না, খুব সমস্যা হতো, কবে কেউ একটা বই রেকর্ড করে দিন তবে আমরা শুনবো পড়বো, এখন তো প্রচুর বই। ফলে আমি সকলকে বলবো যে চেষ্টা চালিয়ে পড়াশোনাটা মন দিয়ে করো, পড়াশোনাটা করতে পারলে কাজের নিশ্চয় খোঁজার ব্যবস্থা হবে। আর্থিক নিরাপত্তা খুব জরুরি, মানে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ না হলে কোথাও কোনো সম্মান নেই। দৃষ্টিহীন মানুষ তো অবহেলা থাকবেই, কিন্তু এর একটাই প্রমাণ করতে হবে, আর্থিকভাবে নিজেকে স্বনির্ভর করতে হবে। দৃষ্টিহীন মানুষ মানে সকলেই ভাবে একটা বোঝা, পরিবার থেকে আরম্ভ করে সকলে, কিন্তু আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে সে যে আরো দুজনের দায়িত্ব নিতে পারে, এটা যে মুহূর্তে প্রমাণিত হয়ে যাবে তখন কিন্তু সমাজে তার মান মর্যাদা অনেক বাড়বে।
1: দুটি পর্বে আপনারা শুনলেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের জীবন সংগ্রামের গল্প। এই ধরনের আরো অনেক মানুষের গল্প শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানগুলিতে। গ্রন্থনা হৈমন্তী দে, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

মিয়াকি টুরির আগে খেয়াল শুনলেন উস্তাদ আরশাদ আলী খাঁর কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি।

0: তরঙ্গের অনুষ্ঠান।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতায় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনুন তিন ভুবনের পারে ছবির গান, মান্না দে এবং সহশিল্পীদের কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বসতে চলেছে জিএসটি পরিষদের 57তম বৈঠক। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। সঙ্গে রয়েছে

0: এ মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 14টি দেশ। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জনের প্রাণহানি, আহত 100। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি ভারতীয় মিক্সড ডাবল জুটি মানুষ শাহ ও দিয়া চিতালের। আইএফএ শিল্ডের ফাইনালে যুব ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC-র উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা হল স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। গতকাল শুরু হওয়া 4 দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজনে উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তিচালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন GSMA-র বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ GST পরিষদের 57তম বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে এই বৈঠকে GST সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকার GST ব্যবস্থার পরবর্তী সংস্কারের জন্য 5 দফা পরিকল্পনা প্রস্তাব করবে। এর মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। প্রস্তাবিত কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্বয়ংক্রিয় ইনভয়েস মেলবন্ধন, ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবির ক্ষেত্রে কাগজের ব্যবহার কমানো, ছোট ব্যবসার জন্য একাধিক রাজ্যে নিবন্ধনের বাধ্যবাধকতা দূর করা। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনা IAF-এর 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। 1932 সালের আজকের দিনেই প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু বলে অনুমান। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল, তার ছবির কিছু অংশ।
1: কলম ওয়ালি ভাই ক্রান্তি লানা চাতি থি, কলম কে জোর পর কালে বর্তমান কো খতম করনা চাতি থি, কন সমঝা উসকি বাত কো, কিসে জাগাতি ও, মাই জাগ গয়া, কুছ আচ্ছা কাম করকে জা রাহা হুঁ, সুকুন হ্যায়।

কয়েক দশক ধরে হিন্দি মারাঠি ছবির জগৎ মাতিয়ে রেখেছিলেন তিনি। চারবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য 2013 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাকে। পারিন্দা, ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, আব তক ছাপ্পান, ওয়েলকাম সহ একাধিক ছবিতে সুনামের সঙ্গে কাজ করেছেন নানা পাটেকর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তকমে 86.27% ও ধারাপুরম কেন্দ্রে 80%-এর কিছু বেশি ও পুদুচেরির থাট্টাঞ্চাভারিতে 80.81% ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। পশ্চিমবঙ্গের ভোট গণনা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের সংরক্ষিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। কমিশনের সূচি অনুযায়ী বাংলার জন্য আজ, অর্থনীতির জন্য আজ এবং আগামীকাল, ইতিহাসের জন্য আগামীকাল, সংস্কৃতের জন্য আগামীকাল 12 ও 13, ইংরেজি 12 এবং গণিতের জন্য 13ই অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। সেবা সংকল্প অভিযান

0: কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও 14টি দেশ। গত 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে গতরাতে এক রুশ হামলায় 25 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। রাশিয়া কিভ এবং ইউক্রেনের আরও একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। এছাড়াও কিভ, ওলেকসান্দ্রিয়া এবং ক্রেমেনচুকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এরও বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরে হামলায় সুদানের 1 জন নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তারা। কোয়ার্টার ফাইনালে গতকাল রোমানিয়ার এদুয়ার্ড ইওনেস্কু ও বেরনাদেত সোক্স জুটিকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন এই জুটি। তবে পুরুষদের সিঙ্গলসে ফ্রান্সের সপ্তম বাছাই অ্যালেক্সিস লেব্রুনের কাছে 0-3 ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন মানব ঠাক্কার। অন্যদিকে মহিলা ডাবলসে দিয়া চিতালে ও যশস্বিনী ঘোরপারে চীনের গাও ইউক্সিন ও চিয়াং জুনলিন জুটির বিরুদ্ধে পরাজিত হয়েছেন। ভারতের টি-20 অধিনায়ক শ্রেয়াস আইয়ার ICC টি-20 ক্রিকেটে পুরুষ ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন। তালিকায় ঈশান কিশান ও অভিষেক শর্মা শীর্ষ 2টি স্থানে রয়েছেন এবং তিলক ভার্মা রয়েছেন 10ম স্থানে। অন্যদিকে শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে পুরুষ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি 3য় স্থানে নেমে গেছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3য় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে লোকেশ রাহুল 7 ধাপ এগিয়ে 10ম স্থানে উঠে এসেছেন। পুরুষদের টি-20 ক্রিকেটে বোলারদের তালিকায় 16 ধাপ এগিয়ে 7ম স্থানে উঠে এসেছেন অক্ষর প্যাটেল। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবল ফাইনালে আজ মুখোমুখি। জো ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। একটি প্রতিবেদন।
1: আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পাওয়া বাঙালি আজ আবার মেতে উঠবে ডার্বি ম্যাচে। ঐতিহ্যবাহী IFA শিল্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছে 2 দল, তবে এই প্রথম পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে 2 চির প্রতিদ্বন্দ্বী। ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গন না পড়লেও আশা করা যাচ্ছে আজ মাঠ কানায় কানায় ভর্তি থাকবে। পুজোর আগে মর্যাদার এই ম্যাচ জিততে 2 দলের ফুটবলারদের পাশাপাশি অনেকটাই নির্ভর করছে 2 কোচ হাবাস ও পানসের স্ট্র্যাটেজির ওপর। ফর্মের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, যদিও বড় ম্যাচে ভবিষ্যৎবাণী অনেক সময়ই কাজ করে না, তাই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশায় 2 দলের সমর্থক আজ মাঠ ভরাবেন। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। IFA শিল্ডের ফাইনালে যুবভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনুন 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শর্বাণী শর্মা। সামনেই দুর্গাপুজো, আর দেবী দুর্গার অসুর বিনাশী অস্ত্রভাণ্ডারের যোগান দেয় হাওড়ার বোয়ালিয়া। হাওড়ার বোয়ালিয়ায় দেবী দুর্গার অস্ত্র ও সাজসজ্জা নির্মিত হয়। ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় দেবীর অস্ত্র ও সাজসজ্জা নির্মাণের কাজ। বোয়ালিয়ার গুটিনাগুড়ি গ্রাম থেকে কলকাতার কুমোরটুলিতে সেগুলি দিয়ে আসা হয়। এরপর সেখান থেকে রাজ্যের বিভিন্ন

0: জায়গায় ছড়িয়ে পড়ে। কুমোরটুলির পাশাপাশি অন্য রাজ্য যেমন বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তের পুজোয় বোয়ালিয়ায় নির্মিত দেবীর অস্ত্র ও সাজসজ্জা পাইকারি হারে কেনা হয়। অস্ত্র ছাড়াও ঠাকুরের মুকুট, অঙ্গসজ্জাও তৈরি করা হয় সারা বছরই। গ্রামের বেকারদেরও কর্মসংস্থান হয়। চলতি স্বচ্ছতা হি সেবা 2026 অভিযান এবং স্বচ্ছতা পক্ষকালের অঙ্গ হিসেবে গত 1 অক্টোবর পূর্ব রেলের হাওড়া, মালদা, শিয়ালদা ও আসানসোল সহ গুরুত্বপূর্ণ ডিভিশনগুলিতে একদিন এক ঘণ্টা একসঙ্গে শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে পরিচালিত এই ব্যাপক কর্মসূচিতে রেল আধিকারিক, কর্মী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ একসঙ্গে অংশ নেন। বিভিন্ন স্থানে নিবিড় শ্রমদান ও ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন রেল পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। স্টেশনেও একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় বন্যপ্রাণ সপ্তাহে গত 5ই অক্টোবর জাতীয় ডলফিন দিবস পালন করা হল উলুবেড়িয়ার গঙ্গা নদীর তীরে। উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের আয়োজনে এবং হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া বন বিভাগের সহযোগিতায় নেতাজি পার্কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া, উলুবেড়িয়ার মহকুমা শাসক সোহম টিবরেওয়াল, হাওড়া জেলার বিভাগীয় বনাধিকারিক সুজিৎ কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ডলফিন সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট এবং হাওড়া যৌথ পরিবেশ সমিতির সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বহু মৎস্যজীবী, স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা। জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া ডলফিন রক্ষার পাশাপাশি নদী তীরবর্তী ঘাটগুলি পরিষ্কার রাখা, আবর্জনা ও প্লাস্টিক যাতে না ফেলা হয় সে বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। হাওড়া বন বিভাগের আধিকারিক সুজিৎ কুমার দাস ডলফিন রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের সভাপতি চিত্রক প্রামাণিক নদীতে প্লাস্টিক দূষণ, মাত্রাতিরিক্ত কীটনাশক ও আগাছানাশকের ফলে ডলফিন বা শুশুকের সংখ্যা কিভাবে কমছে এ বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন। সবশেষে বৃক্ষরোপণ ও স্বচ্ছ ভারত মিশনে নদীর পাশের এলাকা পরিচ্ছন্নতার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নেশামুক্ত ভারত ক্রীড়া সচেতনতা র্যালি এবং প্রথম গভর্নর কাপ আমন্ত্রণমূলক মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজিত হল হাওড়ার ক্রীড়া ভারতীর পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া বিভাগ এবং ভারত সরকারের জাতীয় তফসিলি জাতি কমিশনের সহযোগিতায় আয়োজিত চ্যাম্পিয়নশিপটি 3রা এবং 4ঠা অক্টোবর হাওড়া ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 3রা অক্টোবর সকালে একটি নেশামুক্ত ভারত ক্রীড়া সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। রাজ্যপাল আর এন রবি হাওড়ার মন্দিরতলা থেকে সকাল 9টা 45 মিনিটে র্যালির সূচনা করেন। কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বজিৎ পালিত, জাতীয় কমিশন ফর এসসি সদস্য পার্থ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 22টি জেলার 1,500 জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি বিশেষ ঘোষণা, আজ অর্থাৎ 8ই অক্টোবর 2026 সকাল 9টা বেজে 10 মিনিট থেকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় অর্থাৎ 12টা বেজে 10 মিনিট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

এবারে সেদিন দেখা হয়েছিল ছবির গান শুনুন জাভেদ আলী এবং জুন বন্দ্যোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

সেদিন দেখা হয়েছিল, ছবির গান শুনলেন। গানে গানে অনুষ্ঠানে এবারে বেলা শুরু, ছবির গান অনুপম রায়ের কণ্ঠে।

0: বেলা শেষে ছবিরে গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

এই বাংলার নানান প্রান্তে যে বাংলার নিজস্ব সুর, কখনো নদীর ছলাচ্ছল, কখনো ভাওয়াইয়ার সেই আকুল করা সুর, কোথাও ঝুমুর, কোথাও চটকা, কোথাও বা ভাদু টুসুর সুর ভাসে, সেই সকল সুর তৈরি করে বাংলার লোকগানের ভিত থেকে, তার উপর কেন্দ্র করে গড়ে ওঠে বাংলার নিজস্ব সংস্কৃতি, বাংলার লোকসুরের গান, বাংলার লোকগীতি। দিনটা আজ বৃহস্পতিবার, তাই অবশ্যই সকাল ১০টা থেকে ১১টা আমরা শুনব লোকগীতি, বাংলার মাটির সুরে গান। আর বাংলার মাটির সুরের গানের এই যে নানান ধারা, নানান দিক নিয়ে আমরা এই দিনটিতে আলোচনা করি, গান শুনি, খানিক ফিরে দেখি, খানিক বলি নিজের এলাকার কথা, লোকগীতির এই গানের ভেলায় বিভিন্ন সময় উঠে আসে তাই বাংলার নানা প্রান্তের লোকগীতির সুর, লোকগীতির কথা। আজ আমরা কথা বলবো শুধুমাত্র কোনো একটি অঞ্চলের গান, এলাকা ভিত্তিক গানের কথা নয়, বাংলার মাটির সুরের গানের নিজস্ব যে ধারা, সেখানে মেয়েলি গীত অনেকখানি জায়গা নিয়ে রয়েছে। সেই মেয়েলি গীতে কখনো মিশে যায় ধামাইল, কখনো চটকা, কখনো ঘুমপাড়ানি গান, কখনো জল ভরার গান, একেবারে নিজস্ব গান, মেয়েদের একান্ত আপনই গান। নানান আচার অনুষ্ঠানের মধ্যে মধ্যেই সুর হয়ে, কথা জুড়ে তৈরি হয়েছে এই সকল মেয়েলি গীত, আর প্রজন্মের পর প্রজন্ম বহমান হয়ে ভেসে থেকেছে, বেঁচে থেকেছে সে গান।

লোকগীতের গানের ভেলায় আজ শুনব তেমনই কিছু মেয়েলি গীত। আর এমন সব গান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। মেয়েলি গীতের কথা আপনার এলাকায় হয়তো দেখেছেন ছোটবেলায়, হয়তো এখনও বা হয়, আসুন না ভাগ করে নিন আমাদের সঙ্গে। 0332107325, 0333210 7325। মেয়েলি গীত শুনব আজকের গানের ভেলায়।

পূর্ববঙ্গের একটা বড় অংশ জুড়ে সিলেট বলাই যায়, সুনামগঞ্জ রয়েছে সেখানে, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এইরকম একটা বড় জায়গা, ময়মনসিংহের বেশ কিছু এলাকা, আবার ভারতের মূলত পূর্ব দিক আসাম, সেখানকার করিমগঞ্জ, কাছার, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরার একটা বড় অংশ, এই সবটা জুড়েই মূলত মেয়েলি গীত হিসেবে যা প্রচলিত তা ধামাইল গান। মেয়েরাই করে, মেয়েরাই এ গান বাঁধে, এ গান গায়, মাঙ্গলিক নৃত্যগীত বলা হয়। নৃত্যগীত এ কারণে ধামাইল বললে শুধু গান বললে চলে না, ধামাইল বললে তার সঙ্গে নৃত্যের কথা, নাচের কথা এসেই যায়। কেন? মূলত ধামাল বা বাড়ির আঙিনা, উঠোন, সেখানে বাড়ির কোনো মাঙ্গলিক আচার, কোনো অনুষ্ঠান তাকে কেন্দ্র করে মেয়েরা গোল হয়ে ঘিরে সেখানে গান বাঁধে এবং গোল হয়ে সেই গানের তালে তালে তারা নাচ করে। এই যে বাড়ির আঙিনা বা উঠোন, যাকে ধামাল বলা হয়, আবার অনেকে বলেন ধামাও বলা হয়, বাড়ির উঠোনের এক নাম ধামা হোক বা ধামাল, যেখানে ভাব বা নৃত্যের প্রকাশ ঘটে, সে গান সে নাচে ধামাইল গান। বাড়ির মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিয়ে হোক বা আরও নানান আচার, তাকে

কেন্দ্র করে যেমন এ গান বাঁধে সন্তানের জন্ম হয়েছে, কোনো শুভ অনুষ্ঠান, কোনো ব্রত চলছে, সেই সময় বাঁধে ধামাইল গান। আবার এই গানের মধ্যে দিয়ে শুধুই যে বিয়ের সময় বিয়ের কথাই উঠে আসে তা নয়, ধামাইল গানের একটা বড় অংশ জুড়ে রয়েছে রাধাকৃষ্ণের প্রেম বিচ্ছেদ। আবার একই সঙ্গে

0: ধামাইল গান শুনলাম আমরা আজ। গানের ভেলায় মেয়েলি গীতের কথা হচ্ছে, যে সকল গান মেয়েরা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় বাংলার বিভিন্ন প্রান্তে বাঁধে, কখনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, কখনো কোনো ব্রত পুজোকে কেন্দ্র করে এ গান গীত হয়। মেয়েলি গীত নিয়ে আজকের গানের ভেলা। কানপাত বই 03322107325 এই নম্বরে। নমস্কার। হ্যালো।
1: হ্যাঁ দিদি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ অসাধারণ, আপনি সঙ্গীত পরিচালনা করেন, আমার সত্যি খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ। কার সঙ্গে কথা বলছি?
1: আমি আমি পূর্ব বর্ধমান জেলার ওই কানলা, অম্বিকা কানলা ওই নান্দাই অঞ্চল থেকে কথা বলছি।
0: বেশ বেশ বলুন।
1: হ্যাঁ আপনি যা মানে সঙ্গীত পরিচালনা করেন, এখানে আমাদের বলার কিছু নেই, আমরা শুধু আপনার অপেক্ষায় থাকি যে আপনি গানগুলো দেন, মানে কি বলবো সে কথা আর বলার নেই।
0: বেশ বেশ,
1: এইটুকু আপনাকে
0: অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানবেন আপনিও, আপনাদের ভালো লাগা এটুকুই আমাদের পাওয়া, অনেকখানি পাওয়া। 03322107325। নমস্কার। হ্যালো। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন বলো।
2: প্রথমে জানাই স্বামীজি অনেক শুভেচ্ছা।
0: তুমিও জানো।
2: হ্যাঁ আসলে ধামাইল গানের প্রসঙ্গে আমি একটু থাকি। একটা গল্প, যে একজন বালিকা বধূর বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে, সেখানে গিয়েছে শ্বশুর বাড়িতে, তার বয়সটা খুবই অল্প, সবাই গোল করে দাঁড়িয়ে আছে, ব্যবস্থা আছে, শাশুড়ি ননদ, তো বৌমা নাচতে পারে কিনে দেখি, নাচের একটা শর্ত আছে, পা কিন্তু উঠবে না, এই পা ঘষে ঘষে নাচতে হবে, এবং আবির ছড়ানো থাকবে বা আলপনার গুরুনি ছড়ানো থাকবে, এই নাচতে নাচতে একটা সুন্দর চিত্র আলপনা তৈরি হবে। সেই গানটা হচ্ছে সোহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচতে দেখি বালা নাচতে দেখি, বা হেরিয়া দুবিয়া পরে শুনলি জালির বে, এটা কিন্তু ধামাইল গানের যে মূল মূল যে কথাটা, নাগকেশ্বরের ফুলটা কিন্তু আমরা কথাটা পাচ্ছি কিন্তু নির্মলানন্দ চৌধুরীর সৃষ্টিতে, কিন্তু আদত কথাটা কলকাতার মানুষেরা তো শুনলি জালির বে এটা তো বুঝবেন না, তা আমিও উচ্চারণ করতে হয়তো একটু অক্ষম, এখন আমি তো সেই যাপনটা করিনি। এবং আর একটা কথা, আর একটা গানের কথা, গান্ধীজি এসেছেন সেখানে এই সিলেট বা ওরকম একটা অঞ্চলে, ধামাইল গানের অঞ্চলে, তখন দেখে গাইছেন গান্ধী বড় লোক গো সখি, গান্ধী বড় লোক, এই যে ধামাইলের যে সুর, এই যে রিদমটা, এই যে দোলাটা, ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো এক দুই তিন, এক দুই তিন, এই এক দুই তিন স্পিডটা কিন্তু বাড়বে, এই বাড়তে বাড়তে একদম হয় না, খেয়াল গানের ক্ষেত্রে যখন আমরা তারানার দিকে যাই বা দ্রুত বন্দিশে যাই, সেটা কিন্তু ধামাইল গানের ক্ষেত্রে দ্রুত মানে স্লো থেকে দ্রুতে একটা টেন্ডেন্সি থাকে।

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো দেখি, এই গানের গল্প শোনালো আমাদের বন্ধু সায়ন। আমরা এই গানখানিকে

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্নভাবে পেয়েছি, কিন্তু যেভাবেই পাই না কেন, কোথাও যেন আমাদের মনের কোণে বসত করে রয়েছেন এই গানখানিকে নিয়ে নির্মলেন্দু চৌধুরী।

নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে অসাধারণ গানখানি। আজ শুনছি আমরা মেয়েলি গীত, তার মধ্যে ধামাইল গান নিয়ে কথা হলো অনেকটাই। ধামাইল গানের কিন্তু একটা বড় অংশ জুড়ে রয়েছে বিয়ার গান। আবার বিয়ার গান মানেই যে ধামাইল গান তা নয়, কারণ বাংলার বিভিন্ন প্রান্তেই কিন্তু বিয়েকে কেন্দ্র করে সেই সকালের জল ভরা হতে যাক, জল সইতে যাওয়াই হোক, অথবা গায়ে হলুদ, বর আসার গান, আলপনা দেওয়ার গান, বিভিন্ন সময় ভিন্ন ভিন্নভাবে তৈরি হয়েছে যে গানগুলি, মূলত সবটাই কিন্তু মেয়েলি আচারকে কেন্দ্র করে। এবং এত সুন্দর সুন্দর গান রয়েছে বিয়ার গান যে এই গান নিয়েই একখানি স্বতন্ত্র গানের ভেলা হয়ে যায়। এর আগেও করেছি বটে, আজ অত না শোনাতে পারলেও কয়েকটি তো শোনানো যেতেই পারে। সেই গানখানি যা সত্যি আমাদের ভাণ্ডারের এক অমূল্য সম্পদ। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুমিত্রা সেন, মূলত আধুনিক গান এবং বাংলা ছবির গান যিনি উপহার দিয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তারা একসঙ্গে গাইলেন একখানি লোকগীতি বিয়ার গান।

বিয়ার গান। বাংলার মেয়েলি গীতের একটা বড় অংশ জুড়ে রয়েছে যে বিয়ার গান, তার রেকর্ডিকৃত অবস্থায় যে গানগুলি রয়েছে সংগ্রহ করা সম্ভব হয়েছে, তার মধ্যে বিয়ার গানের জন্যই যদি শুধু বলি, কণাভদ্রের কাছে আমাদের ঋণী থাকতেই হয়। তিনি বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিয়ার গান বা বিয়ের গান তাকে সংগ্রহ করেছেন এবং একটা বেশ বড় সংখ্যক গান কিন্তু তিনি রেকর্ড করেছেন, যে কারণে সংরক্ষিত হয়েছে। কণাভদ্র এবং সহশিল্পীদের কণ্ঠে আলপনা দেওয়ার গান। আলপনা বাঙালির অত্যন্ত মাঙ্গলিক একটি আচার হিসেবে ধরা হয়। বাংলার বিভিন্ন প্রান্তেই নানান ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই আলপনা দেওয়ার যে রেওয়াজ, এই মাঙ্গলিকই যে আচার, তাকে কেন্দ্র করে গড়ে ওঠে গান। যখন তা বিয়ের সময় দেওয়া হয়, তৈরি হয় আলপনার গান, বিয়ের গান কণাভদ্র এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: বিয়ার গানকে বিভিন্নভাবেই আমরা পেয়েছি, যেমন গানখানি শুনলাম আমরা আলপনা দেওয়ার গান, তেমনি হলুদ মাখানোর গান, গায়ে হলুদের গান সবই রয়েছে। তবে তারও একটা বড় ভাগ কিন্তু জল ভরার গান। জল ভরার গান মূলত বিয়ার গান হিসেবেই আমরা পাই, কিন্তু তৎসত্ত্বেও আরও ভিন্ন ভিন্ন সময়ে, যেহেতু গ্রাম বাংলার মেয়েদের একটা বেশ কিছু বছর আগে পর্যন্ত এখনও যেতে হয় জল ভরতে, সবারই যে বাড়িতে জলের ব্যবস্থা রয়েছে তেমনটি তো নয়, সুতরাং সেই জল ভরাকে কেন্দ্র করে যেহেতু একান্তই তা মেয়েদের কাজ, আচার অনুষ্ঠান হোক বা সার্বিকভাবে, সেই জল ভরাকে কেন্দ্র করে গড়ে ওঠে জল ভরার গান। আসুন শোনা যাক আকাশবাণীর নিজস্ব প্রযোজনায় জল ভরার গানের খানিক অংশ।
1: হিন্দুদের বিয়ের অনুষ্ঠানের আগে জল সওয়া বা জল ভরার গানের অনুষ্ঠান মাঙ্গলিক আচারের মধ্যেই পড়ে। বিয়ের উৎসবের সঙ্গে এই গান ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে। বিয়ে বাড়িতে স্ত্রী আচার পালনের অঙ্গ জল ভরা, আর তাকে কেন্দ্র করে মেয়েলি গান। প্রচলিত ধারার মূলত ছড়াধর্মী এইসব গান লোকসমাজের আনুষ্ঠানিক সঙ্গীত বলেই পরিচিত। বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এইসব গান গাওয়া হয় বলেই অঞ্চল ভেদে লোকাচারের তারতম্য অনুযায়ী পাল্টে যায় গানের ভাষা, যেমন দক্ষিণবঙ্গের এই গানটি।

বিয়ের দিনে বর কনেকে চান করবার জন্য পৃথকভাবে উভয়ের বাড়িতে বয়স্ক মেয়েরা কলসি কাঁখে বরণকুলো নিয়ে পুকুরে যায়। জল ভরতে যাওয়ার পথে সমবেত কণ্ঠে জল ভরার গান গায়। এই গান অপেক্ষাকৃত চটুল এবং হালকা রসের, যেখানে বিয়ে এবং তার পরবর্তী কয়েকদিনে বর বউয়ের চলন, ব্যবহার, আচরণ ইত্যাদি নানা বিষয়ের অঙ্গরসিকতা করা হয় এই গানের মাধ্যমে। পুকুরে বা নদীতে জল ভরতে যাওয়ার সময় যে গান গাওয়া হয় সেটি এই রকম।

জল ভরার গানে বাদ্যকরেরা সানাই, ঢোল, কাঁসি ইত্যাদি নিয়ে গায়িকাদের পিছনে শোভাযাত্রা করে যায়। পুকুর, খাল বা নদীর ঘাট থেকে কলসিতে করে জল ভরে নিয়ে ফেরার সময় যে গান গাওয়া হয় তার মধ্যে থাকে অধিক শুদ্ধতা, তাই সেই গানের বিষয়বস্তুও পাল্টে যায়। তখন পরিবেশিত হয় রাধা কৃষ্ণের প্রণয় আখ্যান।

মেলে এই গানের কথাও সুর হালকা চালের, সহজ ভঙ্গির, রাধাকৃষ্ণের প্রসঙ্গই গানের মধ্যে বেশি, সঙ্গে থাকে রসিকতা।

জল ভরার গান, বাংলার বা বাঙালির একেবারে নিজস্ব গানের কথা যদি বলি আমরা, বাঙালির মেয়েলি গীতের নিজস্ব আঙ্গিকের কথা যদি বলি, বলতেই হয় জল ভরার গানের কথা। আকাশবাণীর একটি প্রোডাকশন মাটির সুরের গান, সেই মাটির সুরে গানের একটা অংশই ছিল জল ভরার গান নিয়ে, তারই খানিক শোনালাম আপনাদের। মেয়েলি গীতের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে গেলেও সত্যি একটি ঘন্টার অনুষ্ঠানে সম্পূর্ণ হয় না, বাকি থেকে যায় অনেকটা, কিন্তু সেই বাকিটা পুরোটাই থেকে যায় যদি বারো মাসের কথা না বলি। বারো মাসের এক বাঙালি বধূর জীবনের

বাঙালির নিজস্ব গান, মেয়েলি গান, তার মধ্যে একটা বড় বা অন্যতম অঙ্গ বলা যায় এই বারো মাসি গান বা বারো মাসাকে। বারো মাসের যে বারো রকমের ইচ্ছে, স্বাদ পূরণ, কখনো বা হতাশা, কষ্ট, বিরহ, সবটা মিলে যায় এই বারো মাসের সুরে। আজকের এই গানের ভেলায় মেয়েলি গান বা মেয়েলি গীত আমরা শুনলাম। জানি সবটা হলো না, বাকি রয়ে গেল এখনও সাইটলের গান, রয়ে গেল কত না ব্রত, ভাদু টুসুর কথা, সেসব নিয়ে অন্য একদিন। আজ বরং বাড়ির দুপুরে বাকি সব কাজ সেরে যখন চিরা কুটতে বসেন বাড়ির মেয়েরা, গড়ে ওঠে যে চিরা কোটার গান, সেই গান দিয়ে শেষ করা যাক। পরের দিনে ঠিক এখান থেকেই না হয় শুরু হবে আবারও। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: এতক্ষণ শুনছিলেন গানের ভেলা অনুষ্ঠান, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে। উপস্থাপনায় সৌরিক ঘোষ ও সম্পূর্ণা চক্রবর্তী।

0: ঘড়ির সময় এখন ঠিক 11:02, আর তোমাদের সঙ্গে সরাসরি রয়েছি আমি সৌরিক, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সম্পূর্ণ। আর এই যে মানে আর ঠিক কিছুদিন পরে পুজো, সামনে মহালয়া, মানে এই যে এক্সাইটমেন্ট আর আমি ধরে রাখতে পারছি না সৌরিক।
0: সত্যি সত্যি মানে আমরা সারা বছরটা অপেক্ষা করে থাকি যে পুজো কখন আসবে, পুজো কখন আসবে। দেখো 12 মাসে 13 পার্বণে আমরা থাকি বা না থাকি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই যে পুজো কবে আসবে, কখন আসবে, কখন আসবে করতে করতে আলটিমেটলি যখন চলে আসে মনে হয় যে এই তো
1: এবার এই কাউন্ট ডাউনটাই জানো তো সবচেয়ে ভালো লাগে, চলে এলো তো চলেই যাবে।
0: এইটা তুমি ঠিক বলেছো, মানে এই যে এখন যে সময়টা একটা একটা এই তো প্রত্যেকটা পার্বণে প্রত্যেকটা অনুষ্ঠানে একটা করে পার্টিকুলার গন্ধ থাকে।
1: হ্যাঁ, এই সময় যে এই যে ছাতিম ফুলের একটা গন্ধ বেরোয় মানে রাত্রি হলেই, আর তারপরে মানে আলাদা। কিন্তু আমরা একটা কথা সবাই বলি, পুজো পুজো গন্ধ, এই গন্ধটা মানে শুধু আমরা পাই, পুজোর গন্ধ।
0: একদম একদম। এবং তার পাশাপাশি যেটা তুমি দেখবে যে এই পুজোর গন্ধটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীতে যা কিছু খারাপ হোক না কেন, কোথাও না কোথাও কিছু ভালো থাকে। এই ভালোটা আমরা প্রত্যেকবারই প্রার্থনা করি যে এই পুজোটা যেন সবারই ভালো কাটুক, এবং পুজো ভালো কাটলে বলে মানে আমরা বলে থাকি যে বাকি বছরটা এবং আগামী বছরটা খুব ভালো।
1: হ্যাঁ, আবার মা আসতে আসতে আমরা ভীষণ ভালো থাকবো, সবটা ভালো থাকবে। আর আশা করি তোমরাও ভীষণ ভালো আছো, তোমরাও এক্সাইটেড আমাদের মতোই পুজো নিয়ে।
0: একদম একদম। আর এই মুহূর্তে সবাই বলতে তোমরা প্ল্যান টান করে নিয়েছো যে কখন কোথায় কি কেনাকাটি করবে, কখন কবে ঠাকুর দেখতে যাবে, সবকিছু হয়ে গেছে।
1: একদম। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আমরা এই কেনাকাটির প্ল্যানিং এগুলো একটু বাদ দিয়ে আজকে যে এই যে চলতে চলতে আড্ডায় রয়েছি,
0: এই যে চলতে চলতে আড্ডাতে রয়েছি, এটা অন্যরকম আড্ডাটা দেবো, ঠিক আছে? মানে দেখো পুজো তো একটাই, পুজো যদি আমরা মনে করে থাকি যে বড় পুজো, না না পুজো অনেক আছে ডেফিনেটলি, বাট বড় পুজো মনে আমরা মনে করি যে দুর্গা পুজোটাই। কিন্তু মজার বিষয়টা কি জানো, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা কিংবা আমাদের শহরতলি থেকে একেবারে অজপাড়া জায়গা পাল্টায়, প্রবাস জায়গা পাল্টে যায়, পুজোর রূপ রস সমস্ত কিছু বদলে গেল, একটা জিনিস এক থাকে, সেটা কি বলতো? চলে এসো। আর কি, আর তো তোমরা জানো আর ফোন নাম্বার না পাও,
1: আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখবে সুন্দর একটা সৌরিক আর আমার ছবি দাও একটা আজকের পোস্টার আছে, আমাদের খুব ভালো লাগছে সৌরিক।
0: আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেনে নিলাম।
1: তো সেই পোস্টারের তলায় কমেন্ট করে তোমরা জানাতে পারো আজকের অনুষ্ঠান কেমন লাগছে, আর তোমাদের পুজো কাছে পুজো মানে কি, তোমাদের যে কাছাকাছি পুজোগুলো হয় কেমন ভাবে হয়, তোমাদের পাড়ায় বলো, তোমাদের জায়গায় বলো কেমন ভাবে হয়, ঠিক সেটা আমাদের জানিয়ে ফেলো।
0: একদম একদম, চলে এসো। আর একটা এই যে মাহলটা আমরা তৈরি করলাম, এই যে মাহলটা তৈরি করতে গেলে একটা সুন্দর গান ডেফিনেটলি লাগবে, না হলে ঠিক জমবে না। কারণ আজকের আসরটা তো একটু স্পেশাল, কারণ আর কয়েকদিন পরই পুজো, কয়েকদিন পরেই কি বলছি, মানে এই এসে গেল বলে এই গেল গেল গেল গেল
1: নক করছে।
0: একদম। তো এটা ফিরছি সুন্দর গানের পর, নাকাস আজিজ আর সৌভিক কবির কণ্ঠে দুর্গা ঠাকুর ডেফিনেটলি। আর তোমার সঙ্গে আড্ডা রয়েছে আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণা।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর তোমাদের সঙ্গে, চলতে চলতে আড্ডায় রয়েছি আমি শৌরিক, আর আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণা।
1: সম্পূর্ণা
0: এন্ড আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে গিয়ে ঘুরে ফিরে পুজো। ইয়েস, ঘুরে ফিরে পুজোটা আসে এবং পুজোর মানে পুজোর বদলায় না, তুমি বিভিন্ন জায়গায় যাও, তুমি যেখানেই যাও না কেন সেখানে হয়তো তার আভিজাত্যটা বদলে যায়, তার একটা ঐতিহ্য কারণে তার সংস্কৃতিটা বদলে যায়, কিন্তু পুজো পুজোতেই থাকে, দুর্গা পুজো দুর্গা পুজোতেই থাকে, কি বলো?
1: একদম। আর বন্ধুরাও কিন্তু আমাদের মতো এক্সাইটেড হয়ে গেছে, কমেন্ট করেছে বন্ধু সবির সরকার, রবি বলছে পাড়ার পুজো এক আনন্দ থাকে, যখন থেকে বাস পরে মনে আলাদাই মানে আনন্দ হতে থাকে, অফিস যাওয়ার কোনো মন থাকে না, একরকম দেখি রাতে ফিরে, আর আরো বেশি ভালো লাগে অষ্টমীর দিন পাড়ায় আচ্ছা আচ্ছা অঞ্জলি দেওয়া, একসঙ্গে মেয়েদের দেখা, পাড়ার পুজোর দায়িত্ব নেওয়া, ভাষার নাচ, সবটাই আলাদা।
0: এই যে সৌভিক তুমি একটা কথা বললে, অষ্টমীর দিন পাড়ার মেয়েদের আর আর্চকে দেখা, এইটা তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিলে। এখানে ছোট্ট একটা কথা জিনিস বলে রাখি, মানে ছোট্ট একটা রিমাইন্ডার, সেটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি আর্চকে দেখো, বাট এমন ভাবে তাকিও না যাতে তারা আনকমফোর্টেবল ফিল করে।
1: হ্যাঁ,
0: সেটা একটু মাথায় রেখে, কারণ চারিদিকে খুব একটা অবস্থা ভালো না, তাই পুজো পুজোতে আনন্দ করতে হবে,
1: তাই না? এই যে ভাইবটা, আমরা একদম আনন্দে রয়েছি, ভালোবাসায় রয়েছি, পুজোয় ভালো লাগায় রয়েছি, তো এই যে কথাটা বলছি, ভাইবের কথা যখন বলছি আমরা আজকে, তো শরীর একটু আগে বলে যে এই যে আমাদের ভৌগোলিক এলাকা বলো বা আমাদের এই পাশাপাশি জায়গা ছেড়ে একটু যদি আমরা মফস্বলে যাই বা একটু শহর কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বা প্রবাসেও যাই, বিষয়টা যতই এক থাকুক এই এসেন্সটা একটু হলেও কিন্তু প্রতিটা জায়গায় চেঞ্জ হয়। মানে তুমি বর্ধমানের ছেলে, তো তোমার কাছে আসবো, এখন তুমি আপাতত উত্তর কলকাতাতেও থাকো, দুই জায়গার পুজোই তুমি কম বেশি দেখেছো, তো প্রথমে আমি একটা কথা তোমার কাছে যাব যে উত্তর কলকাতার পুজোয় তুমি কি মিস করো বর্ধমানের থেকে?
0: মানে বলতে চাইছো যে তুমি মানে বর্ধমানে কোন পূজাটা আমি মিস করি উত্তর কলকাতা থেকে?
1: না না, এই যে ভাইবটা কোথায় আলাদা,
0: কোথায় আলাদা?
1: আচ্ছা হ্যাঁ, বর্ধমান কোথায় আলাদা?
0: দেখো ব্যাপারটা হচ্ছে কি, উত্তর কলকাতা মানে একটা ঐতিহ্য আছে, যেটা অদ্ভুত, একটা আবেগ রয়েছে
1: একদম।
0: মানে তুমি যদি পুজোর দিন শ্যামবাজার, শোভাবাজার বা বাগবাজার এই গলিগুলোতে হেঁটে যাও, মনে হবে যেন সেই সময়টা থেমে গেছে, সেই পুরনো আমলের বাড়ি, সেই লাল মেঝে, একটা কি বলতো, একটা ঘরোয়া পরিবেশের মধ্যে একটা নিজের মতো করে পুজোর একটা আনন্দ উপভোগ করার একটা আবেগ থাকে।

0: তার থেকেও যে গ্রামাঞ্চলে যে পুজোগুলো হয় সেই রকম তুমি একটা আবেগ পাবে, সেরকম তুমি একটা অনুভূতি পাবে। এবং হয়তো তোমার মনে হবে যে সেরকম হয়তো ঝাড়বাতি নেই, লাল মেঝেও নেই, মাটির মেঝে টিমটিম করছে কিছু আলো, কিন্তু একচোলা ঠাকুরের মধ্যেই সেই আভিজাত্যটা ফুটে উঠছে এবং দুর্গাপূজাতেই থাকে এবং সেটা তুমি পাবে। এই পার্থক্যটা আমি পেয়েছি ডেফিনেটলি। এবং উত্তর আমার সব থেকে বেশি ভালো লাগে যখন মানুষজন এই সমস্ত কিছু ভুলে জাস্ট ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে, অ্যান্ড তারপর তো পায় ব্যথা।
1: আর আমি এর সঙ্গে একটা আলাদা জিনিস অ্যাড করব, যেটা আমাদের উত্তর কলকাতার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এখানে মেলা বসে পূজার, তার সঙ্গে হচ্ছে মোড়ে মোড়ে তেলে ভাজার দোকান।
0: ওরে বাপ রে, সে আর বলো না গো, সম্পূর্ণ
1: খাটি গাওয়া যে ঘিয়ের মিষ্টি সেটার গন্ধ, আর সঙ্গে সকাল সকাল লুচি কচুরি, একটু ছোলার ডাল, আলুর দম, ঘুগনি, পাঁপড় ভাজা, মানে ঠাকুর দেখতে দেখতে এই যে মুখে টুকটাক খাওয়াটা,
0: এই যে সম্পূর্ণ খাওয়া দাওয়ার কথা বলছে বন্ধুদের জনসাত্রে বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ কিন্তু ডায়েট করছে,
1: একদম নয়, পূজোয় নো ডায়েট।
0: আচ্ছা ঠিক আছে, পূজোয় নো ডায়েট। এবং তার সঙ্গে বন্ধু ফোন লাইনে, দেখি বন্ধু আমাদের ফোনে কি বলছে।
1: হ্যালো
0: হ্যালো,
2: নমস্কার, খড়গপুর থেকে আশিস কইলা।
0: বলুন।
2: তো রবীন্দ্রনাথ তো বলেছেন জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, তো আমার তো নয়, আমার আপনার সবাই নিমন্ত্রণ, তাই না?
0: একদম।
2: আরেকটা যেটা রবীন্দ্রনাথ মিউনিখে মানে রবীন্দ্রনাথের গান লিখেছিলেন, ছুটির বাসি মা ছিল যে ওই নীল গগনে, এটা যদি 5 মিনিট গ্যাপে ওটা ভালো লাগবে, মানে ছুটি মানে উনি নির্জনে মানে নির্জনে বসেছিলেন একটা ঘরে, ওই গানটা উনি তখন মিউনিক শহরে জার্মানি গানটা লিখেছিলেন।
0: সেখানে
1: কমেন্ট করে চটপট জানাও তোমাদের এই যে ইমোশনসটা জড়িয়ে রয়েছে সেটার কথা। আর এই যে আমি একটু আগে একটা কোলাজের কথা বলছিলাম, খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, এর সঙ্গে কিন্তু আরেকটা বিষয় খুব জড়িয়ে রয়েছে সৌরিক, সেটা হচ্ছে আমি অন্তত দেখেছি এই ষষ্ঠী পঞ্চমী এলো মানে পাড়ার পুজো মণ্ডপে প্যান্ডেলে সকালবেলা উঠে একটা গান আমি শুনতে পেতামই, কি বলো তো দেখি।
0: অনেক গান আছে, ওজি গানগুলো মনে পড়ছে।
1: হ্যাঁ, ওজি গানের মধ্যেই একটা, বলো বলো বলো,
0: তুমি বলো।
1: গোল্ড প্রিন্টের শাড়ি পরে।
0: আচ্ছা, এই এই যে তুমি গানটার নাম নিয়ে নি, এই গানটা যখন নাম নিলে গানটা ডেফিনেটলি বন্ধুদের শোনাবো। তবে তার আগে একটা ছোট্ট জিনিস বলার, সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমরা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাই, ঠাকুর দেখতে বলি, এটা প্রপার প্ল্যানিং করি, এরকম অনেক সময় হয়েছে আমাদের যে এই প্রপার প্ল্যানিং এর মধ্যে থেকেও আমরা অনেক সময় প্ল্যান ভুল করে এমন জায়গায় চলে গেছি যে জায়গাটা সত্যি না এলে বুঝতে পারতাম না। তো সেই সব গল্প নিয়ে তোমাদের সঙ্গে থাকবো। অ্যান্ড ডেফিনেটলি সম্পূর্ণ যে গানটার কথা বললো সেই গানটা একটু এই পুজোর আগে না শুনলে নাকি চলে।
3: স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর, আর যেটা আমি মানে মানে বলে গেছিলাম তোমাদের, প্রমিস করে গেছিলাম যে ওই গানটা শোনাবো,
1: মানে শুনতেই হবে, পূজো এই গানটা ছাড়া মানে আমার কাছে অন্তত ইনকমপ্লিট।
0: এক্স্যাক্টলি, মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে গোল্ড প্রিন্টের শাড়ি পরে ফিরে আসছি গানের পর। এখন অনেক আড্ডা বাকি রয়েছে, তোমাদের সঙ্গে তো আড্ডা ডেফিনেটলি দেবো, তবে গানটা একটু না শুনলে জমবে না।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর, এবং এই গানটা শুনে ফিরে আসা মানে আমাদের সঙ্গে পূজো এসে গেছে,
1: একদম পূজো চলে এসেছে। আর সঙ্গে আমরাও একটা সুন্দর গানের পরে ফিরে এসেছি, রয়েছে সম্পূর্ণ আর সৌরিক আমাদের সঙ্গে চলতে চলতে আড্ডায়।
0: একদমই তাই। আর তার সঙ্গে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে জায়গা বদলে গেলেও পুজোর এসেন্স বলো, পুজোর কালচারাল আইডেন্টিটি বলো, একটু একটু বদলে গেলেও কিন্তু পুজোটা পুজোতেই থাকে।
1: একদম
0: থিম পুজোর যেটা আমি কথা বলছিলাম, যে তুমি এখন শহরাঞ্চলে দেখবে, এবং শুধু কলকাতা না, কলকাতা বাইরে বিভিন্ন জায়গা এখন থিম পুজো করে, থিম
1: হয়েছে, মানে থিম পুজোর একটা চল এসেছে।
0: এক্স্যাক্টলি, মানে বিশাল বিশাল মানে ধরো মণ্ডপ আছে, মণ্ডপের মধ্যে যে বিভিন্ন ধরনের যে আকার ইঙ্গিতে যে মূর্তি প্রতিমাগুলো তৈরি করা হয়,
1: সেটা এক ধরনের কিন্তু তার সঙ্গে এর পিছনে যে শিল্পীদের কাজ, যে আর্টিস্টিক ভাবনা, শৈল্পিক ভাবনা, সেগুলো কিন্তু অনেকটা উপরে আমার মনে হয়।
0: ডেফিনেটলি তাই। এবং উত্তর কলকাতায় এই ক্রিয়েটিভিটিটা তুমি বেশি করে দেখতে পাবে, যে ক্রাফটটা তুমি বেশি করে দেখতে পাবে।
1: উত্তর কলকাতার ধাঁচের সাথে দক্ষিণ কলকাতার ধাঁচের কথা বলছো তো?
0: এক্স্যাক্টলি, আমি এটা দিয়ে আসছিলাম যে এই উত্তর কলকাতায় তুমি যদি দেখো এরকম ধরনের কিছু থাকে, তার পুরো ছবিটা বদলে যায় দক্ষিণ কলকাতায়। মানে উত্তরে তুমি একটা ওই মানে অতীতের ঐতিহ্যের কোলাজ দেখতে পাবে, কিন্তু দক্ষিণ কলকাতা তুমি পাবে গ্ল্যামারাস,
1: একদম
0: গ্ল্যামারাস একটা এসেন্স,
1: একটা
0: আধুনিকতা বেশি রয়েছে সেটা।
1: একদম একদম, মানে আমরা যদি একটু পার্ক সার্কাস থেকে গড়িয়াহাটের দিকে যাই, মানে আমরা কিন্তু থিম পুজো যেমন দেখতে পাবো, ঠিক সেভাবে থিমের সঙ্গে একটা জিনিস যেটা দেখতে পাবো, প্রতিযোগিতা, কম্পিটিশন,
0: বাবা রে,
1: একের সঙ্গে এক, মানে কে কাকে টক্কর দেবে, কে কাকে পিছনে ফেলে এগিয়ে যাবে, সেই বিষয়টা থাকে। আর যেখানে উত্তর কলকাতায় যদি আমরা দেখি, থিম পুজো থাকে কিন্তু ওই যে মণ্ডপের ভিতরে বসে সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা, গান শোনা, কিংবা ধরো পুজোয় যে আলপনা দেওয়া, ওই বিষয়গুলো কিন্তু আমার আবার উত্তর কলকাতায়। তাহলে কিন্তু একটা জিনিস যেটা আমার ক্ষেত্রে দেখেছি, নবমীর দিন ধুনুচি নাচ, মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, এই যে প্রতিযোগিতাগুলো হয়, এইগুলো কিন্তু আলাদা একটা এসেন্স।
0: একদমই তাই। এবং তার সঙ্গে বন্ধু আমাদের অনেকক্ষণ ফোন লাইনে আছে, শুনি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ, সুখদেব পাল বলছি বর্ধমান থেকে।
0: বলো।
2: বর্ধমানের বাড়ি।
0: আচ্ছা, আমার বর্ধমানের বাড়ি।
2: বর্ধমানের প্যান্ডেল গুলো করতে 40-50 দিন সময় লাগে, বহুটা বহুটা খরচা হয়।
0: হ্যাঁ,
2: আলমগঞ্জ, শুনুন, আলমগঞ্জ, বনিলপুর, বীরহাটা, বুড়ির বাগান, এত খরচা করে আপনি চিন্তা করতে পারবেন না।
0: আপনি দেখবেন ঠাকুর এবারে।
2: হ্যাঁ, ষষ্ঠী দিন থেকে ভিড় হয়ে যায় দেখতে।
0: ঠিক ঠিক,
2: ভিড় হয়ে যায়।
0: ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে অনেকগুলো ঠাকুরের প্যান্ডেলের নাম করে দিল, এইগুলোতে আমি আসতাম পরে, যে বর্ধমানের পুজোতে এরকম এরকম, বর্ধমান বলে নয়, এখন তুমি উত্তর কলকাতা তো এই বিষয়গুলো,
1: উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় এই যে একটা বিষয়, যে কিছু পুজোর নাম শুনলেই মনে হয় উফ কবে যাব, কবে খুলবে, কবে দেখতে পাবো।
0: যোধপুর পার্ক, চেতলা, সুরুচি সঙ্গম,
1: ওরে বাবা। আবার যদি আমরা উত্তর কলকাতায় আসি, আমাদের জগৎ মুখার্জি পার্ক রয়েছে, ঢালা প্রত্যয় রয়েছে, এইদিকে আমাদের হাতিবাগান, শোভাবাজার, তারপরে হচ্ছে তোমার যে,
0: তুমি এদিকটা ভুলে যাচ্ছ, দমদম, নাগের বাজার, এই চত্বরগুলো ভুলে যাচ্ছ, চালতাবাগান, আর মানিকতলা,
1: কাকুটগাছি,
0: প্রচুর আছে। এবং মধ্য কলকাতার মধ্যে তুমি হয়তো ওইগুলো মিস করে যাচ্ছ। এটা হচ্ছে গিয়ে ওই একটা খুব সুন্দর পুজো হয় রানী রাসমণি বাড়ির কাছে।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার নামটা ভুলে গেছি,
0: কিছু করার নেই, পুজোর সময় সবকিছু গন্ডগোল হয়ে যায়। তো হ্যাঁ, তো এই এই বিষয়গুলো থাকে। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে এই যে পুজো, পুজোর সময় একটা প্ল্যানিং করি, আমি একটুকুই বলছিলাম গানে যাওয়ার আগে, যে একটা প্ল্যানিং করা হয়, এবং সেই প্ল্যানিংটা মানে আমরা খুব মানে এটা খুব দৃঢ়তার সঙ্গে করি।
1: হ্যাঁ, এই পূজোর পরে আমরা এই দেখব, দেখা গেল আমরা হয়তো ত্রিধারা দেখলাম, দেখে আমরা প্ল্যান করছি পরেরটাই যোধপুর পার্ক দেখছি।
0: ইয়েস, আমি এখানটা দিয়ে আবার আসি, এই যে আমরা দক্ষিণ কলকাতা, নর্থ কলকাতা দুটোর এই জায়গায় যাওয়া, আমি এখন ছোট মানে ছোট এক্সাম্পল দিচ্ছি একটা, এই যে বলি না যে জায়গার সঙ্গে সঙ্গে আমেজ আর ইয়েটা চেঞ্জ হয়ে যায় এসেন্সটা। কেউ যদি প্রথম উত্তর কলকাতা ঠাকুর দেখতে বেরোয়, সে এথনিক পড়বে সবসময়, এটা প্ল্যানিং এ থাকে। এক্স্যাক্ট, দাঁড়া আমি আসছি। ম্যাক্সিমাম লোকজন দেখবে উত্তর কলকাতায় শাড়ি পাঞ্জাবি পরে বেরোচ্ছে, ম্যাক্সিমাম লোকজন কি। আর দক্ষিণ কলকাতায় তুমি দেখবে অনেক মানুষজন ওয়েস্টার্ন।

0: পড়ে বেরো।
1: হ্যাঁ একটু তুমি ধাঁচ থাকে,
0: তুমি নয় আমি তোমাকে বলছি না কিন্তু।
1: উত্তর কলকাতায় বেশিরভাগ সবাই কি হয় অষ্টমী বা সপ্তমী ওই দিনে যায়, তো ওই জন্য
0: এবং সপ্তমী অষ্টমীটা না মানুষ উত্তর কলকাতাটাই রাখে
1: একদম। আর তারপরে নবমী তো হচ্ছে
0: দক্ষিণ কলকাতা, কারেক্ট,
1: এই ব্যাপারটা থাকে, ওই জন্যই ড্রেসিং এর চেঞ্জটা।
0: একদম একদম, আমরা ফেসবুক লাইভেও রয়েছি, তুমি ঝটপট ফেসবুক লাইভে এসে কমেন্ট করতে পারো যে তোমাদের এরকম কোনো গল্প আছে কিনা।
1: একদম यार, আমাদের ফোন লাইনও কিন্তু খোলা রয়েছে 0332210 7325, এই নম্বরে রয়েছি আমরা, আপাতত রয়েছি শৌরিক আর মানে শৌরিক আর সম্পূর্ণ।
0: একদম, আর আর ঘড়ির সময় আস্তে আস্তে হচ্ছে, আড্ডাও দিচ্ছি আমরা, একটা সুন্দর গান শুনে ফিরি না?
1: একদম চলো,
0: হ্যাঁ একটা সুন্দর গান তোমাদের জন্য ডেফিনেটলি রইলো, ফিরে আসছি গানের পর।
1: ভূমির কণ্ঠে মেনকা মাথায় দিলো।

0: day. But do you know that high blood pressure or hypertension often has no warning signs? Yes, it can silently damage your heart, your blood vessels, kidneys and brain. Uncontrolled blood pressure increases the risk of heart attack, stroke, heart failure and kidney diseases. So this World Heart Day, take charge of your heart health. Check your blood pressure regularly, follow a healthy lifestyle, stay active, reduce salt intake and consult your doctor for timely treatment. Do not wait for symptoms, know your numbers, control your blood pressure and protect your heart. Because a healthy heart begins with controlled blood pressure. Thank you.
1: Issued in public interest by Alkem Laboratories Limited.
2: চলতে চলতে রাতটায় তোমাদের সঙ্গে রয়েছি আমি শৌরিকারা, আমার সঙ্গে রয়েছে
3: আমি সম্পূর্ণা।
2: Yes, and যেটা নিয়ে আমরা কথা বলছি যে পূজোর জায়গা বদলে গেলেও, পূজোর আমেজ বদলে গেলেও, পূজোর কিন্তু একটা জিনিস একই থাকে, কি বলতো?
3: ওই যে বারবার একটা কথাই বলবো, ভাইব, এসেন্স, ইমোশন। আমাদের সবারই ইমোশনটা, মানে আমরা ধরো আমার বাড়ি যদি হয় মফস্বলে, আমি মফস্বল ছেড়ে কাজের সূত্রে ধরো আমি বাইরে চলে গেলাম, কিন্তু আমার কাছে কিন্তু ইমোশনটাই একই থাকবে। দুর্গাপূজা এলে মনে হবে
2: ছেলেটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, দক্ষিণ কলকাতা ঝলমলে প্যান্ডেলের বাইরে যে মেয়েটা ফুচকা খাচ্ছে,
3: একদম
2: দুজনের মনে কিন্তু পূজোর আনন্দটা একই
3: রকম, একই রকম।
2: এইটার জন্যই আর কি মানে বলে আসছি যে তোমার
3: এইটা যখন বললে তখন বলতে হয়, মানে ওই সবার মনে ওই ষষ্ঠীর দিন নতুন জামা পরবো, অষ্টমীর দিন অঞ্জলি দেবো একটু ভালোভাবে, সেটা হতে পারে নিজের কোনো প্রিয় মানুষের সঙ্গে একদম ম্যাচিং জামা কাপড় পরে, হতেই পারে। আবার ধরো এই নবমীর সন্ধ্যাবেলায় ধুনুচি নাচ, এই ইমোশনটা কিন্তু উত্তর দক্ষিণ প্রবাস মফস্বল যেদিকেই যাই আমরা কিন্তু একই পাই।
2: Yes, বন্ধু ফোন শুনি।
3: হ্যালো,
2: একটা ছোট্ট রিকোয়েস্ট প্রতিবারই করে থাকি আমি, যখনই তোমরা ফোন করবে রেডিও সেট থেকে সরে গিয়ে ফোন করো, তাহলে তোমরা তোমার নিজেদের কথাটা শুনতে পাবে, আমরা শুনতে পাবো।
3: একদম। হ্যালো,
4: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
4: নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনার বিশপুর থেকে প্রশান্ত যেন বলছি। আজ কিন্তু তোমাদের কাছ থেকে পূজো সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানতে পারছি, ভীষণ ভালো লাগছে।
2: থ্যাংক ইউ।
4: তবে বেশ কয়েক বছর আগে কিন্তু আমাদের গ্রামে ঠাকুর বাড়িতে একটা দুর্গাপুজো হতো, এখনো হয়, তবে আগে যেটা হতো খুব জাকজমক ভাবে, বিশেষ করে মহালয়ার দিন থেকে কিন্তু অনুষ্ঠান হতো এবং বিভিন্ন ধরনের, তবে এখনো হয়, তবে সেই আনন্দটাও কিন্তু খুঁজে পাই না, কেন সেটা আমি বলতে পারবো না।
3: আমাদের
2: দৃষ্টিভঙ্গিটা বদলে,
3: হ্যাঁ এতগুলো জামা হবে, একটা জামা দুটো জামা করে, একটা জামা কম হলেও আমি কাঁদতে বসতাম, কিন্তু এখন বিষয়টা কি হয়ে গেছে একটু চেঞ্জ হয়েছে।
2: কিন্তু ছেলেদের মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ছেলেরা ছোটবেলায় পুজোতে খেলনা গাড়ি পছন্দ করত।
3: আমার একটা ছিল ক্যাব বন্ধু।
2: দাঁড়াও শেষ করতে দাও। এই যে খেলনা গাড়ির অজুহাতে আমরা সমস্ত কিছু কাজফাজ করে ফেলতাম, ঠিক আছে, পড়াশোনা করে ফেলতাম, পুজোর আগে সমস্ত কিছু পরিপাটি করে ফেলছি। এখনো অনেক ছেলেরা রয়েছে, আমাদের মধ্যে ছেলেরা, তারা একটা সামান্য খেলনা গাড়ির আশায় কিন্তু এখনো সবকিছু করতে
3: রাজি। আমাকে যদি এখনো কেউ বলে আমি একটা ক্যাব বন্দুক দেবো,
2: ও বাবা,
3: আমার এই কাজটা করে দে, আমি এখনো করে দেবো।
2: আমি তো বাজি ফোটানো পটকনো যাইনি, ওই ব্যাপারটা গেলে তো
3: কম্পিটিশন। এর আগের দিনই আমি মায়ের কাছে বায়না করছিলাম, মা আমার জামা লাগবে না, আমাকে একটা ক্যাব বন্দুক কিনে দে।
2: বাবা হ্যাঁ, আমি তো ভাই ওটাকে নিয়ে আলাদাই, এটা মানে আলাদাই, মানে আলাদাই মানজা মারতাম ওটাকে নিয়ে, ঠিক আছে, মানে বন্দুকটাকে নিয়ে মানে মনে করতো যে আমি জেমস বন্ড, ঠিক আছে, তো ওটা নিয়ে আবার মাথায় ঠেকাতাম, মাথা ঠেকে বলতাম এই যে গুলি করছি, লাগছে না কিছু আমার, আই এম ইনএভিটেবল।
3: এই মজাগুলো আমরা ছোটবেলা থেকে কি বড় অবধি সবাই এই মজাগুলো করে থাকি, সেটা এই যে আমরা বলছি যে চলতে চলতে এগিয়ে যতই যাই, যতই ছোট থেকে বড় হয়ে যাই, যতই আমরা গ্রাম মফস্বল শহর পেরিয়ে প্রবাসে পৌঁছে যাই বা বড় হয়ে যাই, আমাদের কিন্তু ইমোশনটা একই থাকে।
2: একদম, এই মুহূর্তে তোমরা যারা কলকাতা শহরে রয়েছে এবং কলকাতা শহর পেরিয়ে যারা মফস্বলে রয়েছে এবং অসংখ্য শ্রোতা বন্ধু যারা গ্রামাঞ্চলে রয়েছে, এবং তারা প্লিজ বলো যে কেমন লাগছে তোমাদের অনুষ্ঠান, তোমরা তোমাদের গল্পগুলো করো যে তোমাদের গ্রামের পুজো কেমন হয়। গ্রামের পুজোতে আমরা ইনভাইট তো করবে না জানি, বাট ঠিক আছে, আমরা তাহলেও চলে যাবো, চিন্তা নেই।
3: একদম, যেমন সৌমেন দাস বলেছে যে আজকে যুবাণী চলতে চলতে অনুষ্ঠান ঘুরে ফিরে পুজো, শৌরী সম্পূর্ণা গোল্ড প্রিন্টের শাড়ি পরে গান শুনতে শুনতে তোমাদের কমেন্ট লিখছি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, আমাদের

0: গ্রামে দুর্গাপুজো সব থেকে আনন্দের হয়। একসঙ্গে দুর্গাপুজো মণ্ডপে ছোট বড় সবাই আমরা একসঙ্গে আনন্দ করি। তবে বর্ধমানে পুজো দেখতে যেতেই হবে, কারণ গ্রামে ওই মণ্ডপগুলো দেখতে পাই না। নিশ্চয় নিশ্চয়। আর বন্ধু কিন্তু পূর্ব বর্ধমানের, মানে সৌরিক নিজের জায়গাতেই তোমাকে আবার নিজেকে ইনভাইট করছে।
1: হ্যাঁ কেন করবো না, ও নিজের জায়গাতে নিজেকে মানে অন্য কিছু ইনভাইট করতে হয়। আচ্ছা বন্ধু ফোন লাইনে শুনি।
0: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। এই যে পূর্ব বর্ধমানের পুজোটার কথা বলছেন, এই যে আপনাদের এই যে রায়না গ্রামের, শ্যামসুন্দরের গ্রামের, মাধবডিহি থানার বিভিন্ন জামালপুরের বলুন, আবার সাদিক গ্রামের কথা বলুন, আবার পাঠান্ডার কথা বলুন,
1: সে
2: কি উৎসাহ উদ্দীপনা। আবার আমি আবার যে পুরুলিয়া জেলাতে যে কাশীপুর রাজবাড়িতে যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা পাহাড়িতে থাকা এসে যে দেখছি যে উত্তেজনা, কি যে তাদের অনুভব, হ্যাঁ তা আমাদের খুব ভালো লাগে দেখে। কিন্তু মনটা খারাপ হয়ে যায় যখন তারা যে সমস্ত মানে জামা কাপড় পরে আসে আসে, আমাদের মতো তো এভাবে আসে না, আমাদেরও মনটা খুব খারাপ হয়ে যায়। আর এই আপনাদের এই গানের যে আগেকার গানটা করলেন, আমরা কত্তা গিন্নিতে একদম হেসে লুটোপুটি খাচ্ছি।
0: সঙ্গে থাকো বন্ধু, সঙ্গে
1: থাকো
0: একদম। আর রয়েছি তো আপাতত চলতে চলতে রাড্ডা, আর বন্ধুরাও কিন্তু আমাদের লাইভে কমেন্ট করছে। সুরজিৎ দেবনাথ বলছে, নবদ্বীপ শ্রীরামপুরের পুজো দেখতে এসো। নিশ্চয়ই যাব, খুব সুন্দর পুজো হয় আমি সেটা জানি, এসেন্সটাও আলাদা। আর পূর্ণিমা দাস বলছেন যে কথাগুলো খুব দামি, কোথাও যেন হারিয়ে গেছে সবটা। কিচ্ছু হারিয়ে যায়নি বন্ধু, আমরা চেষ্টা করলেই ফিরিয়ে আনতে পারি।
1: হ্যাঁ, আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং আমরা চেষ্টা করলে কেন পারবো না আনতে। আর আমার যেটা মনে হয় যে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগে সব পুজি আমাদের চোখের সামনে চলে আসছে,
0: তার জন্য শুরু থেকে সবটাই আমরা দেখতে পাচ্ছি,
1: মানে বানানো থেকে শুরু করে সমস্ত কিছু, অর্গানাইজেশন থেকে শুরু করে তার যে একটা মানে প্রপার একটা প্ল্যানিং, সমস্ত কিছু আমাদের চোখের সামনে ঝটপট চলে আসছে। তখন কি হতো, তখন যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এই মন্দির মানে মণ্ডপগুলোকে দেখে মানে প্রতিমাগুলোকে দেখে ভাবতাম যে ইও কি করে সম্ভব, এত সুন্দর কি করে হতে পারে। আমরা যে এই পুজোর সময়টা না, আমরা একটু যদি নিজেদেরকে এই সোশ্যাল মিডিয়া থেকে একটু যদি বিরত রেখে, আমরা যদি
0: আমার যদি ফিডে কোনো এমন ভিডিও আসে যে এই পুজো এই এই মণ্ডপে এই পুজো হচ্ছে, এই থিম হচ্ছে, এক ঝলক চলেও আসে, আমি কিন্তু স্ক্রল করে দিচ্ছি, আমি দেখবো না, আমি ওই পুজোর সময় গিয়েই দেখবো আমি।
1: একদমই তাই, এবং সেটা আমার মনে হয় উচিত, কারণ গিয়ে পুজো দেখা আর টিভিতে পুজো দেখা বা ফোনে পুজো দেখা আলাদা একটা ডিফারেন্স রয়েছে। আচ্ছা ফোন লাইনে শুনি বন্ধু কি বলছে। হ্যালো,
0: হ্যালো,
3: হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে, বলো।
3: কলকাতার
1: কটা কটা জামা প্যান্ট হলো তোমার?
3: তিনটে প্যান্ট, তিনটে জামা।
1: লাভলি, মানে তোমার ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেট একদম পুরো যা বুঝতে পারছি আমি।
0: শুধু দশমী বাকি আছে, কোনো চাপ নেই, সেটাও হয়ে যাবে। আর আপাতত আড্ডায় রয়েছি আমি সম্পূর্ণ, আমার সঙ্গে রয়েছে সৌরিক।
1: একদম, আর তার সঙ্গে একটা সুন্দর কণ্ঠে ফিরলে শুনবো অন্তরা মিত্র এবং আরমান মল্লিকের কণ্ঠে সুন্দরী কমলা।
0: কারণ পুজো কিন্তু নাচ গান ছাড়া ইনকমপ্লিট।
1: কারেক্ট।

0: ফিরে এলাম গানের পর আর তোমাদের সঙ্গে রয়েছে।
1: এবার শৌরিক বলল, আমি এটা ইচ্ছে করে বললাম,
0: আমি শৌরিক আমার সঙ্গে সম্পূর্ণ আমি শুরুতেই যেটা বলেছিলাম যে লাইভে বলেছিলাম যে আমি সৌভিক সরকার স্পেশাল মেনশন করব। সৌভিক সরকার আমি বুঝতে পারছি, তুমি কি সিঙ্গেল? আমিও সিঙ্গেল, তো আমাদের এই ব্যাপারটা থাকবে পূজোর সময় ওই যে আট চোখে দেখা একটুখানি, এবং এই ওই আর কি অঞ্জলিতে যদি ফুলটা একটু যদি একটু যদি পড়ে যায় তাহলে হয়ে গেল সেট, ভগবান সাক্ষী থাকবে যে হয়ে গেছে এটা সেট।
2: আমাদের এখানে একজন আছেন সাংসদ বহরমপুর অধিকরণ চৌধুরী, উনি কালী পুজো করেন দাদা একবার মতো, আর এই বহরমপুর এলে আপনার মুর্শিদাবাদটাও ঘুরে নেবেন দাদা ভাই।
0: আচ্ছা,
2: জিনিস প্রচুর আছে জানেন তো
0: নিশ্চয়ই, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আড্ডায়, তোমাদের সঙ্গে রয়েছি শৌরিক আমার সঙ্গে সম্পূর্ণ।
1: একদম
3: অবহেলা করবেন না,
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম আবারও তোমাদের সঙ্গে, চলতে চলতে আড্ডায় রয়েছি সম্পূর্ণ আর শৌরিক। শৌরিক আবার বলবে এই যে বলে যে সম্পূর্ণ শুরুটা করে, এইটা মানে এটা হচ্ছে কি বলতো, এই যে আমার আনন্দটা হচ্ছে পুজো আসছে, এটা হচ্ছে তার বই প্রকাশ।
0: বই প্রকাশ নাই বুঝতে পারছি। এবং তার সঙ্গে শম্ভু দাস আমাদেরকে লাইভে কমেন্ট করেছে, ফলতা বকুলতলা থেকে সঙ্গে আছি, সব শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে বকুলতলা অগ্রণী সঙ্গের পুজোতে একদম ডেফিনেটলি যাবো। ভবি সকাল আবার লিখেছে, পুজো অষ্টমী সকালে লুচি ছোলা ডাল সঙ্গে মিষ্টি দুপুরে খিচুড়ি, ও কেন করছে এরকম সৌভিক? হীরামন বলছে যে সঙ্গে আছে নদীয়া জেলা থেকে, থ্যাংক ইউ, থেকো পুজোর ম্যাডক স্কোয়ারে আড্ডা জমে যায় সৌভিক সরকার। ইয়েস অ্যাবসলিউটলি। সুচরিতা বলছে সত্যি পুজো সব আনন্দ করে, কিন্তু রাস্তার পাশে বড় বিজ্ঞাপন যেগুলোর জন্য মায়ের আসা যাওয়া, কলাবো স্নান করতে নিয়ে যাওয়া, দেখার সুযোগ, কত অসুস্থ অসহায় বয়স্ক মানুষের অধিকার নেই, কারণ ওইখানেই ব্যবসায়ীরা রোজগার করতে আসে।
1: কারণ আমাদের দুর্গাপূজার উপরে অনেকের অনেক কিছু নির্ভর করে, এটা কিন্তু

0: আনতেই হবে।
1: ইয়েস ইয়েস, এন্ড এবং কলাবোস নাম থেকে আমার মনে পড়লো, গ্রামাঞ্চলে গেলে তুমি দেখতে পাবে এই কলাবোস নামের স্পেশাল যে একটা একটা ওই আড়ম্বরটা, সেটা কিন্তু খুব ভালো করে
0: একদম। এবার মানে একটু যদি আমরা গ্রাম ছেড়ে এবার একটু যদি প্রবাসে যাই,
1: গ্রাম ছেড়ে প্রবাসে ডাইরেক্ট,
0: একদম ডাইরেক্ট,
1: মানে আমরা কিরকম করলাম, শহর থেকে গেলাম গ্রামে, গ্রাম থেকে ডাইরেক্ট প্রবাসে, উল্টোটা হয়, গ্রাম থেকে শহরে, শহর থেকে প্রবাসে,
0: না আমি গ্রাম থেকে প্রবাসে যাব।
1: বেশ চলো চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যাবে বলো।
0: আমি যদি বলি একটু বিদেশ যেমন রয়েছে, তার সঙ্গে যদি একটু শহরের বাইরের কথা বলি, যেমন ধরো দিল্লি বলি, ব্যাঙ্গালোর বলি, মুম্বাই, পুনে, বা আমি যদি একদম বিদেশেও যাই, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে তাদের কাছেও কিন্তু যে আমরা যারা ওখানে থাকি তাদের কিন্তু এই আমেজটা থাকে, পুজো আসছে, পুজো আসছে। হ্যাঁ, হতে পারে যে আমাদের এইরকম সাত দিনের যে একটা আনন্দ অনুষ্ঠান সেটা হয় না, কিন্তু ওখানে কিন্তু ওরা আয়োজন করে,
1: ওরা আয়োজন করে এবং
0: ছুটির দিন দেখে,
1: এবং ওখানে যে বেঙ্গলি কমিউনিটি রয়েছে তারা সেটা কিন্তু খুব ভালো করে এবং সব নিয়মের সঙ্গে, নিয়ম পালনের সঙ্গে সুন্দরভাবে করে। এবং মজার বিষয় যেটা, ওখানকার যারা স্থানীয় বাসিন্দা, মানে যারা
0: খুব এনজয়,
1: যারা ইংলিশম্যান, তারা কিন্তু ওইখানে ওরা পার্টিসিপেটও করে এবং খুব এনজয়ও করে,
0: খুব এনজয় করে। মানে আমাদের যে কালচারটা, আমাদের যে হেরিটেজটা, সেটা কিন্তু আমাদের শুধু না, গোটা বিশ্বের
1: কাছে একদম মানে খুব আনন্দের একটা জায়গা, খুব পছন্দের একটা জায়গা। আর মা দুর্গার যখন এত বড় একটা আড়ম্বর, সেখানে একটা মা দুর্গাকে নিয়ে গান হবে না, অরিজিৎ সিং এর কণ্ঠে,
0: হোক হোক চলো
1: বন্ধুদের, মানে বন্ধুরা আমাদের অনেকক্ষণ ধরে বলছে এটা গান শুনলে ডেফিনেটলি ভালো লাগবে। আর রয়েছি অনেক কিছুক্ষণ রয়েছে এখন, ঠিক আছে, অনেকক্ষণ বলবো না, কিছুক্ষণ
0: গান শুনে আবার ফিরে আসছি।
1: ইয়েস।

আবারও ফিরে এলাম সুন্দর একটা গানের পরে, অরিজিৎ সিং এর কণ্ঠে দুর্গা মা শুনে ফিরে এলাম তোমাদের সঙ্গে, রয়েছি চলতে চলতে আড্ডায় সম্পূর্ণা সৌরিক, আর আড্ডা দিচ্ছি আজকে এই যে গ্রাম পেরিয়ে শহর, শহর পেরিয়ে মফস্বল, মফস্বল পেরিয়ে প্রবাস বাইরের শহর, সব জায়গায় এই যে পুজোর আমাদের আমেজটা, আমাদের যে ইমোশনটা, ভাইবটা, সেটা কিন্তু

0: কোথাও গিয়ে এক থেকে যায়, একটু হয়তো পারিপার্শ্বিক পরিবেশ বদলায়, কিন্তু আমাদের যে আনন্দ, যে ভালোবাসা, সেটা কিন্তু এক
1: থেকে যায়। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটাই, তারপর যখন পুজো শেষ হয়ে যায়, পুজো শেষ হওয়ার পর যে একটা
0: কষ্টটা,
1: যে সপ্তাহগুলো কাটে, বড় বিরক্তিকর, ভালো লাগে না।
0: কি বলতো, এই অক্টোবর থেকে নভেম্বর মাসটা তাও যেমন তেমন। ছোটবেলায় মনে হতো কি, এই তো পুজো আসছে, এই দুর্গাপুজোর পরে ধরো কালী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে কি টেনশনটা থাকতো বলতো, তারপরে পরীক্ষা।
1: ও বাবা, ও তো ভাই ছেড়ে দাও,
0: তো ওই ভালো লাগতো না, মনে হতো পুজো যায়,
1: তারপর তারপর পরীক্ষা, ইউনিট টেস্টটা হতো একটা করে, ওটা খারাপ হতো, মাঠটা পড়তো, কে বলেছিল পুজোতে এত ঘুরতে, তারপর না দাঁড়া দাঁড়াও, পুজো পরীক্ষার আগে জ্বরটা আসতো, একটা সুন্দর করে খাঁটি জ্বর, এবং যে জ্বরটা তোমাকে উঠতে দিত না, তোমাকে জাস্ট বিছানায় ফেলে দিত,
0: সারাদিন রোদে ঘুরে ঠান্ডা খেয়ে আইসক্রিম খেয়ে যে শরীরটার বারোটা হয়ে যেত,
1: বারোটা কি, বারোটা এক বেজে যেত, এবং তুমি যে বিছানায় শুলে শেষ,
0: একদম।
1: তারপর মার থাকতো, তারপর যদি মারার পর তুমি যদি কাঁদো, আরো
0: এটা সবার একটা মানে মাদের পেটের ডায়লগ, কাঁদবি তো আরো মারবো।
1: তাই জন্য আমরা পুজোটা ভালো করে আনন্দ করে দিতাম। এবং বন্ধু ফোন লাইনে শুনি, বন্ধু কি বলছে।
0: হ্যালো
2: হ্যালো, নমস্কার
1: নমস্কার।
2: এই যে কলাবুলের কথা বললেন না,
0: হ্যাঁ
2: আরেকটা কথা বলি, আমার বাবা মাও কোনোদিন বলতে পারে নাই, যাও যাও গিরি আনিতে গৌরী, কেন আমরা ব্রাহ্মণ বাড়ির মানুষ আছি, আর আমিও কোনোদিন আমার চারটে মেয়ে বলতে পারিনি, কেন জামাইরা সব পুজো করেন, আমার এই জামাইরা আমাকে পুজো করেন, ওদের পাতিল কাপড় সব যাবতীয় দিতে হয়, যাও যাও গিরি আনিতে গৌরী বলতে পারি না।
0: সবারই আমাদের পুজোর সঙ্গে কিন্তু আলাদা আলাদা ইমোশনস জড়িয়ে থাকে, আমাদের একটা মানে সবারই একটা স্মৃতি থাকে, সবটাই থাকে। ঠিক যেমন আমরা যদি একটু এই যে বলছিলাম একটু আগে যে বিদেশের কথা, বা যারা আমরা চাকরি সূত্রে কাজের সূত্রে বাইরে থাকি, সেখানে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের এই এক টুকরো কলকাতা বলো বা নিজের জায়গা বলো, নিজের পছন্দের জায়গা বলো, একটু তুলে নিয়ে যেতে।
1: কারেক্ট কারেক্ট, একদমই তাই। এবং তার সঙ্গে যেটা আরেকটা জিনিস যেটা আমার সত্যি খুব ভালো লাগে, যে এই যে প্রবাসে যে পুজোগুলো হয়, এই পুজোগুলো ওখানকার যারা স্থানীয় তারা কিন্তু খুব ভীষণভাবে সাপোর্ট করে,
0: একটু আগে যেটা আমরা বলছিলাম,
1: খুব সাপোর্ট করে। এবং একটা জিনিস আমি শুনেছি, তারা যতই প্রবাসে গিয়ে পুজো কাটাক না কেন, তারা কিন্তু একটা কথা বলতে বারবার বাধ্য হয়, যে নিজের বাড়ির পুজো,
0: হ্যাঁ,
1: সেটার তুলনা কোথাও নেই, কোথাও নেই।
0: কিন্তু ওই যে বন্ধুরা, মন খারাপ করো না, ওই বারবার একটা কথা যারা বাইরে থাকে আমাদের মনে হয় যে ইস যদি ফিরে আসতে পারতাম, একটু অপেক্ষা করো আমি ফিরে আসবো।
1: আচ্ছা, রূপকথাটা কথা বলেছিল আমাদের যে পুজো তো বেশ মজা করেই কাটাই, তবে বন্ধুদের সঙ্গে মিলে একটা প্ল্যান করেছি কতগুলো ঠাকুর দেখবো, তো এটা আমি লাইভে বলেছি, আমি অনেক একটা ছোট্ট করে বলি, বন্ধুদের সঙ্গে প্ল্যান যে করাটা এটা কিন্তু রিস্কের ব্যাপার একটা, কারণ প্ল্যান হয় এক, হয়ে যায় আর এক,
0: একদম। যাক,
1: এই বিষয় নিয়ে আমরা একটুকুন কিছুক্ষণ সময় থাকবো, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
3: ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে, বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে, বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম অবশেষে, তবে ঘড়ির সময় এবার একটু বলছে যে সৌমেন দাসের কথা আমি রাখতে পারলাম না, আনফরচুনেটলি আমরা কেউই রাখতে পারলাম না, কারণ আমরা প্রতিবারই মনে হয় যে
0: সময়ের হাতে আমরা বাধা, তো কি হয় বলতো, এই সময়টা একটু একটু করে এগিয়ে যায় তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে, ঠিক যেমন আজকে ছিলাম চলতে চলতে আড্ডায় সম্পূর্ণ আর সৌরিক তোমাদের সঙ্গে, অনেকক্ষণ কথা বললাম, আড্ডা দিলাম, গল্প করলাম, মজা করলাম অনেকটা সময়, আর আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, তবে এই যে একটু আগে প্রবাসের কথা বললাম, ফিরে আসার কথা বললাম, তাই তোমাদের জন্য যারা আপাতত কলকাতা বা তাদের নিজের বাড়ি বা জায়গা ছেড়ে বাইরে আছো, তাদের জন্য রূপঙ্কর বাগচির কণ্ঠে জাগো মা,
1: আজকের মতো টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান মান্না দের কণ্ঠে।

বান্নাদের কণ্ঠে আধুনিক গান শুনছেন। আরও গানের আগে এখানে ঘোষণা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আজ বেলা 1:10 মধ্যে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলির কিছু কিছু অংশে মাঝারি বজ্রপাত, এর সঙ্গে তীব্র বৃষ্টি, দমকা বাতাস, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, আধুনিক গান শুনছেন মান্নাদের কণ্ঠে। গীতিকার দীপঙ্কর চট্টোপাধ্যায়।

0: মান্নাদের কণ্ঠে শুনলেন আধুনিক গান, গীতিকার দীপঙ্কর চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
4: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
5: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
6: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন দোতারায় লোকগীতির সুর, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী।

0: শুনলেন দোতারায় লোকগীতির সুর, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। গত মঙ্গলবার এই দুই কেন্দ্রে ভোট নেওয়া হয়। নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08 শতাংশ ভোট পড়ে। ভোট গণনা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গণনা কেন্দ্রগুলিতে মোতায়েন রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ভোট গণনার কাজে স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকবে। রাজনৈতিক দিক থেকে রেজিনগর এবং নন্দীগ্রাম দুই আসনেই নির্বাচনের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মালদার ভূতনি সহ একাধিক এলাকার বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সাহায্য তুলে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ওই জেলা সফর করছেন। মালদায় পৌঁছে তিনি মানিকচকের মথুরাপুর বিএসএস স্কুল এবং মানিকচক কলেজ প্রাঙ্গণে দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন। সেখান থেকে হেলিকপ্টারে বিহারের পূর্ণিয়া হয়ে বিশেষ বিমানে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা নাগাদ ফের তাঁর পূর্ব বর্ধমান যাওয়ার কথা। বর্ধমান শহরে বিজেপি কার্যালয়ে এক দলীয় কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেন। রাতে মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে। ওবিসি সংরক্ষণের সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হয়েছে। সংশোধিত তালিকায় নতুনভাবে যুক্ত প্রার্থীদের নথিপত্র যাচাই এবং ইন্টারভিউ নেওয়া হচ্ছে। কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী বাংলার জন্য আজ, অর্থনীতির জন্য আজ এবং আগামীকাল, ইতিহাসের জন্য আগামীকাল, সংস্কৃতের জন্য আগামীকাল 12 ও 13, ইংরাজি 12 এবং গণিতের জন্য 13ই অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পঠন পাঠন কেমন চলছে তা খতিয়ে দেখতে নিয়মিত পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এজন্য আধিকারিকদের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ডিরেক্টরেট অব স্কুল এডুকেশন এক নির্দেশিকায় জানিয়েছে, WBSES এবং WBES আধিকারিকদের প্রতি মাসে অন্তত একটি স্কুল পরিদর্শন করতে হবে। সাব ইন্সপেক্টরদের প্রতি সপ্তাহে অন্তত দুটি বিদ্যালয় এবং অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরদের প্রতি মাসে অন্তত দুটি স্কুল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ির গরুবাথান ব্লকে

0: আপার ফাগু চা বাগান সংলগ্ন একটি বাড়ির পাশ থেকে বিশালাকৃতির কিং কোবরা সাপ দেখা গেলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শিকারের সন্ধানে জঙ্গল থেকে সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর ও রাজ্যের হিমালয় পাদদেশীয় এলাকা থেকে কোঙ্কণ এবং গোয়া পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে রাজ্যের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এবং একই সঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেরও প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলা, একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: ওই যে গাটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আড়ে, প্রান্তটি যার আঁধার করা সবুজ কেয়া ঝাড়ে, পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে যাহার তলে রাখাল বালকেরা, ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরি, ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি। নদিয়া জেলার নতুন গ্রাম থেকে গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান আজ নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়। গানে কবিতায় সাজানো আজকের এই অনুষ্ঠান। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। আজকের অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে শুভম দত্ত।

0: গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রে লিখেছেন, জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যে কথা বলিনি। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। এবারে রবীন্দ্র কবিতার আবৃত্তিতে পৃথা দেবনাথ।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের কবিতা শঙ্খ। তোমার শঙ্খ ধুলাই পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল নিবে এই কি রে দুর্দৈব, লড়বিকে আই ধজাবে গান আছে যার ওঠ নাগে, চলবি যারা চল রে ধে আইনা রে নিঃশঙ্ক, ধুলাই পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ, চলেছিলে পূজার ঘরে সাজি ফুলের অর্ঘ, খুঁজে সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ, এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেম হবে কত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক, পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্খ। আরো দিদি এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা হাই রজনীগন্ধা, ভেবেছিলেম জোঝাজুঝি মিটিয়ে পাব বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোবার অঙ্ক, হেন কালে ডাকল বুঝি নীরব তব শঙ্খ, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপকে তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণীর হর্ষ, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক, দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ, জানি জানি তন্দ্রামম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা বান বাজিবে বক্ষে, কেউ বা ছুটে আসবে।

0: পাশেই কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুপ্তির পরযঙ্ক, বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম যে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ চেয়ে পড়াও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়টঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ।
1: আমাদের সবার হৃদয় রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, এখন নজরুল গীতিতে ছন্দারায়।

জাতির নামে বজ্জাতির বিরুদ্ধে ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সারা জীবন ধরে তিনি জাতপাতির ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন, বলেছেন

0: সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। এবারে তার তেমনই একটি কবিতা বলবে সৌরদীপ রায়।
1: কবিতা সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাড়ো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুঠ, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদেই মন্দিরেই গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমুনি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতে নাও ভান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
0: কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। তাই লোকগীতি শুনতে আমরা সবাই খুব ভালোবাসি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ লোকগীতি শোনাবে?
2: হ্যাঁ, শোনাবো।
0: তোমার নাম কি?
2: রিমি বিশ্বাস।
0: আচ্ছা, তাহলে শুরু করো।

ঘড়ির কাঁটা বলছে আজকে আর সময় নেই, আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। জানিয়ে দিই, এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর সঙ্গে তবলায় সঙ্গত করলেন শুভেন্দু দত্ত, আর তোমাদের সঙ্গে ছিলাম আমি অঙ্কিতা পাল। অনুষ্ঠানটি নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।

0: শুনলেন গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationakashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

নমস্কার, আমি ডাক্তার রুনা বল, প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে 9 মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন। গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের 2টো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো

সময় নেবেন, যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সে ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয় পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন, ব্লাড গ্রুপ এবং অন্যান্য যা যা রক্ত পরীক্ষা করাবেন, যতবার চেক আপ করাতে বলবে সব রকম চেক আপ করাবেন। আশা করি মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।

আমি ডক্টর সন্দীপ চ্যাটার্জি, স্নায়ু শল্য চিকিৎসক এবং অধ্যাপক নিউরোসার্জারি বলছি। মস্তিষ্কের মাংস অথবা কোষের ব্যাধিত বৃদ্ধিকে ব্রেন টিউমার বলে। এই ব্রেন টিউমার মূলত দুরকমের হয়, ভালো টিউমার যেগুলোকে বলে বিনাইন অথবা ক্যান্সার জাতীয় টিউমার। কোনো রোগীর যদি কোনো চারিত্রিক পরিবর্তন ঘটে, কোনো অঙ্গের কোনো অংশে জোর কমে যায় অথবা খিঁচুনি হয়, এই তিনটেই মূলত ব্রেন টিউমারের অভিব্যক্তি। ব্রেন টিউমার বেশিরভাগই আজকের দিন সারানো যায়। বিনাইন ব্রেন টিউমার এবং বেশিরভাগ ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার অস্ত্রোপচার করে সম্পূর্ণভাবে রোগীরা আরোগ্য লাভ করতে পারেন। কিছু কিছু ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার আছে যার চিকিৎসা অস্ত্রোপচারের পরে আরও বিভিন্নভাবে করতে হয়, কিন্তু আজকে যা প্রযুক্তি আছে এই অস্ত্রোপচার করার জন্য তাতে ব্রেন টিউমার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ব্রেন টিউমারকে ভয় পাবার মতন কোনো কারণ আজকে নেই। ব্রেন টিউমার মানেই যে আর কিছু করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।

0: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। তবে তার আগে বিজ্ঞাপন।
3: On the occasion of World Heart Day, today we have Dr. Shammu Datta from Bud One.
4: Your heart works tirelessly, every second, every minute and every day. But do you know that high blood pressure or hypertension often has no warning signs? Yes, it can silently damage your heart, your blood vessels, kidneys and brain. Uncontrolled blood pressure increases the risk of heart attack, stroke, heart failure and kidney diseases. So this World Heart Day, take charge of your heart health. Check your blood pressure regularly, follow a healthy lifestyle, stay active, reduce salt intake and consult your doctor for timely treatment. Do not wait for symptoms, know your numbers, control your blood pressure and protect your heart. Because a healthy heart begins with controlled blood pressure. Thank you.
3: Issued in public interest by Alkem Laboratories Limited.
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন ইন্দ্রাণী সেন এবং মনোময় ভট্টাচার্যের গান।
5: ব্যবস্থা হল, তুমি সত্যকে নিয়ে শরীর খারাপের অজুহাতে মাদ্রাস থেকে ফিরে এলে। কেন ফিরলে কবি? ভানু, তোমার কি মনে পড়ে চন্দননগরে তেলেনি পাড়ার বাড়ুজ্যে বাড়ি আর গঙ্গার পাড়ে মোরান সাহেবের বাংলোয় কাটানো আমাদের মধুর মুহূর্তগুলো? তুমি সাঁতার দিয়ে এপারে এসে উঠতে, দীর্ঘ শুভ্র তনুতে জলরেখা যেন সমুদ্র মন্থন করে নীলকণ্ঠ উঠে এলেন, নীল আকাশ জুড়ে পালতোলা নৌকার মতো শরতের সাদা মেঘ। তুমি যখন তোমার নতুন দাদার সঙ্গে নৌকায় বসে নতুন গান রচনা করতে, দূরে বসে আমার মনে হতো সরস্বতীর পদ্মবনি যেন সুগন্ধি বাতাসের কানাকানি। তোমার গানের কথায় সুরে বুঝি মন্দাকিনী।

জান পাইবে। আজও মনে পড়ে শরতের উদাস করা সকালে একা আমার মন কেমনের কথা, নিজের হাতে গাঁথা না পরানো ফুলের মালাটির কথা।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনছেন। একটি বিশেষ ঘোষণা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী দু তিন ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু তিন ঘন্টার মধ্যে কুচবিহার আলিপুর দুয়ার জেলার কোনো কোনো অংশের ওপরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানানো হয়েছে যে আগামী দু তিন ঘন্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অংশের ওপরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি শেষ হল। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী ইন্দ্রাণী সেন।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে,

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলেছেন, দক্ষিণী বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আইএফএ শিল্ডের ফাইনালে দিব্যভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম পর্বে উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া 4 দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল যোগাযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ, বা সীমাহীন পরিসরের প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষেরও বেশি বেস স্টেশন রয়েছে।
2: 2022 में इसी मंथ से हमने देश में 5G की शुरुआत की थी। फिर 2023 में मैंने बताया था कि भारत कैसे 5G रोल आउट से 5G रीच आउट की दिशा में आगे बढ़ रहा है। और आज हम सभी देख रहे हैं, देश के हर जिले तक 5G कनेक्टिविटी पहुंच चुकी है। आज 5.5 लाख से अधिक बेस स्टेशन भारत में है, जहां से 5G नेटवर्क ऑपरेट कर रहा, और मोबाइल इंटरनेट स्पीड 2022 की तुलना में 10 गुना बड़ी है।
1: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, প্রযুক্তির সুবিধা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য। 5G পরিষেবার দ্রুত প্রসারে টেলিকম শিল্পের সঙ্গে যুক্ত সকলের অবদানের প্রশংসা করেন তিনি। বর্তমানে ভারতে 55 কোটি 5G ব্যবহারকারী রয়েছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই সম্মেলনে বিশ্বের 100টিরও বেশি দেশ থেকে 1.5 লক্ষের বেশি অংশগ্রহণকারী, 500 বেশি প্রদর্শক এবং 600টি স্টার্টআপ সংস্থা যোগ দিয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি পরিষদের 57তম বৈঠক। সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উপস্থিত রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। জিএসটি সংক্রান্ত জটিলতা কমানো, কর জমার প্রক্রিয়া সহজ করা এবং ছোট ব্যবসায়ীদের উপর থেকে কর সংক্রান্ত বোঝা কমাতে 5 দফা সংস্কারের প্রস্তাব পেশ করতে পারে কেন্দ্র। এর মধ্যে রয়েছে চালানের স্বয়ংক্রিয় মেলবন্ধন, নথিপত্রের ঝামেলা কমানো এবং ছোট করদাতাদের রিটার্ন

0: সংখ্যা হ্রাস। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পরিষদের 56তম বৈঠকে সাধারণ মানুষও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বার্থে করের হার পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে আজ ভারতীয় বায়ুসেনা আইএএফ এর 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় বায়ুসেনার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতির সর্বোচ্চ মান বজায় রেখে দেশের প্রতি দৃষ্টান্তমূলক প্রদান করে আসছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। এবছরের বায়ুসেনা দিবসের মূল ভাববা অব্যর্থ, অপ্রতিরোধ ও নিখুঁত। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনার আধুনিকীকরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। বায়ুসেনা দিবসে দেশের সাহসী বায়ুসেনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। ICGS সমুদ্র প্রতাপ জাহাজে বসে আকাশবাণী নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক জানান, সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রস্তুত। 30টি বন্ধুত্বপূর্ণ দেশের 32 জন পর্যবেক্ষক SAR-X-26 মহড়া প্রত্যক্ষ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 অক্টোবর চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, আম্মা সমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়াও কোয়েম্বাটুরে 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পুনামালিতে প্রধানমন্ত্রী একটি রোড শোতে অংশ নেবেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ, সঙ্গীত বিশেষজ্ঞ ইলিয়ারাজার একটি সঙ্গীত গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন করবেন তিনি। স্মার্ট মিটারকে নতুন ধরনের একটি প্রযুক্তির ব্যবহার হিসেবে বিবেচনা করলেই হবে না, বরং গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার মেলবন্ধনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে হবে। নতুন দিল্লিতে মিটারিং ইন্ডিয়ার 11 সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব শশাঙ্ক মিশ্র বলেন, ভারতে বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটালাইজেশনে স্মার্ট মিটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের মোট গ্রাহকের 20% স্মার্ট মিটার ব্যবহার করছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দীর্ঘদিনের অংশীদার এবং দক্ষিণ বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা স্বাস্থ্য, কৃষি, ওষুধ শিল্প, খনি প্রতিরক্ষা, রেলপথ ও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। 3 দেশ সফরে তিনি এখন ঘানায় রয়েছেন। জয়শঙ্কর বলেন, উভয় দেশই প্রায় একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এবং দক্ষতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে তারা একে অপরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। তিনি ভারতের আয়ুষ্মান ভারত, কৃষকদের জন্য গৃহীত কর্মসূচি, ডিজিটাল ইন্ডিয়া ও স্টার্ট আপ ইন্ডিয়ার পাশাপাশি ঘানার আকরা রিসেট, ফিট ঘানা এবং 1 মিলিয়ন কোডার্স উদ্যোগগুলির কথা তুলে ধরেন। 2 দেশ কৃষি গবেষণা ও শিক্ষা, জীববৈচিত্র্য, বৈজ্ঞানিক গবেষণা এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন চুক্তি বিনিময় করেছে। ভারত অভিযোগ করেছে, সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান দ্বিচারিতা করছে। একদিকে যখন ইসলামাবাদ জেইশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খবর দিতে পারলে পুরস্কারের ঘোষণা করছে, অন্যদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সব ধরনের সহায়তা করছে তারা। 9/11, 26/11 পহেলগাঁও হামলার কথা সারা পৃথিবী মনে রেখেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরি পাকিস্তানের সমালোচনা করে সন্ত্রাসবাদের মদতদাতা এবং তাদের যারা আর্থিকভাবে সহায়তা করছে এদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
1: Pakistan glosses over its state support for terrorism by announcing enhanced rewards for apprehending UN-listed head of Jaish-e-Mohammed terrorist and mastermind of several

0: attacks against my country, Masood Azhar. The world is aware of Pakistan's financial support to terrorism, as also the FATF plenary meeting coming up soon. Yet, we also remember that just a few months ago, Pakistani representatives used this forum to call the Jaish-e-Mohammed a defunct organization.
1: প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ বিকেল চারটে পুনের কাছে ডনজেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। মহারাষ্ট্র সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রসঙ্গত ডনজেতে এই অভিনেতার একটি খামারবাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নানা পাটেকর ছিলেন এক অসাধারণ শিল্পী যিনি বিভিন্ন চরিত্রের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। গুজরাট সহ ভারতের জল ব্যবস্থাপনার বিবর্তন নিয়ে গতকাল বেঙ্গালুরুতে আইআইএমএ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। জলশক্তি মন্ত্রকের সচিব অশোক কুমার মীনা বলেন, জনসাধারণের অংশগ্রহণ, ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাম পঞ্চায়েতের সক্রিয় ভূমিকা জল ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। ইস্টবেঙ্গল 29 বার এবং মোহনবাগান 22 বার এই শিল্ড জিতেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মালদার ভূতনিসহ একাধিক এলাকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ওই জেলা সফর করছেন। মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বন্যা ও ভাঙন দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে পরিবার পিছু 1,80,000 এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে 90,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। সাম্প্রতিক বিপর্যয়ে 2,255টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা 22,340টি। দুর্গত এলাকায় 21টি রিলিফ ক্যাম্প, 25টি কমিউনিটি কিচেন এবং 8,100 বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। বন্যার জেরে প্রায় 92 হেক্টর কৃষি জমিও ক্ষতিগ্রস্ত। এদিকে মানিকচক কলেজ প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীর পৃথক একটি কর্মসূচি রয়েছে। সেখান থেকে হেলিকপ্টারে বিহারের পূর্ণিয়া হয় বিশেষ বিমানে কলকাতায় ফিরবেন তিনি। সন্ধ্যা নাগাদ ফের মুখ্যমন্ত্রীর পূর্ব বর্ধমান যেতে পারেন। বর্ধমান শহরে বিজেপি কার্যালয়ে একটি দলীয় বৈঠকে তাঁর অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জাতীয় শিক্ষানীতি, একটি প্রতিবেদন।
1: ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভর করে তোলাই হল আধুনিক শিক্ষার মূল লক্ষ্য। সেই ভাবনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে গৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। সেবা সংকল্প অভিযানের কর্মসূচিতে জাতীয় শিক্ষানীতির প্রভাব ও সম্ভাবনা নিয়ে এ রাজ্যের বিদ্যাসাগর সম্মানে ভূষিত জাতীয় শিক্ষক প্রশান্ত মারিক আকাশবাণীকে বলেন,
2: শিক্ষা যেন শুধু বই পড়া আর পরীক্ষার ভালো নম্বর পাওয়ার মধ্যে আটকে না থাকে, এটাই দেখা। পড়ার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি, শিল্প, খেলাধুলা সবকিছুকে যুক্ত করার কথা বলা হয়েছে। আর শেষ কথা হচ্ছে জীবনের জন্য তৈরি করা।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পুজোর আগে কম খরচে নতুন জামাকাপড় কেনার সুবিধা করে দিতে বিজেপির উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার সোদপুর এইচবি টাউনে শুরু হয়েছে নমোমল। এখানেই ছোট বড় সকলের জন্য পোশাক মিলবে মাত্র 10 টাকায়। প্রায় 7,000 পোশাক এই মলে রাখা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ নমোমলের উদ্বোধন করে বলেন, উৎসবের সময় পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।
3: প্রায় 7,000 জামা কাপড় এখানে আমাদের কর্মীরা তারা জড়ো করেছে। মানুষ ইচ্ছে মতো এখানে এসে 10 টাকা দিয়ে কুপন নিয়ে সেই কুপন ব্যবহার করে তার পছন্দ মতো পোশাক, সে শাড়ি হোক, পুরুষদের জামা কাপড় হোক বা বাচ্চাদের জামা কাপড় হোক, এগুলো নিতে পারবে।
0: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোটগণনা। ভোটগণনা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। গণনা কেন্দ্রগুলিতে মোতায়েন রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। দুদিনের বর্ধমান সফররত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত আজ বৈঠকে যোগ দিয়েছেন। উল্লাসী সংঘের কার্যালয়ে সংগঠনের দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, হুগলি জেলার কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। পরে দিওয়ানদিঘিতে একটি বেসরকারি স্কুলে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। প্রবীণ আইনজীবী সিপিআইএম এর প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোটর বাইকে করে এসে দুষ্কৃতীরা মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালায় বলে অভিযোগ। তার গৃহ সহায়িকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ বিকেল 4টে নাগাদ পুনের কাছে ডনজেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। আগেই জানানো হয়েছে আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশিষ্ট অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা পাপিয়া দে প্রয়াত 1998 সালে আকাশবাণী কলকাতার যুববাণীতে কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানে জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চ্যানেল জ্ঞানবাণী FM এ কাজ করা ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন পাপিয়া। এনসিসি পশ্চিমবঙ্গ এবং সিকিম ডাইরেক্টরেটের উদ্যোগে বিশেষ নৌ অভিযান আজ কলকাতায় শেষ হয়েছে। হুগলি সংকল্প মেনু 2026 শীর্ষক এই নৌ অভিযান গত 25 সেপ্টেম্বর ফারাক্কা থেকে শুরু হয়েছিল। কলকাতা আসার পথে নেশামুক্ত ভারত, সাইবার নিরাপত্তা, বাল্য
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
5: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
6: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুন কি।
5: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

কেমন আছেন শ্রোতা বন্ধুরা? মনের মধ্যে ঢাক বাজছে তো বন্ধুরা, আমার তো বাজছে। আর কদিন বাদেই মা আসছেন ছেলে মেয়েদের নিয়ে। পুজোর কয়েকটা দিন কেমনভাবে কেটে যায় আনন্দে হই হুল্লোড়ে। যদিও পুজো এক একজনের কাছে এক এক রকম আনন্দ বয়ে আনে, কারো কাছে ঘরে ফেরা, কারো কাছে শুধুই আড্ডা, তো কারো কাছে শুয়ে শুয়ে গান শোনা আর পুজোর সংখ্যা পড়া, অনেকের কাছে এক একদিন এক এক রকম খাওয়া দাওয়া করা, দিদার ঘুরে বেড়ানো। কিন্তু এই সব কিছুর জন্যই মন ও শরীর কিন্তু ভালো থাকা দরকার। মনের খবর এখন নাই বা দিলাম, কিন্তু শরীর ঠিক না থাকলে কিন্তু কিচ্ছু ভালো লাগে না, সব আলুনি লাগে। সেই যে তরকারিতে সব ভালো ভালো জিনিস দেওয়া হলো, কিন্তু নুনটাই কম, পুরো রান্নার দফারফা হয়ে যায়। তেমনি শরীরই মহাশয়, তাকে যত্ন আত্তি করতে হয় বই কি। তাই তো ডাক্তাররা বলেন, ছোটোখাটো কোনো সমস্যাকেই ছোট করে দেখবেন না। এত যে শরীর করছি, তার কারণটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। আজ আমাদের অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ। ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট 2019, অর্থাৎ জাতীয় চিকিৎসা কমিশন আইন 2019

0: সেটি হলো ভারতের চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা পেশাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রণীত একটি ঐতিহাসিক আইন। এই আইনটির মাধ্যমে 1956 সালের পুরনো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট বাতিল করা হয় এবং বিতর্কিত মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিবর্তে ন্যাশনাল মেডিকেল কমিশন নামে একটি নতুন নিয়ন্ত্রণকারী সংস্থা গঠন করা হয়। আইনটি 25 সেপ্টেম্বর 2020 থেকে দেশ জুড়ে পুরোপুরি কার্যকর হয়। বন্ধুরা, চলে যায় আমাদের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ। সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। মাঝে মাঝে ছোট ছোট সমস্যা আমাদের বড় বিপদে ফেলতে পারে, এরকমই কিছু সমস্যা নিয়ে আজ আলোচনা করবেন ডক্টর সৌভিক সাহা। সঙ্গে থাকব আপনাদের বন্ধু আমি রীনা গড়াই দত্ত। শুনুন সেই আলাপচারিতা।
1: নমস্কার ডক্টর, আপনাকে আকাশবাণী মহিলা মহলে স্বাগত। আজ আমাদের অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ। আমরা আসলে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। মানুষের শরীর তো কখন যে কি হয় বলা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করেই বুকে ব্যথা বা অন্য রকমের কিছু উপসর্গ, তা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে প্রথম প্রশ্ন, ধরুন আমাদের হঠাৎ করেই বুকে ব্যথা হচ্ছে, বিশেষ কি কি কারণে বুকে ব্যথা হতে পারে?
2: নমস্কার, আমি ডক্টর সৌভিক সাহা, কনসালটেন্ট জেনারেল ফিজিশিয়ান। আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বুকে ব্যথা বা হার্টের সম্পর্কে কিছু আপনাদেরকে টিপস দিতে চাই, যেগুলো সাধারণ মানুষের জন্য খুব কাজে লাগবে। তো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, যে দেখুন এ বিষয়ে যদি আমি বলতে চাই, তাহলে ফার্স্ট হচ্ছে বুকে ব্যথা বললেই সাধারণ মানুষ এবং ডক্টরদের মধ্যে যে সন্দেহটা জাগে, যে পেশেন্ট কি হার্টের কোনো প্রবলেমে ভুগছেন, এইটা হচ্ছে মানুষের প্রথম চিন্তা। এবার বুকে ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে, তো আমাদেরকে প্রথম যেটা মাথায় রাখতে হবে, হার্টের যে কোনো কারণ, মানে কোনো বুকে ব্যথা সেটা কি হার্ট সংক্রান্ত কোনো কারণে হচ্ছে, সেই ব্যাপারটা কারণ হচ্ছে আমাদের এমার্জেন্সি। তো সেক্ষেত্রে হার্টের বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে অবশ্যই সেই দিকে এগিয়ে যাব, কারণ হার্ট ইজ এ এমার্জেন্সি। হৃদযন্ত্র হচ্ছে মানুষের শরীরের একটা ইম্পর্টেন্ট অর্গ্যান, যেটা ছাড়া মানুষ সার্ভাইভ করতে পারে না। তো আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিই, তাহলে শরীরে বুকে ব্যথা হতে পারে অনেক কারণে। একটা কারণ হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, দু নম্বর হচ্ছে অনেকে যেটা সাধারণ মানুষ খুব গুড়িয়ে ফেলে যে গ্যাসের ব্যথা, সে কারণেও বুকে যন্ত্রণা হতে পারে। তিন নম্বর হচ্ছে কোনো চেস্ট ইনফেকশন বা পিউরাইটিস, সেখানেও বুকে ব্যথা হতে পারে। এরকম অনেক সম্ভাব্য কারণ থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া উচিত হার্টের কোনো কারণ আছে কিনা।
1: বেশ, আমরা তাহলে এই যে বুকে ব্যথাটা হচ্ছে, প্রাথমিকভাবে বাড়িতেই আমরা এই বুকে ব্যথার নিরাময়ের জন্য কি করতে পারি? মানুষের তো একটা মারাত্মক টেনশন হয়ে যায় যে বুকে ব্যথা কেন হচ্ছে। আমরা তো অনেক কথা, আপনি যেমন বললেন, এটা আমরা সাধারণ মানুষে কিছু কিছু মনে হয় আমাদের, তখন কি করবে প্রাথমিকভাবে বাড়িতে?
2: দেখুন, এ ব্যাপারে আমি যদি বলতে চাই, প্রাথমিকভাবে বাড়িতে বুকে ব্যথা নিরাময়ের কিন্তু সেইভাবে কোনো উপায় নেই। এবং আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি যে রাত্রিবেলা ধরুন কোনো পেশেন্টের বুকে ব্যথা হলো, তিনি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন এবং তাতে ব্যথাটা রিলিফ হয়ে গেল। এবং এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অনেকটা সচেতন হয়েছে, কারো বাড়িতে হয়তো ফডব্রিকের জাতীয় ওষুধ, ঠিক আছে, এই ধরনের ওষুধ রাখা থাকে, বুকে ব্যথা হলে তারা একটা খেয়ে নিচ্ছেন বা জীবের নিচে দিয়ে দিচ্ছেন। এইগুলো হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোকে আমি যে প্রাথমিক কোনো ম্যানেজমেন্ট বা প্রাথমিক কোনো নিরাময় বলবো, এটা একদমই বলবো না। কারণ যে কোনো ওষুধই সেটা একটা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু খাওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে বাড়িতে প্রাথমিকভাবে বুকে ব্যথা হলে আমি বলবো সেটা আর্জেন্টলি কোনো ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে, এবং যত দ্রুত সম্ভব তার একটা নিকটস্থ হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে যায় গিয়ে অ্যাটলিস্ট তার একটা ইসিজি করে। কারণ বুকে ব্যথার কিন্তু অনেক রকমের

0: উপসর্গ যেগুলো কিন্তু ওভারল্যাপ করে যায়। মানে ধরুন আমি কথার মানে বলছি, কেউ বুকে ব্যথাকে ভাবে যে আমার গ্যাসের ব্যথা হচ্ছে, আমি আজকে রাতটা তো দেখিনি, কালকে সকালবেলা আমি না হয় একবার কোনো ডাক্তারকে দেখিয়ে নেবো। কিন্তু এই যে রাত্রিবেলার যে সময়টা, এই সময়টা কিন্তু তাদের কাছে প্রচন্ড ভাইটাল। তো এই সময়টা হচ্ছে আমাদের কাছে গোল্ডেন পিরিয়ড বলা হয়, মেডিকেল পরিভাষায় যাতে বলা হয় গোল্ডেন পিরিয়ড। এই টাইমটার মধ্যে যদি সে কোনো নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা কোনো ডাক্তারের কাছে পরামর্শ নেয়, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটার সার্ভাইভাল রেট অনেকটা বেড়ে যায়। আমি বলছি হয়তো সেটা গ্যাসের ব্যথাই হচ্ছে, কিন্তু তবু সে একটা চিকিৎসকের পরামর্শ নেই। সুতরাং প্রাথমিকভাবে বাড়িতে বুকে ব্যথা নিরাময়ের সেক্ষেত্রে আমি ভাববো না যে সেরকম কোন রোল আছে। বুকে ব্যথা মানে সেটা একটা চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত।
1: বেশ, তাহলে আমরা বুঝলাম যে অবশ্যই ডাক্তারের কাছেই যেতে হবে প্রাথমিক। তাহলে আমরা আবার চলে যাই হৃদযন্ত্র বিষয়ে। হ্যাঁ অবশ্যই, আপনি যেমন বললেন বা আমরা সবাই খুব চিন্তা করি, হৃদযন্ত্রের সমস্যা মানে সত্যিই বড় জটিল এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা এই যন্ত্রের সমস্যায় আরো কি কি উপসর্গ দেখা দিতে পারে, মানে যেগুলো আমরা জানি না, হয়তো হতে পারে মানুষ ভেদে, শরীর ভেদে, এগুলো আর কি কি আছে উপসর্গ, ডক্টর বলুন একটু।
0: এই ব্যাপারে যদি আমি একটু ব্রিফলি বলতে চাই, দেখুন ব্যাপার হচ্ছে হৃদযন্ত্র হচ্ছে একটা বিশাল বড় জিনিস। এইটাকে যদি ব্যাখ্যা দেওয়া হয় তাহলে হয়তো অনেক সময় লেগে যাবে। হৃদযন্ত্রের সমস্যা, প্রচুর সমস্যা আছে, যাকে আমরা বলি হার্টের রোগ বা হার্ট ডিজিজ। এখানে প্রচুর হার্ট ডিজিজ আছে, এবং প্রাথমিকভাবে যেগুলো আমাদের এমার্জেন্সি যেগুলো বলা হয় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, হার্ট ব্লক, এই জিনিসগুলোর প্রত্যেকটা রোগের কিন্তু আলাদা আলাদা উপসর্গ আছে। তো এটা যদি আমি একটু ব্যাখ্যা দিতে চাই তাহলে আমি বলতে পারি, ধরুন আমরা চিকিৎসার পরিভাষায় যেটাকে বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, এখানে হচ্ছে মায়োকার্ডিয়াম মানে হার্টের যে মাসেল থাকে, এই মাসেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার জন্য মাসেল তার কার্যকারিতা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমাদের কি হয়, বুকে যন্ত্রণা হয়, বুকের বাঁদিকে ব্যথা হয়, এবং সেই ব্যথা বাঁ হাতের দিকে যেতে পারে। বুকে একটা চাপ ভাব, ভারী ভারী ভাব, গলায় কিছু একটা আটকে থাকা, এই ধরনের সমস্যা হতে পারে, এবং সেই যন্ত্রণা কিন্তু সহ্য করার মতো যন্ত্রণা নয়। ইমিডিয়েটলি সেই রোগীকে হসপিটালে নিয়ে যেতে হয়। এবং যদি ধরুন আমি এই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন ছেড়ে একটু অন্যদিকে ভাবি, যেমন ধরুন হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে রোগীর কি হতে পারে, সেক্ষেত্রে হয়তো মাঝে মাঝে রোগী সেন্সলেস হয়ে যেতে পারে, হয়তো 10 সেকেন্ড বা 1 মিনিটের জন্য রোগীর কোনো জ্ঞান থাকলো না, আবার সেই জ্ঞানটা ফিরে এলো। সেক্ষেত্রে রোগীর পরবর্তী যে আমাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে যে রোগীকে তাড়াতাড়ি তার হার্ট রেট মানে হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটাকে নর্মাল করা, এবং তার জন্য প্রয়োজনীয় কিছু ওষুধ দেওয়া, এবং তার সম্পূর্ণরূপে একটা পার্মানেন্ট চিকিৎসা হচ্ছে পেসমেকার বসানো। এরকম হৃদযন্ত্রের বহু বহু রোগ আছে, এবং হৃদযন্ত্র এতটাই মানে একটা বড় অধ্যায় যেটাকে মানে ব্যাখ্যা করার জন্য বহু সময় প্রয়োজন। এর বিভিন্ন ধরনের রোগ আছে, তার বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, তার বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যেতে পারে। তো আমাদের যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যেগুলো ইমার্জেন্সি কন্ডিশন, যেগুলোতে রোগীর প্রাণহানির সম্ভাবনা হচ্ছে খুব দ্রুত, সেই জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি। তার মধ্যে একটা অন্যতম হলো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট ফেলিওর বা কমপ্লিট হার্ট ব্লক, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা যেতে পারে।
1: আরো একটা এর প্রসঙ্গে কথা চলে আসছে যে মানুষ ভেদে বা তার কোনো কিছু অভ্যাস ভেদে বা অন্যান্য কোমরবিডিটি ভেদে কি তার এই উপসর্গগুলো আলাদা আলাদা হতে পারে?
0: অবশ্যই হতে পারে। দেখুন এই বিষয়ে যদি আমি বলতে চাই যে সব মানুষের ক্ষেত্রে যে হৃদরোগের উপসর্গগুলো একইভাবে তা কিন্তু নয়। একটা রোগী যদি ধরে নেওয়া যায় যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, তার ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রে বুকে ব্যথা হয়, বুকের মালিকে যন্ত্রণা হয়, কিছু মানুষের ক্ষেত্রে বুকে হয়তো খুব চাপ ধরে থাকে, কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে গলাটা খুব ধরে আসছে, কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সে যখন কোনো কাজ করছে সেই কাজের জন্য সে হাঁপিয়ে যাচ্ছে, হাঁটা চলা করলেও হাঁপিয়ে যাচ্ছে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলেও সে হাঁপিয়ে যাচ্ছে। এই ধরনের মানুষদের কিন্তু বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে, এবং মায়োকার্ডিয়াল

0: ইনফেকশনে কিছু আলাদা উপসর্গ হয় যেটাকে আমরা চিকিৎসার পরিভাষায় বলি যে অ্যাটিপিক্যাল সিমটম। কি কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, বা পেটের ওপর দিকে যন্ত্রণা হতে পারে যেটাকে এপিগ্যাস্ট্রিক পেন বলা হয়। এই ধরনের কিছু অ্যাটিপিক্যাল উপসর্গ দেখা দিতে পারে। সেজন্যই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে যে যদি কোনো পেশেন্টের দেখা যায় যে পেটের ওপর ভাগে যন্ত্রণা হচ্ছে এবং যেটা সমস্ত পেশেন্টই গুলিয়ে ফেলে যে গ্যাসের ব্যথা বলে, সেটা কিন্তু একদমই নেগলেক্ট করা উচিত নয়। এক্ষেত্রে কিন্তু তার একটা হাতের বা হৃদযন্ত্রের সমস্যা হতে পারে, তো এই ব্যাপারটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এপিগ্যাস্ট্রিক পেন সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কখনোই নেগলেক্ট করা উচিত না, সেটাও কিন্তু তার হৃদযন্ত্রজনিত সমস্যার জন্য হতে পারে।
1: এবার ডক্টর জিজ্ঞেস করব যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, হৃদযন্ত্র, এটাই গুরুত্বপূর্ণ বিষয়, হৃৎপিণ্ডের মূল কাজ কি জানতে চাইবো?
0: হৃদযন্ত্রের মূলত কাজ বলতে, হৃদযন্ত্র আমাদের যখন একটা ভ্রূণ তার মাতৃগর্ভে থাকে, ছ সপ্তাহ থেকে সেই হৃদযন্ত্র তার স্পন্দন শুরু করে এবং সেই স্পন্দন চলে তার জীবনের শেষ নিঃশ্বাস অব্দি। তো হৃদযন্ত্রের মূলত যে কাজ হচ্ছে যে আমাদের শরীরের রক্তকে পাম্প করা, আমাদের শরীরের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটা হৃদযন্ত্রের মাধ্যমে পাম্প করে সেটা অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হয় বা পরিবর্তন হয়, এবং পরিবর্তনে সেই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের শরীরের বিভিন্ন যে ভাইটাল অর্গান আছে, যেমন ধরুন আমাদের কিডনি, লিভার, ব্রেন, এই জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেই জায়গার অক্সিজেন সরবরাহ করে। এবং সেই অক্সিজেন হচ্ছে আমাদের মানব জীবনের প্রত্যেকটা কোষকে বাঁচিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ পদার্থ। এই যে গুরুত্বপূর্ণ অক্সিজেনের যে সাপ্লাইটা, সেটা কিন্তু হৃদযন্ত্রের মাধ্যমে গোটা বডিতে ছড়িয়ে পড়ে ধমনীর মাধ্যমে, এবং ধমনীর মাধ্যমে যখন ছড়িয়ে পড়লো সেই জায়গাতে আমাদের কিছু শিরা থাকে, সেই শিরার মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসে আবার হৃদযন্ত্রে, সেটাকে পরিশ্রুতকরণ হয় এবং সেই পরিশ্রুতকরণের মাধ্যমে আবার সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের এখানে একটা আদান প্রদান হয় আমাদের লাংস এর মাধ্যমে, এবং এই কার্বন ডাই অক্সাইডটা লাংস পরিবেশে পরিত্যাগ করে দেয় এবং পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনটা নিই সেই অক্সিজেন আবার সেই রক্তের সাথে মিশে অক্সিজেনেটেড ব্লাড যাকে বলা হয় সেটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে সরবরাহ হয়, যার জন্য আমাদের বেঁচে থাকার জন্য হৃদযন্ত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
1: বেশ, এবার জানবো যে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বা উপসর্গ নিয়ে যেহেতু একটু কথা বলছি আমরা ডক্টর, কিভাবে আমরা নিজেদের হৃদযন্ত্রকে ভালো রাখবো এটা যদি বলেন।
0: আচ্ছা, অবশ্যই বলবো। দেখুন, হৃদযন্ত্র যেহেতু মানব দেহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র, এটাকে ভালো রাখা হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্তব্য। এর জন্য কিছু কিছু আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। যেমন ধরুন আমি কথার মানে বলি, আমাদের এখন নতুন প্রজন্মর কাছে একটা প্রবণতা হচ্ছে এক্সেসিভলি স্মোকিং, এক্সেসিভলি অ্যালকোহল ইনটেক, এক্সেসিভলি স্ট্রেস, এই জিনিসগুলো কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, পরবর্তীকালে কিন্তু তাদের যেকোনো হৃদযন্ত্রজনিত সমস্যা দেখা দিতে পারে। তো সেই দিক থেকে আমরা নিজেদের কন্ট্রোলে যেটা আছে সেই জিনিসটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করব, বা যে জিনিসগুলো আমাদের হৃদযন্ত্রের ক্ষতি করে, যেমন ধরুন সিগারেট স্মোকিং, অ্যালকোহল বা স্ট্রেস, যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সেগুলোকে কিন্তু আমরা সরিয়ে রাখবো বা সেখান থেকে বিরত থাকবো। দু নম্বর হচ্ছে, আমরা যদি আমাদের খাদ্য তালিকা, এখন মানুষের জীবনে প্রচন্ড ব্যস্ততা এবং সেই ব্যস্ততার জন্য মানুষ কিন্তু খাবারের দিকে খুব একটা ধ্যান দেয় না, এবং মানুষের জীবনে ধরুন খাবারের মধ্যে এখন ফ্যাট জাতীয় দ্রব্য বা তৈলাক্ত জাতীয় দ্রব্য, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় যে মানুষ খাচ্ছে। তো এই যে ফ্যাট জাতীয় দ্রব্য বা তেল জাতীয় বা খাবারের মধ্যে এক্সেসিভ পরিমাণে তেল বা চর্বি জাতীয় জিনিস, যেগুলো সেগুলো দীর্ঘদিন ধরে কি হয়, ধমনীর মধ্যে জমতে জমতে জমতে জমতে সেখানে একটা ব্লকেজ তৈরি করে, ফলে কি হয় আমাদের হার্টের একটা রক্ত চলাচলে প্রবলেম হয়, সেখানে একটা বাধার সৃষ্টি হয়। তো আমরা যদি আমাদের খাদ্য তালিকা থেকে ফ্যাট আর কার্বোহাইড্রেটটাকে একটু কম করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা হৃদযন্ত্রকে অবশ্যই ভালো রাখতে পারবো। দ্বিতীয়ত হলো

0: এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন নিয়মিত হাঁটা, কিছুটা কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করা, কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু হৃদযন্ত্রকে ভালো রাখা যায়। সেটা কিন্তু একটা নিয়মিত ভাবে চালাতে হবে। এছাড়াও ধরুন হৃদযন্ত্র আমরা যদি ভালো রাখতে চাই বা হৃদযন্ত্র এখন আমাদের কেমন আছে সেটা জানার জন্য প্রত্যেক ছমাস ছাড়া ছাড়া আমরা একটা ইসিজি করালাম, ইসিজি করিয়ে কোনো একটা ডাক্তারের পরামর্শ নিলাম, তাতে কি একটা ফলো আপ যে আমাদের হৃদযন্ত্রটা এখন কোন পর্যায়ে আছে। এবং এই যে আমরা বারবার যখন ফলো আপ করবো, সেই ফলো আপটার মাধ্যমে যখন সামান্য কিছু পরিবর্তন দেখা দেবে আমরা কিন্তু সেটার একটা আর্লি ডায়াগনোসিস করতে পারবো, যে প্রাথমিক পর্যায়ে সেই জিনিসটা ধরা পড়ে যাবে। সেক্ষেত্রে যত প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে তত কিন্তু আমাদের রোগটা নিরাময় করার জন্য সুবিধে হবে। তো এইভাবেই আমরা হৃদযন্ত্রকে ভালো রাখতে পারি।
1: এবার যে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে, মানে আমরা শুনতে পাই যে অল্প বয়সীদের মধ্যেও কিন্তু হার্টের সমস্যা হচ্ছে, তা এখানে কি মানে বয়সটা কোনো ব্যাপার না, নাকি বয়সের সঙ্গে কোনো সম্পর্ক আছে?
0: দেখুন, এই ব্যাপারটা বলতে গেলে হৃদযন্ত্রের সমস্যার সঙ্গে বয়সের অবশ্যই একটা সম্পর্ক আছে। যেমন আজ থেকে যদি আমরা ঠিক 10-15 বছর আগে চলে যাই, তখন কিন্তু একটা জিনিস দেখা যেত যে হৃদযন্ত্রের সমস্যা 40 বা 45 ঊর্ধ্ব মানুষের মধ্যেই হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের ইয়ং জেনারেশন বা যুব প্রজন্ম, তাদের মধ্যে অ্যাকচুয়ালি স্মোকিং, ড্রিঙ্কিং বা এক্সেসিভলি স্ট্রেস নেওয়া, এই জিনিসগুলো প্রচন্ড বাড়তে থাকছে। সেই জন্য হৃদযন্ত্রের সমস্যা কিন্তু এখন অল্প বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে। অবশ্যই বয়সের কিছু সম্পর্ক রয়েছে, কারণ বয়সকালে আমাদের যে ধমনির যে প্রাচীর, সেই প্রাচীর হচ্ছে অত্যন্ত শক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় অ্যাটেরিওস্ক্লেরোসিস। এবং বয়সকালে একটা ধমনির মধ্যে কোলেস্টেরল জমা হওয়ার প্রবণতাও বেড়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস যাকে বলে। সেক্ষেত্রে হৃদযন্ত্রের একটা কার্যকারিতা লোপ পায় এবং বয়স বাড়ার সাথে সাথে হৃদযন্ত্রের আকারও কিছুটা বড় হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো এখন আমরা যদি দেখি যে অল্প বয়সীদের মধ্যেও কিন্তু যে স্মোকিং, অ্যালকোহল বা এক্সেসিভলি স্ট্রেস বা ল্যাক অফ এক্সারসাইজ, যেটাকে বলা হয় যে মানুষ এত এখন কাজে ব্যস্ত, তারা তাদের কেরিয়ারের দিকে ছুটে বেড়াচ্ছে, তারা হয়তো নিজেকে সেই শরীর চর্চার সময় দিতে পারছে না, সেক্ষেত্রে বা সিডেন্টারি লাইফস্টাইল, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, সিডেন্টারি লাইফস্টাইল, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক অল্প বয়সে কিন্তু হৃদযন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে।
1: বেশ সুন্দর গুছিয়ে বললেন, এটা ভালো লাগলো। আমরা একটু অন্যদিকে চলে যাব, যেটা শুরু করেছিলাম যে কথাটা দিয়ে, যে মনে হচ্ছে আমাদের যে গ্যাসের ব্যথা, আমরা ভাবছি না বেশি কিছু, এই গ্যাসের ব্যথা আর হার্টের সমস্যার ব্যথা, এই দুটো পার্থক্য কি করে বুঝবো?
0: দেখুন, এই ব্যাপারে যদি বলি, তাহলে আমি আমার বাস্তব জীবনে এবং ধরুন আমার যখন হসপিটালেও ডিউটি করি, সে জায়গাতে আমি অনেক রোগীকেই দেখি যে তারা রাত্রির বেলা আসছে, এসে বলছে যে ডাক্তারবাবু আমার প্রচন্ড গ্যাসের জন্য কষ্ট হচ্ছে। এবং আমার কোথাও একটা সন্দেহ হয়, আমি তাদের যখন একটা ইসিজি করাই তখন দেখি যে তাদের কিন্তু ইসিজিতে পরিবর্তন দেখা দিয়েছে এবং সেটা কিন্তু তাদের হার্টের সমস্যার জন্য হচ্ছে। এবং এমার্জেন্সি কিছু টেস্ট আছে, টপকি টেস্ট, এগুলো করার মাধ্যমে দেখি তাদের কিন্তু হার্টের সমস্যা দেখা দিচ্ছে। এবার গ্যাসের ব্যথা আর হৃদযন্ত্রের ব্যথা, এটা কিন্তু একজন ডক্টর বা একজন ফিজিশিয়ানই কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারেন, এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা কিন্তু একটু দুষ্কর ব্যাপার। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আপনার যদি গ্যাসের ব্যথা মনে হচ্ছে, আপনি তার জন্য কোনো একটা চিকিৎসকের শরণাপন্ন হন বা হাসপাতালের দ্বারস্থ হন, বা আপনি যদি হার্টের পেশেন্ট হন তাহলেও কিন্তু আপনি একবার চিকিৎসকের দ্বারস্থ হন। দেখুন, গ্যাসের ব্যথা যদি হয় সেটা আপনার কিউরেবল, সেটা হয়তো আপনার প্রাণ হানিকর কিছু হবে না, কিন্তু হার্টের ব্যথা হলে সেটা কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং যেসব হসপিটাল উচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন, যেখানে ক্যাথ ল্যাব বা এসবের ব্যবস্থা আছে, সেখানে আমরা পেশেন্টকে দ্রুত ট্রান্সফার করতে পারবো। তো এখানে আমার একটা জিনিসই মনে হয় যে সাধারণ মানুষের গ্যাসের ব্যথা বা হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই ব্যাপারে খুব একটা বোঝার দরকার

0: এখানে না করলেই হবে। আমি বলবো যে যাই হোক, সেটা একটা চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি। আমি কথার মানে বলছি, ধরুন একটা রোগী হয়তো তার গ্যাসের ব্যথাই হচ্ছে, সে চিকিৎসকের শরণাপন্ন হলো না, কিন্তু বাড়িতে সে যদি থাকে তার আমরা ইসিজি করতে পারছি না, তার এমার্জেন্সি ড্রপটি টেস্ট করতে পারছি না, ফলে কিন্তু তার একটা হাতের উপসর্গ অধরাই থেকে যাচ্ছে আমার কাছে। এবার যদি কোনো কারণে রাতবিরে পেশেন্টের হার্ট অ্যাটাক বা কিছু হয়, তখন কিন্তু সেটা আমাদের হাতের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু তখন পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আমরা কিন্তু তাকে ট্রান্সফার করার সময়টুকু পাবো না। তাই আমার এক্ষেত্রে সমস্ত সাধারণ মানুষের কাছে সাজেশন হচ্ছে, আপনাদের যদি মনে হয় গ্যাসের ব্যথা হচ্ছে, আপনারা তাও চিকিৎসকের শরণাপন্ন হন। আপনাদের যদি মনে হয় বুকের কোনো হৃদযন্ত্রজনিত সমস্যার কারণে ব্যথা হচ্ছে, তাহলেও আপনারা কিন্তু ডক্টরের শরণাপন্ন হন।
1: কিন্তু মানে আলাদা করে বোঝা যাবে না, তাই তো? মানে গ্যাসের ব্যথাটা কেমন
0: আলাদা করে, দেখুন আমরা সেটা বুঝতে পারি, কিন্তু সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা কিন্তু একটু সমস্যা। হয়তো সাধারণ মানুষ সেটা ভুল করছে যে আমার গ্যাসের ব্যথা হচ্ছে, হার্টের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দেখলাম যে তার হয়তো হার্টেরই কোনো সমস্যা হচ্ছে। আবার হয়তো ওনার সন্দেহই ঠিক, আর ওনার গ্যাসেরই প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের কাছে যখন আসছে আমরা তাকে একটা কনফার্ম জানাতে পারছি যে না, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার এটা গ্যাস থেকেই হচ্ছে, ফলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। পেশেন্টকে এই আশ্বাসটা দেওয়া কিন্তু আমাদের সমস্ত চিকিৎসকের একটা খুব বড় কর্তব্য।
1: মানে পরিষ্কার হয়ে যাওয়া ব্যাপারটা ভালো,
0: পরিষ্কার হয়ে যাওয়া ব্যাপারটা ভালো,
1: তাহলে নিশ্চিত হলো মনের শান্তি আসবে।
0: একদম মনের শান্তি আসবে, এবং পেশেন্টের একটা রোগীর যখন কোনো সমস্যা হয়, রোগীর সাথে সবচেয়ে বেশি চিন্তায় থাকে হচ্ছে তার বাড়ির লোক।
1: একদম। বেশ, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, সময় আমাদের হাতে একদম কম। শেষে জানতে চাইব, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন সার্বিকভাবে?
0: শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেব, যে প্রথম একটা কথা এখানে আমার খুব বলতে ইচ্ছা করে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সুতরাং আপনারা প্রত্যেকে শরীর চর্চা করুন, যাদের মধ্যে আমার যারা ইয়ং জেনারেশন আছে তাদের মধ্যে যে স্মোকিং বা ড্রিঙ্কিং বা এক্সেসিভ স্ট্রেস নেওয়ার যে টেন্ডেন্সি, সেগুলো থেকে সবাই বিরত থাকুন। প্রত্যেকে ডেলি 30 মিনিট করে অন্তত এক্সারসাইজ করুন, এই এক্সারসাইজের মাধ্যমে আপনাদের হৃদযন্ত্রও ভালো থাকবে। এবং হচ্ছে সঠিক আহার, সঠিক সময় আহার, খুব কম ফ্যাটযুক্ত এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবারটা আপনারা কম খান। এবং যদি দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে, বুকে চাপ ধরা, বুকে ব্যথা বা ওপর পেটে যন্ত্রণা করা, এই ধরনের কোনো উপসর্গ বা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় আপনারা হাঁপিয়ে যাচ্ছেন, সে সময় অবশ্যই আপনার চিকিৎসকের দ্বারস্থ হন। এবং এইভাবেই আপনারা আপনাদের হৃদযন্ত্রকে ভালো রাখুন, কারণ হেলথ ইজ ওয়েলথ, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। স্বাস্থ্যই সম্পদ, এইটুকুই বলার।
1: অনেক ধন্যবাদ ডক্টর।
0: নমস্কার।
1: আপনাকে আমরা পেয়ে গর্বিত, ধন্যবাদ অনেক। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হলেন আপনার আলোচনা শুনে।

অক্টোবর মাসের আমার কলমের বিষয় বিনিময়। একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোড়নের ঘ্রাণে এবাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সেই শুক্ত বা ঘণ্ট এবাড়ির সবার পাতে পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এবাড়ি থেকেও খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়ে ছুটত ও বাড়ির পথে। তারপর বাড়ি থেকে হয়েছে ফ্ল্যাট। এখনও কি সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদে হিসেবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বিনিময় শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন mailid@mohilamahol.air kolkata@gmail.com।

mahil.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল

অক্টোবর মাসের এক কলমে দুই নারীর বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা, পিসিমা ও সুধা চরিত্র, নতুন ও পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন ও অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, মেল আইডি mohilamahol.air@gmail.com, mahilamahol.air@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 অক্টোবর 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

সময় একেবারে শেষ বন্ধুরা, স্টুডিওর ঘড়ির কাঁটা সেই কথাই জানান দিচ্ছে টিক টিক করে। আবারও বলি বন্ধুরা, চিঠি বা মেইল পাঠাতে ভুলবেন না কিন্তু, নিয়মিত কান পাতুন মহিলা মহলের অনুষ্ঠানে। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, বন্ধু ও পরিবার নিয়ে অনেক আনন্দ করুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। যেতে যেতে একটা আগমনীর গান শোনাতে ইচ্ছে করছে বন্ধুরা আপনাদের, শুনুন।

0: শুনছিলেন মহিলা মহল, এতক্ষণ সঙ্গে ছিলেন রীনা গড়াই দত্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

0: lasted up to 11:30 hours on 9th of October. It advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Also, there is a weather warning for the DVC area. Heavy rainfall is likely to occur at one or two places over Lower Valley West and Lower Valley South during the next 24 hours. That's all for today. Have a good day.
1: পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল বিহার এবং ঝাড়খণ্ডের ওপর এবং নিষ্ক্রিয় ছিল সিকিম ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের বেশিরভাগ জায়গায়, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের দু একটি জায়গায় ভারী বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যার কোথাও কোথাও, দু একটি জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং সিকিমের কোথাও কোথাও। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় খুব হালকা বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্কই ছিল। দমকা বাতাস বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যার দু একটি জায়গার ওপর দিয়ে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে সিউড়ি ৬ সেন্টিমিটার, আলিপুরদুয়ার আলিপুর ৫ সেন্টিমিটার, তিলপাড়া ব্যারেজ ৩ সেন্টিমিটার, বাগডোগরা আইএফ ১ সেন্টিমিটার, গজলডোবা ১ সেন্টিমিটার, ডালটনগঞ্জ ৫ সেন্টিমিটার, বোকারো থার্মাল ৩ সেন্টিমিটার, তিলাইয়া ৩ সেন্টিমিটার, তাইপুর ১৮ সেন্টিমিটার, সমস্তিপুর ৭ সেন্টিমিটার, হাসানপুর ৬ সেন্টিমিটার, নন্দপুর ৭ সেন্টিমিটার। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের কোথাও কোথাও। উড়িষ্যার দু একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বিহারের দু একটি জায়গার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ প্রধানত মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল বজ্রগর্ভ মেঘের সঞ্চার, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই ২:৩০ থেকে শুনবেন আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন বিশেষ অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনায় থাকবেন শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় ও সঙ্গে দুই বিদ্যার্থী কলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন সন্ধ্যা সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ৬:৩৮ কিষাণবাণী, বিষয় প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালনের গুরুত্ব, ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। ৭:১০ রামায়ণ।

0: পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8 সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপর কথিকা, কাঠের টেকসই ব্যবহার এ বিষয়ে বলবেন অসীম বসাক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। নাটক 9:30 রোহিণী, রচনা বিবেক মৈত্র, প্রযোজনা পরিমল হেমব্রম। 10:00 শ্রবণী স্বাস্থ্য, বিষয় বিশ্ব দৃষ্টি দিবস এবং ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব। 10:30 নজরুল গীতি শুনবেন উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 10:50 লোকগীতি, শিল্পী শম্পা কুণ্ডু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী বাগচি। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবামূলক গৌরবময় কাজের 25 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই বিশেষ পর্বে তুলে ধরা হবে এই সময়কালে তাঁর উদ্যোগে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি, যুগান্তকারী সংস্কারমূলক কাজ এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত, কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। একটু পরেই আধুনিক গান।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন আধুনিক গান, প্রথমেই শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:17।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বৃহস্পতিবার বিকেল 5:03, আর সময়টা অবশ্যই গীতাঞ্জলি স্টুডিও, মানেই সময়টা ক্রীড়াঙ্গনের।

ক্রীড়াঙ্গনে বাকিটা সময় থাকব এবং সবার শুরুতে যেটা করা হয় অবশ্যই এক নজরে শুনে নেব স্পোর্টস হেডলাইন্সগুলি। আজ আইএফএ শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি, আজ সন্ধ্যে 6:15 যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এবছর দুই দলের এটি পঞ্চম সাক্ষাৎ। ইস্টবেঙ্গল চাইছে গত বছরের ফাইনালের হারের বদলা নিতে এবং 30তম আইএফএ শিল্ড জিততে। মোহনবাগানের লক্ষ্য 22তম শিল্ড। কলকাতায় একই দিনে দুই বড় ফুটবল ম্যাচ। সন্ধে 6:00 আজ কিশোর ভারতী স্টেডিয়ামে ভারত বনাম রাশিয়া মহিলা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে চলেছে। ভারতীয় মহিলা ফুটবল দল ঘরের মাঠে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলছে। আজ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচটি হবে 11 অক্টোবর। চায়না স্ম্যাশে মানুষ শাহ এবং দিয়া চিতালে প্রথম ভারতীয় মিক্সড ডাবলস জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশ এর সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার এডওয়ার্ড লেন্সকিও এবং ব্র্যান্ডেড স্কজের জুটিকে 3-0 হারিয়ে দিয়েছেন। অভিমন্যুর নেতৃত্বেই আগামী 11 অক্টোবর রঞ্জি ট্রফিতে নামছে বাংলা। দলে অভিষেক পড়েলও রয়েছে। মহালয়ে ইডেনে রাজ্য সরকারের অনুষ্ঠান থাকায় খেলা হবে কল্যাণী স্টেডিয়ামে। খেলা দিল্লির বিরুদ্ধে। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবারের মতো সেরা দশে জায়গা পেলেন শ্রেয়াস আইয়ার। তার অবস্থান এখন 7। গত টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 43 বলে 102 অপরাজিত ছিলেন আর তার সুফল হিসেবেই আইসিসি র্যাঙ্কিংয়ে এবারে একেবারে 18।

0: ভাব উঠেলেন তিনি। গতকালই এই র্যাঙ্কিং প্রকাশিত হয়, সেখানে ভারতের আরও যারা রয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতের চারজন ব্যাটার এখন র্যাঙ্কিংয়ে সেরাদশে রাজত্ব করছেন। ঈশান কিশান প্রথমেই রয়েছেন, অভিষেক শর্মা দ্বিতীয়, শ্রেয়াস আইয়ার সপ্তম, তিলক বর্মা দশম। আর অন্যদিকে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। শুনে নিলাম এক নজরে। এক নজরে শোনার পর আমরা চলে আসব খেলাধুলার বিস্তারিত খবরে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার খেলাধুলার খবরের সঙ্গে সঙ্গে থাকে আপনারা জানেন অ্যাডভেঞ্চার স্পোর্টস, সেখানেও আমাদের প্রতিনিধি অঞ্জন, আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা, তিনি একটি সুন্দর বেতার প্রতিবেদন আপনাদের সঙ্গে ভাগ করে নেবেন, সেটা শোনাবো। তবে তার আগে আমরা চলে যাই একেবারে আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায় অবশ্যই কলকাতায় যে ডার্বি হতে চলেছে আজ ৬:১৫তে সেটা তো রাখতেই হবে। তবে তার আগে একটু অন্যরকম গল্প বলি, একটু অন্যরকম খবর দিই। আমরা সবাই জানি আজ ভোরবেলা নানা পাটেকর চলে গেছেন আমাদের ছেড়ে। নানা পাটেকরের প্রয়াণ যেমন ভারতীয় অভিনয় জগতে অপার শূন্যতা তৈরি করেছে, তেমনই শোকবিহ্বল হয়ে করে তুলেছে কিন্তু আমাদের মতো ক্রীড়া প্রেমীদের, দেশের ক্রীড়া মহলকেও। আপনারা হয়তো অনেকেই জানেন তিনি অত্যন্ত একজন ক্রীড়া প্রেমী মানুষ, এবং অনেকেই হয়তো জানেন না তিনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদও। আসলে অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতিও বড্ড বেশি আকৃষ্ট ছিলেন নানা পাটেকর। খেলা দেখতে তো ভালোবাসতেনই, নিজে খেলতেও ভালোবাসতেন। খানিকটা অভাবনীয় হলেও নানা পাটেকর জাতীয় স্তরের একজন সফল শুটার ছিলেন। তাছাড়া ক্রিকেটের প্রতি তো তার ভালোবাসা কারো অজানা নয়। শুটারের প্রসঙ্গে, শুটিংয়ের প্রসঙ্গে যদি দেখা যায়, তিনি ১৯৯১ সালে প্রহার ছবির কাজের জন্য শুটিং শেখা শুরু করেন। ধীরে ধীরে শুটিংয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়। তাঁর বিভিন্ন স্তরে রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করেন। ধীরে ধীরে রাজ্য স্তর এবং জাতীয় স্তরে খেলারও সুযোগ পান। ২০০৪ সালে জাতীয় স্তরে খেলাধুলায় প্রথম পদক পান বলিউডের ক্রান্তিবীর। ৪৮তম জাতীয় গেমসে ৩০০ মিটার বিগ বোর ইভেন্টে রূপো পান তিনি। ইন্দোরের রেউতি রেঞ্জে সেই অনুষ্ঠানে নানাকে দেখতে ভিড় জমিয়েছিলেন সেনাকর্মীরাও। ৩ বছর বাদে ফের ওই একই ইভেন্টে সাফল্য, এবার দলগত ইভেন্টে ব্রোঞ্জ পান নানা পাটেকর। ফাইনালে তার স্কোর ছিল ৫৪৯, মানে ৬০০র মধ্যে। শুটিংয়ে সাফল্যের জন্য রিনাউন্ড শট খেতাব দেওয়া হয় তাকে। ওই খেতাব যারা পান তারা কোনো রকম শুল্ক ছাড়াই রাইফেল কেনার অধিকার পান। দেশের সামান্য কয়েকজন ক্রীড়াবিদেরই ওই খেতাব রয়েছে কিন্তু। আর মজার কথা হলো, খেলাটাকে নানা পাটেকর এতটাই ভালোবাসতেন যে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেও খেলা থেকে তিনি একেবারেই নিজেকে সরিয়ে রাখতে পারতেন না। এমনকি ৬০ বছর বয়সের পরও তিনি বিভিন্ন শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, বহু প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থাকতেন, উদীয়মান শুটারদের জন্য খেলার সরঞ্জাম কিনে দেওয়া, ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এসব তো করতেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এইসব খবর আমরা দেখেছি, দেখতে পেতামও। তাছাড়া তার ক্রিকেট প্রেম যেটা বলছিলাম, এটা তো সর্বজন বিদিত। ভারতের ম্যাচ থাকলে নানা পাটেকর তিনি নাওয়া খাওয়া ভুলে যেতেন, এটা তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। একটা সময় তিনি নিজেও ক্রিকেট খেলেছেন। মৃত্যুর কিছুদিন আগেই একটা সাক্ষাৎকারে তিনি জানান মুম্বাইয়ের ক্লাব স্তরে ক্রিকেট খেলেছিলেন তিনি, অফ স্পিন বল করতেন তিনি, এমনকি শিবাজি পার্কে মুম্বাই দলের নেট বোলার হিসেবেও খেলেছেন। ক্রিকেট দেখতে তো ভালোবাসতেনই, ভারতীয় দলের ম্যাচ থাকলে অনেক সময় তিনি বিভিন্ন সময়ে সেই মাঠে উপস্থিত হতেন। তো এ হেন নানা পাটেকর অভিনেতার পাশাপাশি, অভিনয়ের পাশাপাশি যে ক্রীড়া জগতে এতটা বিচরণ ছিল, তো তাই আজকে ক্রীড়াঙ্গনে তাকে স্মরণ না করলেই নয়, তাই তাকে আমাদের তরফ থেকে, ক্রীড়াঙ্গনের তরফ থেকে শ্রদ্ধা।

0: এবার চলে আসি ডার্বিতে। সচরাচর এরকম ফুটবল উৎসবের বরশ গায়ে মেখে নেওয়ার সুযোগ খুব একটা আসে না। ব্রাজিল উরুগুয়ের আবহের মধ্যেই হাজির বাঙালির বড় আপন ডার্বি। আর এই মরশুমের ডার্বি যা পরিসংখ্যান তাতে আপাতত জেতা হারার মানদণ্ড দুটোই মানে সমান সমান বলা যেতে পারে। কলকাতা লিগে ড্র করা ছাড়া ডুরান্ডে একবার জিতেছে মোহনবাগান আর একবার ইস্টবেঙ্গল। তবে ডুরান্ড ফাইনালে 4-1 গোলে হারের ধাক্কাটা মোহনবাগানকে কিছুটা হয়তো ক্ষতবিক্ষত করেছে। তো সেই জায়গা থেকে সবুজ মেরুন সমর্থকদের ফিরে আসার রাস্তা একটাই, বড় ব্যবধানে জয়। এটাই চাইছেন হয়তো মোহনবাগান যারা ভক্ত। তো সে প্রসঙ্গেই আসবো, এই খেলাতেই থাকবো, এই খেলার প্রসঙ্গেই আসবো। তবে তার আগে একটা আমরা চলে যাব স্টুডিওর বাইরে, আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা আমাদের জন্য কি নিয়ে আছেন, কি আমাদের জন্য রেখেছেন সেটা একটু দেখব অ্যাডভেঞ্চার স্পোর্টসে।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই বিশেষ অনুষ্ঠানে আমরা শুনব পশ্চিমবঙ্গের প্রথম অসামরিক পর্বতারোহণ সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলে 6401 মিটারের মাউন্ট কাং ইয়াৎসে শৃঙ্গ সফল অভিযান সম্পর্কিত একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব আয়োজক সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলোক কুমার মুখোপাধ্যায় কি বললেন আমাদের।
2: এই কানিয়াৎসে ওয়ান অভিযানটা আমরা প্ল্যান করেছিলাম প্রায় ফেব্রুয়ারি মাস থেকে, তারপরে বিভিন্ন কারণের জন্য আমাদের একটু দেরি হয়ে যায় এবং জুন মাসের প্রথম থেকে আমরা এটা নিয়ে বিশেষভাবে ভাবতে শুরু করি এবং আমাদের যেসব অভিযাত্রীরা গেছিল তারাও যথেষ্ট চেষ্টা করেছে এবং আমরা সকলে ক্লাবের তরফ থেকে চেষ্টা করে আজকে এই অভিযানটাকে আমরা সফল করতে পেরেছি। তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমার লিডার শ্রী সুব্রত চক্রবর্তী এবং আমাদের মেম্বার যারা গেছিল তাদের মধ্যে শুভঙ্কর দত্ত, অপর্ণা গায়েন আর বিশ্বম্ভর মাজা, এরা তিনজন শীর্ষে আরোহণ করেছে। এছাড়া সঙ্গে ছিল ডক্টর এন এন সাহা এবং শঙ্কর রায়। ম্যানেজার হিসেবে গেছিল আমাদের এই দলের সঙ্গে শ্রী অমিতভ বিশ্বাস। এই অভিযান সাফল্যের মূলে যেমন অভিযাত্রীরা আছে তেমনি অমিতভরও ভূমিকা প্রশংসনীয়।
1: কলকাতার অভিযাত্রী তথা এই অভিযানের দলনেতা সুব্রত চক্রবর্তী ইতিমধ্যেই হিমালয়ের বুকে প্রায় 30টিরও বেশি অভিযানে অংশগ্রহণ করেছে, যার মধ্যে 20টির বেশি শৃঙ্গ তিনি সফলতার সাথে আরোহণ করেছেন। সুব্রত, মাউন্ট কাং ইয়াৎসে এই যে অভিযান, এই অভিযান নিয়ে কি বলবেন?
3: কাং ইয়াৎসে শৃঙ্গটা অভিযান হয়েছিল গত মাসের শেষের দিকে। আমাদের টিমে 7 মেম্বার ছিলেন, তার মধ্যে ডাক্তারবাবু ছিলেন 73 বছরের প্রবীণ অভিযাত্রী। আমরা কলকাতা থেকে মানালি হয়ে লে গেলাম। লে থেকে আমরা মার্কা ভ্যালি একটা ট্রেক রুট আছে, ওটা হয়ে আমরা বেস ক্যাম্পে পৌঁছে যাই প্রায় 4900 মিটার হাইটে। ওখান থেকে আমরা একদিন লোড ফেরি হয় ক্যাম্প ওয়ানের জন্যে, তারপরে ক্যাম্প টু, এটাই হচ্ছে আমাদের সামিট ক্যাম্প ছিল। তারপরে আমরা সামিট করি, টোটাল আমরা 4 ছিলাম আর 2 হ্যাপ ছিল যারা আমাদের পথ প্রদর্শক করেছে। সেই সময় আমরা 5 মেম্বার এগিয়ে যাই সামিটের উদ্দেশ্যে। সেই সময় আকাশ খুব পরিষ্কার ছিল, মেম্বাররা 12:30 সময় সবাই বেরিয়ে গেছে। এরপরে যেতে যেতে আমাদের একজন মেম্বার একটু অসুস্থ হয়ে পড়ে, স্লো চলতে থাকে। ওই সময়টা যেখানে আমরা সামিট করবো সেই সময়টা একটু ওয়েদার খারাপ হওয়ার টেন্ডেন্সি দেখা দিয়েছিল, যার ফলে হ্যাপরা যারা বলছিল না যারা আগে আছে চলে যাক আর ওনাকে নিয়ে তুমি নিচে চলে যাও। লিডার হিসাবে আমার দায়িত্ব হচ্ছে মেম্বারকে সেফ ক্যাম্পে রিটার্ন করানো। সেই সময় আমরা ওই মোটামুটি 4:30-5 বাজে সেইখান থেকেই আমি উপর থেকে নামতে শুরু করি এবং সামিট ক্যাম্পে পৌঁছাই। এবং বাকি 3 মেম্বার, একজন মহিলা মেম্বার আর 2 ক্লাব মেম্বার, 3 মিলে সামিট করে মোটামুটি 6:30 নাগাদ।
1: সুব্রত, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, এই যে আপনি বললেন যে সামিট ক্যাম্প থেকে যখন সামিটের উদ্দেশ্যে বেরিয়েছেন ঠিক সেই সময়ে আপনার দলের এক সদস্য সে শারীরিক দিক থেকে একটু পিছিয়ে পড়ার কারণে তাকে নিয়ে আপনি আবার ফিরে আসেন সেফলি সামিট ক্যাম্পে। দলের জন্য এই যে স্যাক্রিফাইস, অর্থাৎ শৃঙ্গকে বাই বাই বলে আপনি গুরুত্ব দিলেন যে সেই

0: মেম্বারকে যাতে নিরাপদে নামিয়ে আনা যায়, এই যে শিক্ষণীয় বিষয়টা, এটা কতটা প্রয়োজনীয় পাহাড়ে অভিযানের ক্ষেত্রে?
1: হ্যাঁ, এটা তো একদিন হয়নি, এটা যারা ইয়াং আছে তাদের মনে হয় না আমাকে সামিটে যেতেই হবে, যে করে হোক, আমার বয়সের জন্যই হয়েছে হয়তো, বা এতগুলো এক্সপিরিয়েন্স করেছি বলে তাই হয়তো এই এটা আছে যে আমি তো পাহাড়ে যাবই 100 বার, কিন্তু পাহাড়টা থাকবে। এবার আমি ওই হটকাইটটা না করলে

0: নেক্সট টাইমে আবার ওখানে যাওয়া। আমি অনেকবার মৃত্যুর মুখ থেকে বেঁচেছি, মাউন্ট ছাঙ্গো যে মারা যাওয়ার চান্স ছিল, মানে নিহাত এক চুলের জন্য বেঁচে গেছি অনেক ক্ষেত্রে। আমার এভারেস্টে 2014-তে সবাই জানবেন 16 জন শেরপা একই দিনে মারা গেছে, সেই সময় আমি এভারেস্টে ছিলাম। তো অনেক জায়গা থেকে দেখেছি যে পাহাড়টা সেইটা জায়গা নয় যেখানে আমি আমার জেদ দেখাবো। যেটা হচ্ছে যে ভালোবেসে পাহাড়ে ঘোড়া বা যাওয়া, তাকে ভগবানের চোখে দেখা, সেই জায়গাটা অনেক নির্ভর করে এই সামিটে যাবো কি যাব না, বা আমি যে স্যাক্রিফাইস করলাম এটার দাম কতখানি হতে পারে, এটার কোনো মূল্য ওখানে থাকে না।
1: এই অভিযানে অংশগ্রহণকারী শীর্ষ আরোহণকারী একমাত্র মহিলা পর্বতারোহী অপর্ণা গায়েন। অপর্ণা, জীবনের প্রথম পর্বত শৃঙ্গ সফলতার সাথে আরোহণ করলেন আপনি, কি অনুভূতি আপনার এই অভিযান নিয়ে?
2: অনুভূতি বলতে গেলে অনেক কিছু শিখলাম। প্রথম এক্সপিডিশন, প্রথম সামিট সবসময় একটা নতুন কিছু নিয়ে আসে, তো এটা আমার জীবনে যেহেতু প্রথমবার এক্সপিডিশন ছিল, আমি অনেক কিছু শিখেছি। শুধু সামিটটাই মেন কথা নয়, আমি অনেক মেম্বারদের সাথে মিলে দলগতভাবে কিভাবে কাজ হয় সেগুলো জেনেছি। আর একটা হচ্ছে আমাদের যে লিডার, তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং এটাও শিখলাম যে কিভাবে স্যাক্রিফাইসগুলো পাহাড়ে কাজ করে। একজন দলের মেম্বার অসুস্থ হয়ে যাওয়ায় তিনি সামিটের প্রায় 200 মিটার কাছ থেকে তাকে নিয়ে নিচে চলে আসেন শুধুমাত্র দলের স্বার্থে। তো এইগুলো আমাদেরকে শেখায় পাহাড়ে কিভাবে, শুধুমাত্র সামিটটাই বড় কথা নয়, স্যাক্রিফাইস এবং দলগত আন্ডারস্ট্যান্ডিংটাও একটা বড় জিনিস। আমি নতুন অনেক কিছু জেনেছি, শিখেছি পাহাড়ে কিভাবে চলতে হয়, কিভাবে নিজের মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথকে বজায় রাখতে হয়, টিম স্পিরিট বজায় রাখতে হয়, অনেক কিছু শিখেছি।
1: হাজার খেলার রাজার খেলা বলা হয় পর্বতারোহণকে, অনেক তো অন্যান্য খেলা ছিল, সেই সমস্ত খেলা ছেড়ে এই ধরনের খেলায় কেন মেতে উঠলেন?
2: মাউন্টেনিয়ারিং ইজ কিং অফ স্পোর্টস যেটা বলা হয়, এই খেলায় আমি কিভাবে চলে আসলাম হয়তো আমি নিজেও বুঝতে পারিনি। প্রথমে রক ক্লাইম্বিং করা, তারপর আস্তে আস্তে পাহাড়ে যাওয়া, কোর্স করা, শেখা, বড়দের থেকে অনেক কিছু দেখা, তাদের এক্সপিরিয়েন্সগুলোও জানতে থাকা, তারপরে আস্তে আস্তে নিজেও পাহাড়ে পা দিয়েছি। এবং পাহাড় বলতে গেলে এমন একটা জায়গা যেখানে আমরা শুধুমাত্র পাহাড় চড়তে যাই না, আমরা বলতে গেলে পাহাড় পুজো করা বা পাহাড়কে রেসপেক্ট, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এমন একটা পরিবেশ উপভোগ করি যেখানে না কোনো পলিউশন আছে, না কোনো অহংকার আছে, না কোনো কিছু দ্বিধাবোধ আছে। সেই জায়গায় গিয়ে তুমি পুরোপুরিভাবে নিজের সমস্তটুকু ঢেলে দাও। তো এইভাবে পরিবেশটাকেও আমাদের রক্ষা করার মতো যে দায়বদ্ধতা, সেটাকেও সবসময় কাজে লাগাতে হবে। কারণ আমরা যে যাচ্ছি, কিপ নো ফুটপ্রিন্টস আমরা বলি, যে আমরা যাব, স্মৃতি ধরে রাখবো কিন্তু কোনো ছাপ রেখে আসবো না একটা মানুষ যাওয়ার। তো সেখানে কোনো গার্বেজ বা কোনো নোংরা বা প্রকৃতিকে কোনো হার্মফুল কিছু করা, সেই জিনিসটা থেকে বিরত থাকা এবং সবসময় পরিবেশকে রক্ষা করার একটা দায়বদ্ধতা সবসময় আমাদেরকে পাশে নিয়ে চলতে হবে। এটা আমরা সবসময় ফলো করি, আর আশা করব সকলে যারা মাউন্টেনে আসছেন তারাও এই জিনিসটা ফলো করবেন।
1: শীর্ষ আরোহণকারী সদস্য শুভঙ্কর দত্ত,
3: এই অভিযান এবারে আমার একটা গুরুত্বপূর্ণ অভিযান ছিল, মাউন্ট কাঙ্গিয়াসে 1 এক্সপিডিশন 6401 মিটার। এটা সেপ্টেম্বরে প্রথম থেকে হলে সুবিধা হয়, শেষ দিকে হয়ে যাওয়াতে উইন্টার ঢুকে যাওয়াতে, সামিটে মার্চের সময় আমাদের একটি ওয়েদার খারাপ হওয়াতে সামিটে সামিট না হওয়ার আশঙ্কা হয়ে গেছিলো, অবশ্যই সামিট হয়েছে। আমি এর আগে আরও 4 শৃঙ্গ অভিযান করেছি, সফলভাবে আরোহণ করেছি। এইবারে মনে হচ্ছে পাহাড়ের জায়গা থাকবে, আমি আমার জায়গা থাকবো, কিন্তু পাহাড়ের সময় আমাদের যেতে হবে, আমাদের যাওয়ার সময়টা একটু লেট হয়ে গেছিলো।
1: এই অভিযানে দলের সঙ্গে গিয়েছিলেন দলের ম্যানেজার অমিতাভ বিশ্বাস। অমিতাভ, এই যে সফল একটা অভিযান মাউন্ট কাঙ্গিয়াচ্ছে, এই অভিযান সম্পর্কে কি বলবেন?
4: প্রথমত আমি এবং ক্লাবের সকলেই ভীষণ আনন্দিত এবং সকলকে শুভেচ্ছা জানাই এই সাফল্যের জন্য। দলের প্রত্যেকে ভীষণ সহযোগিতা করেছে এবং প্রত্যেকে হাত বাড়িয়ে কাজ করেছে, যার ফলে এই সাফল্য আমরা পেয়েছি। আমরা বলবো যে এরপরে আরও ভবিষ্যতে বড় বড় আরও প্রোগ্রাম করব।
1: এই অভিযানে ওই অঞ্চলের কি কি জীব বৈচিত্র্য লক্ষ্য করলেন?
4: আমরা পুরো ট্রেক রুটে বিভিন্ন রকমের জীব বৈচিত্র্য দেখতে পাই, বিভিন্ন রকমের ফুল রয়েছে, এছাড়া কিছু সুন্দর সুন্দর পাখি যেরকম ইউরেশিয়ান ম্যাগপাই বা হোয়াইট ক্যাপ রেড স্টার, এছাড়াও আছে হুপো এবং হর্ন লার্ক, এগুলো আমরা পাখিদের মধ্যে দেখতে পাই। আর বিভিন্ন ম্যামালসদের মধ্যে আমরা বেশ কিছু ম্যামালস ভালো ভালো দেখতে পাই, তার মধ্যে রয়েছে ব্লু শিপ বা ভরাল, আর এছাড়াও আইবেক্স, আমরা একটা ছোট পাল আইবেক্স দেখতে পাই, এছাড়াও হিমালয়ান ম্যারমেট আর হিমালয়ান পিকা, এই ধরনের জন্তুদের আমরা ওখানে দেখতে পেয়েছি। যদিও রুক্ষ পাহাড়, গাছপালা সেরকম নেই, কিন্তু জীব বৈচিত্র্য তা সত্ত্বেও সেখানে কিছু উপস্থিত রয়েছে আমরা লক্ষ্য করেছি।
1: এই অভিযানের অন্যতম সদস্য ছিলেন ডক্টর নীরেন্দ্রনাথ সাহা। ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইছি যে 70 বছর বয়স অতিক্রান্ত করে ফেলেছেন ইতিমধ্যেই। এই বয়সেও এই ধরনের অভিযানে কিসের টানে?

0: কিসের টানে? মানে হিমালয়ের টানে, হিমালয়ের টানেই যায়। এবং আমাদের ক্লাবেরই ছেলেমেয়েরা যাবে, না ছেলে আমারও একটা আকর্ষণ রয়েছে তাদের সাথে, কত দূর যেতে পারবো, নিজেকেও একটু ঝালিয়ে নেওয়ার সেটাও একটা।
1: এই ধরনের অভিযানে অংশগ্রহণ করার আগে যে অভিযাত্রী দলের শারীরিক দিক থেকে সক্ষম থাকতে গেলে কি কি ধরনের প্রাক প্রস্তুতি থাকে, সেগুলো কিভাবে করা হয়?
0: প্রাথমিকভাবে কলকাতায় যারা যারা আমাদের অভিযাত্রী দলের যে কজন মেম্বার তাদের মেডিকেল পরীক্ষা করেছিলাম, সেই অনুযায়ী তাদের কিছু অ্যাডভাইস দিয়েছিলাম। পরে যেটা আমরা করি সেটা ওই লাদাখের ওই উচ্চতায়, সেখানে যেহেতু অক্সিজেন টেনশন কম থাকে বলে সেখানে তাদের মেডিকেল পরীক্ষা করি, পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার, চেস্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, তাদের এমনি ফিজিক্যাল পারফরমেন্স ইত্যাদিগুলো চেক করি। চেক করার পরে তারপরে সেটার জন্য যার যেটা প্রয়োজন সেটুকুনি অ্যাডভাইস দিই বা তাদের সেই মেডিসিন দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে প্রস্তুতির ব্যাপার।
1: সাধারণত অভিযানে অভিযাত্রী দ্বারা যারা অংশগ্রহণ করে তাদের কতটা শারীরিক দিক থেকে সক্ষম রাখতে হয়, সেই প্যারামিটার্সগুলো কীরকম?
0: প্যারামিটার্সগুলো হচ্ছে, এক নম্বর তাদের কার্ডিও রেসপিরেটরি তাদের প্যারামিটারগুলো নর্মাল রেঞ্জে থাকবে, এবং সেখানে গিয়ে তারা সেই বডি সে অনুযায়ী অ্যাক্লোমেটাইজ করবে বা অ্যাডাপ্ট করতে পারবে ওই অল্টিচিউড, সেখানে সেই অক্সিজেন টেনশনটা কম রয়েছে এয়ারে, সেটার অনুযায়ী বডি কে কতখানি তাড়াতাড়ি করতে পারবে তার উপর ডিপেন্ড করছে তার উচ্চতা জনিত রোগ না হওয়ার কারণ। তার মানে যত তাড়াতাড়ি অ্যাক্লোমেটাইজ করতে পারবে তত ভালো।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই বিশেষ অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম মাউন্ট কাং ইয়াৎসে শৃঙ্গ অভিযান সম্পর্কিত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
2: অ্যাডভেঞ্চার স্পোর্টস শুনে আবারও ফিরে এলাম স্টুডিওতে। তবে যেহেতু অ্যাডভেঞ্চার স্পোর্টস শুনছিলাম, অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রসঙ্গেই একটা খবর আপনাদের দিয়ে দিই। একেবারে টাটকা খবর, মানে এই কয়েক ঘন্টা আগেই সেই খবরটা প্রকাশিত হয়েছে, মানে দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরার্সের উদ্যোগে কলকাতার এক অভিযাত্রী দল উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে পরিত্যক্ত বাঁশ এবং লরির যে টিউব হয় ওই টিউব আর বাঁশ দিয়ে নির্মাণ করেছে একটা ভেলা, এবং সেই ভেলাকে সঙ্গী করে গঙ্গা নদীর 2374 কিলোমিটার পথ অতিক্রম করে আজ এই দুপুরবেলাতেই কলকাতার সি এক্সপ্লোরেশন যে জেটি রয়েছে সেখানে, ইনস্টিটিউটের যে জেটি সেখানে তারা নোঙর করে এবং সেইভাবেই তাদের অভিযান সমাপ্ত করে। আর এই প্রসঙ্গেই আজকে কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে সংবর্ধনাও দেওয়া হয়। তো এই খবরটা নিয়ে আমরা অবশ্যই একটি প্রতিবেদন করার চেষ্টা করব, আর যেহেতু একেবারে টাটকা খবর আপনাদের একটু দিয়ে দিলাম। এবার চলে আসি, আজকে ডার্বি 6:15 শুরু হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো আজকে ডার্বিকে ঘিরে যদি দেখা যায় ইস্টবেঙ্গলের কিন্তু পাল্লাটা ভারী রয়েছে। সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে 7-2 গোলে উড়িয়ে দিয়েছে, দিয়ে ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। ডেভিড লাল সাঙ্গা হ্যাট্রিক করেছেন। তো আজকে ম্যাচ কি হয় সেটা তো বলা যায় না, আগে থেকে আগাম কোনো পূর্বাভাসও দেওয়া যায় না, তবে পাল্লা দিক দিয়ে দেখতে গেলে মোহনবাগান কিন্তু কিছুটা হলেও ঝিমিয়ে রয়েছে। তবে ইতিহাস যদি দেখা যায়, মানে 126তম শিল্ড ফাইনালে ফেভারিট ইস্টবেঙ্গল হয়তো, কিন্তু সময় সেটার উত্তর দেবে। ইতিহাস বলছে এরকম পরিস্থিতি থেকে খেলতে নেমে বারবার ঠিক উল্টোটা হয়েছে, মানে যার পাল্লা ভারী তারাই হেরেছে। বরাবরই এই ডার্বিতে এরকমই ঘটনা ঘটে। তো সেমিফাইনাল বা গ্রুপ লিগের ম্যাচ কোনো দলকে কোনোভাবে কোনো রকম সার্টিফিকেট দিতে পারে না। তো সেই কারণেই আজকের ম্যাচটা কি হয় সেটা দেখতে অধীর অপেক্ষায় সবাই রয়েছেন, এবং ধারাভাষ্য শুনতে পাবেন আপনারা আমাদের আকাশবাণীর তরফ থেকে। তো আজকে বিদায় নিতে হবে, আজকে বিদায় নেব। আপনারা কেমন লাগছে, আপনারা শুনছেন এই অনুষ্ঠান কেমন লাগছে ক্রীড়াঙ্গন, সেই তা জানিয়ে অবশ্যই চিঠি লিখুন, আর মেল করতে পারেন aircolkatasports@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের বিভিন্ন ভিডিও বা পোস্টার দেখতে পাবেন।

শুনছিলেন ক্রীড়াঙ্গনে, এতক্ষণ সঙ্গে ছিলেন রক্তিম বরণ ময়রা। আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী বিজন ঘোষ, ঠিকানা গ্রাম ফুলিয়া বুইচা ঘোষপাড়া থানা শান্তিপুর জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী ঈশিতা ঘোষ, মাঝারি গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 6 জানুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সাদ্দাম শেখ, ঠিকানা কান্দ্রা মিল্কিপাড়া থানা শালর জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে কুমারী সাবনুর খাতুন ওরফে রূপা, মাঝারি গড়ন, বয়স 12 বছর, উচ্চতা 3 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 4 আগস্ট 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী হাসিম লস্কর, গ্রাম কালিকাপোতা থানা উস্থি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী হাসিবা খাতুন, মাঝারি গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 19 জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গোবিন্দ নস্কর, গ্রাম মাখালিয়া ডাকঘর গোকর্ণী থানা মগরাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রীমতী প্রিয়াঙ্কা নস্কর, মাঝারি গড়ন, বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 12 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গোবিন্দ নস্কর, গ্রাম মাখালিয়া ডাকঘর গোকর্ণী থানা মগরাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী ঈশান নস্কর, মাঝারি গড়ন, বয়স 7 বছর, উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 12 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গোবিন্দ নস্কর, গ্রাম মাখালিয়া ডাকঘর গোকর্ণী থানা মগরাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরও জানাচ্ছেন যে কুমারী অন্বেষা নস্কর, মাঝারি গড়ন, বয়স 11 বছর, উচ্চতা 4 ফুট 7 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 12 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন্স কোয়ার্ট, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। ঘোষণাটি শেষ হলো।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর ব্যবহারিক বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন কলস হাইস্কুলের শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় এবং দুই শিক্ষার্থী।
3: কলস হাইস্কুল উচ্চ মাধ্যমিকের পক্ষ থেকে আজকের আমাদের সঙ্গে আছে নবম শ্রেণীর দুইজন ছাত্রী, জেবা ফারিহা ও তিয়াশা পুরকাই। নবম শ্রেণীর আজকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মোলের ধারণা নিয়ে আমরা আজ আলোচনা করব। আচ্ছা জেবা, তুমি বলতে পারো পরমাণুর গড় ব্যাস কেমন?
4: 1 মিলিমিটারের 1 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 10^-7 মিলিমিটার বা 10^-8 সেন্টিমিটার স্যার,
5: অর্থাৎ 1 অ্যাংস্ট্রম।
3: ঠিকই বলেছ, একবার কল্পনা করে দেখেছ, 1 মিলিমিটারের 1 কোটি ভাগের 1 ভাগ মানে কত ছোট। এবার একটু ভাবো তো, ছোট্ট একটা জলের ফোঁটায় কতগুলো হাইড্রোজেন পরমাণু ধরতে পারে?
4: স্যার, একটি ছোট্ট জলের গোলকাকার ফোঁটার আয়তন যদি 1 ঘন মিলিমিটারও হয় তাহলে তো পরমাণু সংখ্যা কয়েক লক্ষ কোটি ছাড়িয়ে যাবে।
3: একদম ঠিক ভেবেছ, 1 মিলিমিটার দৈর্ঘ্যে যদি প্রায় 1 কোটি সংখ্যক পরমাণু পাশাপাশি ধরতে পারে তাহলে 1 ঘনমিটারের ভিতর তো 1 কোটি গুণিতক 1 কোটি গুণিতক 1 কোটি, অর্থাৎ 10^21 সংখ্যক হাইড্রোজেন পরমাণু তো থাকতেই পারবে, অর্থাৎ কয়েক লক্ষ কোটি।
5: তাহলে কোনো পদার্থের মধ্যে এত বিশাল পরমাণুর সংখ্যা আমরা কেমনভাবে নির্ণয় করব?
3: হ্যাঁ, তার জন্য আমাদের দুটো বিশেষ সূত্র বা স্বতঃসিদ্ধ জানতে হবে, অ্যাভোগাড্রো সূত্র এবং গ্রাম আণবিক আয়তন। চলো আমরা দেখে নিই। যে কোনো গ্যাসের আমরা 3টি বিষয় সহজেই পরিমাপ করতে পারি, কী কী বলো তো জেবা?
4: স্যার, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর।
3: হ্যাঁ ঠিক কথা। আচ্ছা দেখো, গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা তো বুঝলাম, কিন্তু ভর কী করে পরিমাপ করব? আমরা এটা তো বলতেই পারি গ্যাসের ভর যত বাড়বে তার মধ্যে গ্যাসের অণুর সংখ্যাও বাড়বে, তাই না?
4: হ্যাঁ সেটাই তো।
3: তাহলে এই ভরকে আমরা অণু সংখ্যা দিয়ে বলতেই পারি। এবার একটা জিনিস বোঝো, এই যে চাপ, আয়তন, উষ্ণতা আর ভর বা গ্যাসের অণুর সংখ্যা, এই 4টি রাশি পরস্পর গাণিতিক সম্পর্কযুক্ত, অর্থাৎ একটি সমীকরণের মাধ্যমে এদের সম্পর্ক প্রকাশ করা যায়। তাহলে আমরা যদি এই 2 বা তার বেশি গ্যাসের 4টির মধ্যে মোট 3টি চলরাশি নির্দিষ্ট করে দিই তাহলে অপর চলরাশিটিও স্বাভাবিকভাবেই নির্দিষ্ট মানের হবে। অর্থাৎ ধরো চাপ, আয়তন, উষ্ণতা যদি নির্দিষ্ট করে দেওয়া যায় তাহলে ওই 2 বা তার বেশি গ্যাসের অণুর সংখ্যাও নির্দিষ্ট হয়ে যাবে। এই বিষয়টি গুছিয়ে বললে কি দাঁড়ায় বলো তো তিয়াশা?
5: একই চাপ এবং উষ্ণতায় একই আয়তনের 2 বা তার বেশি গ্যাসের ভিতর অণুর সংখ্যাও সমান হবে।
3: ঠিক বলেছ, নিজের ভাষায় এভাবেই সরল করে বলো, এটাই অ্যাভোগাড্রো সূত্র। দেখলে তো, বুঝে বুঝে আলোচনা করলে সূত্রের বিবৃতি আমরা নিজেরাই বলতে পারবো, মুখস্থ করার কোনো প্রশ্নই উঠবে না।
4: একদম স্যার।
3: এই যে অ্যাভোগাড্রোর সূত্র আমরা আজকের বলছি, এটা কিন্তু মোটেই সূত্র ছিল না, এটা ছিল অ্যাভোগাড্রোর অনুমান, অর্থাৎ সায়েন্টিফিক কনজেকচার। কারণ এই বিষয়টি তখনও প্রমাণিত সত্য ছিল না, কিন্তু একটি অসাধারণ অনুমান হিসাবে অ্যাভোগাড্রো প্রকল্প বা হাইপোথিসিস বলা হতো। অ্যাভোগাড্রো এই ধারণাটি দিয়েছিলেন 1811 সালে, কিন্তু প্রায় 50 বছর পর, অ্যাভোগাড্রোর মৃত্যুরও 4 বছর পর, 1860 সালে বিজ্ঞানী স্ট্যানিশালো ক্যান্নিজারো একটি বিজ্ঞান কংগ্রেসে অ্যাভোগাড্রো প্রকল্পটি সামনে নিয়ে আসেন।
4: স্যার, বিজ্ঞানে তাহলে অনুমান করাটাও ভীষণ গুরুত্বপূর্ণ।
3: অবশ্যই, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তো মহাবিশ্বের তত্ত্বের সারবস্তু সবই প্রথমে অনুমান করে বুঝতে পেরেছিলেন, মহাকাশের ল্যাবরেটরিতে পরে তার প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, এবার তোমরা বলো দেখি, আমরা ওই 2 বা তার বেশি গ্যাসের যদি চাপ, উষ্ণতা আর অণুর সংখ্যা সমান নিতাম, তাহলে ওদের কী সমান হতো?
4: আয়তন।
3: প্রশ্ন কেন? একেবারেই তাই, আয়তন সমান হতে বাধ্য, কারণ সম্পর্কযুক্ত 4টি চলরাশির মধ্যে বাকি 3টি যদি সমান করে দিই, তোমরা ভাবো চতুর্থটি এমনিতেই নির্দিষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হলো চাপ, উষ্ণতা, এগুলো তো সমান আমরা নিতেই পারি, কিন্তু অণুর সংখ্যা, সেই বিপুল সংখ্যা, গুণে গুণে কেমনভাবে সমান নেবে একটু ভেবে বলো তো।
4: স্যার, আমরা যদি ভর নির্দিষ্ট করে দিই তাহলে তো অণুসংখ্যা নির্দিষ্ট হয়ে যাবে, তাই না?
5: কিন্তু স্যার, ভর সমান নিলেও যেহেতু গ্যাসগুলোর অণুর আকার সবার এক নয়, তাই একই ভর নিলে তাদের অণুসংখ্যা একই হবে কি?
3: একদম সঠিক সন্দেহ, না এক হবে না, কারণ ভর সমান নিলেও গ্যাস অণুগুলোর আকার আয়তন যেহেতু একই নয়, তাই অণুসংখ্যাও সমান হবে না।
4: স্যার তাহলে
3: উপায় আছে। শোনো, এর জন্য আমাদের গ্যাসের বা যে কোনো পদার্থের অণুর ভর প্রকাশের জন্য 2টো নতুন পদ্ধতি শিখতে হবে। তোমরা তো পদার্থের পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব সবই জানো, যা হলো কোনো পরমাণুর বা অণুর ভর সাধারণ হাইড্রোজেনের তুলনায় কত গুণ সেই তুলনামূলক সংখ্যা।
4: স্যার, পারমাণবিক বা আণবিক গুরুত্ব তো কার্বনের সাপেক্ষে তুলনা করা হয়।
3: হ্যাঁ, কার্বনের 12 ভর সংখ্যাযুক্ত আইসোটোপের ভর হাইড্রোজেনের তুলনায় ঠিক 12 গুণ ভারী, তাই তো কার্বনের 1/12 অংশের তুলনায় এটা মাপা হয়। মানে তো সেই সবচেয়ে সরল পরমাণু হাইড্রোজেনের সঙ্গেই মাপা হলো, তাই না?
4: একদম ঠিক স্যার।
3: চলো এবার ভর প্রকাশের ওই নতুন 2 পদ্ধতি আমরা বুঝে নিই। শোনো, আমরা যদি মৌলের পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করি, তাহলে তাকে ওই মৌলটির গ্রাম পারমাণবিক গুরুত্ব বলা হয়। আবার কোনো মৌল বা যৌগের আণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে তাকে সেই মৌল বা যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব বলা হয়। এখন এই যে গ্রাম পারমাণবিক গুরুত্ব বা গ্রাম আণবিক গুরুত্ব, এর সমান পরিমাণ পদার্থকে যথাক্রমে মৌলটির গ্রাম পরমাণু বা গ্রাম অণু বলা হয়। তাহলে কি হলো, তিয়াসা বলো, গ্রাম পারমাণবিক গুরুত্ব আর গ্রাম পরমাণু কাকে বলে?
5: মৌলের পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে তাকে ওই মৌলের গ্রাম পারমাণবিক গুরুত্ব বলা হয়, আর গ্রাম পারমাণবিক গুরুত্বের সমান ভরকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলা হয়।
3: ঠিক বুঝেছ। আচ্ছা জেবা বলো দেখি, গ্রাম আণবিক গুরুত্ব ও গ্রাম অণু কাকে বলে?
4: মৌল বা যৌগের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে তাকে ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক গুরুত্ব বলা হয়, আর গ্রাম আণবিক গুরুত্বের সমান ভরকে ওই মৌলের বা যৌগের 1 গ্রাম অণু বলা হয়।
3: তাহলে তিয়াসা বলো তো, অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16। আচ্ছা, অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত, আর 1 গ্রাম পরমাণু অক্সিজেনের অর্থ কি?
5: স্যার, গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম হবে, আর 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে 16 গ্রাম অক্সিজেনকে বোঝাবে।
4: তাহলে তো এরকম অক্সিজেনের বিভিন্ন ভরকে কত গ্রাম অণু সেই হিসাবে প্রকাশ করা যায়। যেমন ধরুন, 32 গ্রাম অক্সিজেন মানে 2 গ্রাম পরমাণু অক্সিজেন, আবার 8 গ্রাম অক্সিজেন মানে 0.5 গ্রাম পরমাণু অক্সিজেন।
3: একদম ঠিকই তাই, এটাই তো মৌলের ভর প্রকাশের সেই নতুন পদ্ধতি। গ্রাম পরমাণু বলতে কোনো পরমাণু বোঝায় না, বা গ্রাম অণু বলতে কোনো অণুকে বোঝায় না। আসলে গ্রাম অণু বা গ্রাম পরমাণু বলতে মৌল বা যৌগের নির্দিষ্ট ভরকে বোঝায়। তাহলে এবার তিয়াসা বলো তো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত, আর কার্বন ডাইঅক্সাইডের এক গ্রাম অণু বলতে কী বোঝায়?
5: স্যার, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব 44, অর্থাৎ গ্রাম আণবিক গুরুত্ব 44 গ্রাম, আর এক গ্রাম অণু CO2 বলতে 44 গ্রাম CO2কেই বোঝাবে।
3: একদম ঠিকই বলেছ। এই যে এক গ্রাম অণু বা এক গ্রাম পরমাণু পরিমাণ পদার্থ, এদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। যে কোনো এক গ্রাম অণু পরিমাণ গ্যাসের একই চাপ ও একই উষ্ণতায় আয়তন সমান হয়। একটু আগে অ্যাভোগাড্রো সূত্রের বিপরীত সূত্র হিসাবে তিয়াশা তুমি বলছিলে না, যে দুই বা তার বেশি গ্যাসের সমান চাপ ও সমান উষ্ণতা আর সমান ভর নিলে তাদের আয়তনও সমান হবে। এই যে সমান ভর, এই সমান ভর বলতে কিন্তু এক গ্রাম অণু বা এক গ্রাম পরমাণুর সমান নিতে হবে, তবেই এটা সম্ভব। অন্য কোনো ভর নিলে কিন্তু হবে না।
4: অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু বা এক গ্রাম পরমাণু যে কোনো গ্যাসের আয়তন সমান হবে?
3: একদম ঠিক তাই। একেই তো গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। দেখো, মোলার কথাটা এসেছে মোল থেকে। এখন সেই মোলের ধারণাই আমরা জেনে নেব। এবারে চলো আমরা সেই চাপ, আয়তন, উষ্ণতা, ভর, তার মানে গ্রাম পরমাণু বা গ্রাম অণুর ভিতরে সেই সম্পর্ক সূচক সূত্রটায় ফিরে যাই। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কি হলো বলো তো জেবা?
4: একই চাপ

0: উষ্ণতায় একই আয়তন দুই বা তার বেশি গ্যাসের অণুর সংখ্যা সমান।
1: আরেকবার থেমে থেমে বলো।
0: একই চাপ ও উষ্ণতায় সমান আয়তন যে কোনো গ্যাসের অণুর সংখ্যা সমান।
1: আচ্ছা বেশ, এবার গ্রাম আণবিক আয়তন থেকে কি পাওয়া গেল বলো তিয়াশা?
2: একই চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু বা এক গ্রাম পরমাণু যে কোনো গ্যাসের আয়তন সমান।
1: আরেকবার বলো।
2: একই চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু বা এক গ্রাম পরমাণু যে কোনো গ্যাসের আয়তন সমান।
1: আচ্ছা এবার দেখো তোমরা, আমি যদি এই গ্রাম আণবিক আয়তনের ব্যাপারটা একটু ঘুরিয়ে বলি ঠিক হবে কি না বলো তো। ধরো আমি বললাম একই চাপ ও উষ্ণতায় সমান আয়তনের যে কোনো গ্যাস হলে সেটাই এক গ্রাম অণু হবে।
0: হ্যাঁ একই কথা তো,
2: ঠিক যেন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলে উল্টো দিক থেকেও সত্য।
1: ঠিক বলেছো তোমরা, তাহলে এই দুই স্বতঃসিদ্ধ একসঙ্গে করলে কি দাঁড়ায় বলো?
0: এক গ্রাম অণু যে কোনো গ্যাসের অণুর সংখ্যা সমান।
1: একেবারে তাই, দেখো বাম দিক থেকে কিন্তু সমান হয়ে যাচ্ছে, এই মাত্র বলা হলো যে একই চাপ ও উষ্ণতায় সমান আয়তন যে কোনো গ্যাসের অণুর সংখ্যা সমান। আবার দেখো একই চাপ ও উষ্ণতায় সমান আয়তনের যে কোনো গ্যাস হলে সেটা এক গ্রাম অণু হবে, তার মানেই তো বাঁ দিক সমান হয়ে গেলে ডান দিক থেকে আমরা বলে দিতে পারি এক গ্রাম অণু যে কোনো গ্যাসের অণুর সংখ্যা সমান। কিন্তু এটাও মনে রাখতে হবে যেহেতু উষ্ণতা এবং চাপ বাঁ দিক থেকে সমান হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে ধরে নাও, তাই উষ্ণতা ও চাপের উপর নির্ভর করছে না, তাই শুধু গ্যাস কেন, কঠিন তরল গ্যাস যে কোনো পদার্থেরই এক গ্রাম অণুর ক্ষেত্রে অণুর সংখ্যা সমান হবে। এই সংখ্যাই হলো অ্যাভোগাড্র সংখ্যা, এর মান 6.022 × 10³। অ্যাভোগাড্র সংখ্যার এই বিশাল মানটি পরোক্ষভাবে গাণিতিক উপায়ে নির্ণয় করেন 1865 সালে বিজ্ঞানী জোসেফ লসমিট।
2: স্যার তাহলে কত কোটি হবে?
0: 10⁻⁷ যদি 1 কোটি হয় তাহলে তো লক্ষ লক্ষ কোটি হবে।
1: ঠিক তাই, এটা একটা বিশাল সংখ্যা। ভাবো 10⁷ 3 বার গুণ করলে হয় 10⁻২১, এটা 10⁻২৩ ভাষায় প্রকাশ করাই একেবারে দুষ্কর। শুধু ভাবো যে একটা বিরাট দেশের একটা বিরাট বালুকা ভূমির ওপর যদি 50 ফুট উঁচু বালি দিয়ে ঘেরা থাকে এবং প্রত্যেকটা বালির কণা যদি এক একটা পরমাণুর সমান হয়, তাহলে ওই পুরো বালুকা ভূমির সব বালি মিলেও এই সংখ্যায় পৌঁছানো যাবে না। এটা এতই বিরাট একটি সংখ্যা, এই সংখ্যা সত্যি ভাষায় প্রকাশ করা দুষ্কর। আচ্ছা একটা কথা বলো দেখি, 1 ডজন কলা বলতে কতগুলো কলা বোঝায়?
2: 12টা স্যার।
1: ডজন তো আমরা জানি, কিন্তু 1 গ্রোস টেস্ট টিউব মানে কটা টেস্ট টিউব জানো তোমরা?
0: স্যার এটা তো আগে শুনিনি।
1: আজকাল খুব বেশি ব্যবহার হয় না। 1 গ্রোস বলতে 144টি সংখ্যা বোঝায়। এই যে ডজন গ্রোস, এগুলি হলো পদার্থের পরিমাণ বোঝানোর বিশেষ একক। এক্ষেত্রে পদার্থের পরিমাণকে কণার সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক তেমনই এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হলো মোল, অর্থাৎ 6.022 × 10³ কণা থাকলে সেই কণার সমষ্টিকে অর্থাৎ সেই পরিমাণকে আমরা 1 মোল কণা বলতে পারি। এবার ভাবো 6.022 × 10³ পেন্সিল মানে 1 মোল পেন্সিলকেই কিন্তু বোঝাবে।
0: স্যার এইভাবে 6.022 × 10³ অণু পরমাণু আয়ন ইলেকট্রন ইত্যাদিকে যথাক্রমে 1 মোল অণু পরমাণু আয়ন ইলেকট্রন বোঝায়।
1: একদম ঠিক, এই যে মোলের ধারণা তা আরও অনেক পরে 1909 সালে বিজ্ঞানী জন পেরিন এই বিষয়টিকে সামনে নিয়ে আসেন। এটা বড় বড় পদার্থের গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় না, ওই মাইক্রো পার্টিকেল ছোট কণার ক্ষেত্রেই এটা ব্যবহার করা হয়। এই যে মোলের ধারণা, রাসায়নিক গণনা ও পদার্থবিজ্ঞানের মাইক্রো পার্টিকেল গণনার জগতে বিপ্লব এনে দিল। আমরা পদার্থের ভর থেকে তার ভিতর অণুর সংখ্যা, তাতে উপস্থিত যে কোনো পরমাণুর সংখ্যা সহজেই সরল পাটিগণিতের মাধ্যমেই বের করতে পারি।

0: আবার ভেবে দেখো, গ্রাম আণবিক আয়তন অর্থাৎ মোলার আয়তনের ধারণা থেকে আমরা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসীয় পদার্থের ভর থেকে কত আয়তন হবে সেটাও বের করতে পারি।
1: স্যার, ভর বলে দিলেই আয়তন পেয়ে যাব কেমন করে?
0: হ্যাঁ, ভর জানা থাকলেই যে কোনো গ্যাসের আয়তন পেয়ে যাব। ওই যে বললে না, একই চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু অর্থাৎ এক মোল যে কোনো গ্যাসের আয়তন সমান হবে। এবার ধরো, এই একই চাপ ও উষ্ণতা যদি আমরা প্রমাণ চাপ ও উষ্ণতা ধরে নিই, অর্থাৎ নির্দিষ্ট চাপ বলতে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, আর নির্দিষ্ট উষ্ণতা বলতে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ধরে নিই, তাহলে এক মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তার মানে ভাবো, আমরা যে কোনো চাপ ও উষ্ণতাকে যদি প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতায় পরিবর্তন করে নিতে পারি, তাহলেই আমরা কিন্তু যে কোনো গ্যাসের আয়তন এই সূত্র অনুযায়ী পেয়ে যাব।
1: তাহলে তো ভর অনুযায়ী কোন পদার্থ কত মোল হচ্ছে সেটা বের করে নিলেই সেই অনুপাতে কত আয়তন ঐকিক নিয়মেই বের করতে পারি?
0: হ্যাঁ, তা তো পারবেই, এরকম গাণিতিক সমস্যাই তো তোমাদের সমাধান করতে হবে। দেখো, আমরা নির্দিষ্ট যে কোনো চাপ ও উষ্ণতায় এক মোল যে কোনো গ্যাসের আয়তন সমান জানি, কিন্তু সেটা যদি প্রমাণ চাপ উষ্ণতায় হয় তাহলে সেই আয়তনের মান হবে 22.4 লিটার।
1: স্যার, তাহলে এক মোল কাকে বলবো? আমরা কি বলতে পারি যে প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 লিটার আয়তনের কোনো গ্যাসের ভর হলো এক মোল?
0: দেখো, আমরা ঘুরিয়ে এভাবে বলতেই পারি, কিন্তু ভর তো এক মোল হবে না। সেই 22.4 লিটারের মধ্যে উপস্থিত অণু সংখ্যাকে এক মোল বলবো। জেনে রাখো, মোল হলো পদার্থের পরিমাণের একক, ভরের একক নয়, ঠিক ডজনের মতোই, যেখানে পদার্থের পরিমাণকে বস্তুকণার সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়।
1: স্যার, তাহলে মোলের সংজ্ঞা আমরা কেমন করে বলবো?
0: দেখো, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি প্রাথমিক কণার সংখ্যা যদি 6.022×10^23 হয়, তাহলে পদার্থের সেই পরিমাণকে আমরা এক মোল বলবো। মোল কিন্তু অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে কোনো মাইক্রোপার্টিকেলের সাপেক্ষেই হতে পারে। এই যে ধরো তোমার এই পেনটা, পেনের খাপটা খুলে নিলাম, পেনের ঢাকনাটা হয়তো এক মোল, পুরো পেনটা হয়তো 5 মোল, তাই পেনের ঢাকনা ছাড়া বাকি পেনটা হয়তো 4 মোল, এই রকম ব্যাপার আর কি।
1: স্যার, মোলের ধারণা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি?
0: খুবই ভালো প্রশ্ন। দেখো, আধুনিক পদার্থবিজ্ঞান রসায়নে প্রতি ক্ষেত্রেই মোলের ধারণা সর্বদা কাজে লাগছে। ইলেকট্রনিক্সে কোন বর্তনীতে সেকেন্ডে কত ইলেকট্রন প্রবাহ হচ্ছে, ন্যানো টেকনোলজিতে পরমাণুর হিসাব, এর ব্যবহার তো সর্বদাই। ন্যানো টেকনোলজির নাম তো তোমরা শুনেছো?
1: হ্যাঁ, বইতে পড়েছি। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ কণার ধর্ম নিয়ে গবেষণা।
0: ঠিকই জেনেছো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার ধর্ম নিয়ে কাজকর্ম, 10^-9 এটাকে বলা হয় ন্যানো। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা মানে ন্যানো পার্টিকেলের হিসাবপত্র, এসব মোলের ধারণা ছাড়া করতে পারবে?
1: বুঝলাম স্যার।
0: আবার ধরো ওষুধের ডোজ নির্ধারণে, চিকিৎসা বিজ্ঞানীরা জানতে চান রোগীর বয়স কত, তার ওজন কত, রোগটির লক্ষণ কী, কতদিন ধরে সমস্যা হচ্ছে, এই রকমই নানা প্রশ্ন। এর পিছনেও সেই চিকিৎসা বিজ্ঞানীদের মাথায় কাজ করছে মোলের ধারণা।
1: কেমন করে স্যার? এই সব প্রশ্নের পিছনে মোলের ধারণা কিভাবে কাজ করছে?
0: একদমই কাজ করছে মানে এসব প্রশ্নের মূলেই আছে মোলের ধারণা। আচ্ছা ভাবো তো, তোমার জ্বর হলে তোমাকে 500 মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেট দেয়া হয়, তা বলে তোমার 4-5 বছরের ছোট ভাই বোনকেও কি ওই একই ডোজের প্যারাসিটামল দেয়া হবে? তা কিন্তু নয়, তাকে কম ডোজ দেয়া হয়, যেমন ধরো 250 মিলিগ্রাম বা 375 মিলিগ্রাম, এই রকম আর কি।
1: এতে মোলের ধারণা কোথা থেকে এলো স্যার?
0: দেখো, ওই সব প্রশ্নের মধ্য দিয়ে ডাক্তার স্যার বা ম্যাডামরা আসলে বুঝতে চান রোগীর দেহের কত পরিমাণ কোষ অর্থাৎ সেল ক্ষতিগ্রস্ত হয়েছে, বা কত সংখ্যক কোষের মধ্যে সংক্রমণ বা জীবাণু ছড়িয়ে পড়েছে ইত্যাদি।

0: ঠিক সেই কোষের সংখ্যা অনুযায়ী ওষুধের ডোজ অর্থাৎ ওষুধে উপস্থিত রাসায়নিকটির কতগুলো অণু শরীরে গেলে পরে কোষগুলো আবার ঠিক হবে সেই হিসাবই মাথায় রাখতে হয়। তোমার ভাই বোনের শরীরে মোট কোষের সংখ্যা আর তোমার শরীরে মোট কোষের সংখ্যা কি এক হবে? এক তো হবে না। এই হিসাবটাই সবসময় ওষুধের ডোজ নির্ধারণের সময় মাথায় রাখতে হয় চিকিৎসা বিজ্ঞানীদের।
1: স্যার, ওই প্যারাসিটামলের ডোজের ব্যাপারটা একটু বলুন না।
0: হ্যাঁ নিশ্চয়ই। দেখো, প্যারাসিটামল হলো একটা জৈব যৌগ, এর গঠন তোমরা পরে জানবে। এই যৌগের আণবিক গুরুত্ব হলো 151 গ্রাম পার মোল, মানে 151 গ্রামে ওই 6.022×10^23 অণু আছে। তাহলে এবার বের করে নাও, 650 মিলিগ্রামে কয়টি অণু থাকতে পারে? সহজ ঐকিক নিয়মেই তো এটা বেরিয়ে যাবে যে 650 মিলিগ্রামে প্যারাসিটামল অণু যদি গুণে নাও তাহলে এই সংখ্যাটা পাবে 2.6×10^21 সংখ্যক। অর্থাৎ একটা প্যারাসিটামল ট্যাবলেট খেলে পরে লক্ষ লক্ষ কোটি প্যারাসিটামলের অণু এরকম কোটি কোটি কোষে পৌঁছে যাবে, তাই না?
1: এবার বুঝলাম স্যার। স্যার, একটা প্রশ্ন ছিল, আপনি বললেন আণবিক গুরুত্ব হলো প্রায় 151 গ্রাম পার মোল, কিন্তু আমরা তো জানি আণবিক গুরুত্ব দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত, তাই এর কোনো একক হয় না।
2: হ্যাঁ স্যার, পারমাণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব কোনো ক্ষেত্রেই তো একক থাকে না।
0: ঠিকই জেনেছ, আমরা তো মৌলের পরমাণুর ভর কিংবা মৌল বা যৌগের অণুর ভরকে যখন হাইড্রোজেন পরমাণুর ভর দিয়ে ভাগ করি তখন একক থাকবেই না, কারণ এরা সমজাতীয় ভৌত রাশির অনুপাত। কিন্তু মোলের ধারণা আমাদের কী শেখালো? এক মোলের ভর তো গ্রাম পারমাণবিক গুরুত্ব বা গ্রাম আণবিক গুরুত্বের সমান। তাহলে এখন তো আমরা বলতেই পারি যে এক মোলের ভরই হলো অণুর সাপেক্ষে আণবিক গুরুত্ব আর পরমাণুর সাপেক্ষে পারমাণবিক গুরুত্ব, তাই না?
1: বুঝলাম স্যার।
2: তাহলে মোলের ধারণা থেকে বলতে পারি পারমাণবিক বা আণবিক গুরুত্বের সিজিএস এবং এসআই একক হলো যথাক্রমে গ্রাম পার মোল এবং কেজি পার মোল।
0: এবার দেখো, এই যে মোলের ধারণা আমরা পেলাম, এই মোলের ধারণা থেকে আমরা কী কী বের করতে পারছি? আমরা একদিকে যেমন মোলের ধারণা থেকে পদার্থের ভর থেকে আমরা আয়তন বলতে পারছি, তেমনি আয়তন থেকে অণুর সংখ্যা বলতে পারছি, আবার পদার্থের ভর থেকেও আমরা কিন্তু অণুর সংখ্যা বের করতে পারছি। আচ্ছা, একটা জিনিস সোজা কথা বলো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব 44 গ্রাম পার মোল মোলের ধারণা অনুযায়ী আমরা পেলাম, তাহলে এই 44 গ্রামের আয়তন কত হবে বলো?
1: 22.4 লিটার।
0: একদম। তাহলে 44 গ্রাম যদি 22.4 লিটার হয়, তুমি এবার বুঝতেই পারছো আমরা লিটার যদি বলে দিই সেখান থেকে তুমি ভর পেয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি 5.6 লিটার, তার মানে 22.4 এর 1/4 ভাগ, তাহলে ভরটাও তো 1/4 হয়ে যাবে। অর্থাৎ 44 গ্রামটা 1/4 করলে হয়ে যাবে 11 গ্রাম। অর্থাৎ এইভাবে আমরা লিটার থেকে ভরে চলে আসতে পারি, আর তার মানেই তো আবার মোলের ধারণা থেকে অণুর সংখ্যা বলতে পারি। যেমন বলো, যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম অণু হাইড্রোজেন, মানে 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনে কটা হাইড্রোজেন অণু থাকবে বলো?
2: 6.022×10^23।
0: একদম। এবার যদি বলতাম যে হাইড্রোজেন পরমাণু কত থাকবে, তো একটা অণুতে যদি হাইড্রোজেন পরমাণু দুটো থাকে তাহলে 6.022×10^23 অণুতে হাইড্রোজেন পরমাণু কত থাকবে? ঠিক এই অ্যাভোগাড্রো সংখ্যার দ্বিগুণ, ঠিক কি না?
1: হ্যাঁ, তাই তো।
0: আচ্ছা, একটা কথা বলো, যে আমরা এই হাইড্রোজেন পরমাণু কার্বন ডাইঅক্সাইড অণু নিয়ে আজকের যেগুলো আলোচনা করলাম, এরপর তোমাদের যে কোনো গাণিতিক সমস্যার জন্য আমাদের কিন্তু পারমাণবিক ভরটা খুব প্রয়োজন। অর্থাৎ পারমাণবিক ভরের সমষ্টি করে করে আণবিক ভর নির্ণয় করতে হবে। যেমন ধরো জলের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত?
1: 1।
0: অক্সিজেনের পারমাণবিক ভর কত?
2: 16।
0: একদম। তাহলে জলের আণবিক ভর কত? 18। তাহলে 18 গ্রাম জলীয় বাষ্পের মধ্যে বা 18 গ্রাম জলের মধ্যে কটা অণু তোমরা বের করতে পারবে? এইরকমভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান এই মোলের ধারণা থেকে বা গ্রাম অণু গ্রাম পরমাণুর ধারণা থেকে করতে পারবো। এবার বুঝলে তো?
2: হ্যাঁ স্যার,
1: হ্যাঁ স্যার,
2: থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর ব্যবহারিক বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন কলস হাইস্কুলের শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় এবং দুই ছাত্র।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation@akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
5: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে চান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি পরিবেশনায় সন্ধ্যা সরেন ও সহশিল্পী বৃন্দ। 6:38 কিষাণবাণী, বিষয় প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালনের গুরুত্ব, বলবেন ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এর আগে 6:15 ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের IFA শিল্ডের ফাইনালে খেলার বাংলা ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার শুনবেন। 6:15 সাঁওতালি অনুষ্ঠান থেকে শুনবেন অ্যাপে 7:10 রামায়ণ গান পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8টায় সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান। 8:15 অনুরোধের আসর, অন্বেষা 8:30। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। নাটক রোহিণী 9:30, রচনা বিবেক মৈত্র, প্রযোজনা পরিমল হেমব্রম। রাত 10টায় শ্রবণের স্বাস্থ্য, বিষয় বিশ্ব দৃষ্টি দিবস এবং ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব, এ বিষয়ে বলবেন রূপময় কোলে। রাত 10:30 নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। 10:50 লোকগীতি শুনবেন শম্পা কুণ্ডুর কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 11:10 থেকে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, ওস্তাদ আরশাদ আলী খান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবামূলক গৌরবময় কাজের 25 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই পর্বে তুলে ধরা হবে এই সময়কালে তাঁর উদ্যোগে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি, যুগান্তকারী সংস্কারমূলক পদক্ষেপ এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্চান তালমা খন পৌন সাই মড়েগাল তুরুই গেটুডো তুরুই মিটারে হবেনা তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱪᱚᱱᱫᱨᱚ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱟᱸᱥᱟᱭ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ ᱪᱚᱱᱫᱨᱚ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱵᱷᱟᱜᱽᱢᱚᱛᱤ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱟᱸᱥᱟᱭ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ ᱪᱚᱱᱫᱨᱚ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱵᱷᱟᱜᱽᱢᱚᱛᱤ ᱢᱩᱨᱢᱩ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ PM স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি স্কিম বাবদ থুতি থুতি দেয় বৈদ্যনাথ হাঁসদা।
1: আবো দিশম রেনা কাউডি আরি রেনা মিদ মারাং হাটিংগে হুডিং হাপড়া যাহা দো বাং নিয়াল দুরিব খনগে শহর নাগার হর হর করে সে ডাহার ধারে করে যাহাই কদ জ বিলি যাহানা চেতান রে দহ কাতে বাংখান যাহানা আটেত কাতে চা কো আখরিঞ্জা কাটিঞ দোকান কো চালাওদা নুকু দো ঝতম গে আবা সমাজ সাঁওতারেন আডি লাগতিয়ান জারুরান কামিয়া গে বিচকম দুর্ভাগ্যজনক লেকাতে আয়মা দিন খন ন স্ট্রিট ভেন্ডর সে হর রে নুকু হকার কদ ব্যাংকিং আর কাউডি রেনা পরিষেবা খন ছুডর গে কো তাহেঁ কানা সে বাহের রেগে কো তাহেঁ আকানা ন বাস্তব খন বনদল লাগিদ গে

0: www.pmsva.gov.in www.pmsvanidhi.muha.government.in পোর্টাল তালাতে দরখাস্ত হুয়া ওনা বেগর হ মোবাইল এপ খন হ স্টেট ভেন্ডর কদ আকোয়া ঋণ রেনা তথ্য ইএমআই আর ভর্তুকি লেকানা তথ্য কো বাড়াই গানোয়া মুচাদরে লাই গানোয়া নয়া পান্থা তালাতে খালি কাউডি শপথ দবাং নয়া দমি সমাজ বনদল রেনা চিহ্নগে যাহাই কো উন্দিন বেগর অনুষ্ঠান তালাতে কো কাউডি রেনা মিদ হাটিংগে তাহে কানা উনকু তেহেন আসল কাউডি আরি রেকো জুড়েও সারিনা সে কো জপড়াওনা নয়া উদ্গোগে প্রমাণায় সরকার কাটিজ গড় শপথ আর দিশুয় মানুয়া কো সারিগে মিদ সমাজ তরাও রাকাব কো দাড়েয়া লাই গানোয়া মিদটাং জাতিয়া উনরেগে দাড়ি হুয়া যখন সমাজ রেন সানাম মানুয়া কো গে আত্মনির্ভর সে নিজেতে কো তিউ কেটেজ রেনা চিমাত কো নামা আর প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর প্রকল্প দ নতেগে আবয় আয়ুর ইদিয়ে বোনা ঋণ শোধ লাগি ডিজিটাল ট্রানজাকশন লেখানগে বাড়তি ইনসেন্টিভ হক এমা কো ডিজিটাল ট্রানজাকশন
1: স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি স্কিম বাবদ থুতি পাঁজমকে তবনা থুতিকিদাই বৈদ্যনাথ হাঁসদা।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ সুন্দর রায়। মালদার বন্যা ও ভাঙনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের 180,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্তদের 90,000 টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ মালদায় বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, মানিকচক, রতুয়া এবং ইংরেজবাজারে মোট 24,595টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 242 কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি পুজোর আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য নতুন পোশাক, মশারি সহ ত্রাণ সামগ্রী বণ্টন করা হবে বলেও তিনি জানান। মোট 21টি ত্রাণ শিবিরে প্রতিদিন 8,100 জনের খাবারের ব্যবস্থা করায় প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবু বলেন, গত 50 বছরে রাজ্যের শাসকরা মালদার সমস্যা সমাধান করেননি। মালদার বন্যা ভাঙনের স্থায়ী সমাধানে আইআইটি কানপুরকে ডিপিআর তৈরির দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। প্রয়োজনে নাবার্ড এবং এডিবির কাছ থেকে অর্থ সহায়তা নেবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের 7টি স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এর অঙ্গ হিসেবে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে 2 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন

0: তে একটি বৈঠক বসে। সেখানে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির মহকুমা শাসক, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা। মন্ত্রী বলেন, দুর্গাপূজা উপলক্ষে 10ই অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই আদলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্য সরকার দুর্গাপূজার অনুষ্ঠানকে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক না করে রাজ্যের বাকি প্রান্তেও ছড়িয়ে দিতে চায় বলে পর্যটন মন্ত্রী জানান। নদিয়ার কৃষ্ণনগরে মৎস্য চাষে আধুনিক পদ্ধতির প্রসারে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সমাপ্ত হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির মাছের চাষ, কৃষকদের কম্পোজিট ফিশ কালচার বিষয়ে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্তের মাছ চাষিরা এই শিবিরে যোগ দেন। প্রশিক্ষণ নেওয়া মৎস্যচাষীদের হাতে শংসাপত্র তুলে দেন অতিরিক্ত জেলা শাসক দেবাশিস বোস। উপস্থিত ছিলেন জেলার মৎস্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিশারি ডক্টর দেবাশিস পালুই। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের 9ম ব্যাচের পড়ুয়াদের আজ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল বলেন, সহজলভ্য তথ্যের যুগে সংবাদ পরিবেশনের পূর্বে সত্যতা যাচাই, প্রেক্ষাপট বিশ্লেষণ ও সামাজিক প্রভাব বিবেচনা প্রয়োজন। এদিনই আনুষ্ঠানিকভাবে শুরু হয় 10ম ব্যাচের ক্লাস। উপস্থিত ছিলেন সহ উপাচার্য অধ্যাপক পার্থপ্রতিম সরকার, আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সন্দীপন দাশগুপ্ত, ডিডি বাংলা সংবাদের কনসালট্যান্ট এডিটর প্রসেনজিৎ বক্সী প্রমুখ। স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অংশ হিসেবে পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। আজিমগঞ্জ, শেওড়াফুলি, বর্ধমান এবং তারকেশ্বর স্টেশনে রেললাইনের নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যার মূল লক্ষ্য ছিল পরিচ্ছন্ন ট্র্যাক বজায় রাখা এবং সার্বিক স্বাস্থ্যবিধির উন্নতি সাধন। হাওড়া স্টেশনে স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার জন্য ট্র্যাক এবং ড্রেনের নিবিড় পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়। বাঁকুড়া জেলা পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে এখনও পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে 782 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার হয়েছে। নির্দিষ্ট মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে 82 জনকে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে স্কুল ছাত্রকে গুলি করার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সাগর কুমার, কোলা যোগেশ্বর রাও ওরফে চিন্টু এবং বিশাল জানা ওই 3 জনই ছাত্রটির পূর্ব পরিচিত বলে জানা গেছে। নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ দুর্গাপুজোর প্রস্তুতির অংশ হিসেবে হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট থানাগুলির ওসিদের সঙ্গে নিয়ে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেল পরিদর্শন করেছেন। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হল।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন কৃষি কাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। একটু পরেই কিষাণ বাণী।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দুইটি জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দুইটি জায়গার উপর দিয়ে। পরবর্তী দুদিনের জলহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণবাণী।

0: অনুষ্ঠানটি নিবেদন করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়।
1: ইধর ইধর ইধর হাম বোল রা হ্যাঁ তেরে বিজু কা
2: পুতলা বোল রে
1: পক্ষিও সে তো হাম খেত কো বচা লেতে হ্যায় পর ইন ঘাতক রসায়নো সে কাইসে বচা
2: মতলব
1: দেখ বেটা তু জো ইয়ে অন্ধাধুন্ধ রসায়ন মিলাতা হ্যায় না মিট্টি কি সেহত বিগড়নে লগি হ্যায় আর জব মাটি হি কমজোর পড় জায়েগি তো উপজ কাইসে সেহতমন্দ হোগি হ্যায় আরে পহলে এসা নাই থা পুছনা আপনে বড়ে বুজুর্গো সে কাইসে ফসল লহলাতি থি শুদ্ধতা ঝলকতি থি হ্যাঁ মাটি ভি তন্দুরুস্ত আর লো पहली वाली बात कहाँ
2: परम तो सभी डाले
1: सब नहीं आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं पर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं
2: सच है
1: रे बेटे एक्सपीरियंस से बता रहे हैं धूप में बाल सफेद नहीं किए हैं
2: ठीक है भाई मैं भी आज तो जैविक खेती शुरू करूँगा
3: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, প্রাণীপালক এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত যে সমস্ত আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন, নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, বা কৃষক বন্ধুরা রয়েছেন, তারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানগুলি থেকে বিভিন্ন ধরনের তথ্যমূলক আলোচনা, এবং বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভারত সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার মিলে কৃষকদের যাতে আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে আসা যায় তার উপরে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন পরিকল্পনা করছেন, এবং খুব সাম্প্রতিক গত জুন মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত বা আগামী দিনগুলোতেও প্রাকৃতিক কৃষির উপরে ভারতবর্ষে যে সমস্ত কৃষি বিষয়ক প্রতিষ্ঠান রয়েছে সেখানে নিয়মিত বিভিন্ন সেমিনার, অনুষ্ঠান, পরিকল্পনা, আলোচনা সভা এগুলোর আয়োজন করা হচ্ছে। তার মধ্যে এই যে প্রাকৃতিক কৃষি যারা করছেন বা করার জন্য উদ্বুদ্ধ করছেন যে সমস্ত বিজ্ঞানীরা, তারা কিন্তু একটা কথা বারবার বলছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যখন যারা যারা এই সমস্ত সেমিনারগুলোতে বা প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থেকেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রাকৃতিক কৃষির সঙ্গে কিছু কথা আপনারা শুনে থাকবেন, জীবামৃত, বীজামৃত বা ঘন জীবামৃত, এই সমস্ত করতে গেলে যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন আলোচনা সভায় বলছেন যে গোময় বা গোমূত্র প্রয়োজন, বা এছাড়াও আরও বিভিন্ন প্রাণীজ সম্পদ সেগুলো প্রয়োজন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে প্রাকৃতিক কৃষি যাই করুন না কেন সেখানে কিন্তু আমাদের এই গো সম্পদগুলো একান্ত অনিবার্য। তাই এই প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে গবাদি প্রাণী হোক বা যে সমস্ত প্রাণীপালক বন্ধুদের রয়েছেন তাদের কতটা সচেতন হতে হবে প্রাকৃতিক কৃষি করার আগে, এবং প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে প্রাণীপালনের কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে সেটা নিয়েই আজকের আমাদের আলোচনা, প্রাকৃতিক কৃষিতে প্রাণীপালনের গুরুত্ব। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার শ্রোতা বন্ধুদের।
0: সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে কিছু কথা একটু বলার চেষ্টা করলাম, কিন্তু আপনারা বিশেষজ্ঞ হিসাবে আরো বেশি বলতে পারবেন যে এই যে প্রাকৃতিক কৃষি তো ইদানিং চলছে, আগে আমরা কিছু মাস আগে বা কয়েক বছর আগে যদি একটু ফিরে তাকাই তখন আমাদের একটা কথা উঠে আসছিল যে অর্গানিক ফার্মিং,
1: ঠিক,
0: জৈব চাষের উপরে জোর দেওয়া হচ্ছিল, তারপর জৈব চাষ থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এখন প্রাকৃতিক কৃষির উপরে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই প্রাকৃতিক কৃষি তো রয়েছে, তার পাশাপাশি আবার প্রাণী পালন,
1: ঠিক,
0: এই প্রাকৃতিক কৃষির সঙ্গে প্রাণী পালন এই বিষয়টি ঠিক কীরকম?
1: খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন সুব্রতবাবু, কারণ প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এখন আমাদের কৃষক বন্ধুদের কাছে এই শব্দটি কিন্তু অনেকটাই পরিচিত
0: একদম,
1: কিন্তু প্রাকৃতিক কৃষির সঙ্গে প্রাণী পালন এই বিষয়টিকে আমাদের জানতে হলে একটু প্রাকৃতিক কৃষি সম্বন্ধে দু একটা কথা বলা আবশ্যক আমি মনে করছি। কারণ আমরা জানি প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এটি একটি প্রাচীনতম পরিবেশবান্ধব স্থিতিশীল কৃষি ব্যবস্থা, যা মূলত স্থানীয়ভাবে উপলব্ধ বা প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার দ্বারা এই কৃষিকাজ সম্পাদন করা হয়। এর পাশাপাশি আপনি যে কথাটা বললেন অর্গানিক ফার্মিং বা জৈব চাষ, তো জৈব চাষে যদিও কিছু বাহ্যিক উপাদানের ব্যবহার করা সম্ভব হয় বা যায়, কিন্তু প্রাকৃতিক কৃষিতে আমাদের যে বর্তমান আধুনিক কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থার যে বিভিন্ন উপকরণ অর্থাৎ রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক বা অন্যান্য আরও যে আনুষাঙ্গিক বাহ্যিক রাসায়নিক উপাদান, সেইগুলোর ব্যবহার খুবই কমিয়ে আনতে হবে এবং পারলে সম্পূর্ণ বর্জন করতে হবে ধীরে ধীরে, তবেই প্রাকৃতিক কৃষি সম্ভব।
0: মানে জৈব চাষের ক্ষেত্রে যেটা আমরা হয়তো বাহ্যিক কোনো উপাদান ব্যবহার করতে পারতাম বা করতাম, কিন্তু এখানে পুরোপুরি একদম
1: বাহ্যিক যে উপাদান আধুনিক কৃষি ব্যবস্থার, আমাদের যে এই যে ভারতবর্ষের মতো বিশাল জনসংখ্যার দেশে যে আমাদের খাদ্য চাহিদা অধিক সংখ্যায় প্রয়োজন খাদ্য, তো সেই চাহিদাকে পূরণ করার জন্য আমরা আধুনিক কৃষি ব্যবস্থার অবলম্বন করেছি, এবং তার জন্য অধিক শস্য উৎপাদনের জন্য আমরা বিভিন্ন বাহ্যিক সার, কীটনাশক, আগাছানাশক, হ্যাঁ, এবং বিভিন্ন অণুজীব ব্যবহার করে যে খাদ্যশস্যের পরিমাণ বাড়িয়েছি সেইটা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে, কিন্তু তাহলে কি করে আমার ফসলের উৎপাদন বাড়বে? তো প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালনের ভূমিকাটা এখানে, কারণ আমার মাটিতে যে ফসল হয় সেই মাটির উর্বরতা যদি আমি ধরে রাখতে না পারি, আমার জীব বৈচিত্র্য যদি সংরক্ষণ করতে না পারি, এবং এই বর্তমানে যে আমার যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে আমার যে পরিবেশ দূষণ হচ্ছে সেটাকেও বন্ধ করতে গেলে কিন্তু প্রাকৃতিক কৃষি একটা অন্যতম প্রধান উপজীব্য বিষয় আমাদের।
0: আমাদের যে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা,
1: ঠিকই,
0: দীর্ঘমেয়াদী
1: কৃষি ব্যবস্থা, এবার তাহলে প্রাকৃতিক কৃষিতে আমার এই উপাদানগুলো আমার যে মাটির স্বাস্থ্য রক্ষা বা পরিবেশের স্বাস্থ্য রক্ষার জন্য কিভাবে সম্ভব হবে, তো সেক্ষেত্রেই প্রাণী পালনের ভূমিকা। অর্থাৎ প্রাকৃতিক কৃষিকে যদি আমাকে প্রয়োগশীল করতে হয়, তাকে যদি প্রাসঙ্গিক করতে হয়, তাহলে আমার যে গবাদি পশু পাখি, যদিও আমরা বলছি যে প্রাকৃতিক কৃষি একটি প্রাচীনতম বিষয়, এবং আগে যখন আমাদের কৃষক বন্ধুরা প্রাচীনকালে এই প্রাকৃতিক কৃষি ব্যবস্থা বিক্ষিপ্তভাবে অবলম্বন করত বা অনুসরণ করত, তখন হয়তো কোনো একটা সামহাউ একটা বিশেষভাবে কিন্তু গবাদি পশু পাখির যে অবশিষ্ট বা বজ্র পদার্থ ব্যবহার করত। কিন্তু প্রাকৃতিক কৃষিতে যদি কোনো কৃষক বন্ধুকে অবলম্বন করতে হয়, তাহলে সম্পূর্ণভাবে তাকে, বিশেষ করে গবাদি পশু পাখি, হাঁস মুরগি, যা আমাদের দৈনন্দিন জীবনে সঙ্গে জড়িত, বিশেষ করে আমি যদি বলি গবাদি পশু পাখি, তার গোবর এবং মূত্র প্রাকৃতিক কৃষির যে মাটির স্বাস্থ্য রক্ষায় অন্যতম মূল উপাদান। এর পাশাপাশি খামারের কিছু বজ্র পদার্থ আছে, কম্পোস্ট থাকতে পারে, এবং কৃষিকাজে যে আমাদের বলদ বা হাল চালানোর জন্য যে বলদ, যেটা অর্থাৎ আমরা বলি ড্রট পাওয়ার, সেটা কিন্তু প্রাকৃতিক কৃষির অন্যতম মূল বিষয় এবং প্রয়োগকারী বিষয়, যেটা আমরা আমাদের আলোচনার পরবর্তী ধাপে আমরা আসবো। যে এই যে বিভিন্ন যে দেশীয় জাতের গবাদি পশু, হাঁস মুরগি, ছাগল, ভেড়া এবং অন্যান্য গবাদি যে পশু পাখি আছে, তাদের যে পুষ্টির পুনর্ব্যবহার অর্থাৎ নিউট্রিয়েন্ট রিসাইকেলিং দ্বারা কিন্তু এই মাটির স্বাস্থ্যের উন্নয়ন, এবং আপনি যার একটা কথা বলছিলেন যে সমন্বিত কৃষি ব্যবস্থা, ইন্টিগ্রেটেড ফার্মিং, সেই ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে আমরা যেটা করি যে কৃষি এবং প্রাণী পালনের একটা কিন্তু মেলবন্ধন ঘটে। অর্থাৎ কৃষির যে উপজাত দ্রব্য সেটা প্রাণী পালনের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার প্রাণীদের যে উপজীব্য বা অবশিষ্ট আমরা যেটা বললাম গোবর গোমূত্র, সেটা কৃষিতে ব্যবহার হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রাকৃতিক কৃষি কিন্তু একটা ইম্প্রোভাইজড বা উন্নত পদ্ধতি আমাদের এই সুসমন্বিত কৃষি ব্যবস্থার, সেক্ষেত্রে কিন্তু প্রাণী পালনের গুরুত্ব।
0: খুব সুন্দর বলেছেন একদম। এবং আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা, আজকের অনুষ্ঠান যারা শুনছেন, ডক্টর বিশ্বাস কত সুন্দর প্রাঞ্জলভাবে আপনাদেরকে বুঝিয়ে বললেন যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে প্রাণী পালন কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা ডক্টর বিশ্বাস, এই যে বর্তমান সময়ের প্রেক্ষিতে ধরুন প্রাণী পালন ভিত্তিক প্রাকৃতিক যে কৃষির কথা আমরা আলোচনা করছি, সেটা কতটা প্রাসঙ্গিক বা যদি এর মূল নীতিগুলো একটু বলেন।
1: ঠিকই, কারণ আমি আমাদের কথার সূত্র ধরে যেটা বলছিলাম যে আমাদের ভারতবর্ষ বা আমাদের দেশের এই যে বিপুল জনসংখ্যা, তার যে খাদ্যের চাহিদা, এর পাশাপাশি আমাদের যে দেশে আমরা সারা পৃথিবীতে কিন্তু গবাদি পশুর সংখ্যায় প্রথম, দুধ উৎপাদনে প্রথম, তাহলে এই যে বিপুল সংখ্যক গবাদি পশু, তার পাশাপাশি আমাদের যে এই যে জনসংখ্যা, বৃহত্তম জনসংখ্যার দেশে যে আমাদের খাদ্যের চাহিদা, সেটা পূরণ করার জন্য কিন্তু আমরা কৃষিতে সমৃদ্ধশালী, প্রাণী পালনের সমৃদ্ধশালী। কিন্তু এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই দেশের বৈচিত্র্যময় কৃষি জলবায়ুর যে পরিস্থিতি এবং বিপুল সংখ্যক ক্ষুদ্র

0: ও প্রান্তিক কৃষকের যদি জীবন জীবিকার পালন করতে হয়, তাদের যদি মুখে খাদ্য জোগাড় করে দিতে হয়, তাহলে কিন্তু এই গবাদি পশুভিত্তিক যে কৃষিকাজ সেটা প্রাকৃতিক কৃষির মাধ্যমেই কিন্তু অবলম্বন করা সম্ভব। কারণ আমাদের এই যে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতিতে এবং আমাদের যে অধিক সংখ্যক গবাদি পশু প্রতিপালনের জন্য যে পরিবেশ দূষণ হচ্ছে সেটাকে যদি বন্ধ করতে হয় এবং আগামী দিনে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হয়, তাহলে কিন্তু প্রাকৃতিক কৃষির প্রয়োগই কিন্তু আমাদের কাছে একান্ত আবশ্যক এবং এটাই আগামী দিনের কিন্তু অনুসারী পথ। প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমি যদি তাদের গোমূত্র, গোবর বা কম্পোস্ট ব্যবহার করে আমার যদি কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আগামী দিনে কিন্তু একটা স্থিতিশীল এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার দ্বারা আমাদের কিন্তু খাদ্য সংকট থেকে আমাদের দেশ তথা আমাদের এই যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, প্রাণী পালক ভাই বন্ধুরা আছে এবং সামগ্রিকভাবে বিপুল জনসংখ্যার যে খাদ্য সংকট কিন্তু আমরা মেটাতে পারবো। তো সেক্ষেত্রে যে প্রাকৃতিক কৃষি কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই উপজীব্য এবং একান্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে আধুনিক কৃষি ব্যবস্থায় যে রাসায়নিক সার, যে আমাদের বিভিন্ন কীটনাশক, আগাছানাশক ব্যবহার করছি, এর ফলে কিন্তু মানুষের বিভিন্ন রোগ ব্যাধির সংক্রমণও বেড়ে যাচ্ছে। তো সেই রোগ ব্যাধির সংক্রমণ কিন্তু এটা যে এই যে আমাদের যে আধুনিক কৃষি ব্যবস্থা, রাসায়নিক কৃষি ব্যবস্থার কুফল সেটাকেও বন্ধ করতে গেলে কিন্তু প্রাকৃতিক কৃষি আমাদের কিন্তু অন্যতম প্রধান অবলম্বন। তো সেক্ষেত্রে আপনি যেটা পরবর্তী অংশ বললেন যে প্রাকৃতিক কৃষির মূল নীতি কী, তা আমি যদি এটা সংক্ষেপে একটু বলি যে প্রাকৃতিক কৃষির মূলত হচ্ছে প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার। কারণ আমাদের জৈবভূ রসায়ন চক্রে কৃষি এবং প্রাণী পালন এবং যদি আমি বলি মৎস্য চাষ, এরা কিন্তু একটি চক্রাকার হয়ে কিন্তু আছে। অর্থাৎ একটি সিস্টেমের বজ্র বা উপজাত দ্রব্য আরেকটি সিস্টেমের মূল উপাদান। যেমন করে আমার কৃষির উপজাত প্রাণীতে ব্যবহার হচ্ছে, প্রাণীর যে বজ্র, গোবর, মল, মূত্র, এগুলো কিন্তু কৃষিতে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বা প্রাকৃতিক কৃষির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার যদি যারা মৎস্য চাষী, মৎস্য পালন করে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এই গবাদি পশুর উপযোগ ব্যবহার হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি প্রাকৃতিক সম্পদের কিন্তু সুষ্ঠু পুনর্ব্যবহার, এবং যখন আমরা কৃষির উপজাতকে প্রাণী পালনে, প্রাণীর উপজাতকে আমরা যদি অবশিষ্টাংশকে যদি কৃষিতে ব্যবহার করি, তাহলে আমাদের কি ন্যূনতম বাহ্যিক উপাদানের ব্যবহার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কৃষির খরচ যেমন কমবে আবার প্রাণী পালনের খরচও কমবে। তাহলে আমার
1: একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত
0: একদম, এবং সেক্ষেত্রে আমার উৎপাদন খরচ কমে গেলে আমার লাভের পরিমাণ বাড়বে। আমাদের কৃষকরা যেটা কৃষিতে এখন দেখা যাচ্ছে একটা প্রচলিত কথা যে লাভের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু সেই যদি স্থিতিশীল লাভের পরিমাণ বাড়াতে হয় আমাদের মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার দ্বারা, আমাদের গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন কমিয়ে, আমাদের পরিবেশ দূষণ কমিয়ে, তাহলে কিন্তু প্রাকৃতিক কৃষির যে মূল যে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে কিন্তু দেশীয় জাতের গবাদি পশু পাখি বৃহৎ সংখ্যায় আছে, তাদেরও একটা সংরক্ষণ দরকার যদি জীব বৈচিত্র্যের সংরক্ষণ করতে হয়। এবং প্রাকৃতিক কৃষিতে এই ধরনের দেশীয় জাতের গবাদি পশু, মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুকর, যাই বলি না কেন, এদের মলমূত্রের ব্যবহারই কিন্তু একান্ত আবশ্যক।
1: তার মানে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, যদি একটু খেয়াল করেন, আমরা শুধুমাত্র যে প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালন করছি বা প্রাণীর সঙ্গে প্রাকৃতিক কৃষির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত তা নয়, এর সঙ্গে কতগুলো বিষয় জড়িত দেখুন। প্রথম কথা হচ্ছে আমাদের যে হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতি গবাদি প্রাণীর, সেগুলো আমরা সংরক্ষণ করতে পাচ্ছি। এবং আপনাদের যে বারবার ডক্টর বিশ্বাসও যেমন বললেন বা আমিও বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলি যে কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক, কিন্তু যদি আপনারা এই পদ্ধতি বা সুস্থায়ী যে কৃষি ব্যবস্থাপনা সেখানে প্রাণী পালন এবং প্রাকৃতিক কৃষির এই ধারাতে যদি আসতে পারেন, তাহলেই যে কৃষিতে লাভ নেই বা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই ধারণাটা আপনাদের বোধহয় ভাঙবে।
0: অবশ্যই অবশ্যই ঠিক
1: বেশ ডক্টর বিশ্বাস, বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি বলছেন এবং খুব সুন্দর, আমাদের শ্রোতা বন্ধুরা অনেকটা উপকৃত হবেন বা উদ্বুদ্ধ হবেন। এবারে যদি এই প্রাণী পালনের বিভিন্ন পদ্ধতিগুলো যদি একটু কার্যকরী ভূমিকা যেগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা।
0: তো প্রাকৃতিক কৃষিতে যে প্রাণী পালন, এটা কিভাবে করা যেতে পারে এবং তার পদ্ধতি বা কার্যক্রমগুলো কি, আমি প্রথমে সংক্ষেপে কতগুলো বিষয় বলছি। যে প্রাকৃতিক কৃষিতে যদি প্রাণী পালনকে ওতপ্রোতভাবে ব্যবহার করতে হয়, তাহলে প্রথমে যেটা করতে হবে, সুস্থ এবং সম্ভব হলে দেশীয় জাতের গবাদি পশু পালন সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, প্রাণীদের জন্য কম খরচে স্বাস্থ্যসম্মত বাসস্থান, তার সুষম খাদ্য এবং দেশীয় প্রযুক্তির প্রয়োগ দ্বারা, ইন্ডিজেনাস টেকনিক্যাল নলেজ দ্বারা তাদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন জৈব উপকরণ, আপনি প্রথমেই যে আপনার কথায় বলেছিলেন যে আমাদের প্রাকৃতিক কৃষির যে পাঁচটা জৈব উপাদান, জীবামৃত, বীজামৃত, ঘন জীবামৃত, পঞ্চগব্য এবং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, এই পাঁচটি উপকরণ তৈরি করার যেহেতু মূল আধার হচ্ছে গবাদি পশুর গোবর এবং গোমূত্র, তো সেক্ষেত্রে এই জৈব উপকরণ তৈরির যে মূল প্রধান উপজীব্য উপাদান সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ করতে হবে গরুর থেকে। এবং তারপরে যেটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক কৃষি অবলম্বন করতে গেলে, যদি আমি ফসলের কথা বলি, যেহেতু আমার এটা একে অপরের সঙ্গে জড়িত, সুতরাং প্রাণীর ক্ষেত্রে যেটা ফসলের অবশিষ্টাংশ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সেই খাদ্যকে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবাণুমুক্ত উপায়ে কিন্তু পুনর্ব্যবহার করতে হবে। তার পাশাপাশি ফসলের বৃদ্ধির উপযুক্ত পর্যায়ে আমি যে এই যে জৈব তরল বা জৈব সার, ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট যেটা বলি, সেটাকেও কিন্তু সঠিকভাবে নির্দিষ্ট সময়ে প্রয়োগ করতে হবে। শস্য উৎপাদনের পাশাপাশি আমাদের গবাদি পশুর যে খাদ্য বা গ্রিন ফডার, সবুজ ঘাস চাষ করতে হবে আমার কৃষি জমিতে, এবং সেই সবুজ ঘাস চাষের পাশাপাশি যদি আমাদের কৃষক বন্ধুরা যারা বৃহৎ আকারে গবাদি পশু পালন করছেন তাদের যদি জমির ব্যবস্থা থাকে, তাহলে পর্যায়ক্রমিক চারণ ভূমিতে চারণ করাতে হবে গবাদি পশুকে, যাকে বলে আমরা রোটেশনাল গ্রেজিং। এর পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে, কারণ জলের সমস্যা কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর মাত্রায় হচ্ছে। মালচিংয়ের মাধ্যমে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে। আর যে একটা দুটো বিষয় বলবো, যে মাটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করে পুষ্টির পুনর্ব্যবহার প্রক্রিয়া ক্রমাগত উন্নত করতে হবে। যেটা বললাম যে প্রাকৃতিক কৃষিতে যে পাঁচটি মূল উপজীব্য, আমরা সেই বিষয়ে বিস্তারিত যাব না, কিন্তু আপনাদের অল্প অল্প করে একটু বললে পরে আপনারা বুঝতে পারবেন যে প্রাকৃতিক কৃষির জন্য যে পাঁচটি মূল উপজীব্য সুব্রতবাবু বলেছেন, জীবামৃত, বীজামৃত, ঘনজীবামৃত, পঞ্চগব্য আর কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সম্বন্ধে তো আপনারা অনেকেই জানেন, আমাদের এখন এই বিষয়ে আমাদের কৃষক বন্ধুদের অনেক সচেতনতা তৈরি হয়েছে। কিন্তু আমি যেটা বলতে গিয়ে বলবো যে আমাদের এই পাঁচটি উপাদান, তার মধ্যে জীবামৃত, যে জীবামৃত তৈরির মূল আধার কিন্তু দেশি গরুর গোবর, মূত্র। হ্যাঁ, তো এটা কি হয়, এটা এই জীবামৃত আমি যদি প্রয়োগ করি মাটিতে, তাহলে মাটির অণুজীব যেটা বেনিফিশিয়াল মাইক্রোবসের সক্রিয়তা বাড়ে, স্বভাবতই মাটির পুষ্টির উপাদান বৃদ্ধি হয়, এবং এর ফলে দেখা যাবে আমার ফসল, আমি যে ফসলই চাষ করি না কেন, তার শিকড়ের বৃদ্ধি হয় এবং ফসলের উৎপাদনশীলতা অনেকাংশে বাড়ে। তো এটা তৈরি করতে গেলে একজন কৃষককে 10 কেজি গোমূত্র, 10 কেজি গোবর, 2 কেজি ডালের গুঁড়ো, 2 কেজি গুড়, 50 গ্রাম চুন, 1 কেজি মাটি। জীবামৃত সম্বন্ধে তো আমরা বললাম, এই বীজামৃত সেটিও কিন্তু তার মূল উপাদান হচ্ছে দেশি গরুর গোবর এবং মূত্র। এবং যেটা তৈরি করতে গেলে দেশি গরুর গোবর, মূত্র, চুন এবং মাটি থেকে প্রস্তুতকৃত এই যে উপাদানটি, এটা কিন্তু আমাদের সমস্ত রকমের কৃষিজ ফসলের যে বীজ আছে তার কিন্তু প্রাকৃতিক শোধনকারী হিসাবে কাজ করা হয়। যেটা আপনারা হয়তো যারা কৃষি কাজ করেন তারা ট্রাইকোডর্মা ভিরিডি দিয়ে কিন্তু বীজ শোধন করেন, কিন্তু সেটা রাসায়নিক একটা উপাদান। কিন্তু এই যে বীজামৃত, এটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে গরুর গোবর এবং মূত্র থেকে তৈরি, যা মাটিবাহিত রোগ থেকে আমাদের সকল ধরনের বীজকে রক্ষা করে, তার ফলে কি সুস্থ বীজ অঙ্কুরোদ্গম এবং গাছের প্রাথমিক বৃদ্ধিতে সহায়ক হয়।
1: এটা তাহলে কি শুধুমাত্র বীজ শোধন
0: বীজ শোধনের জন্য? কারণ বীজ শোধন না করলে পরে কিন্তু গাছের প্রচুর রোগ ব্যাধি হতে পারে। এটা একটা ঠিক গবাদি পশুর ভ্যাকসিনের মতো কাজ করে। ঠিক তেমনি ভাবে ঘন জীবামৃত হচ্ছে জীবামৃতের একটু কঠিন রূপ, যেটা দীর্ঘ সময় ধরে মাটিতে যে বিভিন্ন বেনিফিশিয়াল মাইক্রোবস বা অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে এবং পুষ্টির প্রাপ্যতায় সহায়ক হয়। আর যেটা চতুর্থ উপাদান আমি যেটা বলবো, পঞ্চগব্য, এটা তো সর্বজন বিদিত, কারণ আমাদের ধর্মীয় ক্ষেত্রে পঞ্চগব্যের ব্যবহার অতীব প্রাচীনতম প্রথা। কিন্তু এই পঞ্চগব্য যে আমাদের প্রাকৃতিক কৃষির অন্যতম ধারক বাহক সেটা আপনারা জানেন, কারণ এটা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হিসেবে কাজ করে, পোকামাকড় এবং রোগের বিরুদ্ধে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফুল ফল ধারণ এবং ফসলের সামগ্রিক গুণমান উন্নত করে। এবং নাম কেন পঞ্চগব্য হয়েছে, পাঁচটি উপাদান যেটা গরুর থেকে সম্পূর্ণরূপে পাওয়া যায়, গরু মহিষ থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে গোবর, মূত্র, দুধ, দই, ঘি, গুড়, কলা এবং কচি ডাবের জল দিয়ে প্রস্তুত করা হয়।
1: এবং সেক্ষেত্রে পাঁচটি হলো কোথায়, প্রচুর হয়ে গেল
0: না, আমি বলছি গরুর থেকে যে পাঁচটি উপাদান পাওয়া যাচ্ছে, গোবর, মূত্র, দুধ, দই, ঘি, আর বাকি যেগুলো হচ্ছে বাহ্যিক, অর্থাৎ গুড়, কলা এবং ডাবের জল, সেটা বাদ দিলে যে আমার দেশীয় গরুর থেকে যে পাঁচটি দ্রব্য পাওয়া যাচ্ছে, উপজাত দ্রব্য, তার একটা নির্দিষ্ট মিশ্রণ, অর্থাৎ যদি আমি বলি এর একটা খুব সংক্ষেপে, 7 কেজি গোবর, 1 কেজি ঘি মিশিয়ে 3 দিন ধরে মেশাতে হবে, তারপরে 10 লিটার গরুর মূত্র, 10 লিটার জল, 3 লিটার দুধ, 2 লিটার দই, 3 কেজি গুড়, 3 লিটার নারকেল জল, 12টা কলা, পনেরো থেকে কুড়ি দিন ধরে মেশাতে হবে। এর একটা বৃহত্তম প্রক্রিয়া আছে, আমরা সেই বিষয়ে যাব না, কারণ আমাদের আলোচনা আগে নিশ্চয়ই আপনারা এই পার্টিকুলার এই যে প্রাকৃতিক কৃষির যে মূল উপজীব্য পাঁচটা উপাদান এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের এখানে হয়েছে।
1: শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই তারা তো অনেক কিছুই জানে, তবুও একটু জাস্ট মনে করিয়ে দেবো।
0: একদম একদম। তো সেজন্য যে প্রাকৃতিক

0: কৃষিকে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ করতে গেলে এই পাঁচটি উপাদানকে তৈরি করে আমাদের কিন্তু কৃষিকাজে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু প্রাণী পালন এর সঙ্গে মানে প্রাকৃতিক প্রাণী পালন এবং প্রাকৃতিক কৃষির সঠিক কিন্তু যথার্থতা বিচার হবে।
1: বেশ, আমরা প্রাণী পালন এবং প্রাকৃতিক কৃষি যে কথাটা বলছেন যে যথার্থ বিচার হবে বা সঠিকভাবে মূল্যায়ন হবে, কিন্তু প্রতিটি চাষবাসের ক্ষেত্রে যে কিছু, যদি আমি সবজি চাষের কথা বলি, সেখানে কি হয়, কিছু কিছু সময় রোগ পোকার আক্রমণ দেখা দিল, সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হলো কৃষক বন্ধুদের কাছে। এই যে প্রাকৃতিক কৃষি বা প্রাকৃতিকভাবে প্রাণী পালন, এর কি কোনো রকম সীমাবদ্ধতা কিছু আছে?
0: অবশ্যই অবশ্যই, কারণ আমি যেটা বললাম যে প্রথমেই যে আমাদের এই বিপুল জনসংখ্যার দেশের খাদ্যের চাহিদা পূরণে প্রাকৃতিক কৃষি একটি অন্যতম বিকল্প ভাবনা, কিন্তু এই মুহূর্তে এই প্রাকৃতিক কৃষি প্রয়োগ করতে গেলে যে প্রচলিত যে আধুনিক কৃষি ব্যবস্থা আছে তার কে ছাপিয়ে গিয়ে
1: বা তারপরে এখানে চলে এলে হবে,
0: হ্যাঁ, যে প্রাকৃতিক চাষাবাদে যদি আমরা চলে যাই তাহলে প্রথমেই কিন্তু একটা ফলন কমে যেতে পারে, অর্থাৎ আমাদের যে বিপুল যে খাদ্যর চাহিদা সেটাতে ঘাটতি হতে পারে। সেজন্য এটাকে কিন্তু ধাপে ধাপে প্রয়োগ করতে হবে, কারণ এই যে আমি জৈব উপকরণের কথা বললাম যে বায়ো ইনপুট, এটি তৈরির জন্য আমি উপাদানগুলো বললাম, কিন্তু এটা তৈরির জন্য কিন্তু একটি অতিরিক্ত পরিশ্রম এবং কারিগরি দক্ষতা মানে স্কিল ফার্মার্সদের আমাদের কৃষক বন্ধুদের দরকার, সেটার জন্য কিন্তু যদিও আমাদের সচেতনতা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। আবার যেটা দেখা গেছে যে আমি যেটা বললাম যে প্রাকৃতিক কৃষির যে এই যে পাঁচটি উপাদান তৈরি করতে গেলে দেশীয় জাতের গবাদি পশু পাখি পালন একটা আবশ্যক শর্ত, কিন্তু দেখা গেছে কিছু অঞ্চলে কিন্তু আমাদের এই দুধের অধিক উৎপাদনের জন্য আমরা কিন্তু উন্নত জাতের বিদেশি জাতের গরু মহিষ পালন করছি, তাহলে সেই সব এলাকায় যদি আমরা এই প্রাকৃতিক কৃষি ব্যবস্থা অবলম্বন করতে যাই তাহলে হয়তো আমাদের দেশীয় জাতের গবাদি পশু না পাওয়া যেতে পারে। তাহলে জৈব উপকরণ তৈরির যে এই যে মূল উপাদান তার একটা প্রাপ্তির সীমাবদ্ধতা বা সময় সাপেক্ষ হতে পারে, তো সেজন্য ব্যাপক পরিসরে এই পদ্ধতি গ্রহণের জন্য আমাদের কৃষক ভাই বন্ধুদের কিন্তু প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির কিন্তু প্রয়োজন আছে। এর পাশাপাশি প্রাকৃতিক কৃষিজাত যে বিভিন্ন উপাদান তার কিন্তু একটা সার্টিফিকেশন বা তার কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষাও কিন্তু এখন বর্তমানে কিন্তু একটা প্রাসঙ্গিক বিষয়, যার জন্য কিন্তু আমাদের সরকারি বা বেসরকারি স্তরে এখনও সেইভাবে কিন্তু পরিকাঠামো তৈরি হয়নি। সুতরাং যে এই যে ট্রানজিশন ফেজ বা রূপান্তরকালীন সময় যে আধুনিক কৃষি থেকে প্রাকৃতিক কৃষিতে রূপান্তর, বিশেষ করে আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষি যেটা আমাদের দেশের প্রায় 50-60% সেই সংখ্যায়, তাদের জন্য কিন্তু একটা আর্থিক সহায়তার অপর্যাপ্ততাও আছে, যে বিষয়ে কিন্তু এই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে যে যদি প্রাকৃতিক কৃষিতে আমাদের আগামী দিনে যেতে হয়।
1: বেশ, খুব বাস্তব কথা বলেছেন যে আমরা যাই কিছু করি না কেন, আমাদের মূল যেটা দরকার আমাদের মধ্যে একটা সচেতনতা নিয়ে আসা এবং শেখা।
0: একদম,
1: যদি না আমরা সচেতন কৃষক হতে পারি বা প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক হতে পারি তাহলে বোধহয় এই জিনিসগুলো আমরা সঠিক মাত্রায় তৈরি করতে পারবো না।
0: সঠিক,
1: হয়তো আপনার ইচ্ছা রয়েছে প্রাকৃতিক কৃষির মধ্যে আমি সব ফসল ফলাবো সব কিছু ঠিক আছে, কিন্তু আরেকটা যেটা বাস্তব কথা আপনি বললেন বা আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করলেন যে আমরা যদি এই প্রচলিত যে কৃষি ব্যবস্থা চলে আসছে সেখান থেকে হঠাৎ করে যদি প্রাকৃতিক কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে কিন্তু একটা ফলন ব্যাপক হারে
0: কমবে এবং আমাদের সেটা খাদ্য
1: ব্যবস্থা ভেঙে পড়তে। যাই হোক, এই যে প্রাকৃতিক কৃষির উপরে আমরা এত জোর দেওয়া হচ্ছে বা সরকারি উভয় সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে, সেখানে কি কোনো সরকারি কিছু প্রকল্প বা কিছু সুযোগ সুবিধা রয়েছে আমাদের কৃষক বন্ধুদের জন্য?
0: অবশ্যই, এটাও খুবই একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন সুব্রতবাবু, যে প্রাকৃতিক কৃষি যেহেতু আমাদের এখন কৃষি ব্যবস্থার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার উভয় সরকারের মূল নীতির মধ্যে আসছে যে আগামী দিনের খাদ্যর চাহিদা এবং একটা স্থিতিশীল পরিবেশ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আমাদের ভারত সরকার অনেকদিন আগের থেকেই কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের সহায়তা প্রদান, প্রশিক্ষণ ইত্যাদি কিন্তু উদ্যোগ নিয়ে কিন্তু রূপায়ণ করে চলেছেন। তা আমি দু চারটে এরকম প্রকল্পের নামও বলতে পারি আপনাদের, যেমন ধরুন যে প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং যেটা, তার উপরে কিন্তু ভারত সরকারের ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং আছে, যেটা 2014 থেকে আমাদের ভারত সরকারের কৃষি মন্ত্রক চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারত জুড়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতির ব্যাপক প্রচলনকে উৎসাহিত করা হচ্ছে, পাশাপাশি প্রশিক্ষণ, আপনি যে কথাটা বললেন, প্রদর্শন ক্ষেত্র তৈরি করা এবং কিন্তু নলেজ এবং স্কিল মানে দক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু আমাদের কৃষক বন্ধুদের এবং তার পাশাপাশি বিভিন্ন জৈব উপাদান তৈরির কিন্তু সহায়তা প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি আরও কতগুলো প্রকল্প আছে, ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি প্রকল্প, প্রাকৃতিক পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, আবার প্রাকৃতিক প্রাণী পালন, যেহেতু প্রাকৃতিক কৃষির সঙ্গে প্রাণী পালনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, আমি যেটা বললাম যে দেশীয় জাতের গবাদি পশুর পালন কিন্তু একটা আবশ্যক শর্ত, সেজন্য আমাদের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রক ভারত সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশন, ন্যাশনাল লাইভস্টক মিশন, এগুলো সম্বন্ধে নিশ্চয়ই আমাদের কৃষক বন্ধুরা প্রাণী

0: বলুন বন্ধুরা, ইতিমধ্যে অবগত যে এই প্রকল্পের মাধ্যমে 2014-15 সাল থেকে লাস্ট 10 বছর ব্যাপকভাবে কিন্তু আমাদের গবাদি পশুদের পশুখাদ্যের উন্নয়ন, জাতের মান উন্নয়ন, তাদের খাদ্য এর যোগান দেওয়া, বিভিন্নভাবে কিন্তু আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং রাজ্য সরকারের বিভিন্ন আমাদের কৃষি প্রাণী সম্পদ দপ্তর এবং তৎসহ আমাদের প্রত্যেকটি জেলায় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে আসছি, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু নিরন্তর প্রশিক্ষণ প্রদর্শন ক্ষেত্র এবং কৃষক প্রাণীপালক বন্ধুদের কিন্তু পরামর্শ প্রদানের সহায়তা করে আসছে।
1: তাহলে আমাদের সময়ও প্রায় শেষ এবং খুব উপযোগী আলোচনা হলো আজকের অনুষ্ঠানটি। আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন নিশ্চয়ই আপনাদের খুব কার্যকর হবে, এই কারণে যে প্রাণী পালন করবেন ঠিক আছে, কিন্তু প্রাণী পালনের পাশাপাশি যে সরকারের উদ্দেশ্য যে প্রাকৃতিক কৃষিতে, এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা, বারবার যেটা আমি বলছি যে সাস্টেনেবল এগ্রিকালচার সিস্টেম,
0: একদম
1: সেটাতে জোর দেওয়া, যাতে আমরা দীর্ঘমেয়াদী কৃষি ব্যবস্থার মধ্যে আমরা জুড়ে থাকতে পারি। এবং কৃষি নির্ভর ভারতবর্ষের অনেকাংশ জুড়ে রয়েছে অর্থনীতির একটা পার্ট কৃষি, তাই প্রাকৃতিক কৃষি এবং প্রাণী পালন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এ বিষয়ে এতক্ষণ বিস্তারিত আমরা আলোচনা করলাম, আপনাদেরকে খুবই প্রাঞ্জলভাবে প্রত্যেকটা ধাপ বুঝিয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আজকের মতো নমস্কার জানাতে হচ্ছে।
0: নমস্কার বন্ধুদের।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সব শেষে এই কথা বলেই শেষ করতে চাই যে সচেতন কৃষক মানেই সমৃদ্ধ কৃষক, আর কৃষক সমৃদ্ধ হলেই দেশ সমৃদ্ধ হবে। আজকের মতো নমস্কার জানাই, সবাই ভালো থাকুন, নমস্কার।

নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গং সীতা সমরূপিত বাম ভাগং।

তুমুল সংগ্রাম চলল রাম রাবণে। একই একই মিতা বিভীষণ, একে একে রাবণের মস্তক করিলাম ছেদন, পুনঃ জোড়া লেগে যায় কিসের কারণ? কহ কহ মিতা বিভীষণ, কি প্রকারে হবে ওই রাবণ নিধন? কর জোড়ো করি কহে মিত্র বিভীষণ, পূর্ব কথা আজিমর হইল স্মরণ। রাবণ করিয়াছিল ব্রহ্মার আরাধনা, প্রীত হয়ে সৃষ্টিকর্তা দিয়েছিলেন মৃত্যুবান রাবণের করে, আর বলেছিলেন বিপক্ষয়ে বান যদি পায় কোনো মতে, প্রহার করায় যদি তোমার বক্ষেতে, বক্ষে যাবে ব্রহ্মাস্ত্র ভেদিবে তোমার, সেই দিন রাবণ তুমি হইবে সংহার। সেই বান রাখিয়াছে রাবণ ঘরণী মন্দোদরী, তবে জানো রাম সে

মৃত্যুবান না না না না হলো না, হলো না রাবণ নিধন, হলো না সীতা উদ্ধার, হলো না হলো না। শ্রীরামে কাতর দেখি পবন নন্দন, যা কহিল বিভীষণ বুঝিলাম এখন। প্রভু এত চিন্তা কিসে, আমি তো আছি বাবা, মন্দোদরীর কাছ থেকে এখনই এনে দেব মৃত্যুবান, দাও পদধূলি।

গজব বাবা, এক ঝাঁক প্রহরী দাঁড়াতে পাহারা দিচ্ছে, ওদের চোখে ধুলি দিয়ে যেতে হবে অন্তঃপুরে, মন্দোদরীর মন জয় করে জেনে নিতে হবে কোথায় আছে রাবণের মৃত্যুবান। বেশ, তাহলে এখন আমি গণক ব্রাহ্মণের বেশ ধারণ করি। মায়া বলে পবন।

0: जय शिव शंभु जय शिव शंभु। प्रहरीगण आय आय आय एक जन साधु एसेछे रे। अरे अरे आय साधु के प्रणाम करी। आय प्रणाम करीछे प्रहरीगण भूमिष्ठ होइया আর আশীর্বাদ করিছে হনুমান মস্তকে পদ দিয়া। প্রহরীগণ এবার পথ ছাড়ো, যাব অন্তঃপুরে, রানীমাইদের করগণনা করে বুঝে নেব আজকে কার জয় হবে। মহারাজের আদেশ ছাড়া তো আপনাকে পথ ছাড়তে পারি না। আরে এই প্রহরীগণ, সেই যেদিন লঙ্কা দগ্ধ হয়েছিল সেদিন আমি যদি দয়া না করতাম, মহারাজের বাবার সাধ্য ছিল না লঙ্কা রক্ষা করে, সেই দিন থেকে রাবণের কাছে আমি বিশেষ পরিচিত। তোরা বলবি আমায় তোরা দ্বার ছেড়েছিস। আপনার নাম কি ব্রাহ্মণ?
1: আমার নাম রামদাস শর্মা।
0: আচ্ছা আচ্ছা, বেশ, এই ছেড়ে দিলাম পথ, যান অন্তঃপুরে। জয় রাম জয় রাম, জয় শঙ্কর বলিয়া অন্তঃপুরের দ্বারে দাঁড়াইল। মহারানী মন্দোদরী বাহিরে আসিল। ব্রাহ্মণ প্রণাম চরণে।
1: ওটমা, তোর নাম বুঝি মন্দোদরী?
0: হ্যাঁ বাবা ঠাকুর।
1: ভাগ্যবতী তুই মা, তবে লঙ্কার ভাগ্যের ফলাফল তোরই করগণনা করলেই বুঝে নিতে পারবো। মা গো, দেখি তো মা, একবার বাম হাতটা পেতে বস।
0: ওই যে গণনার ভান করি হল।

0: মা, এবার বুঝে নিলাম কে জয়ী হবে। রাক্ষর হয় যার নামে আদি বর্ণে, সেই জন জয়ী হবে আজি কারারণে। অর্থাৎ আজকের যুদ্ধে রাবণ যে মুক্ত হবে এ আমার দৃঢ় বিশ্বাস। তবে সাবধান, কারণ রাবণের মৃত্যুবাণ যে তোরই হাতে।
1: ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণ
0: ইমা, চমকে উঠলি কেন মা? শোন রানী, করিস না ছলনা, এই অসম্ভব বিদ্যা আমার গণনা। এই লঙ্কাতে যেখানেতে যে যে বস্তু আছে আমি সব বলে দিতে পারি, যদি একবার গনি খড়ি পেতে। যা গণনা করে বললাম অস্বীকার করিস?
1: আপনার অদ্ভুত গণনা সন্ন্যাসী।
0: সাবধান সাবধান, কারণ সেই রাম সৈন্য দলে আছে একটা ঘর পোড়া হনুমান, কৌশল করে নিয়ে পালাবে সেই তো মৃত্যুবান।
1: সে ভয় আমি করিনি ব্রাহ্মণ, যে স্থানে রেখেছি মৃত্যুবান, কোনো বীরের সাধ্য হবে না তা নিয়ে যেতে। আপনি যখন গণনা করে জেনেছেন আমাদেরই হিতৈষী, আপনাকেই বলছি ওই ফটিক স্তম্ভে আছে মৃত্যুবান।
0: জয় রাম জয় রাম জয় রাম, মৃত্যুবানের সন্ধান সে পাইয়া মারুতি, ভাঙ্গিল ফটিক।

0: বিশ্ব করে।
1: সন্ন্যাসী ব্রাহ্মণ গণক ঠাকুর, আপনি আমার স্বামীর মৃত্যুবাণে কোথায় যাচ্ছেন?
0: গণক ব্রাহ্মণ সন্ন্যাসী, এই দেখ আমার স্বরূপ।
1: কি এ তো সে ঘর পোড়া হনুমান।
0: মন্দাদারী তোর আগে কই, সে ঘর পোড়া হনুমান আমি, গণক ঠাকুর নই।
1: হনুমান তুমি ছলনায় মৃত্যুবান করিলে হরণ, এ তোমার কোন বিচার?
0: ভেবে দেখো তোমার স্বামী রাবণের কথা, পঞ্চবটির বনের কুটির হতে সীতার কেশ আকর্ষণ করা, সেটা তার কোন বিচার?
1: দেখো হনুমান, তুমি তো বানর জাতি, কলা ইত্যাদি ফল খেতে ভালোবাসো, এই তোমায় ফলগুলি দিচ্ছি, এই ফলগুলি নিয়ে আমার স্বামীর মৃত্যুবাণটা দিয়ে যাও।
0: ফল দিবি মা? ওই ফলে তোদের ফল ভালো নয়, কর্মফল খণ্ডানকি ফলা ফলে যায়।
1: কর্মফল ভোগ কর মা, আমি চললাম।
0: জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।

প্রভু প্রণাম চরণে, এই যে রাবণের মৃত্যুবান, ধন্য ধন্য হনুমান, তুমি করি আশীর্বাদ, এইভাবে সর্বকার্যে জয়ী হও তুমি।

তিষ্ঠ খনং তিষ্ঠ, ওরে আমার মৃত্যুবান একটু দাঁড়া, শেষের সময় একটু রাম বলে ডেকে নি, রামরূপ দর্শন করি।

আর কি চাই? ওরে মৃত্যুবান, আর আর বিলম্ব করো না, বাঞ্ছা পূর্ণ করো পরবক্ষে মোর। রাবণ বাক্যে মৃত্যুবান চলিল তরায়, রাবণের বুকে গিয়া লভিল আশায়। আ এতদিনে বাসনা আমার হইল পূরণ, কোথায় পতিত পাবন দয়াল রাম? সম্মুখে সে দাঁড়াও ভুবন ভোলানো রূপ করি দর্শন, নয়ন ফেলি আজ শেষ পল। জয় রাম জয় রাম।

0: এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম মনের অসুখ এক নতুন দৃষ্টিকোণ, লিখেছেন রঞ্জন সেন। মানসিক স্বাস্থ্য সমস্যাকে এখন শুধুই একটা রোগ হিসেবে না দেখে শারীরিক, সামাজিক এবং পরিবেশগত কারণের এক জটিল যোগফল ভাবার নতুন দৃষ্টিকোণ তৈরি হয়েছে। এখন বলা হচ্ছে মানসিক সমস্যার পেছনে সামাজিক ও পরিবেশগত কারণও কাজ করে, তা নির্ভর করে জীবনযাত্রার মান, মানসিক দৃঢ়তা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতার ওপরেও। মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে শারীরিক স্বাস্থ্যেরও। প্রতি বছর 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবারের এই দিনটির থিম হল জীবনের অভিজ্ঞতা শোনা, বাস্তব কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন। অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যায় ব্যক্তিগতভাবে যারা ভুগেছেন বা চিকিৎসা নিয়েছেন তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা। শুধু মানসিক সমস্যায় ভোগা মানুষদের কাহিনীর মধ্যে আটকে না থেকে এদের সেবার নীতি নির্ধারণ এবং পদ্ধতিতে সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগের মধ্যে দিয়ে জোরদার করতে চাওয়া হচ্ছে। 1992 সালে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে দিনটি প্রথম পালিত হয়। আজকের সময় আমাদের অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা, কর্মজীবনের ক্লান্তি এবং সামাজিক বিচ্ছিন্নতা জন্ম দিয়ে চলেছে নতুন ধরনের মানসিক সমস্যা। পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। শুধুই ওষুধ নির্ভর চিকিৎসা এই সমস্যা সমাধানের রাস্তা নয়, বরং জীবনযাপনের মান বাড়ানো এবং সামাজিক সফলতা মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি জরুরি। মানসিক অসুস্থতা গোপন করার মতো কোনো বিষয় নয়, বরং আর 5টা অসুখ বিসুখের মতোই এই নিয়ে খোলাখুলি আলোচনা এবং রোগীর চিকিৎসা দরকার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার সব মিলিয়ে 200-এরও বেশি মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। চিকিৎসকদের মতে উপযুক্ত চিকিৎসা, সময় মতো সহায়তা এবং মনোযোগের ফলে বেশিরভাগ মানুষই এর থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। ঠিক এই ব্যাপারটাই সবসময় ঘটে না, বেশিরভাগ সময় এটা নিছক একটা সমস্যা নয়, বরং অনেকগুলি সমস্যার সম্মিলিত কারণ। দ্রুত চিকিৎসা শুরু হলে নিরাময়ের সম্ভাবনা বাড়ে। একতরফা জ্ঞান বিতরণ নয়, শোনার অভ্যেস গড়ে তোলা না গেলে এই কাজে এগোনো যাবে না। রিকভারি, ডিগনিটি, অটোনমি, ইনক্লুশন মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে। সচেতনতার অভাব ও সামাজিক কুসংস্কারের কারণেও মানসিক সমস্যায় ভোগা বহু মানুষ উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন। গোটা বিশ্ব জুড়ে মানসিক স্বাস্থ্য সমস্যা একটা বিশাল চেহারা নিচ্ছে। প্রায় 100 কোটি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা বা ব্যাধিতে ভুগছেন, অর্থাৎ প্রতি 7 জনের প্রায় 1 জন। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে তরুণ প্রজন্মের অবস্থা। 2026 সালে দ্য ল্যান্ডসেটে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডির তথ্য অনুযায়ী 15-19 বছর বয়সীরা সবথেকে বেশি মানসিক চাপ বহনকারী গোষ্ঠী হিসেবে উঠে এসেছে। এছাড়াও মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় পরিবার একটা বড় ভরসার জায়গা হিসেবে কাজ করে। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এবং আলোচনা শুরু করতে আমাদের আরও সক্রিয় হতে হবে। এ কাজে যাদের অভিজ্ঞতা আছে শুনতে হবে তাদের কথা। মানসিক স্বাস্থ্য দিবসের মতো কর্মসূচি উদযাপন এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করে তোলে। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণের প্রকৃত সুযোগ বাড়ানোর ওপর জোর দিতে হবে। ধৈর্য এবং সহিষ্ণুতা এক্ষেত্রে রোগ নিরাময়ের এক বড় শক্তি। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রঞ্জন সেন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং সেই অনুযায়ী জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাসের যে কোনো শাস্তির ক্ষেত্রেই দায়িত্ব ন্যস্ত থাকবে বিচার বিভাগের ওপরে। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানিয়েছেন।
2: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMT को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी, रिसर्च, इंडस्ट्री, इन्वेस्टमेंट और आइडिया का एक जंक्शन बन सके।
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। ভারতে যক্ষা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের বিভিন্ন প্রান্তে যক্ষা প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং রোগ সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করা। প্রথম পর্যায়ে যুব নেতৃত্বাধীন সামাজিক সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধি এবং যক্ষামুক্ত ভারতের বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে 11টি রাজ্যের 55টি জেলায় জোশ দলগুলিকে কাজে লাগানো হবে। শ্রী নাড্ডা স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন এবং জানান যে বিশ্বজুড়ে যেখানে যক্ষার প্রকোপ 12% কমেছে সেখানে ভারতে তা 21% হ্রাস পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ভারতে যক্ষা চিকিৎসার আওতা বা কভারেজ বেড়ে 92% পৌঁছেছে, যা বিশ্বব্যাপী চিকিৎসার আওতাভুক্তির হার 78% তুলনায় অনেক বেশি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই সাফল্য যেন কোনোভাবেই আত্মতুষ্টির মনোভাব তৈরি না করে। এটা গর্বের বিষয় যে দেশের 67,933 গ্রাম পঞ্চায়েত বর্তমানে টিবি মুক্ত।
3: We have to give the last push aur wo antim push ke liye josh se badh karke aur koi nahi ho sakta isliye main vishesh karke josh ki team ko aur ncc ke cadets aur my bharat ke volunteers ko बहुत बहुत शुभकामनाएं देता हूं, बधाई देता हूं। आप लोगों के माध्यम से हम अंतिम व्यक्ति तक पहुंचेंगे और टीबी से देश को मुक्त कराएंगे। टीबी हारेगा, देश जीतेगा, इसको हम लक्ष्य को पूरा करेंगे।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, সুস্থ নাগরিক, সুস্থ সমাজ ও সুস্থ দেশের যে লক্ষ্য রয়েছে তা তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বলেন, যক্ষা বিরোধী লড়াইকে প্রতিটি গ্রাম, জনবসতি ও গৃহস্থালির কাছে পৌঁছে দিতে হবে, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে ভয় ও সামাজিক কলঙ্কের কারণে মানুষ সময়মতো চিকিৎসা নিতে দ্বিধাবোধ করতে পারে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে এআই এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তার সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ এআই এর সুফল পায় এবং একই সঙ্গে ডিপ ফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম সিআইআই পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। আগামী মাসের 12 ও 13 তারিখে বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে

0: আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তকমে 86.27% ও ধারাপুরাম কেন্দ্রে 80%-এর কিছু বেশি ও পুদুচেরির থাট্টাঞ্চাভাড়িতে 80.81% ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। স্টকহোমে সুইডিশ একাডেমি জানিয়েছে তার বলিষ্ঠ লেখনী এবং শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল এবং রসাত্মবোধক সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ সৃষ্টির জন্য অ্যানিকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রয়াত অভিনেতা নানা পাটেকের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পুনের কাছে ডনজোতে সম্পন্ন হচ্ছে। ডনজোতে এই অভিনেতার খামারবাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে আজ সকালে গোয়ায় তার বাসভবনে অচেতন হয়ে পড়েন নানা। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল, বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী তার স্মৃতিচারণ করেছেন।
1: নর্মাল আদমি কি তারা জিতা থা কপড়ে বাপড়ে সে আপনি মালুম পড়েগা আর আপনি বহুত লোক মদদ করতে দেবো যা ভি চাই ও কিসান হো কোই ভি হো কি বলে বাকি উনকে বারে মে কাহা গিয়া বহুত গুসে মে আতা হ্যায় করতে গুসা তভি আতা হ্যায় জব আপ অর্গানাইজ নেই তো গুসা তো মুঝে ভি আতা অর্গানাইজ হোতো কে কিউ আয়ে সাগর সঙ্গাম কি থি হমনে পর উসকে আলাবা ভি আমারি ফ্রেন্ডশিপ ফিল্ম লোক কে ভজে সে নেই এসে ভি আমরা বহুত আচ্ছে করতে।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থা যানবাহন ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে তিনি হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানা সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে, পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত
4: অনেকখানি গতি বাড়িয়ে ঢুকবার চেষ্টা করছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বক্সের মধ্যে বল পাঠিয়েছিলেন কিন্তু পাঠালে কি হবে, সেখানে অঞ্চল জুড়ে দাঁড়িয়েছিলেন রাহুল বেকে, হেড করে বল বার করলেন, ফিরতি বল চলে গেল একজনের গায়ে লেগে যেখানে দাঁড়ান সেই জায়গায় থ্রোইন করবার জন্য বিপিন বল ধরেছেন, থ্রোইন করলেন কিন্তু ফিল করে বল পাঠাবার চেষ্টা করলেন, সেখান থেকে মাহমুদ রশিদ কিন্তু করোনা বল আস্তে আস্তে চলে আসলো সেই বিশাল কায়েতের কাছে, বিশাল কায়েত বল ধরে শর্ট করছেন মানুষ যাবার শুরু করলো।
2: 8:15
4: তিনটে পরিবর্তন নিয়েছেন,
2: রাত 8:30
4: রামপানস, তিনি লিস্টন কে এনেছেন, তিনি মনবীর কে এনেছেন,
2: এরপর
4: তিনি অনিরুদ্ধ থাপা কে এনেছেন,
2: টেকসই
4: এই পরিবর্তন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি সাহাল কে তুলে নিয়েছেন,
2: ছান
4: থেকে তুলে নিয়েছেন, কারণ তিনি চাইছেন এবার গতি বাড়াবো,
2: ফ্রেশ
4: চাপে ফেলার চেষ্টা করবো।
2: রচনা মানবীর, বিবেক মৈত্র,
4: লিস্টন জুটি,
5: যদি গতি বাড়াতে পারে।
2: রাত 10টায়
5: এতক্ষণ শান্তে কিন্তু অনেক চাপ তৈরি করেছিল
2: বিশ্ব দৃষ্টি দিবা
5: অপরদিকে ডেঙ্গু বিদেশিদের ব্যবহার করে ফেলছে হাওয়াস
2: এই বিষয়ে তিনি
5: ইকোনমিস্ট কিন্তু দলে এনেছেন কিন্তু ঠিক সময় মতো আজকে ডিফেন্স নির্ভরশীল ছিলেন। আর আরেকটা ছেলের কথা যেটা আমরা বলছিলাম সেই
2: 22
5: নম্বর জার্সি পরে খেলছিল দীপক টাংরি সেও কিন্তু
2: অঙ্কিতা সেন 11টা ছায়াছবির গান
5: বাজিয়ে
2: দিলাম। এরপর যে অনুষ্ঠান রয়েছে
5: কারণ যেভাবে লিস্টনকে বাধা দেওয়া হয়েছে

0: মোহনবাগান কোনো ফায়দা তুলতে পারে কি না? লিস্টান
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: উপযোগী ফুটবল খেলেছে তাকে কিন্তু কোচ রেখেছেন, লম্বা শা কিন্তু সরাসরি চলে গেল গোলের চেম্পার কাছে।
2: একজন দাতার দান করা রক্তকে এক মিনিট রক্ত বলা হয়। বর্তমানে এক মিনিট হলো 350 মিলিলিটার। রক্তদান মহোদ্ধার, মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
0: নির্দেশ দিয়েছেন অনিরুদ্ধ থাপা, চলে গিয়েছিল সেই জায়গাটাতে।
3: এবং জ্বর বেশ কয়েকটি স্থায়ী হলে রক্ত পরীক্ষা করা। আর
4: একটু পরে স্থানীয় সংবাদ।
5: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের প্রশ্নে জবাব দিতে আরও 14 দিন সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা। মালদার বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতা পুরসভা নির্বাচনের জন্য শহরের 209 ওয়ার্ডে সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বারাণসীর সোনারপুরায় 80 কোটি টাকা ব্যয়ে আধুনিক আতিথেয়তা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। দুর্গাপুজো সপ্তমী অষ্টমী ও নবমীতে রাতভর মিলবে মেট্রো পরিষেবা। আসছি বিস্তারিত সংবাদে। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 2 কেন্দ্রে গণনা হবে 15 দফায়। ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনার জন্য থাকছে পৃথক হল এবং একজন করে গণনা পর্যবেক্ষক। রেজিনগরের ভোট গণনা হবে বহরমপুর গার্লস কলেজে। অন্যদিকে নন্দীগ্রামের গণনা কেন্দ্র করা হয়েছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে। নিরাপত্তার জন্য 3 স্তরের বলয় গড়ে তোলা হচ্ছে। গণনা কেন্দ্রের 100 মিটার এলাকায় কোনো যানবাহন চলাচল করতে পারবে না। গণনা কেন্দ্রের মূল ফটকে মোতায়েন থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ, আর গণনা কক্ষের প্রবেশদ্বারে দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের জন্য QR কোড

0: সম্বলিত ইসিনেট পরিচয়পত্র ব্যবহার করা হবে। গণনা কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট জেলা শাসকরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি করেছেন। রাজ্যে হিংসামুক্ত ভোট করানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের নাম বাঙালির হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে বিজেপি আজ দাবি করেছে। দলের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, অতীতে রাজ্যে নির্বাচনী হিংসা, সাংবাদিকদের উপর হামলা, এমনকি প্রার্থীদের মারধরের মতো ঘটনা ঘটেছে। গণেশ কুমার সেই পরিস্থিতির পরিবর্তন করায় রাজ্যের মানুষ নির্বাচনী প্রক্রিয়ার উপর নতুন করে আস্থা ফিরে পেয়েছেন।
1: ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি প্রথম স্বাধীনতা পেয়ে থাকে, পাকিস্তান ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি করে ভারতের সঙ্গে যুক্ত হয়ে বহুত্ববাদের সাধনা করার একটা পরিস্থিতি যদি হয়ে থাকে, তাহলে দ্বিতীয়বার বাঙালি সেই স্বাধীনতাকে উপভোগ করলেন এই গণেশ কুমারের আমলে। অন্তত গণেশ কুমারের নাম বাঙালির হৃদয়ে সোনার অক্ষরে লেখা থাকবে।
0: এদিকে নতুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন দলের শীর্ষ নেতৃত্বের উপর পুলিশি বল প্রয়োগের অভিযোগ তুলে কংগ্রেস আজ কলকাতায় প্রতিবাদ মিছিল বের করে। দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক প্রকাশ যোশী সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন। সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভা সচিবালয়ের প্রশ্নের জবাব দিতে আরও 14 দিন সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা। কলকাতার একটি হোটেলে আজ দলের সংসদীয় কৌশল নির্ধারণের বৈঠকে যোগ দিয়ে এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় একথা জানান। লোকসভা যুগ্ম সচিবকে চিঠি দিয়ে 22 অক্টোবর পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে এদিনের বৈঠকে 10 জন সাংসদের অনুপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। মালদার বন্যা ও ভাঙনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের 180,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্তদের 90,000 টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ মালদায় বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন, মানিকচক, রতুয়া এবং ইংরেজ বাজারে মোট 24,595টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 242 কোটি টাকা দেওয়া হবে। মালদার বন্যা ভাঙনের স্থায়ী সমাধানে IIT কানপুরকে DPR তৈরির দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
2: আমি কানপুর IIT সাহায্য নিয়ে করবো, চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ইজ অলসো কম্পিটেন্ট, আমরা একসঙ্গে কাজ করব। টাকা কোনো ফ্যাক্টর হবে না। ইনিশিয়াল 3700 কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। লো ল্যান্ডে যে লোকজন আছে তাদেরকে উপরে তুলে আনারও ব্যবস্থা করছি, তাদেরকে জমি এবং পাকা বাড়ি দেবো, আর রিং বাঁধকে এমন করে দেবো জল ওভারফ্লো করতে পারে। প্রকৃতি সর্বশক্তিমান, কিন্তু বাঁধ যাতে না ভাঙে তার জন্য আমি চেষ্টা করব।
0: দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর 7টি স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এর অঙ্গ হিসেবে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে 2 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শিলিগুড়ির PWD ইন্সপেকশন বাংলোতে একটি বৈঠক বসে। সেখানে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির মহকুমা শাসক এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী বলেন, দুর্গাপুজো উপলক্ষে 10ই অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই আদলে রাজ্যের বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্য সরকার পুজোর আগেই সব রাস্তা মেরামতের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পুর নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় একথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার দুর্গাপুজোয় পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
3: মানে যে আমরা কাজ করতে পারছি না, কিন্তু আমরা এখনো আশাবাদী, আমরা পুজোর আগে এই রাস্তাঘাটের কাজ, আলোর কাজ কমপ্লিট করব। এই দুর্গাপূজা অভিনব হবে, উদ্বোধন দেখুন মাহালয়ার দিন ইডেন গার্ডেনে, তারপর থেকে কলকাতার শহরকে দেখুন। আমি আপনার মাধ্যমে সবাইকে আহ্বান করব, ফ্যামিলি নিয়ে এবার বেরোন, দুর্গাপূজা দেখুন। শুধু পান্ডাল, শুধু মূর্তি দেখবেন না, সারা কলকাতার রাস্তা চকচক দেখবেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। আসুন এবারকার দুর্গাপূজাকে অভিনব অভূতপূর্ব বানাবো।
0: পুজোর আগে কম খরচে নতুন জামা কাপড় কেনার সুবিধা করে দিতে বিজেপির উদ্যোগে উত্তর 24 পরগনার সোদপুর HB টাউনে চালু হয়েছে নমোমল। এখানে ছোট বড় সকলের জন্য পোশাক মিলবে মাত্র 10 টাকায়। প্রায় 7,000 পোশাক এই মলে রাখা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ নমোমলের উদ্বোধন করেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জাতীয় শিক্ষানীতি।
4: ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভর করে তোলাই হল আধুনিক শিক্ষার মূল লক্ষ্য। সেই ভাবনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে গৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। সেবা সংকল্প অভিযানের কর্মসূচিতে জাতীয় শিক্ষানীতির প্রভাব ও সম্ভাবনা নিয়ে এ রাজ্যের বিদ্যাসাগর সম্মানে ভূষিত জাতীয় শিক্ষক প্রশান্ত মারিক আকাশবাণীকে বলেন,
5: শিক্ষা যেন শুধু বই পড়া আর পরীক্ষার ভালো নম্বর পাওয়ার মধ্যে আটকে না থাকে, এটাই দেখা। পড়ার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি, শিল্প, খেলাধুলা সবকিছুকে যুক্ত করার কথা বলা হয়েছে, আর শেষ কথা হচ্ছে জীবনের জন্য তৈরি করা।
4: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা পৌরসভার নির্বাচনের প্রস্তুতিতে শহরের 209 ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পৌর নির্বাচনে আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 209 ওয়ার্ডের মধ্যে 12 সংরক্ষিত হয়েছে তপশিলি জাতির জন্য, অন্যদিকে 70 ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। বারাণসীর সোনারপুরায় অবস্থিত ঐতিহাসিক কোচবিহার কালীবাড়ি চত্বরে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে আধুনিক আতিথেয়তা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ সেখানে গিয়ে প্রস্তাবিত প্রকল্পের রূপরেখা সরেজমিনে খতিয়ে দেখেছেন। দুর্গাপুজোর দিনগুলিতে এবছরও মেট্রো চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 15 অক্টোবর পঞ্চমী থেকে 21 অক্টোবর দশমী পর্যন্ত এই বিশেষ সূচি মেনেই চলবে মেট্রো। পঞ্চমী এবং ষষ্ঠী তথা 15 এবং 16 অক্টোবর আপ ও ডাউন লাইনে মোট 284টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে বেলা 1টা থেকে, চলবে ভোর 4টে পর্যন্ত। দশমীতে মেট্রোর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত আজ তিনদিনের সফরে রাজ্যে এসেছেন। বর্ধমান শহরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করছেন বলে আমাদের জেলা সংবাদদাতার খবর। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের নবম ব্যাচের পড়ুয়াদের আজ সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল বলেন, সহজলভ্য তথ্যের যুগে সংবাদ পরিবেশনের পূর্বে সত্যতা যাচাই, প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সামাজিক প্রভাব বিবেচনা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সন্দীপন দাশগুপ্ত, ডিডি বাংলা সংবাদের কনসালটেন্ট এডিটর প্রসেনজিৎ বক্সি প্রমুখ। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছে। শেষ কপাও খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। মালদার বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার।
7: সেবা সংকল্প অভিযান যে শুরু হয়েছে, এই পর্যায়ে আজকে আমাদের আলোচনার বিষয় হল পিএম গতিশক্তি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য।
8: আপনাদেরকেও ধন্যবাদ।
7: প্রথমেই জানতে চাইবো সবার জন্য যে পিএম গতিশক্তি আসলে কি।
8: পিএম গতিশক্তি এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা তৈরি হয়েছে যাতে সমগ্র দেশের জন্য উপযুক্ত ও প্রয়োজনীয় পরিকাঠামো গঠনের জন্য ভারত সরকার সবকটি রাজ্যকে একত্রে নিয়ে একটি সামগ্রিক পরিকল্পনা করতে পারে। মনে করা যাক শিলিগুড়ি বারাণসী হাই স্পিড রেল করিডোর। পূর্ব উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিহারের পাটনা হয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে আসামের গুয়াহাটিকে সংযুক্ত করবে, যার মাধ্যমে বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছাতে লাগবে মাত্র 6 ঘন্টা। এর গ্রাউন্ড ও এরিয়াল সার্ভের কাজ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড শুরু করেছে এবছরের জুলাই মাস থেকে। 2027 মার্চেই কিন্তু প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে যাবে, সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। অথচ দেখুন, 4টে রাজ্য জুড়ে এই প্রকার রেলওয়ে প্রজেক্টের

0: পরিকল্পনা এত দ্রুত তৈরি হওয়া কী করে সম্ভব হচ্ছে? আগে এটা হতো না, কিন্তু গতিশক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে বলেই এটা সম্ভব। কারণ গতিশক্তি মঞ্চের যে ডিজিটাল জিআইএস ম্যাপিং এবং নেটওয়ার্ক প্ল্যানিং টুলের সহায়তা নিয়ে কাজ হওয়ার ফলে এই জিনিসটা সম্ভব হচ্ছে। যে যে স্থান দিয়ে রেললাইন যাবে গতিশক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে, সেসব প্রতিটি স্থান জিআইএস ম্যাপড। অতঃপর নেটওয়ার্ক প্ল্যানিং টুলের মাধ্যমে পরিকল্পনা হচ্ছে নিখুঁত ও দ্রুত। পরিকাঠামো তৈরিতে যে জমির প্রয়োজন, সে জমি কোথা থেকে আসবে, সেখানে শারীরিকভাবে উপস্থিত না হয়েও ওই জিআইএস ম্যাপিং এবং নেটওয়ার্ক প্ল্যানিং টুলের মাধ্যমে সেটাও জানা হয়ে যাচ্ছে। মনে করুন আপনি আপনার অফিসে বসে বসেই জানতে পারছেন যে ওই জায়গায় জমির কোথায় জমি থা পাওয়া যেতে পারে। এটাই হচ্ছে পিএম গতিশক্তির মূল কথাটা,
1: ডিজিটাল সবকিছু হাতের মুঠোয়,
0: একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে গোটা ভারতবর্ষকে জুড়ে ফেলা হয়েছে। আমার মনে হয় এই পিএম গতিশক্তি প্ল্যাটফর্মটার জন্য ওই এক ভারত শ্রেষ্ঠ ভারত যে একটা স্লোগান,
1: এটা একদম
0: প্রযোজ্য এটার ক্ষেত্রে।
1: আচ্ছা, ১৬টি মন্ত্রক ও দপ্তরের পরিকাঠামোগত যে তথ্য সেইটাকে এই জিআইএস ভিত্তিক প্ল্যাটফর্ম সেখানে আনার একটা প্রচেষ্টা, এর ফলে বাস্তবে আর কি কি সুবিধা হচ্ছে?
0: গতিশক্তি প্ল্যাটফর্ম জিআইএস ভিত্তিক হওয়ার ফলে একই মঞ্চ থেকে একসঙ্গে একই সময়ে নিরবচ্ছিন্নভাবে পরস্পর সংযুক্ত হয়ে কাজ করতে পারছে ভারত সরকারের পরিকাঠামো সংক্রান্ত ১৬টি মন্ত্রক এবং দেশের সমস্ত রাজ্য সরকারগুলির সমস্ত পরিকাঠামো সংশ্লিষ্ট দপ্তর। মানে এটা আমাদেরকে মনে মনে ভাবতে হবে যে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন মন্ত্রকগুলো এবং আধিকারিকরা, কিন্তু আদতে এই গতিশক্তি প্ল্যাটফর্মে তারা প্রত্যেকে সাইমালটেনিয়াসলি উপস্থিত আছেন।
1: আগে তো এই ধরনের বিভিন্ন যে পরিকাঠামো, মানে বিভিন্ন পরিকাঠামো, সড়ক, রেল, বন্দর, সবই আলাদা আলাদাভাবে পরিকল্পনা হতো,
0: ঠিক একসঙ্গে সবকটা কাজ হচ্ছে, এর একটা প্রয়োজনীয়তাও আছে। মনে করুন একটা বিমানবন্দর আমরা বানালাম, কিন্তু তার সংলগ্ন যে রাস্তা সেটা প্রস্তুত নয়, তাহলে বিমানবন্দর বানিয়ে লাভ হলো না। যেমন আমাদের রাজ্যেই কিন্তু এরকম একটি বিমানবন্দর আছে যেটা তেমন কোনো ব্যবহার নেই, অথচ প্রচুর খরচ করে বানানো হয়েছে, অন্ডাল। কিন্তু সব যদি একসঙ্গে পরিকল্পনা মাফিক গড়ে ওঠে, তাহলে ভারতে পণ্য সরবরাহ মূল্য বা যেটাকে আমরা বলি লজিস্টিক্স কস্ট,
1: সেটা
0: কমে যাবে। তাহলে কিন্তু আমার পক্ষে সেটা কাজটা করা অনেক সহজ। এবং যেটা পিএম গতিশক্তি ইসরোর স্যাটেলাইট ইমেজারি এবং থ্রিডি ডিজিটাল এলিভেশন মডেল ব্যবহার করে জানতে পারছে যে কোন জায়গার ভূপ্রকৃতি কীরকম, মানে আমি যে রাস্তাটা তৈরি করব আমি এমন জায়গায় যাব না যেটা ডিফিকাল্ট টেরেন, হয়তো খুব রুক্ষ টেরেন, সেই জায়গাটা আমি অ্যাভয়েড করব।
1: এবার এখানে একটা অন্য জিনিস নিয়ে কথা বলি, ধরুন এরকম আমরা বহুই শুনেছি দেখেছি যে একটি রাস্তা তৈরি হলো, এক বছর যেতে না যেতেই সেই রাস্তাটি আবার তৈরি হচ্ছে। এই যে ডুপ্লিকেশন, এই ডুপ্লিকেশন কমাতে পিএম গতিশক্তি প্ল্যাটফর্মটা কতটা কার্যকরী?
0: এটা এই ডুপ্লিকেশনটা কমাতে এটা খুবই কার্যকরী, এই কারণে ডুপ্লিকেশনটা হচ্ছিল কারণ পিএম গতিশক্তির মতো একটা
1: ডিজিটাল
0: প্ল্যাটফর্ম ছিল না,
1: একদম
0: সেই কারণেই ডুপ্লিকেশনটা হচ্ছিল। এইবার মনে করুন একটা রাস্তা, এবার যেটা নতুন সদ্য তৈরি হয়েছে, তারপরেই হয়তো বাজেট বরাদ্দ চলে এলো যে ওখানে অপটিক্যাল ফাইবার কেবল বসবে বা গ্যাসের পাইপলাইন তৈরি হবে অথবা সেখানে জলের লাইন তৈরি হবে, নতুন রাস্তা সদ্য তৈরি হলো, তারপরে সেটাকে ভেঙে ফেলতে হচ্ছে। কিন্তু যখন পিএম গতিশক্তির মাধ্যমে কাজ হবে তখন প্রত্যেকটা অ্যাসেট এবং ইউটিলিটিকে কিন্তু আমরা ম্যাপ করতে পারছি, পিএম গতিশক্তি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই ম্যাপ করতে পারছি। ফলে ওই অঞ্চলে যদি আমাকে সত্যি গ্যাসের পাইপলাইনের কাজ করতে হয়, তাহলে আধিকারিকরা দেখে দেখেই নিজের অফিসে বসে বসেই, নিজের চেয়ারে বসে বসেই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা নতুন হয়েছে,
1: একদম
0: ফলে আমাকে অন্য অল্টারনেটিভ এমন একটা কোনো জায়গা দিয়ে আমি করব যেখানে কাজ হচ্ছে না বা যেটা ততভাবে প্রয়োজনীয় নয়, অর্থাৎ কি না ডুপ্লিকেশন অফ কস্ট, মানে ওই নতুন তৈরি হওয়া রাস্তা ভাঙলে
1: আমার তো সেই একই খরচ আবার।

0: খরচ ডুপ্লিকেট, তার ফলে খরচের বৃদ্ধি, সরকারি অর্থের অপচয়।
1: নতুন শিল্পাঞ্চল বা ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে পিএম গতিশক্তি কিভাবে সাহায্য করছে?
0: হ্যাঁ, এটা হচ্ছে, এটা খুব ভালো একটা প্রশ্ন যে শুধুই কি সরকারের সুবিধে হয় নাকি সকলেরই সুবিধে হয়। ইনফ্যাক্ট পিএম গতিশক্তি পোর্টাল প্রাইভেট বিজনেস সেক্টরকেও তথ্য দিচ্ছে, যদিও এটা সরকারি তথ্য, কিন্তু সরকারি তথ্য গোপন করে, যেটাকে বলা হয় স্যানিটাইজড নন সেন্সিটিভ ডেটা লেয়ার্স। যেহেতু পিএম গতিশক্তি ডিজিটাল পোর্টালটা একটা মাল্টি লেয়ার ডিজিটাল পোর্টাল, জিআইএস বেসড, সুতরাং যে সমস্ত লেয়ারগুলো সেন্সিটিভ ডেটা রাখছে সরকারের জন্য, যেগুলো কনফিডেন্সিয়াল, সেগুলো বাদ দিয়ে
1: বাকি জিনিসগুলো
0: বেসরকারি ক্ষেত্রের জন্য তারা দেখতে পাচ্ছেন। ফলে এর ফলে প্রাইভেট শিল্পগুলিও বুঝতে পারবে, পিএম গতিশক্তির ওই ডিজিটাল পোর্টাল দেখলে বুঝবে যে কোথায় ম্যানুফ্যাকচারিং হাব বা লজিস্টিক্স পার্ক গড়তে হলে কোথায় গড়তে হবে
1: এবং সুবিধা হবে,
0: এবং সুবিধা হবে কোথায় গড়লে তাদের অপারেশনের এবং উৎপাদনের এমন সুবিধে হবে যাতে করে তাদের উৎপাদিত পণ্য গোটা পৃথিবীর বাজারে কোয়ালিটি ও প্রাইসের প্রতিযোগিতায় জয়ী হতে পারে।
1: মানে যোগাযোগ ব্যবস্থাটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা এই সমস্ত ক্ষেত্রে।
0: উপরন্তু মনে করুন আমি কী বিষয়ের কী ম্যানুফ্যাকচার করছি এবং সেটা, তাতে আমার যে র মেটেরিয়ালস লাগবে বা যে আমার লেবার লাগবে, কোন জায়গাটাতে আমি সেটা ভালো পাবো, এবং গতিশক্তির পোর্টালের মাধ্যমে দেখছি মানে অন্য ইউটিলিটির সরবরাহ কোথায় আছে সেটাও আমি একই সঙ্গে দেখতে পেয়ে যাচ্ছি। ফলে আমি আমার লোকেশন, যখন আমি যদি একজন উদ্যোগপতি হই তাহলে আমি লোকেশনটা চুজ করতে পারবো ভালো, তাতে আমার প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হবে, আমি ভালো প্রাইসও দিতে পারবো, ফলে আমার ব্যবসা বাড়বে, অর্থনৈতিক সমৃদ্ধি গোটা দেশেরও বাড়বে।
1: একদম একদম
0: এরকম।
1: পিএম গতিশক্তিতে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত, যেটা ভীষণ আমাদের মোদী সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি, সবসময় ফোকাসে রয়েছে, পূর্ব উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নে এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ? কারণ একটা জিনিস কিন্তু দেখতেই হবে যে রিসেন্টলি মিজোরামের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ ব্যবস্থা হয়েছে, ফলে রেল কিন্তু ওই প্রান্তে পৌঁছে গেছে, তো সেক্ষেত্রে ওখানকার অর্থনৈতিক উন্নয়নে এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ?
0: এই প্রকল্প পিএম গতিশক্তি হওয়ার ফলে প্রকৃতপক্ষেই উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের যে সমস্ত জায়গাগুলো সত্যিই সংযুক্ত তেমন ছিল না, এখন সেটা হওয়া সম্ভব। এই জায়গাগুলো সীমান্তবর্তী, ফলে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোর, আর পিএম গতিশক্তি পোর্টালের একটা অন্যতম উদ্দেশ্যই হলো লাস্ট মাইল কানেক্টিভিটি।
1: একদম।
0: সুতরাং এই যে আপনি বললেন যে মিজোরামে রেল যোগাযোগটা হয়েছে, এইগুলো হতে পারছে কারণ এই পিএম গতিশক্তি পোর্টাল। আগে এটা হওয়াই সম্ভব ছিল না, কারণ যতক্ষণ না আমি ওইখানে গিয়ে হাজির হচ্ছি আমি তো জানতেই পারবো না, কিন্তু এখন সেটা হচ্ছে এবং পূর্ব উত্তর পূর্ব ভারত বাকি দেশের তুলনায় যেহেতু অনেকটাই পিছিয়ে আছে। আমি একটা উদাহরণ আপনাকে দেব, খুব ইন্টারেস্টিং, সেটা হলো অটল সেতু মুম্বাই। 21 কিলোমিটার দীর্ঘ ব্রিজ, 7 বছরে তৈরি হয়ে গেছে, মাত্র 7 বছর লেগেছে। কিন্তু খুব সম্প্রতি, গত পরশু দিন যদি আমি ঠিকঠাক মনে করতে পারি, তাহলে মোকামা, সেকেন্ড মোকামা রেল ব্রিজ উদ্বোধন হলো বিহারে, সেটা হতে 10 বছর লাগলো। একটা ছোট রেল ব্রিজ উদ্বোধন হতে 10 বছর লাগলো, যেখানে 21 কিলোমিটার লম্বা অটল সেতু 7 বছরে হলো। এটার কারণ একটাই, সেটা হচ্ছে ওই দিকগুলো অনেক বেশি উন্নত, মানুষজন কর্মসংস্কৃতিতে অভ্যস্ত। আর পূর্ব ভারত যদি বলেন তাহলে আমরা ততটা অভ্যস্ত নয়। যেমন আর একটা উদাহরণ দিই, বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে, যেটা কিনা 710 কিলোমিটার, এবং 6-lane গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, যেটা যাতায়াতের ট্রাভেল টাইমকে 15 ঘন্টা থেকে 11 ঘন্টায় নিয়ে আসছে, বারাণসী থেকে কলকাতাকে সংযুক্ত করছে। এইবার এই যে বারাণসী কলকাতা, আমরা জানতে পারলাম কি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সব জায়গায় সরকার কাজ শুরু করে দিতে পেরেছে, কিন্তু পশ্চিমবঙ্গে গত বছরেও 2025-এও খুব সম্ভবত 20 আগস্ট আমরা মিনিস্টার, কেন্দ্রীয় সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা বলতে শুনলাম

0: যে পশ্চিমবঙ্গেও ওরা ওটা ডিপিআর ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আবার আপত্তি হয়, তখন আবার নতুন করে অ্যালাইনমেন্ট তৈরি করতে হয়, ফলে পশ্চিমবঙ্গে কাজই শুরু হতে পারেনি, ওটা এখনও প্রজেক্ট রিপোর্ট তৈরি হওয়ার জায়গাতেই আছে। এই বিষয়গুলো পূর্ব ভারতের অসুবিধার জায়গা, কিন্তু এই পিএম গতিশক্তি পোর্টালের ফলে এখন এমনকি দেখবেন হিলিতেও কিন্তু আমাদের রেল স্টেশন, রেল পরিকাঠামো তৈরির এটা সম্ভব হতে পারছে আদৌ পিএম গতিশক্তি পোর্টালের জন্যই।
1: একদম শেষ পর্যায়ে একটাই কথা জিজ্ঞেস করব যে এই ধরনের যে প্রকল্প পিএম গতিশক্তির মতন, এরা শুধু পরিকাঠামো তৈরির প্ল্যাটফর্মেই থাকবে বলে মনে হয়, নাকি বিকশিত ভারত যেটা 2047 প্রধানমন্ত্রী স্বপ্ন আর কি, সেইখানে বৃহত্তর যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে?
0: এটা ভীষণ একটা মানে ভালো প্রশ্ন। এই পিএম গতিশক্তি নিজেই কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষকে অনেক দূর, বৃহৎ মানে আমাদের যে লক্ষ্য 2047 মধ্যে $38 trillion ইকোনমি আমরা হব, তো সেটা দেখা যাচ্ছে যে সেটা পসিবল। তার কারণ একটা স্টাডি হয়েছে IIM ব্যাঙ্গালোরে, বলা দেখা যাচ্ছে যে যদি প্রতি 1 টাকা খরচা করা হয় ন্যাশনাল হাইওয়ে নির্মাণে, তাহলে সেটা GDP 3.2 টাকা অ্যাড করছে।
1: আচ্ছা,
0: এবং এই ইনফ্রাস্ট্রাকচারে যত খরচ ভারত সরকার করছে তার একটা মাল্টিপ্লায়ার, মানে তার 3.5 গুণ মানে অর্থ আমাদের GDP ফিরে আসবে। অর্থাৎ এই যে পিএম গতিশক্তি পোর্টালের মাধ্যমে যে বিরাট পরিকাঠামোর বুস্ট, এর ফলেই কিন্তু আমাদের ইকোনমি অনেক দূর একটা বুস্ট পাবে।
1: তাহলে আমরা এটা বলতেই পারি যে সংযুক্ত পরিকাঠামো, দ্রুততর যোগাযোগ এবং সমন্বিত উন্নয়নের পথ ধরে বিকশিত ভারত 2047 লক্ষ্যে এগিয়ে চলার ক্ষেত্রে পিএম গতিশক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে আজকের আলোচনার বিষয় ছিল পিএম গতিশক্তি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দিয়েছেন সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
0: সকলকে নমস্কার।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় ছিল পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গান কিশোর কুমারের কণ্ঠে। অনুরোধ করেছেন সাগর খরামি, সৈকত খরামি, উর্মিলা খরামি, লালন খরামি ও কর্ণ খরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে।

পরবর্তী গান মান্নাদের কণ্ঠে। শুনতে চেয়েছেন উত্তর বাঙালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী।

শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানের অনুরোধ জানিয়েছেন দিলীপ কুমার বারুই, আলমবাজার বড়ানগর কলকাতা 35 থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

বছরের এই সময়টা একটা বিশেষ খবর পাওয়ার সময়, সেটা হচ্ছে নোবেল পুরস্কার সংক্রান্ত। অক্টোবরের শুরুতেই নোবেল পুরস্কার সম্পর্কে তথ্য আমাদের কাছে চলে আসে এবং আমরা জানতে পারি অন্যান্য বিষয়ের সঙ্গে কিভাবে বিজ্ঞানে নোবেল জয়ীরা আমাদের উপকৃত করেছেন, কি তাদের অবদান। 2026 সালে শারীরতত্ত্ব বিভাগে ফিজিওলজি আর মেডিসিন এই শাখায় যারা নোবেল পুরস্কার পেয়েছেন তারা হলেন কার্ল ডিসারথ, পিটার হেগেম্যান আর জর্জ নাগেল। এদের কাজটা খুব আকর্ষণীয়। তার আগে বলে দিই এরা কোথায় কোথায় যুক্ত থেকেছেন, কি কি কাজ করছেন। কার্ল ডিসারথ তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কর্মরত, একই সঙ্গে হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউটেও তিনি গবেষণা করেন। পিটার হেগেম্যান তিনি জার্মানির হুমবোল্ট ইউনিভার্সিটিতে কাজ করেন, সেটা বার্লিন শহরে অবস্থিত। জর্জ নাগেল তিনিও জার্মানিতে কাজ করছেন, ইউনিভার্সিটি অব উর্সবার্গে। হেগেম্যান আর নাগেলের কাজের যে উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে চ্যানেল রোডোপসিন নামে রাসায়নিকের আবিষ্কার। এটাকে রাসায়নিক না বলে প্রোটিন বলা উচিত, এবং সেই প্রোটিনটা আলোক সংবেদী, লাইট সেন্সিটিভ। কোথায় পাওয়া গেছে এটা? সবুজ শৈবালে, গ্রিন অ্যালগিতে। এবং এটা অদ্ভুত। কীরকম অদ্ভুত? এটাতে যখন নীল আলো এসে পড়ে তখন একটা ইলেকট্রিক্যাল চ্যানেল, একটা যেন তড়িৎ বর্তনী খুলে যায়, এমনই সংবেদী সেটা। কি কাজে লাগে সেটা দেখিয়েছেন ডিসারথ। তিনি এই প্রোটিনকে এমনভাবে পরিবর্তিত করেছেন যাতে আলো দিয়ে এটাকে সুইচের মতো অন অফ করা যায়। কোথায় অন অফ হবে? হবে মস্তিষ্কে, মানুষের মস্তিষ্কে, এবং সেখানে নির্দিষ্ট করে স্নায়ুকোষকে সচল বা নিষ্ক্রিয় করে দেওয়া যাবে এই প্রোটিনকে ব্যবহার করে। সব মিলিয়ে কি দাঁড়ালো? মানুষের স্মৃতি, অনুভব,

আচরণ এগুলোকে পাল্টানোর ক্ষেত্রে একটা অদ্ভুত স্নায়ুপথ বের করে দিলেন এই বিজ্ঞানীরা, আর তার জন্যই তারা সম্মানিত। বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেলের কথাও আসবে ধীরে ধীরে, তার কথাও আমরা জানাব। তার সঙ্গে আজকের অন্বেষায় আমরা যেটা করব সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আনছি আপনাদের শোনানোর জন্য। পাশাপাশি কাঠকে সুস্থায়ীভাবে ব্যবহার করা, তার পদ্ধতি কী হতে পারে সেই নিয়ে প্রশিক্ষণ শিবিরের একটি প্রতিবেদন, এসব কিছু আমরা শুনব আজকের অন্বেষায়। অন্বেষায় এবারে আমরা শুনব আমাদের প্রতিনিধি অঙ্কুর ভৌমিকের একটি প্রতিবেদন।

0: আমাদের জীবনযাপন জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এর সামান্যতম পরিবর্তনও আমাদের জীবন, জীবিকা এবং সামগ্রিক সুস্থতার উপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। ঠিক তেমন পরিবর্তনই বর্তমানে আমরা লক্ষ্য করছি, প্রকট পরিবর্তন। বিশেষজ্ঞরা এতে দেখছেন আরও বড় বিপদের সংকেত। একদিনের রোদ বা বৃষ্টির হিসাব কিন্তু জলবায়ু নয়, বরং দীর্ঘকাল ধরে কোনো নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বায়ুর চাপের যে সাধারণ রূপ দেখা যায়, সেই বিন্যাসকেই ক্লাইমেট বা জলবায়ু বলে। তাই এর প্রতি আরও বেশি নজর দিতে হবে, যত্নশীল হতে হবে। নাহলে এখন যা শুধু অসময়ের বৃষ্টি বা অস্বাভাবিক তাপমাত্রায় সীমাবদ্ধ আছে, ভবিষ্যতে তা হয়ে উঠতে পারে আরও বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়। জলবায়ু সম্পর্কে মানুষের প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়িয়ে তুলতে সম্প্রতি উদযাপিত হল ক্লাইমেট উইক ইন্ডিয়া। এই উপলক্ষে আশার, প্রাজক এবং সিনি এই সংগঠনগুলোর যৌথ উদ্যোগে কলকাতার একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ক্লাইমেট এডুকেশন সামিট 2026। সংগঠন সমিতির অন্যতম কার্যকরী সদস্য কঙ্কনা দাস জানালেন তাদের মূল ভাবনা, লক্ষ্য ও কর্মধারা সম্পর্কে।
1: ক্লাইমেট উইক ইন্ডিয়া আমরা 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর অবধি সেলিব্রেট করছি। মূলত উদ্দেশ্যটা হচ্ছে অনেক বেশি মানুষের কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তরে, শহরের প্রান্তরে, শুধুমাত্র মেট্রো সিটি নয়, অনেকগুলো জায়গাতেই হচ্ছে এটার সেলিব্রেশন। বিভিন্ন অর্গানাইজেশন একসাথে একত্রিত হয়ে কাজটা করছে। একটা বড় উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে জলবায়ু, আবহাওয়া, এই কথাবার্তাগুলো খুব বৈজ্ঞানিক গবেষণা, বিজ্ঞান, ইনোভেশন, নতুন কিছু আবিষ্কার এই রুমগুলোর মধ্যে, এই ঘরগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সত্যিটা হচ্ছে এর ইফেক্টগুলো পড়ছে হচ্ছে খুব সাধারণ মানুষের কাছে, যাদের একদম ঘরের প্রান্তে, ঘরের দরজায় পৌঁছে গেছে। তো সেই কারণেই এই সেলিব্রেশনটা সারা ভারত জুড়ে করা হচ্ছে, যেখানে বিজ্ঞান গবেষণার যে ফাইন্ডিং গুলো, যে পরিসংখ্যান গুলো উঠে আসছে, সেগুলোকে কিভাবে সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে একতরফে সেটা জানানো, আর সাথে সাথে তাদেরকে নিয়ে নতুনভাবে নানা রকম আইডিয়ার সাথে প্ল্যান করা, যে কিভাবে তারাও এটা পরিবর্তন করতে বা এটার সঙ্গে যুঝতে সামর্থ্য হতে পারেন, এবং সেই যুঝতে বা সামর্থ্য হওয়ার জন্য কি করা উচিত। মানে আগে কি হচ্ছিল, শুধুমাত্র গবেষণার রুম থেকেই বলা হচ্ছিল বা পলিসি স্তরে, নীতি নির্ধারণ স্তরেই বলা হচ্ছিল এই এই এইগুলো করা হবে, এগুলো সমস্যা আছে। কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা যারা প্রভাবিত হয়েছি তারা কিভাবে ভাবছি, কি করা যেতে পারে, সেইটা হচ্ছে মূল উদ্দেশ্য, তাদের সঙ্গে তাদেরকে নিয়ে একটা কিছু সর্বভারতীয় স্তরে সেলিব্রেট করা।
2: আবহাওয়া বা জলবায়ুই হয়তো এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা মানুষের স্বাস্থ্য এবং জীবনযাত্রা দুটোকেই প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এই বিষয়ে আপনারা কি কাজ করেছেন বা এই বিষয়টাকে কিভাবে দেখেন ভবিষ্যতে এগোনোর জন্য?
1: স্বাস্থ্য একটা বড় বিষয়, স্বাস্থ্যর সঙ্গে কাজ করা। আমরা কিছু কিছু কাজ এখনো, আজকে আমরা চাইল্ড হেলথ নিয়েও কথা বলছিলাম, তাদের প্রোটেকশন, তাদের সেফটি, যে ভালনারেবিলিটির কথা উঠে এসেছিল যেটা, তো সেটা ক্লাইমেট ভালনারেবিলিটিটাও একটা বড় ইস্যু। স্বাস্থ্যর কথাটা যখন উঠে আসে সেটা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেই উঠে আসে, এবং জীবনযাত্রার উপরে কিভাবে প্রভাব ফেলে দুটো খুব ওতপ্রোত ভাবে জড়িত। স্বাস্থ্য সংক্রান্ত কাজ আমরা কিছু কিছু জায়গায় শুরু করেছি, ডাক্তারদের সঙ্গে আমাদের কিছু কিছু কথাবার্তা চলছে। বিভিন্ন ডাক্তার যারা স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো, পাবলিক হেলথ যে কথাটা আমরা বলি, পাবলিক হেলথের অনেক সমস্যাও আজকের তারিখে ক্লাইমেটের যে হ্যাজার্ড, যে এক্সট্রিম ইভেন্টগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন হিট বর্তমানকালে একটা বিশাল বড় সমস্যা, হিট নিয়ে আমাদের একটা বড় কাজ চলছে, যেটা অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যাওয়া বা আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য, যেটাকে আমরা ওয়েট বাল্ব বলে থাকি। মানে আগে শুধু যে এসি চালানো একটা লাক্সারি এইরকম জায়গায় ছিল, এখন সেটা খুব যেন মনে হচ্ছে যে ওটা না হলে চলছে না। একটা স্তরের মানুষের কাছে সেটা

0: নেসেসিটি লেভেলেও মানুষ হয়তো সাপোর্ট করতে পারছে, কিন্তু এই যে জীবনযাত্রার কথাটা আপনি বললেন, সব জীবনযাত্রা পালন করা মানুষের পক্ষে সেটাও হচ্ছে না। মানে আমাদের দেশে একটা বিশাল সংখ্যক মানুষ, তাদের কাজটাই এমন জীবিকাটা যে তাদেরকে কোনো ঘরে বসে এসি চালানোর স্কোপই নেই, মানে হয়তো চালানোর ক্ষমতা থাকলেও তার কাজই সেটাকে সাপোর্ট করে না যে তিনি কোনো ঘরে বসতে পারবেন, তার কাজই হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে ছুটে যাওয়া। তো এই যে মানুষগুলো, এদের যদি কখনো ইচ্ছাও করে বা হয়তো টাকা জোগাড় করলেও তারা ওই সুযোগটাই পাবেন না যে এর থেকে বাঁচি, গরমটা থেকে বাঁচি, বাঁচার জন্য এটাকে ব্যবস্থা করি। তো হেলথ সেই মোমেন্টে, যে মুহূর্তে হিট একটা বড় আকারে চলে আসে, সঙ্গে সঙ্গে সকলের শরীরের উপর তার একটা প্রভাব পড়তে শুরু করে, এবং যেই মুহূর্তে শরীরের উপর প্রভাব পড়তে শুরু করে, স্বাস্থ্যের উপর করতে শুরু করে, সেটা অটোমেটিক্যালি আপনার জীবনযাত্রাকে একটু ধীমে গতিতে করে দেয়। এই যে মানুষগুলো রয়েছে তাদের জীবনযাত্রাকে আরো অনেক বেশি ভাবে, প্রান্তিক মানুষের কথা যে আমরা বলে থাকি, আরো বেশি ভাবে তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। তো সেই জায়গায় আমরা একটা বড় কাজ করছি, অনেকগুলো রাজ্যে আমাদের, যে যে আমরা 10টা স্টেটে বর্তমানে কাজ করি, সেখানে কিছু স্টেটে আমরা হিট অ্যাকশন প্ল্যান যেগুলো তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, তার থেকেও লোয়ার লেভেলে, মানে ওয়ার্ড লেভেলের হিট অ্যাকশন প্ল্যান, সেগুলোতে কতটা প্রান্তিক মানুষের কথা ভাবা হয়েছে সেটার একটা অ্যাসেসমেন্ট করা, বলুন, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে আনা, সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এই জায়গা থেকে আমরা ক্লাইমেটের যে এক্সট্রিম ইভেন্ট গুলো, কিছু কিছু জিনিসগুলোতে এখন কাজ করা শুরু করেছি।
1: আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য কি ছিল এবং কোন পরিকল্পনার মাধ্যমে আপনারা আজকের অনুষ্ঠানকে সাজিয়েছেন?
0: মূল লক্ষ্য হচ্ছে এর মধ্যে থেকেও একটা আশার আলো দেখাতে চাইছি। আমরা বলতে চাইছি যে পরবর্তী প্রজন্ম শুধুমাত্র প্রভাবিত হওয়ার জন্য বড় হবে না, পরবর্তী প্রজন্ম এই যে প্রভাবটা অলরেডি পড়ে গেছে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায়, বা সেটার সঙ্গে নতুন অল্টারনেটিভ ভাবে কি ভাবা যায় যেটা তাদেরকে জুঝতে সাহায্য করবে। মানে জলবায়ুর প্রভাব কিছুটা পড়ে গেছে, সেটা আমাদের এখন আর কন্ট্রোলের বাইরে, আমরা সেটা কিছু করতে পারবো না। আমরা বলতে চাইছি যে এই পরবর্তী প্রজন্ম বলে যাদেরকে বলা হচ্ছে, তারা এখন দাঁড়িয়েও চেঞ্জ মেকার হতে পারে যদি তাদেরকে বাস্তবিক পরিস্থিতিটার সঙ্গে যোগাযোগ করানো যায়, শুধুমাত্র ক্লাসরুমে না বসে থেকে থিওরিটিক্যাল পড়াশোনার বাইরে গিয়ে কি হচ্ছে, যা শিখছে তাদের বুদ্ধি বিবেচনা, সেইগুলোকে যদি বাস্তবিক পরিস্থিতিটার সঙ্গে কানেক্ট করানো যায়, পরিস্থিতিটা সম্বন্ধে বোঝানো যায়, তারাও জায়গাটার সম্বন্ধে বুঝবে এবং সেই জায়গা ওই পরিবর্তিত পরিস্থিতিতে আর কিভাবে পরিকল্পনা করা যায়, কোনো একটা ওয়ার্ড বলুন, কোনো একটা সিটির একটা অংশ বলুন, সেখানে যদি কোনো পরিবর্তন আনা যায়, সেই পরিবর্তনটা আনতে গেলে কি কি দরকার আর কি কি দরকার, সেটা যখন তারা ম্যাপ করতে শিখবে, তারা যখন ওই পরিকল্পনা বানাতে পারবে, তারা তখন পরের পলিসি লেভেল, যারা ওয়ার্ড লেভেল ডিসিশন মেকার, কারণ একটা এজেন্সি, একটা পাওয়ার, পরবর্তী প্রজন্ম শুধু ভুক্তভোগী নয়, পরবর্তী প্রজন্ম পরিবর্তনটাকে জুঝতে এবং পরিবর্তনের সঙ্গে উঠে দাঁড়াতে সাহায্য করবে।
1: ভবিষ্যতে আপনারা কিভাবে এগোবেন এই কাজ নিয়ে?
0: একটা অবশ্যই উদ্দেশ্য থাকবে, এই পাইলট প্রজেক্টের কনটেক্সটে আজকে যেহেতু বসে আছি সেটার জায়গা থেকেই বলছি, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিলড্রেন এবং তাদের এডুকেশনের সিস্টেমের মধ্যে জলবায়ুকে নিয়ে আসা, ক্লাইমেট এডুকেশন পুরো প্রজেক্টটারই নাম, এবং ক্লাসরুম টু কমিউনিটি, এই যে অ্যাপ্রোচটা, এটা আমরা বর্তমানে একটা পাইলট হিসাবেই তুলে ধরতে চাইছি, কারণ আমাদেরও যে মিনিমাম সামর্থ্য আছে 4টে ওয়ার্ডকে আমরা বেছে নিয়েছি, সেই 4টে ওয়ার্ডে যদি আমরা এই মডেলটা তুলে ধরতে পারি সাকসেসফুলি, এটাকে করানো যায়, আমরা পরবর্তী লেভেলে, পরবর্তী স্তরে বাকি ওয়ার্ডগুলোর সঙ্গেও কাজ করতে চাইব, এবং কলকাতায় যদি এই মডেলটা সাকসেসফুল হয়, আমরা এই মডেলটাকে একটা মডেল হিসেবে তুলে দেখাতে চাই যে পরবর্তী প্রজন্মকে দিয়ে পরিবর্তন আনানো সম্ভব। ভবিষ্যতে আমরা এই কাজটাকে বড় করার একটা প্রচেষ্টা রাখি। এডুকেশন ডিপার্টমেন্ট, পলিউশন কন্ট্রোল বোর্ড সবাই অনেক সাপোর্ট দেখিয়েছেন কাজটার ব্যাপারে, ইন্টারেস্ট দেখিয়েছেন কাজটার মধ্যে, সেটা পরের স্তরে 4টে ওয়ার্ডের বিয়ন্ড নিয়ে যাওয়ার ইচ্ছা রাখি আমরা। আমাদের যে মূলত দুটো পার্টনার অর্গানাইজেশন আসার, যাদের সঙ্গে এটা ইমপ্লিমেন্টেশন করছে এই পাইলট প্রোগ্রামটা, প্রাজক এবং সিনি, এরা অনেকগুলো স্কুলের সঙ্গে বর্তমানে কাজ করে থাকে, সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এখানে পার্টিসিপেট করেছে, তাদেরকে বোঝানো হয়েছে তাদের পরিবেশ, তারা চারপাশে যে জিনিসগুলো দেখছে সেইটার সঙ্গে তারা কিভাবে নিজেদেরকে কানেক্ট করে। প্রথম স্তর হচ্ছে সেটাই, যে ক্লাসরুম থেকে যখন বেরিয়েছ বাইরেটার মধ্যে কি আছে, সেখানে পরিবেশ কতটা, পরিবেশের উপর জলবায়ুর প্রভাব কতটা, আর তোমার জীবনে সেটার প্রভাব কতটা, সেই একটা ট্রেনিং, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট তৈরি করা হয়, এবং তারপরে তারা সেটাকে ছবি আঁকার মধ্যে দিয়ে, 1.5 ঘন্টার একটা ওয়ার্কশপ ছিল, ছবি আঁকার মধ্যে দিয়ে একটা পোস্টার তারা বানিয়েছে, যে পোস্টারগুলো তাদের আজকে ডিসপ্লে করানো হয়েছে, তারা যে সত্যি পার্ট নিতে পারে, প্রথম স্তর হিসেবে আমরা আজকে সেটাই দেখিয়েছি যে তোমরা তোমাদের আশপাশটাকে কিভাবে ক্লাসরুমের বাইরে বেরিয়ে কানেক্ট করতে পারো, এবং সেটা বোঝানোর পরে তাদের প্রথম কানেকশনটাই হচ্ছে তারা ছবি আঁকার মাধ্যমে সেটাকে তুলে ধরেছে।
2: অনুষ্ঠানের যে ভাবনা তার মধ্যে অন্যতম দিক ছিল ক্লাসরুম টু কমিউনিটি, অর্থাৎ ছাত্রছাত্রীদের স্কুলের পাঠ্যক্রম।

0: গ্রামের বাইরে বেরিয়ে তাদের নিজস্ব পরিবেশ বিষয়ক চিন্তাভাবনাকে বাস্তব জীবনে প্রয়োগ করার প্রসঙ্গ। এ সম্পর্কে আহ্বায়ক স্রোতস্বিনী মজুমদার আমাদের বললেন,
1: এটা একটা ক্লাইমেট এডুকেশন সামিট যেটা আমরা গত বছর থেকে আরম্ভ করেছি আমাদের অর্গানাইজেশন ব্যাঙ্গালোর বেসড। প্রথম আমাদের ক্লাইমেট এডুকেশন সামিট ব্যাঙ্গালোরে হয়েছিল, এবছর থেকে আমরা সমস্ত রিজনাল ক্লাইমেট সামিট করা আরম্ভ করেছি, তার মধ্যে কলকাতা অন্যতম। কারণ আমরা গত দেড় বছর ধরে কলকাতায় এই কাজটা করার চেষ্টা করেছি এবং অন্যান্য অর্গানাইজেশনের হাত ধরে আমরা শুরু করেছি। খুব গুরুত্বপূর্ণ আমাদের এই পার্টনারশিপের জায়গায় রয়েছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট সিনি এবং ক্রাজক ডেভেলপমেন্ট সোসাইটি। এই দুই বন্ধুর হাত ধরে আমরা শুরু করেছি এই পথ চলা এবং এই ক্লাইমেট এডুকেশন সামিটে এখানে আমাদের বাচ্চাদেরকে কি করে আর্টকে একটা পেডাগজিক্যাল টুল হিসেবে ব্যবহার করা যায় সেইটাও যেরকম দেখানো হয়েছে নানান আর্ট ওয়ার্কশপের মধ্যে। আমাদের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা বলছি এনভায়রনমেন্টাল এডুকেশনের মতো ক্লাইমেট এডুকেশনকে আলাদা একটা কারিকুলামের মধ্যে ঢোকানোর কোনো দরকার নেই, বরঞ্চ ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান যাই চর্চা করি না কেন, আজকের যুগে দাঁড়িয়ে যদি ক্লাইমেট লেন্সটাকে আমরা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করে আমরা যদি পড়াতে পারি তাহলে খুব ন্যাচারালি ক্লাইমেট এডুকেশন থেকে ক্লাইমেট অ্যাকশনের প্রতি চলে যাবে, সেটাই আজকের দিনে দরকার। এবং এটা এনইপির সাথে, ন্যাশনাল এডুকেশন পলিসির সাথেও খুবই অ্যালাইন্ড একটি বিষয়, যেখানে আমরা মিশন লাইফের কিছু থিম সিলেক্ট করেছি সেগুলোতেই আমরা থেমে থাকবো না, সেখান থেকে বাচ্চাদেরকে একেবারে ওয়ার্ড লেভেল গভর্নেন্সের সাথে আমরা যুক্ত করতে চাইছি, যাতে বাচ্চারা যারা ফিউচার জেনারেশন তারা যাতে এম্পাওয়ার্ড হয়ে যায়, তাদের ওয়ার্ড লেভেলে কি চেঞ্জ আসতে পারে, কি ডেভেলপমেন্ট দরকার যেগুলো ক্লাইমেট চেঞ্জকে প্রতিরোধ করতে পারে। যেসব বাচ্চারা এখানে কাজ করতে এসেছে তারা অত্যন্ত সোশ্যালি ভালনারেবল এবং আমরা মনে করি ক্লাইমেট চেঞ্জের ব্রান্ট এরাই সবথেকে বেশি ভোগ করছে, ফলে এদেরকে এম্পাওয়ার করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যারা ক্লাইমেট ইন এডুকেশনে কাজ করি পশ্চিমবঙ্গে, তারা বাচ্চাদের সাথে কাজ করতে ঢুকেছি যাতে বাচ্চাদেরকে এম্পাওয়ার করা যায় এই ক্লাইমেট ক্রাইসিসকে কমব্যাট করতে, মিটিগেট করতে, আবার অ্যাডাপ্ট করতে। তিনটে পর্যায়েতেই আমরা কাজ করতে ঢুকেছি এবং বাচ্চারাই তো আগামী প্রজন্ম, বাচ্চারাই পরবর্তী সিটিজেন, ফলে বাচ্চারা সেভাবে এম্পাওয়ার্ড হলে এই পরবর্তীকালে যে ক্লাইমেট ক্রাইসিস আসতে চলেছে সেটা উত্তরোত্তর বাড়বে, যাতে বাড়তে না দেওয়া যায়, বাড়লেও কিভাবে মোকাবিলা করা যায় সে সমস্ত বিষয় কি করে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করতে এসেছি। এবং আমরা একটা নেটওয়ার্ক অ্যাপ্রোচে কাজ করি, মানে যেই অ্যাপ্রোচটা হলো আমরা নানান অর্গানাইজেশনের সাথে জুড়ে, আমরা নানান অর্গানাইজেশন, নানান একাডেমিশিয়ান হতে পারে, কমিউনিকেটর্স হতে পারে, সমাজের নানান স্তরের লোকেদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যারা ক্লাইমেট ইন এডুকেশনে কাজ করি পশ্চিমবঙ্গে, তারা বাচ্চাদের সাথে কাজ করতে ঢুকেছি যাতে বাচ্চাদেরকে এম্পাওয়ার করা যায় এই ক্লাইমেট ক্রাইসিসকে কমব্যাট করতে, মিটিগেট করতে, আবার অ্যাডাপ্ট করতে। তিনটে পর্যায়েতেই আমরা কাজ করতে ঢুকেছি এবং বাচ্চারাই তো আগামী প্রজন্ম, বাচ্চারাই পরবর্তী সিটিজেন, ফলে বাচ্চারা সেভাবে এম্পাওয়ার্ড হলে এই পরবর্তীকালে যে ক্লাইমেট ক্রাইসিস আসতে চলেছে সেটা উত্তরোত্তর বাড়বে, যাতে বাড়তে না দেওয়া যায়, বাড়লেও কিভাবে মোকাবিলা করা যায় সে সমস্ত বিষয় কি করে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করতে এসেছি। এবং আমরা একটা নেটওয়ার্ক অ্যাপ্রোচে কাজ করি, মানে যেই অ্যাপ্রোচটা হলো আমরা নানান অর্গানাইজেশনের সাথে জুড়ে, আমরা নানান অর্গানাইজেশন, নানান একাডেমিশিয়ান হতে পারে, কমিউনিকেটর্স হতে পারে, সমাজের নানান স্তরের লোকেদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পুরোপুরি ভাবে যদি আমরা সেভাবে বলতে পারি এটা আমাদের প্রথম প্রয়াস কলকাতাতে, আমরা এটা ডিস্ট্রিক্ট লেভেলেও করতে চাই, যাতে আবারও বলছি যেটা আসার সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাডভাইজার মনে করে, আমরা কালেকটিভ উইজডম আর অ্যাকশনের দ্বারাই এই সমস্ত উইকেট প্রবলেমের সাথে আমরা মোকাবিলা করতে পারবো।

জলবায়ু শুধু বইতে পড়ার বিষয় নয়, বরং পাঠ্যপুস্তকের বাইরেও এর অনেকটাই গুরুত্ব আছে। এই মূল বার্তা বেরিয়ে এল অনুষ্ঠান থেকে। শিশুরা অত্যন্ত সহজভাবে তুলে ধরল তাদের আঁকা ছবি এবং পোস্টার। উপস্থিত বিশেষজ্ঞরা জানালেন কিভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হল জলবায়ুর প্রতি মানুষকে আরও যত্নশীল করার আবেদনের মধ্যে দিয়ে।

0: শুনলেন প্রতিবেদনটি, এটি তৈরি করেছেন অঙ্কুর ভৌমিক। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। অন্বেষায় সবশেষে কাঠের টেকসই ব্যবহার। কিছুদিন আগে বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ সম্পর্কে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ থেকে যারা গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম রসায়নের ভূতপূর্ব শিক্ষক অসীম বসাক। তিনি কিভাবে দেখলেন বিষয়টাকে, কি জানলেন তা তুলে ধরেছেন আমাদের জন্য, আসুন শোনা যাক।
1: সবুজে ঘেরা সুন্দর প্রশিক্ষণ কেন্দ্র, সারাদিন পাখির ডাক শোনা যায়, শহর থেকে খুব দূরে নয়, অথচ কোলাহলমুক্ত নির্জনতা আমাকে আনন্দ দিয়েছে। প্রশিক্ষণের শুরুতে টেকসই উন্নয়ন বলতে কি বুঝি তা আলোচনা করা হলো। জানা কথা, তবুও বারবার শুনতে হয়, কারণ উন্নয়ন না হলে আমরা ভোগ করব কিভাবে? গাছপালা, জল, মাটি সবই তো আমাদের আরাম আয়াসেই নিয়োজিত। পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন অনেকটা পাথরের সোনার বাটি। আমরা কাঠ বলতে গাছের মোটা কাণ্ড, গুড়ি বা সুঠাম শক্তপোক্ত অংশ বা টিম্বারকে বুঝি, কিন্তু এখানে শুনলাম কিভাবে মোটা কাঠ ব্যবহার না করেও মোটা কাঠের মতো জিনিস বানানো যায়। একে ক্রস ল্যামিনেটেড টিম্বার বা আড়াআড়ি স্তরে সাজানো কাঠ বলা হয়। এটি প্রকৌশলজাত কাঠ বা ইঞ্জিনিয়ার্ড উডের একটি ধরন। কিভাবে পাব? প্রশিক্ষকরা বললেন এর জন্য দ্রুত বর্ধনশীল এমন গাছ যেমন ইউক্যালিপটাস, লম্বু ইত্যাদি দরকার, সেই সঙ্গে উন্নত প্রযুক্তি, বিভিন্ন রাসায়নিক দরকার, চাই দক্ষ কর্মী, নীতি ও জনবিশ্বাস। নীতি নিয়ে দেশের সরকার ভাবেন, তবে সাধারণের ধারণা গাছ কাটলেই পরিবেশের ক্ষতি, এ ধারণা সবসময় ঠিক নয়। আর আমাদের দেশে দক্ষ কর্মীর খুবই অভাব, তাই IWST প্রতি বছর বিনে পয়সায় এ প্রশিক্ষণ ও প্রচার করছেন। মেহগনি, শাল, সেগুন আর অনেক দীর্ঘস্থায়ী ও দামি কাঠ পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। কাঠের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ ও লিগনিনের মিশ্রণ। দ্রুত বেড়ে ওঠা কাঠে ওগুলোর চরিত্র ও পরিমাণ নির্ধারিত মানে পেতে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য লাগে। কাঠের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে এবং কাঠকে ছত্রাক, উইপোকা, পোকামাকড়, ব্যাকটেরিয়া ও আর্দ্রতার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার বিভিন্ন প্রক্রিয়া কত ধরনের হতে পারে তা এখানে না আসলে জানতেই পারতাম না। দ্বিতীয় দিন IWST-র দ্বিতীয় প্রাঙ্গণে প্রকৌশলজাত কাঠ বানানোর বিভিন্ন প্রক্রিয়া ও সে সম্পর্কিত বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষকদের কথা বিস্তারিতভাবে উপভোগ করলাম। রাশিয়ার একটি তথ্যচিত্রে দ্রুত বেড়ে ওঠা গাছ থেকে আপাত কমদামি কাঠ কীভাবে শক্তপোক্ত ও দৃষ্টিনন্দন রূপ পেতে পারে ও বাণিজ্যিকভাবে সফল হতে পারে সেটা দেখলাম। আমরা প্লাইউড, পার্টিকল বোর্ডের নাম শুনেছি, দেখেছিও, কিন্তু কাঠের টুকরো, কাঠের গুঁড়ো বা উদ্ভিদ তন্তু ও প্লাস্টিকের মিশ্রণ এছাড়াও আরও অনেক উপাদানে তৈরি কাঠ আজ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এসব দেখে শুনে আমার মনে হলো কাঠ ভালো, প্লাস্টিক খারাপ, এভাবে সরল সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কোনো উপাদান কতদিন টিকবে, তৈরি করতে কত সম্পদ লাগবে, কতটা মেরামত বা পুনর্ব্যবহার করা যাবে এবং ব্যবহার শেষে তার কি হবে, পুরো জীবনচক্র বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপরে বাঁশকে কিভাবে দীর্ঘস্থায়ী ও সৌন্দর্যবর্ধক কাঠের মতো উপযোগী উপাদান হিসাবে গড়ে তোলা যায় তা হাতে কলমে দেখলাম। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যেমন নাগাল্যান্ড, মেঘালয়ে এর ব্যবহারে বাড়িঘর, চেয়ার, টেবিল, ঝুলন্ত ছাদ আরও অনেক পরিবেশ বান্ধবভাবে ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় দিনে দুপুরের পরে বাসে করে বিলওয়ারা গ্রিনসে ভ্রমণ সব থেকে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। সে এক বিশাল কর্মকাণ্ড। নারকেল কাঠকে কাজে লাগিয়ে ইমারত গড়ছেন জর্জ লিউজিঙ্গার, এক প্রকৃত প্রকৃতিপ্রেমী, পশুপ্রেমী, পরিবেশ বাঁচানোর দক্ষ শিল্পী। তার জন্ম

0: মরুভূমি সুইডেন, একজন স্থপতি, দীর্ঘদিন নামিদামি ফার্মে চাকরি করেছেন, নিজের স্বপ্নের সার্থক রূপ পেতে বেছে নিয়েছেন ভারতের এই নির্জন প্রান্তর। তিনি স্মার্ট, সুস্বাস্থ্যের অধিকারী, কাটা কাটা ইংরেজিতে শুরু করলেন, আই এম জর্জ নাও 72। বাংলায় বলি তার কথাগুলোর কিছুটা, লোহা, লক্কর, সিমেন্ট, পাথর না কমালে ঘরবাড়ি ঠান্ডা থাকবে না, এসির ব্যবহার বাড়তেই থাকবে, তাই কাঠের ব্যবহার বাড়াতে হবে, কিন্তু কাঠ পায় কোথায়? গাছ কাটলে ইরে ইরে করে তাড়া করবে, তাহলে উপায়? আমি নারকেল গাছের ভেতরের অংশ বাদ দিয়ে পাশের অংশকে বিশেষভাবে জুড়ে দরজা জানালার ফ্রেম, কুড়ি বর্গা কাঠামো, চেয়ার টেবিল আলমারি, প্যানেল আরও বহু কিছু বানাচ্ছি। লোহা ও কংক্রিটের পরিবর্তে জলরোধী, তাপরোধী ছাদ দিচ্ছি, সেসবও দেখলাম, না দেখলে বিশ্বাস হতো না। ভিডিও করেছি, ছবি তুলেছি, এভাবে পরিবেশকে শীতল রাখার, ঘরবাড়ি এসিহীন করার বাস্তব কাজ করে চলেছেন তিনি। তৃতীয় দিন, শেষ দিনে কাঠের অ্যানাটমি মানে কাঠের অভ্যন্তরীণ গঠন বিস্তারিত জানলাম। এটা জানলে বিভিন্ন কাঠের প্রজাতি শনাক্ত করা যায় এবং তাদের গুণাবলী ও ব্যবহার বুঝতে সুবিধা হয়। তবে বর্তমানে এই কাজে AI ব্যবহারের চেষ্টা চলছে। তাপ ও রাসায়নিক প্রয়োগে কাঠের চরিত্রের উন্নয়ন বা পরিবর্তন কিভাবে করা যায় তার কিছু চাক্ষুষ পরীক্ষা ও ফলাফল দেখলাম। কাঠের বর্জ্য, যেমন কাঠের গুঁড়োর ব্যবহার ও কাঠের ক্ষয় কমিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য করে তুলতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার জানলাম। এবারে গর্বের সঙ্গে একজন ভারতীয় কাঠ প্রকৌশলী এবং বিজ্ঞানীর কথা বলছি, তিনি ডক্টর সন্টি কামেসাম, দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘদিন কাঠ সংরক্ষণ বিভাগের প্রধান ও বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন। 1933 সালে তিনি আর্সেনিক পেন্ট অক্সাইড, কপার সালফেট, পটাশিয়াম বা সোডিয়াম ডাইক্রোমেটের মিশ্রণকে কাঠ রক্ষাকারী বা উড প্রিজারভেটিভ রূপে ব্যবহার করে ব্যাপক সুফল ও সুনাম অর্জন করেন। মিশ্রণটি ASCU বা CCA মানে ক্রোমেটেড কপার আর্সেনেট নামে পেটেন্ট পায়। উই পোকা, ছত্রাক ও পচন থেকে কাঠের স্থায়িত্ব বাড়াতে এবং রেলওয়ে ও নির্মাণ শিল্পে কাঠের আধুনিক বৈজ্ঞানিক ব্যবহারের প্রচলন করতে তার অবদান বিশ্বজুড়ে স্বীকৃত ও নথিভুক্ত। ডক্টর সন্টি কামেসামকে ভারতে আধুনিক কাঠ সংরক্ষণ প্রযুক্তির অন্যতম পথিকৃৎ হিসাবে স্বীকৃতি ও সম্মান দেওয়া হয়। তবে স্বাস্থ্য ও পরিবেশ দূষণ এখানে একটি চিন্তার বিষয়। এক্ষেত্রে প্রাকৃতিক সংরক্ষক যেমন নিম তেল, পাইন টার, কাজু ফলের খোসা নির্যাস ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। সবশেষে IWST-র নিজস্ব জাইলেরিয়াম ও কাঠের জাদুঘর দেখলাম। জাইলেরিয়াম হল বিভিন্ন ধরনের কাঠের নমুনা রাখার একটি বিশেষ সংগ্রহশালা। এখানে বিভিন্ন গাছের কাঠের টুকরো, রং, দানা ও গঠন দেখা যায়। সেখানে বিভিন্ন দ্রষ্টব্যের মধ্যে অন্যতম হচ্ছে প্রায় 780 বছরের পুরাতন গোল চাকতির মতো সেগুন কাঠের অংশ। আরেকটি নমুনায় প্রায় 362 বছরের পুরাতন সেগুন কাঠের গোল অংশ দেখলাম। লেখা আছে পরিধি 4 থেকে 5 মিটার, মানে ওই গাছটা বিশাল মোটা ছিল, আর কত উঁচু ছিল কে জানে। কাঠের জাদুঘরে কাঠের বিভিন্ন জিনিস, কাঠের ব্যবহার ও পুরনো নমুনা রাখা আছে। এগুলি দেখে বিভিন্ন কাঠ চেনা, তাদের বৈশিষ্ট্য জানা এবং গবেষণা করা সহজ হয়। তবে আমার মনে একটা কথা গুনগুন করে বেজেই চলেছে, গ্রো মোর, কনজিউম মোর, ক্যাপচার কার্বন। বলতে চাই, বেশি বেশি গাছ লাগাও, বড় করো, ব্যবহার করো, তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কিছুটা কমবে। কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তার একটি অংশ কার্বন হিসাবে সঞ্চয় করে। গাছ মোটা হয়, পাতা, ফল, ফুল, ছায়া, জল দেয়।
1: কাঠের টেকসই ব্যবহার সম্পর্কে অসীম বসাক আমাদের জানালেন। আর এই সঙ্গে শেষ হলো আজকের বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কেমন লাগছে জানাতে ভুলবেন না। কথা হবে পরের অন্বেষায়। নমস্কার।

এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল রাগ রাগেশ্রী। শিল্পী উস্তাদ আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন বিভাস সানঘাই। হারমোনিয়ামে সনাতন গোস্বামী। সারেঙ্গিতে উস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। রাগেশ্রী রাগে খেয়াল। শিল্পী উস্তাদ আরশাদ আলী খান।

人。

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন রাগে শ্রী রাগে খেয়াল। শিল্পী উস্তাদ আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন বিভা সানঘাই, হারমোনিয়ামে সনাতন গোস্বামী, সারেঙ্গিতে উস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার বিশেষ সতর্ক বার্তা জানানো হয়েছে, হলুদ সতর্কতা জানানো হয়েছে। পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় হাওড়া ও কলকাতা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাত হতে পারে। দমকা বাতাস বইতে পারে, বাতাসের গতি হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। শুনলেন আবহাওয়ার বিশেষ সতর্ক বার্তা। এখন শুনবেন নাটক।
3: আজকের নাটক রোহিণী। রচনা বিবেক মৈত্র, প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক রোহিণী।

কোথায় চলেছি জানি না, কেনই বা যাচ্ছি, কিন্তু তবু যেতে হচ্ছে। হাঁপিয়ে উঠেছি। দিল্লি থেকে আমার একমাত্র ছেলে রাজু এলো, কিন্তু ওর সাথে ভালো করে কথাই বলতে পারলাম না। অভিমান করে সে আবার দিল্লি চলে গেল। আবার একা হলাম, একটা দুঃসহ নৈঃশব্দের মধ্যে বেঁচে থাকা। শ্রীলতার স্মৃতি নিয়ে বাড়িটা একেবারে নিথর হয়ে আছে। ড্রেসিং টেবিল, প্রসাধনীর টুকিটাকি, চুলের ক্লিপ, চিরুনি, হালনায় শ্রীলতার শাড়ি, খাটের তলার চটি, আর আরে বিভৎস সেই হুইল চেয়ার, শূন্য বুকে যেন নিষ্ঠুরের মতো হাসছে। না, ওই বাড়িতে আর নয়।

0: তাই কলকাতা ছেড়ে চলে এলাম অন্তত কিছুদিনের জন্য। হ্যাঁ, যেতেই হবে, আর পারছি না, পারছি না।
1: আপনি বাঙালি?
0: হ্যাঁ, কেন বলুন তো।
1: না মানে আপনার পাশে বাংলা ম্যাগাজিনটা পড়ে রয়েছে।
0: ও,
1: তা কোথায় চললেন? দার্জিলিং?
0: না, দার্জিলিং যাচ্ছি না, ওই আর একটু দূরে।
1: কোথায়?
0: আপাতত গৌহাটি, প্রয়োজনে আরো দূরে কোথাও।
1: মাই গড, গৌহাটি? আরে আমি তো ওখানে। তা গৌহাটি কেন? বিহু এনজয় করতে নাকি অফিসিয়াল কিছু?
0: না না, সিম্পলি বেড়ানো।
1: ও আচ্ছা, আসামে প্রথম যাচ্ছেন নিশ্চয়ই, খুব ভালো লাগবে। আরে মশাই, অনেক কিছু দেখবার আছে। এক পাকে শিলংটা ঘুরে আসবেন, সাহেবদের গড়া পাহাড়ি শহর, ভারতের সুইজারল্যান্ড।
0: আপনি বোধহয় ওখানেই থাকেন, আই মিন গৌহাটি?
1: শুনুন, প্রথমেই বলি আমি কিন্তু বাঙালি নই, আমি নেপালি। আমার নাম হচ্ছে দীননাথ ভট্টরায়, কলকাতায় চাকরি করি। আমি ওই জিওলজিক্যাল সার্ভেতে আছি, তা প্রায় ধরুন বছর দশেক। বাংলাটা কিন্তু ভালোই বলতে পারি, কি বলেন?
0: একদম, একটুও বোঝাই যায় না।
1: আরে মশাই, আগে তো গোয়াটি শিলং ওই বাঙালিদেরই শহর ছিল। আমার মা বাবা ওই বাংলা ভালো জানতেন, বাংলা বইটাই পড়তেন। আমি মশাই ততদূর যেতে পারিনি, তবে ওই বাংলা ভাষাটা বেশ ভালো লাগে, খুব লিরিক্যাল।
0: আপনার ওই ফ্যামিলি, স্ত্রী, ছেলে মেয়েরা?
1: বলছি বলছি, আমার বাবার ছিলেন রেলওয়ে, ওই মালিগাঁওতে আমার ছোটবেলা কেটেছে। ওই পরে বাবা ওখানে একটা বাড়ি করেছিলেন, আমি ওই সেটা ভেঙে নতুন করেছি। আমার স্ত্রী ওখানেই থাকে।
0: আচ্ছা,
1: ও একটা একেবারে ঘরকুনো, বুঝলেন, কিছুতেই কলকাতায় আসবে না। আমার দুটি মেয়ে, ছেলে নেই, ওই কার্শিয়াঙে পড়ছে, একজন কলেজে, অন্যটা স্কুলে। নিন নিন, এবার আপনার কথা শুনি, কোথায় চাকরি?
0: আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপাতত কলকাতায় আছি, মাঝে মাঝে জামশেদপুর যেতে হয়। তবে কলকাতার ভালো লাগছে না, বুঝলেন, ভাবছি গাঢ়শিলা বা ওই রকম কাছাকাছি কোনো জায়গায় একটা বাড়ি করব।
1: ও আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আর বিয়ে করেছেন নিশ্চয়ই নাকি ব্যাচেলার?
0: হ্যাঁ, আমি বিবাহিত।
1: তবে একা একা কেন?
0: আমার একমাত্র ছেলে দিল্লিতে, ওর মামা বাড়িতে থাকে, আমার আমার স্ত্রী নেই।
1: তবে গৌহাটিতে মন ভালো করবার একটা জায়গা আছে, জ্যোৎস্না রাতে, বুঝলেন, স্প্লেন্ডিড বিউটি মশাই,
0: তাই
1: আপনিও যেতে পারেন, ভালো লাগবে।
0: কি রকম?
1: লোকে বলে জলপুরি।
0: জলপুরি, সেটা আবার কি?
1: জলপুরি হলো এক ধরনের বড় স্টিমার, আলো দিয়ে সাজানো। আমি মশাই শুকনো মনের মানুষ, কিন্তু আমারও খুব ভালো লাগে। চাঁদনি রাতে ওই নির্জন ব্রহ্মপুত্রের বুকে নৌকো বিহার, খাওয়ার ব্যবস্থা আছে, ওই ঘন্টা দুয়েকের জন্য অন্য পৃথিবীতে চলে যাওয়া, ইচ্ছে থাকলে বলুন, ব্যবস্থা করবো। দাঁড়ান দাঁড়ান, আমার কার্ড, যোগাযোগ করবেন।
0: থ্যাংকস,
1: আমি সবসময় বাড়িতে অ্যাভেলেবল। আরে মশাই, দু বছর পর বাড়ি যাচ্ছি, ওই বইয়ের আঁচল ধরে থাকবো, ছাড়বো না। সরি মিস্টার ঘোষ, আপনার কাছে ওয়াইফ নিয়ে এতটা ইমোশনাল হওয়াটা বোধ হয় ঠিক হলো না।
0: না না, ঠিক আছে ঠিক আছে, বলুন।
1: কিন্তু তবু বলছি, শুনুন, আপনি জলপুরিতে একবার আসবেন, আপনার ভালো লাগবে। বলছিলাম যে মিস্টার ঘোষ, এই ফ্ল্যাক্সে কফি আছে, এটাতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই?
0: না, চলবে। কিন্তু আজ এই সত্য চেনা ভদ্রলোক আমার স্মৃতিগুলো আবার কেবল অবচেতনায় ওর স্মৃতিগুলো একটু একটু জড়ো হচ্ছিল।

0: বাইরের জগতে শ্রীলতা বুঝি ক্রমেই মুছে যাচ্ছিল, কিন্তু আজ আজ এই ভদ্রলোক আমার মনটাকে আবার তোলপাড় করে দিল। কি করে, কিভাবে? মনে হচ্ছে সেদিনের কথা। ডাক্তার সরকার তার চেম্বারে ডেকে বললেন,
1: এসো চন্দ্রনাথ। বসো। দেখো, একটা সত্যি কথা বলতেই তোমাকে ডেকেছি।
0: হ্যাঁ বলুন ডাক্তারবাবু।
1: আসলে আমার বলতে খারাপ লাগছে, আমি তোমাদেরকে চিনি অনেকদিন।
0: হ্যাঁ।
1: তোমার সংসার, তোমাদের জীবন, তোমাদের দুজনের ভালোবাসার কথাও আমার অজানা নয়। আমার বলতে কষ্ট হচ্ছে চন্দ্রনাথ, আই মিন তোমার মনের অবস্থা বিবেচনা করেই।
0: না না না, আপনি আপনি আপনি খুলে বলুন ডাক্তারবাবু।
1: চন্দ্রনাথ,
0: হ্যাঁ,
1: মিসেস বোসের আর্থ্রাইটিসটা কিন্তু খুব বিশ্রী ধরনের। অসুখটা ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়বে হার্ট, লাংস, ধরো ধরো আর মাস ছয়।
0: হ্যাঁ,
1: না না, কোনো চিকিৎসা নেই
0: ডাক্তারবাবু।
1: I'm really shocked, চন্দ্রনাথ, really shocked. But be steady, be steady. আরেকটা কথা
0: বলুন বলুন।
1: কিছুদিনের জন্য
0: হ্যাঁ
1: ছেলেকে নিয়ে আসতে পারবো, মার কাছে থাক।
2: মালতীর মা, ও মালতীর মা, ও কি চলে গেল? আমাকে তো আজ বারান্দায় নিয়ে গেল, না আমাকে না বলেও কোথায় গেল? রাজুটাও তো নেই, আমাকে রেখে ওরা সবাই কেন চলে গেল? বাইরে কি সুন্দর জ্যোৎস্না, আমি এই অন্ধকারে ঘরে পড়ে আছি। রাজু, ও রাজু, ও মালতীর মা, কে মালতীর মা, কোথায় ছিলে বলো তো?
0: আমি আমি আমি শ্রীলা, আমি।
2: ও তুমি?
0: হ্যাঁ।
2: তুমি তুমি এসেছো?
0: হ্যাঁ গো।
2: বাঁচলুম, কি চিন্তা হচ্ছিল দেখো তো, সবাই আমাকে ফেলে কোথায় চলে গেছে।
0: এখন কেমন আছো শ্রীলা?
2: ওই আছি। আচ্ছা, তোমার তোমার দেরি হলো যে।
0: দেরি?
2: হ্যাঁ, কি মন খারাপ করছিল আমার।
0: দেরি কই, আমি তো রোজই এ সময় আসি।
2: কি জানি আজ কেন জানি না মনে হচ্ছিল তোমার খুব দেরি হচ্ছে।
0: না না,
2: বোধহয় খুব একলা লাগছিল। দেখো না, মালতীর মা আমাকে এভাবে রেখে চলে গেল, কোথায় যে গেল একবার বললো না। আমি একাই ঘরের ভেতর হুইল চেয়ারে বসে আছি। কি সুন্দর জ্যোৎস্না রাত, দেখো দেখো কেমন নীল আকাশ, কত তারা।
0: তাই তো,
2: অথচ আমার কপাল শুধু ঘরের ভেতর বসে আছি।
0: শ্রীলা, তুমি বারান্দায় যাবে, আমি আমি তোমাকে নিয়ে যাব।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ে চলো না, রাজুটা তো পারে না, মালতীর মা রোজ নিয়ে যায়। আজ আমি ঘরে যাব না, সারা রাত এখানে বসে থাকবো।
0: আচ্ছা,
2: এখানেই ঘুমাবো কেমন? না না, এমন চাননি রাত ঘুমিয়ে নষ্ট করব না। তুমিও একটু রাত অব্দি জেগে থেকো। পারবে না?
0: কেন পারবো না, নিশ্চয়ই পারবো, আমিও বসে থাকবো তোমার পাশে।
2: এমন রাতে শরীরের কষ্টের কথা যেন ভুলেই যাই, ছোটবেলার কথা কেবল মনে পড়ে। জানো, গ্রামের বাড়ির উঠোনে আমরা দুবোন পড়াশোনা করতাম, ঝিরঝিরে বাতাসে নারকল গাছের পাতায় শব্দ হতো, কলা গাছের পাতায় শিশিরগুলো চাঁদের আলোয় চিকচিক করতো। আমরা দুবোন পড়তাম, ঝগড়া করতাম, মা রান্না করতে করতে।
0: তুমি হাঁপিয়ে যাচ্ছো,

0: আসতে বলো, আসতে বলো।
1: হাঁপিয়ে পড়ছি।
0: হ্যাঁ গো।
1: আচ্ছা চন্দ্র,
0: কি
1: তুমি তারাদের চেনো?
0: তারাদের? না,
1: আমি না দু একটা জানি।
0: ও
1: মা চিনিয়ে দিত গো। এসো এসো, একটু কাছে এসো।
0: একটু একটু একটু আমি
1: ও যে ওই যে উত্তর দিকে একটু কোনে কোনে,
0: ও কোনটা?
1: ওই যে ওটা,
0: ও
1: ও ওইটা। হ্যাঁ,
0: ওটা কি?
1: ওটা ধ্রুব তারা।
0: ধ্রুব তারা?
1: হ্যাঁ, ওই যে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: সারা বছর ওইখানেই দেখা যায়।
0: আচ্ছা,
1: আর ওই দেখো।
0: হ্যাঁ,
1: সন্ধ্যা তারা।
0: সন্ধ্যা তারা
1: দেখো, কেমন জল জল করছে।
0: সত্যি?
1: ওটাই আবার সকালের শুক তারা, আমাদের আদরের শুক্র গ্রহ।
0: শুক্র গ্রহ? হ্যাঁ।
1: তারপর দেখো দেখো, ওই যে ওই যে ওই ওই গাছটার উপর একটু হেলে থাকা সপ্তর্ষি মণ্ডল,
0: ওইটা?
1: হ্যাঁ, সাতজন ঋষি, মধ্যে বশিষ্ঠ মুনি।
0: বশিষ্ঠ মুনি?
1: হ্যাঁ, তার কোল ঘেঁষে ছোট্ট ওই অরুন্ধতী।
0: কোনটা?
1: ওই যে অরুন্ধতী ছোট্ট।
0: আচ্ছা আচ্ছা,
1: বশিষ্ঠ মুনির বউ। অরুন্ধতী খালি চোখে না দেখতে পারলে না, তার নাকি আয়ু ছ মাস।
0: শ্রীলা?
1: হ্যাঁ, মা বলতো, না না তুমি ভয় পেও না, আমি আমি ছ মাসে মরবো না। আরে আমি আমি তো দেখতে পাচ্ছি।
0: শ্রীলা প্লিজ প্লিজ, শ্রীলা শ্রীলা, আমার কি হবে? তুমি না থাকলে আমি কি করবো, কোথায় যাবো? আমি যে একেবারে একেবারে একা হবে।
1: একা হবে কেন, আমি তো থাকবোই। আমার সব কিছু সব স্মৃতি ঘরে ঘরে ছড়িয়ে থাকবে, এমনকি আমার গায়ের গন্ধ। তুমি তুমি ঠিক বুঝতে পারবে, কেবল আমার শরীরটাই তো থাকবে না, কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে গড়া রাজু থাকবে। আমাদের আদরের রাজু শ্রী বসু, রাজুর মতো তো আমি আমি থাকবো গো।
0: শ্রীলা
2: মিস্টার বোস, আরে বসাই ঘুমিয়ে পড়লেন নাকি?
0: না না না, বলুন বলুন।
2: আচ্ছা মিস্টার বোস, আপনার ছেলের বয়স কত?
0: 12 বছর। কেন?
2: না মানে আমি আপনাকে ফিল করছি, আই মিন ইওর লোনলিনেস।
0: ও
2: কিন্তু আমাদের সব কিছু মেনে নিতেই হয় মিস্টার বোস, প্লেন্টি অফ ফেট। মিস্টার বোস, আর একটু কফি চলবে?
0: কফি? হ্যাঁ চলবে।
2: ঠিক আছে মিস্টার বোস, উইথ ইউর পারমিশন একটা কথা জিজ্ঞেস করবো।
0: হ্যাঁ,
2: অ্যাজ এ ফ্রেন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বলবো?
0: হ্যাঁ বলুন বলুন।
2: সিম্পলি একটা প্রশ্ন।
0: বলুন না।
2: আপনি আবার বিয়ে করতে চান? না না, আপনার স্ত্রীকে অসম্মান করে নয়, আই মিন কম্পালশন অফ দ্য সার্কামস্ট্যান্সেস, আপনার ওই ছেলের কথা ভেবে, মানে সেরকম কিছু ভাবছেন কি?
0: না না না মিস্টার ভট্টরায়, ওসব আমি একেবারেই ভাবছি না, মানে ভাবতে পারছি না, ওসব কথা থাক।
1: এখন কটা বাজে গো?
0: এখন প্রায় 2টো। ঘুমোবে না?
1: 2টো?
0: 2টো?
1: বুঝতেই পারিনি, তুমিও বুঝি আমার জন্যই জেগে আছো।
0: শ্রীলা
1: আমি কেমন স্বার্থপর, আমার জন্য তোমাকে কষ্ট দিচ্ছি।
0: না
1: ঘুম পাচ্ছে তো?
0: না গো, না ঘুম পাচ্ছে না।
1: পাচ্ছে না?
0: না
1: আমারও পাচ্ছে না, মনে হচ্ছে এইভাবে বসে সারা রাত আকাশের দিকে চেয়ে থাকি।
0: বেশ তো,
1: নিঝুম প্রকৃতি দেখি, চাঁদ আর তারাদের দেখি। এই শোনো।
0: কি?
1: আরো কাছে এসো না।
0: এই এই তো এলাম, বলো কি বলবে।
1: আচ্ছা,
0: হুম,
1: তুমি রোহিণীকে চেনো?
0: রোহিণী? কে রোহিণী? কার কথা বলছো? কোথায় থাকে?
1: আরে বাবা, রোহিণী কোনো মেয়ে নয় গো, তারা তারা
0: তারা
1: চাঁদের বউ। চেনো?
0: না না চিনি না।
1: ওই যে

0: কোথায়?
1: ওই যে দেখো,
0: কোথায়?
1: চাঁদের দিকে তাকাও।
0: হ্যাঁ,
1: চাঁদের একটু দূরে ওই বড় তারাটা।
0: ওই বড় তারাটা?
1: হ্যাঁ, ওইটে ওইটে রোহিণী।
0: ওইটে রোহিণী? আচ্ছা,
1: কেমন একা একা লক্ষ বছর ধরে চাঁদের দিকে চেয়ে আছে, শুধু চাঁদকেই দেখছে। আমি মরে গেলে রোহিণীর মতোই হব, যুগ যুগ ধরে আমার এই ছোট্ট ঘরে চন্দ্রের দিকে চেয়ে থাকব।
0: শ্রীলা, কি হলো? শ্রীলা, কি হলো? কষ্ট হচ্ছে? এসো এসো এসো এসো, আমি তোমাকে ঘরে নিয়ে যাই। এসো এসো এসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমি ধরেছি ধরেছি, আস্তে আস্তে শুয়ে পড়ো শুয়ে পড়ো।

0: আসুন ডাক্তারবাবু, আসুন।
1: কি ব্যাপার চন্দ্রনাথ, হঠাৎ এত ভোরে টেলিফোন?
0: হ্যাঁ, কাল অনেক রাত্রে ওই শ্রীলতার বুকে অসহ্য একটা ব্যথা হয়, বুঝলেন, নিঃশ্বাসের কষ্ট।
1: ঠিক আছে, চলো দেখি, হয়তো অক্সিজেন দিতে হবে।
0: আসুন আসুন আসুন, আপনি ঘরে আসুন।
1: কেমন আছেন মিসেস বোস?
2: খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে দেখি পাচ্ছি না।
1: দেখি একটু হাতটা দেখি, চন্দ্রনাথ অক্সিজেন এখনই দিতে হবে। এখন আর কোনো ওষুধের দরকার নেই, তুমি তুমি বেরিয়ে পড়ো, যাও, গাড়িতে আমার ড্রাইভার আছে, ওর সঙ্গে যাও। হ্যাঁ, ড্রাইভার সব জানে।
0: ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
2: ডাক্তারবাবু, একটা একটা অনুরোধ।
1: বলুন বলুন বলুন বলুন মিসেস বোস, বলুন। আসতে
2: একটা দাবি,
1: একটু আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমার আমার মা তার 40 বছর বয়সে একেবারে অন্ধ হয়ে যায়। মা না কবিতা গল্প উপন্যাস পড়তে খুব খুব ভালোবাসত।
1: মিসেস বোস, আমি সব শুনছি সব শুনছি, কিন্তু আপনি একটু ধীরে ধীরে বলুন, নইলে কষ্টটা বাড়বে।
2: কিন্তু সব সব বন্ধ হয়ে গেল জানেন।
1: আচ্ছা,
2: মার দৃষ্টিহীন চোখ দিয়ে কেবলই জল গড়িয়ে পড়তো। মায়ের মায়ের অন্ধ জীবনের করুণ দিনগুলো আজও আজও আমার মনে পড়ে।
1: মিসেস বোস,
2: খুব খুব কষ্ট হয়। আমি দান করতে চাই, আপনি আপনি একটু ব্যবস্থা করুন না।
1: ঠিক ঠিক ঠিক আছে,
2: কোন অন্ধ তার জীবনের আলো ফিরে পেলে আমার আমার আমার আত্মার শান্তি হবে।
1: মিসেস বোস, আপনি একদম চিন্তা করবেন না, সব

0: welcome to Guwahati. Mr. Bhush, আমরা এসে গেছি। বুঝলেন, গুয়াহাটি বেশ ছিমছাম শহর। আপনার ভালো লাগবে, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আসামে বুঝলেন অনেক কিছু দেখবার জিনিস আছে। অবশ্য ওই হাওড়া ব্রিজ, জাদুঘর, মেট্রো রেল নেই, কিন্তু প্রকৃতির পর্যাপ্ত আশীর্বাদ আছে। দুদিনেই মন ভালো হয়ে যায়। আর শুনুন, জলপরী মনে আছে তো? 15th এ মাসের পূর্ণিমা, আর মাত্র 3 দিন বাকি। অবশ্যই আসবেন, আমার হোল ফ্যামিলি আপনাকে উইশ করবার জন্য বোটে তৈরি থাকবো। বাই।
1: ওকে দীননাথ বাবু, অবশ্যই যাবো।
0: থ্যাঙ্কস, চলি তাহলে। আরে আসুন আসুন, মিস্টার চন্দ্রনাথ বোস, মেনি কাইন্ড অফ ইউ, একেবারে ঠিক সময় এসে গেছেন। মিস্টার বোস, দিস ইজ আ স্প্লেন্ডিড নাইট, ফুল মুন, বিশাল ব্রহ্মপুত্র আর সুসজ্জিত বোট, আই মিন জল।

0: পড়ি। ভালো লাগছে?
1: হ্যাঁ, বেশ এনজয়িং। আমার স্ত্রীও এই রকমই পূর্ণিমা রাত ভালোবাসত।
0: ও তাই নাকি? তাহলে তো নিশ্চয়ই আপনার স্ত্রীর কথা মনে পড়বেই। এনিওয়ে আসুন, পরিচয় করিয়ে দিই, আমার মিসেস সুতপা ভট্টরায়।
1: ও নমস্কার।
2: নমস্কার।
0: ও সাহেব, একটা পরিচয় আছে, ইনি হলেন আমার বাংলার টিচার।
1: বাংলার টিচার?
0: আরে বুঝলেন না, সুতপা ভট্টরায় আগে ছিলেন সুতপা চক্রবর্তী, একজন খাঁটি বিদুষী বাঙালি, ওই হাতিবাগানের মেয়ে, বুঝলেন?
1: এবার বুঝলাম।
0: আরো নিশ্চয় বুঝতে পারছেন আমাদের প্রেমের বিয়ে।
1: হ্যাঁ,
0: আমি তখন চাকরি পেয়ে বিডন স্ট্রিটের মেসে থাকি, আর ইনি রোজ গুটি গুটি পায়ে বেথুন কলেজে যেতে।
2: থামু তো, সবার সঙ্গে একই কথা। বসবাবু, আপনি চলুন, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে।
0: আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, শেষটুকু বলি। হেদর কোনায় রোজ চার চোখের মিলন, আর যাই কোথায়, হাতি বাগানের মেয়ে পাহাড়ি ছেলের ভালোবাসায় টগমগ
2: হয়েছে তো বলা। এবার চলো।
0: হ্যাঁ চলো চলো চলো চলো, কফি আর পাকোড়া আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসুন আসুন আসুন। মিস্টার বোস, ওই যে দূরে দেখতে পাচ্ছেন তো, রেলিং ধরে দাঁড়িয়ে,
1: হ্যাঁ,
0: আমার দুই মেয়ে।
1: ও আচ্ছা আচ্ছা।
0: এই আমার গোয়াটি আসার খবর পেয়ে আগেই এসে হাজির, ওই যাকে বলে পিতৃঅন্ত প্রাণ। আরে আসুন আসুন আসুন।
2: ভীষণ ছটপটে মেয়ে দুটো, দুজনে একসঙ্গে হলে আপনাকে ঠিকতেই দেবেন। একবার কথা বললে দেখবেন যেন আপনার প্রাণের বন্ধু, বিরক্ত করে ছাড়বে।
0: লেটস স্টার্ট মিস্টার বোস, চলুন খাওয়া শুরু করেন।
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: আচ্ছা মিস্টার বোস, জলপটি কেমন লাগছে? নীল আকাশ, কত বড় চাঁদ, নিচ্ছন্ন নদী।
3: আরে বাবা, রোহিণী কোনো মেয়ে নয় গো, তারা তারা চাঁদের বউ। ওই যে দেখো,
1: কোথায়?
3: চাঁদের দিকে তাকাও।
1: হ্যাঁ,
3: চাঁদের একটু দূরে ওই বড় তারাটা।
1: ওই বড় তারাটা?
3: হ্যাঁ, ওইটি রোহিণী।
1: ওইটি রোহিণী? আচ্ছা।
3: কেমন একা একা লক্ষ বছর ধরে চাঁদের দিকে চেয়ে আছে, শুধু চাঁদকেই দেখছে। আমি মরে গেলে রোহিণীর মতোই হব, যুগ যুগ ধরে আমার এই ছোট্ট করে চন্দ্রের দিকে চেয়ে থাকবো।
0: মিস্টার বোস, ও মিস্টার বোস, আপনি কি অন্যমনস্কায় পড়ছেন নাকি?
1: না না, কিছু নয়। আচ্ছা মিস্টার ভট্টরায়,
0: হ্যাঁ,
1: উনি কি চুপচাপ দাঁড়িয়ে?
0: ও ইয়েস মিস্টার বোস, ও হচ্ছে আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে।
1: ও
0: ওই আমাদের পরিবারের সবচেয়ে সুন্দরী। এই রোহিণী, আয় কাছে এসে বোস।
1: কি নাম ওর?
0: রোহিণী।
1: রোহিণী?
0: হ্যাঁ রোহিণী। ওর ইতিহাসটা বড় করুন মিস্টার বোস।
2: আমার ভাসুর রোহিণীর বাবা ছিলেন ফরেস্ট রেঞ্জার, সেটা 2000 সালের 10ই মার্চ। আমার ভাসুর ফ্যামিলি নিয়ে সিকিমে গিয়েছিলেন, ফেরার পথে দুর্ঘটনা।
0: ছিঁচি করে বৃষ্টি হচ্ছিল, গাড়ি হঠাৎ স্কিড করে 1000 ফিট নিচে পড়ল, দাদা বৌদি স্পটেড। কিন্তু রোহিণী কেমন করে যেন বেঁচে গেল, কিন্তু ওর দুটো চোখ দারুণভাবে ইনজিউড হলো। ওখানে করবার কিছুই ছিল না, ওই দাদা বৌদির কাজ করে ওকে নিয়ে কলকাতা গেলাম, অনেক চেষ্টা করলাম, এই বড় বড় ডাক্তারদের দেখালাম, বাট নো রেসপন্স, দৃষ্টি আর ফিরল না। আচ্ছা মিস্টার বোস, রোহিণীকে দেখুন, কিছু মনে হচ্ছে? ওর চোখে মুখে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন? মানে এনিথিং অ্যাবনর্মাল?
1: ওই না, তেমন কিছু তো।
0: মিস্টার বোস, কথায় আছে না, রাকে হরি মারে কে, সেরকমই ঘটনা। 2000 সালের 31শে মার্চ খবর পেলাম আই ব্যাংকের, একজন মহিলা তার দুটো চোখ দান করেছে, আরও শুনলাম একদিন আগেই সেটা আই ব্যাংকে জমা পড়েছে। ছুটলাম সেখানে, প্রচুর প্রচুর অর্থ ব্যয় করে ব্যবস্থা করলাম, টানা 6 ঘন্টার অপারেশন, অপারেশন সাকসেসফুল হলো, রোহিণী চোখ ফিরে পেল।
1: কি কি বললেন? 2000 সাল 2000 সাল তারিখটা মনে আছে?
0: নিশ্চয়ই।

0: এপ্রিল, আই ডোনারের নামটা বলতে পারেন? আই ডোনারের নাম
1: না বলতে পারবো না।
2: শি ওয়াজ এ গ্রেট লেডি।
0: কি নাম ছিল
1: বলতে পারবো না।
3: মিস্টার বোস,
4: হ্যাঁ,
3: ওর নাম ছিল শ্রীলতা বসু।
4: শ্রীলতা বসু।
5: আমি মরে গেলে রোহিণীর মতোই হব, যুগ যুগ ধরে আমার

রাজু, এখন আমি ট্রেনে গৌহাটি থেকে ফিরছি। 10 দিন ছিলাম, ট্রেনে বসেই তোমাকে চিঠি লিখছি, কলকাতা গিয়ে পোস্ট করব। এক আশ্চর্য ঘটনার কথা তোমাকে জানাতে চাই। কিছুদিন আগে এক অদ্ভুত পরিবেশে আমি তোমার মাকে দেখলাম। আমার দিকে চাইলো, হাসলো, কথা বলল। হ্যাঁ রাজু, সত্যি বলছি, তোমার মা বেঁচে আছে। এবারে ছুটিতে যখন কলকাতায় আসবে, তুমি আমি দুজনে মিলে তোমার মাকে আনতে গৌহাটি যাব। কেমন? হ্যাঁ রাজু, তোমার মা রোহিণী হয়ে বেঁচে।

0: রোহিণী নাটকটি শেষ হল। রচনা বিবেক মৈত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীননাথ, মলয় সাহা, সুতপা, তনুকা চৌধুরী, ডাক্তারবাবু কৌশিক সেন এবং শ্রীলতা নীলাঞ্জনা বিশ্বাস ও চন্দ্রনাথের ভূমিকায় অলোক রায় ঘটক। আবহ পরিকল্পনা ও শব্দ সংযোজনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপন বিরতি।
2: বুখার আয়া হিসে নজরানন্দাজ না করেন।
3: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
2: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
3: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়ে আর ডক্টর কি সলাহ লে।
2: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখে, মচ্ছরদানি কা ইস্তেমাল করে আর মচ্ছরো কো পনপনে সে রোকে।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
4: नमस्कार श्रोता बंधुरा, श्रवणे स्वास्थ्य आरो एकटी आसरे आपनादेर स्वागत जानाई। एई अनुष्ठाने आमरा मूलत कथा बोली विभिन्न शारीरिक एवं मानसिक समस्या ও তার প্রতিকারের বিষয়ে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, থাকে তাদের সুচিন্তিত পরামর্শ। শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীর রূপ রং উপভোগের জন্য দৃষ্টিশক্তি আমাদের কাছে একটা আশীর্বাদের মতো, কিন্তু বহু ক্ষেত্রে অনেক মানুষ নানা কারণে হারিয়ে ফেলেন এই দৃষ্টিশক্তি। তাদের পৃথিবীতে নেমে আসে অন্ধকার, তেমন অভিশাপ যাতে কারো জীবনে নেমে না আসে সেজন্য আমাদের চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এবং সেই উদ্দেশ্যেই 2000 সাল থেকে অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিনটিকে সারা পৃথিবী জুড়ে পালন করে আসা হচ্ছে বিশ্ব দৃষ্টিশক্তি দিবস বা ওয়ার্ল্ড সাইট ডে হিসেবে। আর আজকে সেই বিশেষ দিন, তাই এই দিনটিকে স্মরণে রেখে আজ শ্রবণ স্বাস্থ্যের আসরে প্রথমেই আমরা কথা

0: বলবো দৃষ্টিশক্তির সমস্যা ও অন্ধত্ব ও তার প্রতিকার নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব এই বিশ্ব দৃষ্টিশক্তি দিবসের উদ্দেশ্য, গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে।
1: বিশ্ব দৃষ্টিশক্তি দিবস বা ওয়ার্ল্ড সাইট ডে, এটা প্রতি বছর অক্টোবর মাসে যে দ্বিতীয় বৃহস্পতিবারটা পড়ে সেটায় পালিত হয়। এবার ওয়ার্ল্ড সাইট ডে বা বিশ্ব দৃষ্টিশক্তি দিবস, যে নামটা থেকেই বোঝা যায় যে এই দিনটি বিশেষ, এই কারণে এই দিনটি মানে পালন করার উদ্দেশ্যই হলো অন্ধত্ব, দৃষ্টিশক্তি হ্রাস এবং চোখের বিভিন্ন যেসব রোগ তাদের সম্পর্কে একটা অ্যাওয়ারনেস মানে জন সচেতনতা বাড়ানো। বিশেষ করে আমরা এই দিনটাতে মেন আমাদের ফোকাসটা করি হলো প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস এর উপর। প্রিভেন্টেবল ব্লাইন্ডনেসটা কি? প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস হলো এমন টাইপের একটা অন্ধত্ব যার কারণটা আমরা যদি একটু সচেতন থাকি তাহলে সেটা কিন্তু আমরা এড়াতে পারি, মানে সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। মানে এই অন্ধত্বটা যদি আমরা চাই, যদি আমরা একটু সচেতন হই, তাহলে এই অন্ধত্বটা থেকে আমরা আমাদের চোখকে বাঁচাতে পারি। অন্ধত্ব আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, তার মধ্যে একটা হলো প্রিভেন্টেবল কজেস অফ ব্লাইন্ডনেস। তো এই যে সমষ্টিটা মানে এই যে গ্রুপ অফ ডিজিজ গুলো, ওগুলোর ওপরই আমরা মেন ফোকাসটা করি এই বিশ্ব দৃষ্টিশক্তি দিবসে। এই জনসচেতনতাটা আমরা কিভাবে বাড়াই? আজকালকার দিনে খুব প্রচলিত হলো সোশ্যাল মিডিয়া, ওটার মাধ্যমে বাড়ানো হয়। তারপর এটা বাদে হলো আমরা ক্যাম্প অর্গানাইজ করি, চক্ষু যেখানে পরীক্ষা করা হয়, তো ওখানে একটা প্রাথমিক যা যেভাবে চোখ দেখার যে কোনো অসুবিধা আছে কিনা, যদি মনে হয় কিছু ছানি আছে বা চোখের প্রেসার বেশি, তো আমরা সেই অনুযায়ী চোখের ডাক্তারবাবুদের কাছে রেফার করি। বা মানে তাহলে হলো দ্বিতীয় হলো ক্যাম্প, প্রথম হলো সোশ্যাল মিডিয়া, দ্বিতীয় ক্যাম্প, তৃতীয় হলো বাচ্চাদের স্কুলে গিয়ে কোনো জনসচেতনতা মূলক কিছু বার্তা দেওয়া, বা বয়স্কদের ওল্ড এজ হোমে গিয়ে বা পাড়ায় পাড়ায় কোনো ক্লাবের সাথে যুক্ত হয়ে কিছু বার্তা দেওয়া, স্পেশালি এই প্রিভেন্টেবল যেগুলো কজগুলো ওইগুলোর ব্যাপারে হলো জনসচেতনতা বাড়ানো। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এই ওয়ার্ল্ড সাইট ডে।
0: বর্তমান সময়ে আমাদের দেশ এবং রাজ্যে অন্ধত্ব এবং দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্তের সামগ্রিক চিত্রটা কেমন সে বিষয়েও পরিসংখ্যান সহ আমাদের জানালেন ডাক্তার ভৌমিক।
1: ভারতবর্ষে দৃষ্টিশক্তি সমস্যা মানে অন্ধত্বর যে কারণগুলো, তার মধ্যে প্রথম হলো ছানি। মোটামুটি যদি দেখা যায় 100% মধ্যে প্রায় 63% হলো ছানি। তো ছানি জিনিসটা কি? ছানি জিনিসটা হলো চোখের, আমাদের চোখের ভেতর একটা লেন্স থাকে যেটা সাহায্যে আমরা দেখি। ওই লেন্সটা যখন একটা মানুষ জন্মায় সেটা স্বচ্ছ থাকে, ধীরে ধীরে ওটা বয়সজনিত কারণে বা এক্সেস স্ট্রেস নিলে বা খাদ্য ঠিকঠাক না খেলে, এক্সেস বাইরের খাবার খেলে, সুগার প্রেশার যদি না কন্ট্রোলে রাখে, তখন ধীরে ধীরে ওটা অস্বচ্ছ হতে থাকে। এবার এই অস্বচ্ছ হওয়ার কারণে কি হয়, যে পর্যাপ্ত পরিমাণে যে লাইট স্টিমুলাস চোখের মধ্যে ঢোকার উচিত সেইটা পর্যাপ্ত পরিমাণে ঢোকে না, তার ফলে হলো দৃষ্টিশক্তি কমতে থাকে। তো এই ছানি হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো চোখের পাওয়ারের যে সমস্যা মানে রিফ্র্যাক্টিভ এরর, সেটা প্রায় 20%। তো অবশ্যই চশমা পাওয়ার, যদি কখনো ডাক্তারের কাছে যদি চশমা ডাক্তার বলে থাকে তাহলে অবশ্যই সেটা পড়া উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট আসে মাথা ব্যথা, চোখে আবঝা দেখছে, তাদের চশমার পাওয়ার প্রেসক্রাইব করলেও সেটা অনেক কারণেই হতে পারে, তো তারা পড়ে না। তো রিফ্র্যাক্টিভ এরর হলো, রিফ্র্যাক্টিভ এরর আমাদের দেশে 20% মতো টোটাল অন্ধত্বের কারণের মধ্যে 20% হলো রিফ্র্যাক্টিভ এরর। এরপর আসছি হলো গ্লকোমা। গ্লকোমা মানে চোখের প্রেশার বৃদ্ধি হয়ে চোখের যে নার্ভটা ওটা শুকিয়ে দেয়, তার ফলে অন্ধত্ব হয়। তো এইটা মোটামুটি 6%। এরপরে আসছে কর্নিয়াল ব্লাইন্ডনেস। কর্নিয়া হলো আমাদের চোখের যে কালো মণিটা, সেটা নর্মালি স্বচ্ছ থাকে। এবার সেটা যদি কোনো কারণে কোনো ইনফেকশন হোক, কোনো আঘাত হোক বা কোনো

0: জেনেটিক কারণেও যদি হয়, তো ওটা যদি অস্বচ্ছ হয়ে যায় তাহলে পর্যাপ্ত পরিমাণ লাইট ঢুকতে পারে না ওটার মধ্যে দিয়ে, তখন ওটা থেকে অন্ধত্ব হয়। তো সেটা আসছে 1% মতো, আর বাকি 11% হলো আর বাকি যা যা কারণ আছে, যেরকম যদি অপুষ্টির কারণে অন্ধত্ব হয়, সেটা কোনো ইনফেকশনের কারণে অন্ধত্ব হয়, বা কোনো সার্জারি হয়েছে তার কমপ্লিকেশনের কোনো অন্ধত্ব হয়, তো সেইটা হচ্ছে রেস্ট 11%। সেইটা তো প্রধান কারণ হচ্ছে তাহলে ছানি, আর তারপর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে রিফ্র্যাকটিভ এরর, মানে চশমার পাওয়ারের গন্ডগোল, আর 3 নম্বরে আসছে গ্লকোমা, মানে চোখের প্রেসার বৃদ্ধি।
1: দৃষ্টিশক্তির সমস্যা এবং অন্ধত্ব কি কি কারণে আসতে পারে সে বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার স্নেহা ভৌমিকের কাছ থেকে।
0: অন্ধত্ব আসার প্রধান কারণ হলো ছানি, 1 নম্বর হলো ছানি, মানে যেটাকে আমরা ইংলিশে বা ডাক্তারি ভাষায় বলি ক্যাটারাক্ট। ওই ছানিতে কি হয়, এই ছানিতে হয় হলো যে আমরা যখন জন্মাই একটা বাচ্চা, একটা মানুষ যখন জন্মায় তখন তার চোখের ভেতর একটা লেন্স থাকে। লেন্সটা জন্মানোর সময় স্বচ্ছ থাকে, এটা যত বয়স বাড়ে প্লাস খাওয়া দাওয়ার ফ্যাক্টরের উপরও ডিপেন্ড করে, প্লাস হলো এই আমাদের যে কাজকর্ম যেটা আমরা করি, তারপর আমরা কতটা স্ট্রেস নিচ্ছি, ঘুম কিরকম হচ্ছে, ভেজাল কতটা খাচ্ছি, সব কিছুর উপরই ডিপেন্ড করে এটা হলো ধীরে ধীরে আমাদের এই স্বচ্ছ যে লেন্সটা ওটা অস্বচ্ছ হতে থাকে, এটাকে আমরা বলি ছানি। এবার তার জন্য অন্ধত্ব হয়, আর সেটা হলো সব থেকে 1 নম্বর কজ অফ অন্ধত্ব। দ্বিতীয় হলো চোখের পাওয়ার, মানে যাকে বলে রিফ্র্যাকশন, চোখের পাওয়ার হলো দ্বিতীয় নম্বর। তারপর আসছে হলো গ্লকোমা। গ্লকোমা মানে হলো চোখের প্রেসার বৃদ্ধি, যাদের চোখের প্রেসার বেশি থাকে তাদেরও কিন্তু অন্ধত্ব হয়। কেন হয়, কেননা চোখের প্রেসার বেশি থাকতে থাকতে আমাদের চোখের ভেতর একটা নার্ভ আছে যেটাকে আমরা বলি অপটিক নার্ভ, হ্যাঁ, এই নার্ভের ওপর চাপ পড়ে। এই দীর্ঘদিন ধরে চোখের প্রেসার বেশি থাকে তাহলে এই নার্ভের ওপর চাপ পড়ে, চাপ পড়তে পড়তে আলটিমেটলি এটা শুকিয়ে যায়, ওখান থেকে আমাদের দৃষ্টিশক্তি লোপ পায়। অন্ধত্বের আরেকটা কারণের মধ্যে পড়ছে হলো গ্লকোমা। 4 নম্বর পড়ছে হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আজকাল সুগার, ব্লাড সুগার খুব কমন একটা রোগ, ডায়াবেটিস মানে ব্লাড সুগারের বৃদ্ধি, খুব কমন একটা রোগ। তো এটা আজ থেকে 40 বছর আগে যতটা ছিল তার থেকে এটা অনেক টাইমস বেশি বেড়ে গেছে কারেন্ট সিনারিওতে। খুব স্বাভাবিকভাবে ডায়াবেটিস বাড়লে ডায়াবেটিস থেকে যেসব অঙ্গগুলো এফেক্টেড হয়, যেরকম চোখের রেটিনা, ডায়াবেটিক রেটিনোপ্যাথিও বাড়বে। তো সেটাই অন্ধত্বের 4 নম্বর কারণ। আর কারণের মধ্যে হলো অপুষ্টিজনিত কারণে অন্ধত্ব হতে পারে, কারোর কারোর ক্ষেত্রে জেনেটিক হয়, যেরকম রেটিনাইটিস পিগমেন্টোসা বলে একটা রোগ আছে যেটা জেনেটিক হয়, বংশ পরম্পরায় সেটা নামে। আর যদি চোখের কালোমণির মধ্যে কোনো অস্বচ্ছতা থাকে, কোনো আলসার হয়, কোনো ওপাসিটি হয়, তো ওখান থেকেও কিন্তু অন্ধত্ব হতে পারে।
1: একেবারে শেষে চোখের যত্ন নিব কিভাবে, চোখের স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তিকে ঠিক রাখার জন্য কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেই বিষয়েও আমাদের বিস্তারিত জানালেন ডাক্তার স্নেহা ভৌমিক।
0: চোখের স্বাস্থ্য বজায় রাখতে আমরা অনেক রকমই পদ্ধতি বলে থাকি, তার মধ্যে প্রথম হলো খাওয়া দাওয়া, মানে ডায়েট। তো ডায়েটের মধ্যে চোখের জন্য হলো জরুরি হলো ভিটামিন সি, ই, জিঙ্ক, বিটা ক্যারোটিন, লিউটিন, জ্যান্থিন আর জিয়াজ্যান। তার মানে যেসব খাদ্যগুলোতে এই ভিটামিন বা মিনারেলস গুলো আছে সেগুলো আমরা বিশেষ করে খেতে বলি, যেরকম পালং শাক, গাজর, মিষ্টি আলু, কমলা লেবু, অ্যালমন্ড, দুধ, ডিম, ব্রোকোলি, গ্রিন পিস, চিয়া সিড, ছোট মাছ, এইগুলো। তো এটা তো গেল ডায়েট। এটা বাদে আমরা যে নিত্য দৈনন্দিন জীবনে, মানে লাইফস্টাইলের কিছু মডিফিকেশন বলি, যেরকম এক্সেস স্ক্রিন টাইম কমাতে বলি, মানে মোবাইল, ল্যাপটপ, এইগুলো এক্সেস ইউসেজ ওটা কমাতে বলি। চোখ পিটপিট করা, মানে চোখের যে ব্লিঙ্কিং রেট ওটা বাড়াতে বলি। ডাইরেক্ট এসি বা ফ্যানের নিচে থাকতে বারণ করি, কারণ এই সব কটা জিনিসই হলো আমাদের চোখের যে জল, মানে টিয়ার ফিল্ম, ওটা কমতে থাকে, মানে ড্রাই হতে থাকে, সব কিছু থেকে ড্রাই আইজ হয়,

0: অবস্থায় এইগুলো আমরা বারণ করে থাকি। এটা বাদে যাদের চশমার পাওয়ারের প্রবলেম আছে তাদের অবশ্যই চশমা পরা, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লকোমা মানে চোখের প্রেশার বৃদ্ধির একটা হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তো তাদের অবশ্যই বছরে একবার করে রেগুলার একটা চোখের আই চেক আপ। তারপর কোনো চোখে লাল হলো, জল পড়লো বা কোনো অসুবিধা হলো, সেটা ডাক্তার না দেখিয়ে ওষুধের দোকানে গিয়ে ড্রপ নিয়ে লাগানো, সেটা আমরা একদমই বারণ করে থাকি, কারণ এগুলো প্রত্যেকটাই চোখের ক্ষতি করে। তারপর কোনো ব্যক্তি যদি ব্লাড সুগার ব্লাড প্রেশারের প্রবলেম থাকে তো সেটাকে কন্ট্রোলে রাখা অবশ্যই জরুরি, কারণ এগুলো কন্ট্রোলে না রাখলে চোখের প্রেশার বেড়ে যায়। চোখের ছানি যদি কারোর থাকে সেটা খুব তাড়াতাড়ি জলদি পাকে, তাই সুগার প্রেশার এটা কন্ট্রোলে রাখা খুবই জরুরি। কম্পিউটার স্ক্রিনে যদি একান্ত কাজ করতেই হয়, যেটা আমরা আজকালকার দিনে দেখে থাকি ওয়ার্ক ফ্রম হোম, তাহলে অবশ্যই সেটা যাতে 20-24 ইঞ্চি দূরে থাকে আর পর্যাপ্ত পরিমাণে যাতে সারাদিনে জল খায়।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, চোখ আমাদের এক অমূল্য সম্পদ, এর যত্ন নিন, চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ বিশ্ব দৃষ্টিশক্তি দিবসকে মাথায় রেখে শ্রবণী স্বাস্থ্য আসরে আমরা কথা বলছিলাম দৃষ্টিশক্তির সমস্যা, অন্ধত্ব এবং তার প্রতিকার সম্পর্কে। সঙ্গে ছিলেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে।
2: বন্ধুরা, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ এমনকি সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু রোগের প্রকোপ ভীষণই উদ্বেগজনক হয়ে উঠেছে। একেবারে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে বিগত মাসের শেষ দু সপ্তাহের মধ্যে প্রায় 2600 জন এই রোগে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ আক্রান্তের হার গড়ে প্রায় 150 থেকে 200 জনের কাছাকাছি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলি। তাহলে পরিসংখ্যান থেকে বোঝাই যাচ্ছে শ্রোতা বন্ধুরা, পরিস্থিতি সত্যি সত্যি উদ্বেগজনক। সেই কারণে আজ আরোগ্য নিকেতনে আমরা কথা বলবো ডেঙ্গু রোগ ও তার প্রতিকার সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুনাল কান্তি মজুমদার। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব ডেঙ্গু রোগ কি এবং কোন কোন অঞ্চলে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়।
3: ডেঙ্গু বা ডেঙ্গি একটি মশাবাহিত সংক্রামক রোগ। এই ভাইরাস ঘটিত রোগটি স্ত্রী ইডিস মশার কামড়ে একজন মানুষের শরীর থেকে আর একজন মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে এখন ম্যালেরিয়ার পরে জ্বরের কারণ হিসেবে ডেঙ্গির নামই করতে হয়। যে সমস্ত ভাইরাস ঘটিত রোগ পতঙ্গ বা পোকামাকড়ের দ্বারা ছড়ায় তাদের মধ্যে ডেঙ্গি বা ডেঙ্গুই অন্যতম। সারা পৃথিবীতে প্রায় 100টি দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। মাঝে মাঝে মহামারীর আকার নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা পৃথিবীতে প্রতি বছরই এই রোগে কম বেশি 5 লক্ষ মানুষ ভোগেন এবং মারা যায় প্রায় 12,000 মানুষ। এদের মধ্যে কিন্তু বেশিরভাগই শিশু। ভারতবর্ষে প্রথম ডেঙ্গি মহামারী হয় 1956 সালে তামিলনাড়ুতে। তারপরে 1996 সালে দিল্লিতে এই রোগের মহামারী দেখা গিয়েছিল। প্রায় 10,000 মানুষ রোগাক্রান্ত হয়েছিল ও 400 মানুষের মৃত্যু হয়েছিল। 2009 সালে প্রায় 15,000 মানুষ আক্রান্ত হয়েছিল ও 89 জন মারা গিয়েছিল। কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য দপ্তরের মতে 2008 সালে কলকাতায় 184 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল। আগেই বলেছি এই ডেঙ্গি রোগ হয় এক ধরনের ভাইরাস থেকে। এই ভাইরাস 4 ধরনের হতে পারে, ডেঙ্গি 1, ডেঙ্গি 2, ডেঙ্গি 3 এবং ডেঙ্গি 4, অর্থাৎ 1, 2, 3, 4। ডেঙ্গি ছড়ানোর মূলে রয়েছে এক ধরনের মশা ইডিস ইজিপ্টাই, যার কামড়ে এই ভাইরাস মানব শরীরে প্রবেশ করে। ছোট বড় সকলেরই এই রোগ হতে পারে। দেহের রোগের প্রতিরোধ ক্ষমতা বলে বেশিরভাগ রোগী আপনা থেকেই সেরে ওঠে। পুরুষদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।
2: এই রোগের সাধারণ লক্ষণগুলি সম্পর্কেও আমরা জেনে নিলাম ডাক্তার মজুমদারের কাছ থেকে।
3: এই রোগে সাধারণত খুব জ্বর ও তার সঙ্গে গায়ে, হাতে, পায়ে, মাথায়, গাঁটে ও মাংসপেশিতে ব্যথা হয়। সাধারণত এই রোগে মৃত্যু না হলেও কিছু কিছু ক্ষেত্রে

0: পায়ের এই র্যাশ থাকে প্রায় 2 দিন, ও তার সঙ্গে থাকে চুলকানি ও জ্বালা জ্বালা ভাব। তবে সচরাচর সাধারণ ডেঙ্গিতে মৃত্যু হয় না, কিন্তু ডেঙ্গি হেমারেজিক ফিভার বিপজ্জনক রোগ, যা একাধিক ডেঙ্গি ভাইরাস সংক্রমণে বা একাধিক বার বিভিন্ন ডেঙ্গি ভাইরাসের সংক্রমণে হতে পারে। শিশু ও কম বয়সী সবাই এই রোগে আক্রান্ত হয়। এতে জ্বর শুরু হওয়ার 2 থেকে 5 দিনের মধ্যেই রোগীর শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, শরীর দ্রুত দুর্বল হতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়, অস্থিরতা দেখা যায়, গা ঘামে, রক্তচাপ কমে, শুরু হয় ডেঙ্গু শক সিন্ড্রোম। নাক, মুখ, দাঁতের মাড়ি ও চামড়ার তলায় রক্তপাত হতে পারে, মলের সঙ্গেও রক্তপাত হয় অনেক সময়। এই ডেঙ্গি হেমারেজিক ফিভার বা ডেঙ্গি শক সিন্ড্রোমে কিন্তু রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রায় 50% ক্ষেত্রেই কিন্তু এইসব রোগীদের মধ্যে মৃত্যুর সম্ভাবনা বেশি।
1: এই ডেঙ্গু রোগের চিকিৎসা কি, সেই সম্পর্কে আমাদের জানালেন ডাক্তার কুণাল কান্তি মজুমদার।
0: যদি আমরা এই ডেঙ্গি রোগের চিকিৎসার জন্য ভাবি, এই ডেঙ্গি রোগের কিন্তু কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। স্বাভাবিক ডেঙ্গিতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বলে রোগী আপনা থেকেই সেরে ওঠে, কিন্তু হেমারেজিক ফিভারে উপসর্গ দেখা দিলে অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। সাধারণত এই রোগের চিকিৎসা উপসর্গ ভিত্তিক, রক্তে অণুচক্রিকা বা প্লেটলেট কম থাকলে বা হেমাটোক্রিট বেশি হলে এবং NS1 বা নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন পাওয়া গেলে ডেঙ্গু বা ডেঙ্গি রোগের নির্ণয় সুবিধা হয়। জ্বর হলে রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করাতে হয়। এই অসুখে সাধারণত অ্যাসিটাইল সালিসাইলিক অ্যাসিড বা আমরা যেটাকে অ্যাসপিরিন বলি, আইবোপ্রোফেন বা কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ সাধারণত দেওয়া হয় না, কারণ এতে রক্তপাতের সম্ভাবনা আরও বেড়ে যায়। রোগীকে প্রচুর জল ও তরল পানীয় দেওয়া হয় যাতে সে ডিহাইড্রেটেড না হয়ে যায়। জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েই চিকিৎসা করা হয়। সেই জন্য আমরা বারবার বলি, যে উপসর্গগুলো বললাম সেগুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে তাহলে যথাযথভাবে ঠিক সময় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা শুরু করা উচিত, এবং যদি সঠিক সময় সঠিক চিকিৎসা করা যায় এই ডেঙ্গি রোগে কিন্তু অনেক সময় আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি।
1: একেবারে শেষে এই রোগ প্রতিরোধের জন্য কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত এই বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার কুণাল কান্তি মজুমদারের কাছ থেকে।
0: এই ডেঙ্গি বা ডেঙ্গুর প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি চাই মশার নিয়ন্ত্রণ। ইডিস মশা কিন্তু কামড়ায় দিনের বেলায়, এই মশা আমাদের বাড়ির চারপাশেই পাওয়া যায়। বিকেলের দিকে, ভোরবেলায় বা সন্ধ্যের আগে এই মশার কামড়ায়। এই মশা ডিম পারে পরিষ্কার জমা জলে, পছন্দ করে কৃত্রিম জলাশয় বা আর্টিফিশিয়াল কন্টেনার, যেমন ফুলের টব, নারকেলের খোল, প্লাস্টিক বা ভাঁড়ের কাপ, মাটির হাঁড়ি, ছাদের ওপর ঢাকনাহীন জলের ট্যাঙ্ক ইত্যাদি। তাই এই মশাবাহিত রোগ ঠেকানোর প্রধান উপায় হলো বাড়ির আশপাশে জল বা আবর্জনা জমতে না দেওয়া, ছাদের ওপরে জলের ট্যাঙ্ক ঢেকে রাখা, ফুলের টবের জল, চোবাচ্ছার জল সপ্তাহে অন্তত একবার করে পাল্টানো, গাড়ির ফেলে দেওয়া টায়ার, ডাবের বা নারকেলের খোলে জল জমতে না দেওয়া ইত্যাদি। এছাড়াও পুকুরে বা অন্যান্য জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া যারা মশার লার্ভা খায় বা মশার লার্ভা মারার তেল ছড়ানো। পূর্ণাঙ্গ মশা মারার জন্য বাড়ির বাইরে কীটনাশক নিয়মিত স্প্রে করা ও মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ও নানান ধরনের ধূপ ও রেপেলেন্ট ব্যবহার করা, মশা তাড়ানোর মলম লাগানো, দরজা জানলায় মশা আটকানোর নেট লাগানো, এই সবই আমাদের ডেঙ্গির মতো মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। কিন্তু বিশেষ করে যখন এই ডেঙ্গি, মূলত আমরা জানি যে এই ডেঙ্গি প্রধানত বর্ষাকালে বা বর্ষার চলে যাওয়ার সময় এটা বেশি হয় এবং নভেম্বর মাস অবধি, জুলাই থেকে নভেম্বর মাস অবধি এর প্রভাব থাকে। কাজে এই সময় যখন এই ডেঙ্গু প্রচুর পেশেন্ট পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের, সবসময় ফুলাতা জামা, ফুল প্যান্ট ইত্যাদি পরিয়ে রাখা স্কুলে যাওয়ার সময়, যাতে এদের মশা না কামড়ায়। এবং এই ডেঙ্গু জ্বরের প্রথম 3 থেকে 5 দিন রোগীকে মশারির মধ্যে রেখে গা ঢাকা জামা পরিয়ে যতটা সম্ভব মশার কামড় থেকে রক্ষা করা উচিত। তো নিজেদের রক্ষা করে, মানুষকে সচেতন করে ও চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু রোগের মোকাবিলা সম্ভব। ভারত সরকারের পক্ষ থেকে ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, অর্থাৎ জাতীয় মশাবাহিত ও অন্যান্য পোকামাকড় বাহিত রোগের প্রতিরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে বিভিন্ন উপায়ে মশার

0: নিয়ন্ত্রণ, যাকে আমরা ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল বলি, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ বৃদ্ধির ওপর নজরদারি, অ্যাওয়ারনেস ক্রিয়েশন এবং ফিভার অ্যালার্ট সার্ভিলেন্স যেটা আমরা বলি ইত্যাদি অন্যতম। কাজেই এই চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি আমরা বজায় রাখতে পারি, তার সঙ্গে নিজেদের একটু সাবধান, নিজেদের সাবধানতা অবলম্বন করতে পারি এবং আমাদের নিজেদের যতটা সম্ভব মশার কামড় থেকে রক্ষা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ডেঙ্গু রোগের মোকাবিলা সম্ভব।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু হলে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সচেতন থাকুন, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলুন। আজ পর্যন্তই, আবার কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

আমি ডাক্তার অমিতাভ নন্দী, ট্রপিক্যাল মেডিসিন বা ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ। ম্যালেরিয়া এবং ডেঙ্গি মশাবাহিত অসুখ। ম্যালেরিয়া রাত্রে মশার কামড়ে হয়, ডেঙ্গি দিনের বেলার মশার কামড়ে হয়। ম্যালেরিয়া সংক্রমণ আটকাতে আপনি রাত্রে অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। ডেঙ্গি সংক্রমণ নিজের জন্য আটকানো খুব কঠিন, কিন্তু আপনি যদি ডেঙ্গিতে আক্রান্ত হন, আপনার থেকে যাতে অন্যের কাছে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে সেই জন্য জ্বর যতদিন থাকবে সেই কদিন দিনের বেলা আপনিও মশারির মধ্যে শুয়ে থাকুন। যেহেতু ডেঙ্গি, ম্যালেরিয়া এবং অন্যান্য জ্বর ক্লিনিক্যালি মানে এর উপসর্গ দেখে আলাদা করা যায় না, তাই যে কোনো ধরনের জ্বর হোক আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান এবং তার পরামর্শ মতো রক্ত পরীক্ষা করান। যদি সম্ভব হয় প্রথম দিনেই ডেঙ্গি, ম্যালেরিয়া এবং অন্যান্য সংক্রমণের জন্য রক্ত পরীক্ষা করালে এগুলো ধরা পড়তে পারে। যত দেরি করবেন তত আপনার নিজের ক্ষতি এবং আপনার থেকে অন্যের মধ্যে এই অসুখটা ছড়িয়ে পড়ার বিপজ্জনক সমাজবিরোধী দিক একটা আছে, তাতে আপনারা দয়া করে সামিল হবেন না। বরঞ্চ যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করে চিকিৎসার মধ্যে নিজেকে রাখুন, তাহলে রোগ সংক্রমণ আটকানোর ব্যাপারে আপনিও সামিল হবেন।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো। সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।

0: দিলাশা চৌধুরী,
1: বাঁশুরী বলকে বাজায়,
0: দিশা রায়
1: ডাকছে নদী, আয় আয় বয়ে যায় আকাশ পাঠালো নীল খাম,
0: সুদেশনা গঙ্গোপাধ্যায়, শারদীয়া পূজোর গান। 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 শারদীয়া পূজোর গান।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিজ্ঞাপন বিরতি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।

নজরুলগীতি শুনলেন উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শম্পা কুণ্ডু।

লোকগীতি শুনলেন শম্পা কুণ্ডুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা। প্রথমে তিন তাল, পরে ঝাঁপ তাল। শিল্পী হিন্দোল মজুমদার। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করছেন সনাতন গোস্বামী। প্রথমে তিন তাল, পরে ঝাঁপ তাল। শিল্পী হিন্দোল মজুমদার।

0: worth 190 crore rupees. The 2026 Nobel Prize in Literature has been awarded to Canadian poet and essayist Anne Carson. The Swedish Academy, which announced the prize in Stockholm, said the author was honored for her bold and inventive body of work that, through a playful dialogue with the classical tradition, has created new forms of contemporary literature. And with that, we end this news bulletin.
1: Akashvani Kolkata, Gitanjali. এখন জানিয়ে দিই, 9 অক্টোবর 2026 শুক্রবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় শুনবেন সুভাষিত কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা লাল কাঁকুড়ি মাটিতে ফুল চাষ, বলেছেন ডক্টর তাপস কুমার চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য উৎসবের সময় সচেতনতা, বলেছেন ডাক্তার শর্মিলা গুপ্ত, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও নীলিমা সাঁতরা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীধারা গুপ্তর কণ্ঠে, 8টায় জানা অজানা কোন ডিম ভালো শুনবেন প্রথম পর্ব, এ বিষয়ে বলেছেন অধ্যাপক প্রদীপ কুমার দাস, 8:05 নিরাময় কিশোর কিশোরীদের পড়াশোনার চাপ ও মানসিক স্বাস্থ্য, এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার, 8:20 গান্ধী চর্চা অকুতভয় গান্ধীজি, বলছেন সুচেতা ভট্টাচার্য, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে, 9টায় গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান তরুণীর স্বপ্ন, অতিথি থাকবেন অনির্বাণ চক্রবর্তী, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও সায়নী মজুমদার, 12টায় নজরুল গীতি শুনবেন তপন ভৌমিকের কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়, 12:33 উনো জমির দুনো ফসল কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, এ বিষয়ে ডক্টর মনোজ কুমার নন্দের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 11টায় গীতিকা, 1:45 মহিলা মহলের অনুষ্ঠান অন্দর সংবাদ, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত, 2:30 সাঁওতালি অনুষ্ঠান গান মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, এরপরে পরিবেশ রক্ষায় জীবনযাত্রা শুনবেন কথিকা, বলেছেন দীনবন্ধু সরেন, শেষে সঙ্গীত পরিবেশন করবেন লাবা মুর্মু এবং সহশিল্পীবৃন্দ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে, রঞ্জি ট্রফি নিয়ে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয়ে নবম শ্রেণীর ভূগোল আলোচনায় ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক অভিজিৎ নস্কর ও দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী মালতী টুডু এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:15 সৌরশক্তির ব্যবহার শুনবেন কথিকা, বলেছেন গুরুপদ সরেন, এরপরে লোকগীতি প্রথমে অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, এরপরে অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:38 কৃষিকথার আসরে প্রথমে জাতীয় রোজগার মেলা বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভঙ্কর সেনগুপ্ত, এরপরে সুসংহতভাবে ধানের রোগপোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা, 8টায় নাটক আলিবাবা রচনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন দে, 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্মৃতিকণা বাইন দেবের কণ্ঠে, 9:45 নজরুলগীতি পরিবেশন করবেন তপন ভৌমিক, 10টায় সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।

দশটা বেজে পনেরো মিনিটে বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী, দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান শিল্পী সুচিত্রা ঘোষ, এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু, সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ, ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীধারা গুপ্তর কণ্ঠে, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস শুনবেন দুশো আটান্নতম পর্ব, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভজন শিল্পী শিপ্রা সাহা, সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মেঘবালিকা আচার্য, আটটা বাজে তিরিশ মিনিটে নজরুল গীতি শুনবেন তপন ভৌমিকের কণ্ঠে, আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী, নটায় লোকগীতি পরিবেশন করবেন বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়, নটা বাজে দশ মিনিটে রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, দশটা বাজে পনেরো মিনিটে অঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, এগারোটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমেন ভট্টাচার্য, এরপরে শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে, বারোটায় সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, বারোটা বাজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দা, দুটো বাজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সঞ্চয়িতের প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীধারা গুপ্তর কণ্ঠে, পাঁচটা বাজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত, ছটা বাজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান উপস্থাপনায় দেবিকা গুপ্ত, ছটা বাজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমেন ভট্টাচার্য, সাত বাজে দশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার, দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা, সাত বাজে পঁয়তাল্লিশ মিনিটের অনুষ্ঠান দর্পণ, আটটায় ছায়াছবির গান, আটটা বাজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বাজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বাজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল, এগারোটা বাজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান শুনলেন নয়ই অক্টোবর দু হাজার ২৬ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 61%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.6 মিলিমিটার, এর মধ্যে সকাল 8:30 পর বৃষ্টির পরিমাণ 2.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে 21 সেকেন্ড। জয় হিন্দ।